আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 12ই আষাঢ় 1948 শকাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:58 হয়ে 24 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 16 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

0: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
2: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী নূপুর চক্রবর্তী।

প্রথমে নূপুর চক্রবর্তী, পরে আকাশবাণীর শিল্পীবৃন্দের পরিবেশনায় গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, কোন পাতা কোন রোগে, বলবেন ডাক্তার সুবল মাইতি, শুনবেন প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অহনা শেঠ। 8:00 জানা অজানা কথিকা বন মহোৎসব, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল। 8:05 নিরাময় ওয়ার্ল্ড জোনোসিস ডে, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা।

শুনবেন গান্ধীজির রচনা থেকে পাঠ। সাড়ে আটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। সকাল নটায় গানে গানে, নটা বেজে পঁচিশ মিনিটে সমীক্ষা, সাড়ে নটায় আকাশবাণী পডকাস্ট প্রযোজনা হর্ষ পাণ্ডে। শুনবেন অনুষ্ঠান মৌরাণী শিখা দাস, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সকাল দশটায় নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অধিবেশনের সরাসরি সম্প্রচার। এরপর যুববাণীর অনুষ্ঠান যুববাণী প্যানোরামা, বিষয় মগজ মিটার, উপস্থাপনায় কিংশুক ঘোষ ও সায়নী মজুমদার। বেলা ১২টায় নজরুলগীতি সুস্মিতা পালের কণ্ঠে, ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, ১২টা বেজে ৩৩ মিনিটে উনজমির দুনো ফসল, বিষয় তরমুজ থেকে গুড় তৈরি। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। দুপুর ১টায় গীতিকা, ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল, বিষয় কাজের খোঁজে, অতিথি সমাজকর্মী দেবলীনা ভৌমিক, সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা সাহা, ২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, বিষয় সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল, আলাপচারিতায় সহকারী অধ্যাপক শ্রীপতি টুডু ও সহকারী অধ্যাপক রাজীব মুর্মু। শুনবেন প্রথম পর্ব, এরপর শুনবেন লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, বিষয় মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। সাড়ে ৫টায় বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন জামালপুর হাইস্কুলের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনজন শিক্ষার্থী। সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ৬টা ১৫ সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শিশুদের অনুষ্ঠান মিরু আরং, শিশুদের পরিবেশনায় একটি মিশ্র বিনোদনমূলক অনুষ্ঠান, পরিবেশনায় কিয়া, ঝর্ণা, রুচিকা ও গাঁওতা। ৬টা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসর, প্রথমে মাছ চাষে পরিবেশ দূষণের প্রভাব, এই বিষয়ে ডক্টর সুবীর নাগের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এই বিষয়ে শুনবেন ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে সাড়ে ৭টায় সমীক্ষা, বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। রাত ৮টায় নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরীয় দাদরা শিল্পী শ্রুতিগুপ্ত, সাড়ে ৯টায় রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ৯টা বেজে ৪৫ মিনিটে নজরুলগীতি শিল্পী সুস্মিতা পাল, রাত ১০টায় ছায়া।

ছবির গান 10:30 বাজান শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। রাত 10:45 গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। রাত 11:00 বেহালায় লঘু সঙ্গীতের সুর শিল্পী অনুপম আচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী শুভায়ু সেন মজুমদার। 11:40 শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী কৃষ্ণা নিয়োগী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 8:30 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে, 8:45 গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। বেহালের লঘু সঙ্গীতের সুর সকাল 9:05 শিল্পী অনুপম আচার্য। 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। দুই দেশ অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু, আহত 90। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন অস্ট্রেলিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্য ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29 জুলাই রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথা উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘে চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস, এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে নজরদারি জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। ভারত ও জাপান

0: অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুদেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আর্থিক দুনিয়া সাপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাওয়ট সে জুঝ রহি লেকিন জেসে কাহা জাতা হ্যায় ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নাহি, পিছলে 12 বর্ষো মে হাম ভারত মে কাইজেন ফিলোসফি ইয়ানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ ও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহনে গত বছরের একই সময়ের তুলনায় 4% বৃদ্ধি নথিভুক্ত করেছে। রেল মন্ত্রক জানিয়েছে, গত মাসে রেলওয়ে 14.2 কোটি টনেরও বেশি পণ্য বোঝাই করেছে। এর পাশাপাশি চলতি বছরের জুন মাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও রেল ধারাবাহিক বৃদ্ধি হার অর্জন করেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাস গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরার্দিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরার্দিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ 30টি পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে হামলার প্রত্যুত্তরে তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এলনিনোর প্রভাবে আগামী কয়েক মাস নিউজিল্যান্ডের কিছু অংশে শুষ্ক আবহাওয়া এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে এলনিনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আরও তীব্র।

আকার নিয়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোয় পরিণত হতে পারে। এর প্রভাব 2027 সাল পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে স্পেন। মিকেল ওয়ারজাবাল স্পেনের হয়ে 36 মিনিটে প্রথম গোল করেন, 66 মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো, এরপর শেষ মুহূর্তে ফের গোল করেন ওয়ারজাবাল। অন্য খেলায় মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া, শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগাল 2-1 এগিয়ে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া, খেলা শুরু হবে সকাল 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা বিভাগ ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: নমস্কার। বেগুন চাষের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে বেগুন স্বাভাবিকভাবেই হচ্ছে ক্রেতা এবং যিনি চাষ করছেন কৃষক তাদের কাছে দুজনের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বেগুন একটা অর্থকরী ফসল এবং স্বাদে গুণে ভরপুর হওয়ার কারণে ক্রেতাদের কাছে আম বাঙালির কাছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি হিসাবে চিহ্নিত। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বেগুন চাষ কিন্তু একটা আমাদের কাছে বেগুন চাষের সাথে সাথে বেগুন কিন্তু একটা ভয়ানক শত্রুও হয়ে উঠছে। তার কারণ বেগুন চাষে যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত হচ্ছে কীটনাশকের ব্যবহার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিপুল পরিমাণ কীটনাশকের ব্যবহার করা হচ্ছে। আমরা যারা বেগুন চাষের সঙ্গে যুক্ত কৃষক রয়েছে তাদের সাথে সাথে যারা কৃষি বিজ্ঞানীরা রয়েছেন তারা জানেন যে বেগুন এমন একটি ফসল যেখানে নানাবিধ হচ্ছে রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে। এই আক্রমণগুলোর মধ্যে সর্বাধিক যে আক্রমণটা হচ্ছে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ স্বাভাবিকভাবে কৃষক তার বৃদ্ধির দশায় যখন গাছটি তিনি লাগাচ্ছেন জমিতে তখন ঠিক তার এক মাসের মধ্যেই যখন গাছ এক থেকে দেড় ফুটের কাছাকাছি হচ্ছে নতুন ডগা বেরোতে শুরু হচ্ছে সেই ডগাতে দেখছেন কি না ডগাগুলি হচ্ছে ঢলে পড়ছে। তখন তিনি বুঝতে পারেন যে ওই ডগা ঝিমিয়ে পড়া ডগা থেকে যখন হচ্ছে আমরা কাটছি দেখছি ভেতরে গোলাপি রঙের একটি লেদা এখানে ভিতরে কিন্তু রয়েছে যা ওই ভেতরের মজ্জার অংশটিকে কুড়ে কুড়ে খাচ্ছে স্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়ছে। এবং ঠিক একইভাবে যখন বেগুন তার ফল দেয়া শুরু করছে তখন দেখা যাচ্ছে কি না এই লেদার আক্রমণের জন্য বেগুনের মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে বা অনেক সময় ছিদ্র না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বেগুনের ভেতরে কিন্তু অসংখ্য হচ্ছে তিন থেকে চার রকমের পোকা পাওয়া যাচ্ছে ওই গোলাপি রঙের পোকা। এবং স্বাভাবিকভাবে এইটা যখন আমরা দেখছি আমরা কিনে আনছি এই এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষকরা প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কীটনাশক ককটেল ব্যবহার করছেন। চার পাঁচ রকমের কীটনাশককে মিশিয়ে তারা কিন্তু স্প্রে করছেন তার ফসলটাকে রক্ষা করার জন্য। এই ডগা ও ফলছিদ্রকারী লেদা ছাড়াও কিন্তু বাঘা পোকা রয়েছে, পাতামোড়া পোকা রয়েছে, কাণ্ড ছিদ্রকারী পোকা রয়েছে, আমাদের সাদামাছি রয়েছে, শ্যামা পোকা রয়েছে, এরা কিন্তু বেশ ভালো আকারেই কিন্তু জমিতে আক্রমণ করে। তবে এদের নিয়ন্ত্রণের থেকে কৃষক বন্ধুরা ওই ডগা ও ফলছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেন। তার মধ্যে যে নিয়ন্ত্রণটা নিয়ে আমাদের বিশেষভাবে দরকার সেটা হচ্ছে যে সুসংগত পদ্ধতিতে রোগ পোকার নিয়ন্ত্রণ পদ্ধতি যেটাকে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলে থাকি। তো নিয়ন্ত্রণটা কিভাবে করব, প্রথমে যেটা খেয়াল রাখতে হবে কৃষক দাদা দিদিদের সেটা হচ্ছে যখনই ঝিমিয়ে পড়ছে যে ডগাটি সেই ডগাটি ঝিমে পড়া অংশ থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে আমাদেরকে কেটে নিয়ে সেটাকে মাঠ থেকে দূরবর্তী স্থানে মাটিতে পুঁতে দিতে হবে বা সেগুলোকে নষ্ট করতে হবে। এক দু নম্বর হচ্ছে আমরা যখন জমিতে এই চারা লাগাবো চারা বসাবো সেই সময় যদি আমরা কোনো সর্বাঙ্গবাহী কীটনাশক যেমন ইমিডাক্লোপ্রিড 70WS বা থায়ামিথক্সাম 70% এইগুলোকে যদি আমরা ব্যবহার করি জলে গুলে শিকড়গুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি যদি জমিতে লাগাই তাহলে প্রাথমিক অবস্থার একটা প্রোটেকশন কিন্তু গাছ পেতে পারে। তিন নম্বর বিষয় হচ্ছে ঠিক জমিতে যখনই আমার 30 দিনের কাছাকাছি যখন ফসল চলে এসছে তখন আমরা লিউসি লিওর বলে একটা ফেরোমন ফাঁদ পাওয়া যায় যেটা একটা সবুজ পাত্রের মতো সেখানে এই ফাঁদটাকে দিয়ে দিলে এর যে পুরুষ পোকাগুলোকে আকৃষ্ট করে আমরা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে চিহ্নিত। এবং এইটা কৃষক বন্ধুরা যদি এটাকে ব্যবহার করেন তাহলে তার জমিতে কিন্তু অনেকখানি ফসলকে তার রাসায়নিক কীটনাশক ছাড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন বায়োকনকশন বেসড হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে বাড়িতে তৈরি করা যায় নিমাস্ত্র অগ্নিাস্ত্র এগুলোকে আমরা শুরু থেকে হচ্ছে আমরা ব্যবহার করব যখন গাছ চার পাঁচ পাতার উপরে চলে গেছে তখন থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর নিজেরা বাড়িতে তৈরি করেছি এগুলো, সুতরাং এগুলোর বিশেষ খরচা নেই, এগুলোকে আমরা যদি স্প্রে করতে থাকি। এরপরে যখন হচ্ছে গাছ বড় হয়েছে, তারপরে যখন ফল দেওয়া শুরু হতে থাকবে, তখন বিভিন্ন রকম কীটনাশকের ব্যবহার আমরা করতে পারি। তার মধ্যে ল্যামডা সাইহ্যালোথ্রিন রয়েছে, লুফেনিউরন রয়েছে, নোভালিউরন রয়েছে, এগুলোকে আমরা ব্যবহার করতে, এইভাবে যদি আমরা একটা সুসংগত পদ্ধতি মেনে চলি, তাহলে কিন্তু কীটনাশকের ব্যবহার কমিয়েও কিন্তু আমি আমার বেগুনটাকে সুন্দরভাবে চাষ করতে পারব।
1: এতক্ষণ শুনলেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা ডক্টর অভিজিৎ ঘোষাল।
0: এখন কৃষিকাজের জন্য জলহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় এবং কোনো কোনো জেলার ক্ষেত্রে অধিকাংশ স্থানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা।

শিক্ষার্থীদের জন্য। প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন তিন পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন কোন পাতা কোন রোগে। আজ শুনবেন প্রথম পর্ব, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: ভেষজ পাতাপুতি গাছপালাতে ভর্তি বাংলার প্রায় সর্বত্র। আজকের আলোচনা কয়েকটি ঔষধি গুণে ভরপুর পাতাকে নিয়ে। তার মধ্যে কয়েকটিকে আমরা রান্না করে খাই। এই খাদ্যের মধ্য দিয়ে আমাদের শরীরে সেটির পুষ্টিগুণ ঢুকে গিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে। পরপর তিনটি পর্বে এগুলিকে নিয়ে আলোচনা হবে। আজকের প্রথম পর্বের মুখবন্ধটা শুরু করছি আমাদের চিরপরিচিত অমোঘ শক্তিশালী ভেষজ গুণে ভরপুর নিম পাতাকে নিয়ে। বসন্তে কচি নিম পাতা ভেজে খাওয়ার রীতি সুদীর্ঘ কাল ধরে চলে আসছে। ফাল্গুন চৈত্রে সপ্তাহে তিন চার দিন ভাতের প্রথম পাতে কচি নিম পাতার ভাতে মেখে খান, সপ্তাহে তিন চার দিন। এর দ্বারা ক্ষুধা বৃদ্ধি পাবে, যকৃতের ক্রিয়া ভালো হবে, হঠাৎ করে অ্যালার্জি বা চুলকানির দ্বারা আক্রান্ত হবেন না, শরীরে জমে থাকা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যাবে। এছাড়া লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা বজায় থাকবে। কচি নিম পাতা বেশি পরিমাণে শুকিয়ে রেখে সারা বছর সপ্তাহে দু তিন দিন খেতে পারেন। এটি চলবে জীবনের স্বাভাবিক ছন্দ ধরে, যার ফলে অরুচি চলে যাবে, ক্ষুধা বৃদ্ধি পাবে, কৃমির উৎপাদ নির্মূল হবে, কোষ্ঠবদ্ধতা থাকবে না, চুলকানি অ্যালার্জি ও নানাবিধ চর্মরোগে আক্রান্ত হবার সম্ভাবনা নষ্ট হবে। লিভার সক্রিয় থাকলে অনেক ঝামেলার হাত থেকে রক্ষা পাবেন। সারা বছর ধরে এটি খেতে ভুলবেন না। ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে 10 গ্রাম মাঝারি ধরনের নিম পাতা 100 মিলি জলে সিদ্ধ করে 25-30 মিলি থাকতে রাতে নামিয়ে ঢাকা দিয়ে রাখুন এবং পরদিন সকালে ছেঁকে জলটি খালি পেটে খেয়ে নিন। সাধারণ জন্ডিসের মোক্ষম দাওয়াই, প্রয়োজনে সকালে তৈরি করে সন্ধ্যার দিকে আরেকবার খাবেন। কোনো প্রকার চর্মরোগ, অ্যালার্জি, জন্ডিস হলে দিনে দুবার করে খাবেন, নতুবা শরীরকে স্বাভাবিক রাখতে সপ্তাহে এক বা দুদিন সকালে খালি পেটে খাবেন। যেদিন কচি নিম পাতার ভাজা খাবেন সেদিন নিম পাতা সিদ্ধ জল খাবেন না। নিম পাতা ও কাঁচা হলুদ সিদ্ধ জলে মাসে দুদিন স্নান করুন। সারা বছর কচি নিম পাতা খেতে চাইলে টবে দু তিনটি নিম চারা লাগিয়ে রাখুন, ফুটকানি হলে ডগাটা ভেঙে খান, তারপর থেকে ওটি ঝাঁকড়া হয়ে পাতা দেবে। সপ্তাহে একদিন, সম্ভব হলে দুদিন খেতে পারবেন। এটিকে আহার্য হিসাবে মেনে নিলে অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন, শরীরের চামড়াটি ঝরঝরে নিখুঁত থাকবে আর দূষণমুক্ত একটা শরীর পাবেন। ডুমুর পাতা, ডুমুর পাতা মানে যোগ্য ডুমুরের পাতা, কাকডুমুরের খসখসে বড় বড় পাতা নয়। টবে বা মাটিতে একটা গাছ লাগিয়ে রাখতে পারেন, ডগাটা কেটে দিলে ঝাঁকড়া হয়ে পাতা দেবে। এটিকে ভেষজ অ্যান্টিবায়োটিক ভাবতে পারেন। এর ফলটিও উপাদেয় ও বলকর খাদ্য। এরই পাকা ফল দিয়ে তৈরি হয় আঞ্জির, অনেক দাম দিয়ে লোকে কিনে খেয়ে থাকেন। তবে কাঁচা ফলের তরকারি অত্যধিক উপকারী, পারলে সপ্তাহে একদিন করে খান, দু তিন দিন খেতে পারলে খুবই ভালো। এবার পাতার কথা বলি। মাঝারি ধরনের কাঁচা পাতা অথবা কচি নরম ডাল সমেত পাতা কুচি কুচি করে কেটে থেতো করে কাপ তিনেক জলে ফুটিয়ে আন্দাজ কাপখানিক বা দেড় কাপ থাকতে নামিয়ে ছেঁকে হালকা গরম থাকতে থাকতে তাতে এক চিমটে ফটকিরির গুঁড়া মিশিয়ে গার্গেল করুন দিনে দুবার। ওটির সঙ্গে আর একটু জলও মেশাতে পারেন। প্রয়োজনে বেশি পাতা দিয়ে আর একটু বানিয়ে দিনে তিন চারবার গার্গেল করতে পারেন।

0: একদিন বানিয়ে দুদিনও ব্যবহার করতে পারেন। এটি দু থেকে চারবার গার্গল করতে পারলে মুখের ঘা, মাড়ি ফোলা, ব্যথা, জিভে ঘা, মুখ দুর্গন্ধ, টনসিলাইটিস, ফেরিনজাইটিস প্রভৃতি রোগের হাত থেকে রেহাই পাবে। বেশি পাতা ও কচি নরমডগা কুচি কুচি করে কেটে আট গুণ জলে সিদ্ধ করে সিকি থাকতে নামিয়ে ছেঁকে সেই জলটিকে ঢিমে আঁচে ঘন করে নিতে হবে। তারপর সেটিকে বড় মুগলা কাঁচে পাত্রে রেখে দিলে দীর্ঘদিন থাকবে। একে উদুম্বর সার, ঘন সার বলা হয়। প্রতিদিন পাতা সিদ্ধ না করে এটি ব্যবহার করবেন। হালকা গরম জলে সামান্য ঘন সার ও এক চিমটে ফিটকিরি মিশিয়ে গার্গল করতে পারবেন। কেটে ছিঁড়ে গেলে সামান্য পরিমাণে লাগালে রক্ত পড়া ও ব্যথা কমে যাবে। ফোড়ায় লাগালে পাকবে, ফাটবে এবং পুঁজ বেরিয়ে ঘা শুকিয়ে যাবে। দাঁতের গোড়ায় ব্যথা ও ফোলা হলে ঘন সার দিয়ে দাঁত মেজে হালকা গরম জলে মুখ ধুতে হবে। বহু রোগের চিকিৎসায় এটা ব্যবহার করতে পারবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন কোন পাতা কোন রোগে, বললেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: প্রাত্যহিকী।

আবারও একটা নতুন সকাল, মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি, ভিজে যাওয়া শহর, ভেজা চারপাশ, এসবের মাঝেই প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজকর্মে তো বেরোতেই হবে। বৃষ্টির ছোঁয়া গায়ে লাগতেও পারে দু এক পশলা, তাকে তো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে হ্যাঁ, নিজের শরীরের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগলে কিন্তু চলবে না। তাই সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। সবার কুশল কামনা করে শুরু করছি আজকের প্রাত্যহিকী।

0: ক্ষেত্রেই সমান পারদর্শী অজিত কৃষ্ণ বসুর জীবনের সঙ্গে আজকের দিনটি জড়িত। অক্রীব এই নামেই তিনি অধিক পরিচিত ছিলেন। ১৯১২ সালের ৩রা জুলাই এখনকার বাংলাদেশের ঢাকায় অজিত কৃষ্ণের জন্ম। প্রথম জীবনে বিজ্ঞাপনকেই তিনি জীবিকা হিসেবে বেছে নেন। পরে গোবরডাঙ্গা ও আশুতোষ কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপনার কাজ করেন। স্কুল জীবন থেকেই তিনি তার বন্ধু জাদু সম্রাট পিসি সরকারের সঙ্গে সমান্তরালভাবে জাদু চর্চা করে গেছেন। যদিও মঞ্চে উঠে অজিত কৃষ্ণ কখনোই জাদু প্রদর্শন করেননি, তবু জাদুকরদের বিচিত্র জীবন ও কৌতূহলোদ্দীপক ঘটনা নিয়ে তার লেখা জাদু কাহিনী গ্রন্থটি আমাদের বহু অজানা বিষয়ে উৎসাহিত করে। গ্রন্থটির জন্য ১৯৬৪ সালে তিনি নরসিংহ দাস পুরস্কার পান। এ বিষয়ে ম্যাজিকের গল্প ও তাসের বিচিত্র ম্যাজিক বই দুটি উল্লেখযোগ্য। মাত্র ৮ বছর বয়সে অজিত কৃষ্ণ বসু কণ্ঠসঙ্গীতে তালিম নিতে শুরু করেন কৃষ্ণচন্দ্র দের কাছে। পরে ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ তারাপদ চক্রবর্তীর কাছেও তালিম নেন। ওস্তাদ কাহিনী গ্রন্থে তার সঙ্গীত জীবনের অনেক কথা এবং বহু বিশিষ্ট ওস্তাদের চমকপ্রদ জীবন কাহিনী বিবৃত করেছেন তিনি। ব্যঙ্গ ও কৌতুক রসের কবিতা এবং কৌতুক প্রধান গল্পসহ কয়েকটি উপন্যাসের সার্থক লেখক অজিত কৃষ্ণ বসুর অক্ষয় কীর্তি, পাগলাগারুদের কবিতা, তার লিখিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে আছে প্রজ্ঞা পারমিতা, সানাই, চন্দনপুরের কাহিনী, শেষ বসন্ত, খামখেয়ালি ছড়া ইত্যাদি, জীবন সাহারা, সৈকত সুন্দরী, বহু পুরুষ প্রভৃতি গল্প সংকলনের সার্থক স্রষ্টা অজিত কৃষ্ণ বসু। অজিত কৃষ্ণ বসুর জন্মদিন আজ।
1: স্মরণ করি স্বর্ণ কুমারী দেবীকে, বিশিষ্ট লেখিকা ও সম্পাদিকা এবং ভারতের জাতীয় আন্দোলনের অন্যতম নেত্রী স্বর্ণকুমারী দেবীর জন্ম ১৮৫৫ সালের ২৮শে অগস্ট। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথের কন্যা স্বর্ণকুমারীর বাল্যকাল কেটেছিল ঠাকুরবাড়ির শিক্ষা ও ঐতিহ্যময় সংস্কৃতিমূলক পরিবেশে। জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ও দৃঢ়চেতা পুরুষ জানকীনাথ ঘোষাল ছিলেন তাঁর স্বামী। ১৮৮৯ সালের পর থেকেই স্বর্ণকুমারী কংগ্রেসের কাজে নিয়মিত যোগ দেন। নারী কল্যাণের উদ্দেশ্যে ১৮৮৬ সালে তিনি সখী সমিতি প্রতিষ্ঠা করেন। নিরুপায় বিধবা ও বালিকাদের শিক্ষাদানে স্বাবলম্বী করে তোলা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল। ১৮৭৭ সালে প্রকাশিত ভারতী পত্রিকা সম্পাদনা স্বর্ণকুমারীর অন্যতম কীর্তি। স্বর্ণকুমারী দেবী রচিত ও প্রকাশিত প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ জাতীয়ভাবে প্রচারের সহায়ক হয়েছিল। তার রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে উপন্যাস স্নেহলতা, ফুলের মালা, কাহাকে, নাটক রাজকন্যা, দিব্যকমল, কাব্যগ্রন্থ গাথা, বসন্ত উৎসব, গীতিগুচ্ছ উল্লেখযোগ্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্মৃতি পদকে ভূষিত স্বর্ণকুমারী দেবীর জীবনাবসান ঘটে ১৯৩২ সালের আজকের দিনেই, অর্থাৎ ৩রা জুলাই।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে। আসছি মন খারাপের মহৌষধ নিয়ে। জুলাই মাসের প্রথম পক্ষে আপনারা লিখছেন মন খারাপের মহৌষধ। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়ারা যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কী? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitirjhapi.air@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানা, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে এই পক্ষে মন খারাপের মহৌষধ।
1: চিঠির ঝাঁপি খোলা যাক। আজকে প্রথমেই যার চিঠি পড়ব, তিনি শিল্পানন্দী, গ্রামের নাম পুইন, পোস্ট গোলতা, জেলা হুগলি থেকে পাঠিয়েছেন। মন শব্দটি ছোট্ট হলেও সেটা খারাপ থাকলে সুন্দরও অসুন্দর হয়, আর মন ফুরফুরে থাকলে সব কিছুতেই খুশির আলো দেখি। আমাদের সবার অন্তরের ভিতরে আরও কয়েকটা অন্তর আছে, তাদের কিছুজনকে চিনি, আবার কিছুজনের সঙ্গে এখনও আলাপ হয়নি। যখন একটানা মন খারাপের অবসরে সেই অচেনা আমিগুলোকে খুঁজতে থাকি, তখন বিষণ্ন বিকেলের বিষণ্নতা কাটিয়ে একটুকরো নরম গোধূলির আভাস পাই। এভাবেই পাহাড় পাগল আমিটাকে খুঁজে পেয়েছি। বুঝেছিলাম পাহাড়িয়া সুর আমার মনের অম্লতার নিরসন করে, এক ধরনের মানসিক ডিটক্স বলা যায়। সবসময় পাহাড়ের কাছে না গেলেও পাহাড়ের কথা ভাবলেই মন আনন্দিত হয়। তবে মাঝে মাঝে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় কিছু মানুষের সঙ্গে একটু কথা বললে বোধহয় ভালো লাগবে, যদিও আমার সবার সাথে সহজে বন্ধুত্ব হয় না। তবে কয়েকজনের সঙ্গে আমার নিবিড় সখ্য আছে। তাদের অনেকেই বলেছে মন খারাপ হলে ফোন করিস, তবু সবসময় সাহস হয় না, ইচ্ছে করে না নিজের জন্য কাউকে এক বিন্দু ব্যতিব্যস্ত করতে। অথচ মনের ভিতরে সেই মানুষটির সঙ্গে কথা বলার তৃষ্ণাটুকু প্রবল হয়ে ওঠে। এই সময় আমি ডায়েরিতে লিখি, যার সঙ্গে কথা বলতে চাই তাকে আমি যেসব কথা বলে হালকা হতে চাই, সেটা দুটো কাল্পনিক চরিত্র বানিয়ে আমার সঙ্গে তার কথোপকথন লিখে রাখি। আর আমার কথার সম্ভাব্য উত্তরগুলো নিজের মনের মতো করে সাজিয়ে নিই। এভাবে কতজনের সঙ্গেই আমি কথা বলি, নিজের মতো সংলাপ লিখে প্রায়শই মন খারাপ দূর করি। এছাড়াও নিজের পছন্দের কাজ, গান শোনা, ভীষণ একা লাগলে উঠোনের রক্তকরবীর সঙ্গে একটু কথা বলা, মন ভালো করার জন্য এসব তো আছেই। শিল্পানন্দী, আপনার চিঠি পড়লাম, পাঠিয়েছেন পুইন, পোস্ট গোলতা, জেলা হুগলি থেকে।
0: মহৌষধ আছে আরও অনেক রকম, আসবো সেসব কথায়। তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: গীতিকা কোলে, VIP রোড, কলকাতা 52 থেকে লিখছেন এবারে চিঠি। অন্যের মন জোগাইয়া চলতে চলতে কবেই মায়া মানুষ কবরে চইলা যায়, তার আবার মন খারাপ। হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত পরিবারে মন খারাপ ছিল বিলাসিতা। ছোট মনে কিছু কিছু মন খারাপের ব্যাখ্যাই পেতাম না, শুধুই শ্বাস নিতে কষ্ট হতো। বাবা বলতেন, ওসব বাহানা ছেড়ে বই নিয়ে বসো। মা অবশ্য একটু অন্যরকম আবেগী, চুপি চুপি বলতেন, রেডিওটা ধীরে চালিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে উঠেই আবার দাপাদাপি, মারামারি, আড়ি ভাব খেলা, নানান ব্যস্ততা। মন খারাপের জন্য আলাদা করে সময় বরাদ্দই ছিল না। তখন বুঝিনি ওগুলোই ছিল আমাদের মন খারাপের

0: মহৌষধ। আজ নেই সেই সঙ্গী সাথীর দল, নেই যৌথ পরিবার, রয়ে গেছে তাদের স্মৃতি আর বাণী। আজ আকাশ আর মন দুটোই মেঘলা, বাইরে থমথমে ভেতরে ঝড়, কয়েকদিন ধরেই দেখছি। আজ মাথা টিপটিপ, কাল বুক ঝিপঝিপ, পরশু চোখ চিপচিপ, আশঙ্কায় আমি আশাহত। কোনো ব্যস্ততাই সেই অনুভূতিকে ঢাকতে পারে না, এই মন খারাপের কষ্টটা সইতেও পারি না। বইতে গেলে ভার লাগে, কইতে গেলে ভয় লাগে। সাত পাঁচ ভেবে গেলাম ডাক্তারের কাছে, সেখানে দেখি কেউ হুইল চেয়ারে গুমরোয়, কারো ব্যান্ডেজ বাঁধা শরীরের যন্ত্রণা স্পষ্ট, কেউ প্রলাপ পকে, কেউ স্ট্রেচারে শিথিল। আমার নম্বর আসে, আমি স্তব্ধ, আমি নির্বাক। আরও কষ্টে থাকা মানুষগুলোর চাপা আর্তনাদ মনে ভিড় করে। ক্রমশ আমার যন্ত্রণা, আমার সব মন খারাপ তুচ্ছ লাগে। চুপচাপ বেরিয়ে আসি সন্তর্পণে। প্রৌঢ়বেলায় একাকী জীবনে বুঝেছি, শরীর অতীতকে আঁকড়ে বাঁচে, মন ভবিষ্যতের খোঁজে ছোটে। বর্তমানের খবর কেউ রাখি না, শুধুমাত্র শ্বাস দায়িত্ব নেয় শরীর ও মনকে একাত্ম করতে। শ্বাসের যত্নই নিজের সঙ্গে নিজের দূরত্ব মেটায়, হাজারো শব্দের মধ্যেও নীরবতার সন্ধান দেয়, মনকে শান্ত করে। বুঝিবা এটাই যোগাভ্যাস, আমার আজকের দিনের মন খারাপের মহৌষধ। গীতিকা কোলে আপনি লিখলেন ভিআইপি রোড কলকাতা 52 থেকে।
1: রাজর্ষি আচার্য আপনার লেখা পড়ি, পাঠিয়েছেন চুঁচুড়া হুগলি থেকে। মন ভালো করার কারিগর প্রাত্যহিকী। মানুষের মন বড় বিচিত্র, সংসার আর কাজের নিত্য খেলায় হয়তোবা তার উপর কাঠিন্যের প্রলেপ পড়ে, কিন্তু মাঝে মাঝেই সূক্ষ্ম কিছু অনুভূতি সেই কঠিন মলার ভেদ করে হৃদয়ের গোপন কুঠুরির দরজা খুলে দেয়, আর বাঁধ ভাঙা আবেগের স্রোত আমাদের বুঝিয়ে দেয় যে মনের রং আসলে চির সবুজ। অফিস থেকে ফেরার পথে প্রতিদিন স্টেশনে দেখতাম লাইনের পাশে একটা কুকুর ঠাঁই নিয়েছে, গায়ের রং সাদা, কান দুটো বাদামি, পিঠের ওপর একটা কালো ছোপ, নাম দিয়েছিলাম ক্যাপ্টেন। রাতে কুণ্ডলি পাকিয়ে সে ঘুমত, সারাদিনের কাজের ক্লান্তি কেটে যেত ক্যাপ্টেনকে শান্তিতে ঘুমোতে দেখে। কয়েকদিন পর তার তিনটি ফুটফুটে ছেলে মেয়ে জন্মাল। স্টেশনের হকার আর নিত্যযাত্রীদের আদরে তারা দিব্যি বড় হতে লাগল। হঠাৎ একদিন দেখলাম ক্যাপ্টেন নেই, নেই তার ছেলেমেয়েরাও। অনেক খোঁজেও ক্যাপ্টেনকে পাওয়া গেল না। সব আশঙ্কা সত্যি হয়ে স্টেশনের হকারদের কাছ থেকে পেলাম সেই মর্মান্তিক খবর, ক্যাপ্টেন ট্রেনে কাটা পড়েছে, আর তার সন্তানরা যে কোথায় পালিয়ে গিয়েছে কেউ জানে না। মন খারাপের কালো মেঘে মনটা ছেয়ে গেল। কেটে গেল প্রায় একটা মাস। একদিন কাজ থেকে ফিরে গ্যারেজ থেকে সাইকেল নিচ্ছি, হঠাৎ দেখি পাশের ঝোপটা যেন নড়ছে। কৌতূহল হলো, কাছে গিয়ে ঝোপের মধ্যে উঁকি দিয়ে দেখি তিনটি কুকুর ছানা নিজেদের মধ্যে লাফিয়ে খেলা করছে। তাদের একটার গায়ের রং সাদা, কান দুটো বাদামি, আর পিঠের ওপর একটা কালো ছোপ। এরা ক্যাপ্টেনের ছেলে মেয়ে। সঙ্গে সঙ্গে গ্যারেজের মালিককে ডেকে দেখালাম। তাদের জন্য একটা পুরনো বাক্সে নিরাপদে থাকার ব্যবস্থা হলো, দুবেলা খাবারেরও বন্দোবস্ত হল। প্রিয় ক্যাপ্টেনের চলে যাওয়ার মন খারাপের মহৌষধি রূপে তার তিন ছেলে মেয়ে খেলায় আর আদরে আবারও ভরিয়ে রাখতে শুরু করল অফিস ফেরত ক্লান্ত মানুষগুলোর মন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রাজর্ষি আচার্য, চুঁচুড়া হুগলি থেকে।
0: এবারে পড়ি রীনা দাস সরকারের পাঠানো চিঠি, থাকে অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলিতে। জানো বন্ধু,

0: সবসময় মন খারাপের কারণ আমি বুঝতে পারি না। আমার সর্বক্ষণের সঙ্গী বলেন এটা নাকি একরকম দুঃখ বিলাস। কখনো ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা যেন কেমন খারাপ থাকে, কখনো বেলা বাড়লে মন ভারী হয়ে যায়। তাই নিজেকেই মন খারাপ নিরাময়ের ওষুধ খুঁজে বের করতে হয়। কখনো এক কাপ চাই মন ঠিক করে দেয়, তাতে যদি মন ভালো না হয় তখন গান শুনে আমি মন ভালো করি। রবি ঠাকুরের গানে রে ব্যাপারে জুড়ি নেই। মেঘ জমা গোমড়ামুখ আকাশ অনেক সময় মন বিগড়ে দেয়, তবে বর্ষার রিমঝিম বৃষ্টি সঙ্গে রবি ঠাকুরের গান কি যে মন ভালো করে দেয়। নিজের মনে গুনগুন করে গাই, নিবিড় হবে তিমির রাতি, জেলে দেব প্রেমের বাতি। প্রকৃতির মধ্যেও নিজের মন খারাপ দূর করার উপকরণ খুঁজে পাই। পাখির ডাকে ঘুম ভাঙলে মন খারাপ এক নিমেষে উধাও হয়ে যায়। গাছ পাগল মানুষ আমি, তাই মন খুব খারাপ হলে আমার বাগানের গাছেদের সঙ্গে কথা বলি। আমার ফোটানো ফুলেরা আমার সঙ্গে গল্প করে, ওরাও আমার মন ভালো করার ওষুধ। জীবনের একঘেয়েমি ও মন খারাপ ওতপ্রোতভাবে যুক্ত, তাই আপন খেয়ালেই পাহাড় নদী সমুদ্র সত্যি ঘুরতে যাওয়া বা কল্পনায় ঘুরে বেড়ানো অথবা পছন্দের বই পড়ে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দ আমাকে পুনরুজ্জীবিত করে। আমার মতো যারা সিনিয়র সিটিজেন তারা বাস্তবিকই বড় একা, কর্মজগতেও তাদের ছুটি হয়ে গেছে, একমাত্র সৃজন তাদের উদ্দীপ্ত করতে পারে। আমি একটু একটু লিখি, তাতেই নিজেকে বেশি সময় জড়িয়ে রেখেছি, মাঝে মাঝে সমমনস্কদের সঙ্গে মিলিত হই। এই মহামিলন ও আড্ডা আমার মন খারাপের মহৌষধ। কোথা দিয়ে যে সময় চলে যায় তা টেরই পাই না, এমনি করেই যায় যদি দিন যাক না।
1: এমনি করে যায় যদি দিন যাক না।
0: রীনা দাস সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর 3।

মন খারাপের মহৌষধ, এই বিষয়ে এবারের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, বাকসারা সাঁতরাগাছি, হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, ছেলেটা কদিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে একা একা ঘরে বসে আছে। খবর পেয়ে প্রতিবেশী বৃদ্ধ শিক্ষক তার মাথায় হাত রেখে বললেন, কিরে মুখটা এমন মেঘলা কেন? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলে, সবই যেন শেষ হয়ে গেল জেঠু, সংগ্রাম, স্বপ্ন, মানুষ, বিশ্বাস সব আজ মূল্যহীন। মৃদু হেসে জেঠু বললেন, চল তোকে একটা ওষুধ দেব। ছেলেটা বিরক্ত হয়, জেঠু আমার একদম ভালো লাগছে না, তুমি এখন এসো। 7 বছর চাকরি করার পর যার চাকরি চলে যায় তাকে তুমি কি ওষুধ দেবে? না রে, এখনো সব শেষ হয়ে যায়নি রে। জেঠু ছেলেটির হাত ধরে গ্রামের শেষ প্রান্তে নিয়ে গেলেন। সেখানে সোনালী ধানের ক্ষেত বাতাসে দুলছে, গোধূলি রঙিন মেঘ আকাশে ভাসছে, কদম গাছে পাখিরা ফিরছে, কাছে দূরে কয়েকটি শিশু প্রাণ খোলা হাসিতে মেতে উঠেছে, পাশের পুকুরে সন্ধ্যার আলো কাঁপছে, আর শীতল হাওয়ায় ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। চারদিকে যেন নীরবতার মধ্যেও জীবনের এক অদ্ভুত সুর ধ্বনিত হচ্ছে। জেঠু বললেন, শুনতে পাচ্ছিস? পৃথিবী এখনো হাসতে জানে, শুধু তুই নিজের কষ্টের শব্দ এত জোরে শুনছিস যে জীবনের গানটা শুনতে পাচ্ছিস না। এই সিস্টেমের বাইরে তো আমরা কেউ নই, যা সত্য।

তাকে মেনে নিতেই হবে। উঠে দাঁড়াও, লড়াইয়ে থাকো, লড়াই সত্য, বাকি সব মিথ্যা। ছেলেটি নীরবে চারদিকে তাকায়। বহুদিন পর বুক ভরে শ্বাস নিল। মনে হলো বুকের উপর থেকে ভারী পাথরটা সরে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে সে বুঝল মেঘের পরেও আলো আছে। মানুষ ভেঙে পড়লেও আবার দাঁড়াতে পারে যদি পাশে থাকে একটু ভরসার হাত। প্রিয়জনের স্পর্শ ও আশার প্রদীপে ছেলেটির ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। ধীরে ধীরে বলল, তাহলে আবার শুরু করতে পারি জেঠু? জেঠু উত্তর দিলেন, অবশ্যই, যে মানুষ হাসতে শেখে সেই বাঁচতে শেখে, সেই সত্য জানে। শুভেচ্ছান্তে অরূপ মণ্ডল, বাকসারা সাঁতরাগাছি, হাওড়া থেকে।

0: আম্রপালি চন্দ্র দমদম কলকাতা থেকে লিখছেন প্রেয়সী প্রাত্যহিকীকে। মাঝে মধ্যেই আমার জীবনের বিকেলগুলো হয়ে যায় নিস্তব্ধ, ফ্যাকাশে আর পরবাসী। সেদিন রবিবার, এক মেঘলা খামে মন আমার, বসে আছি নদীর ধারে চুপচাপ, জলের বুকের কাছে অস্তগামী সূর্য, বিকেলের ম্রিয়মান আলো বলেছিল এ চেনা পৃথিবী যদিও তবুও অনেক মানুষের প্রায়শই একাকী যাপন। তখনই কাঁধে চেনা হাতের মৃদু অথচ অসম্ভব ভরসা জাগানো স্পর্শ। ভুলে গিয়েছিলাম তার আশার কথা। 25 ডিগ্রি ঘাড় ঘোরাতে না ঘোরাতে দেখি অন্য কেউ নয়, আমারই আজন্ম স্বপ্নচারিণী বান্ধবীকে। ওর দুই হাতে দুটো ধোঁয়া ওঠা মাটির বড় ভাঁড়, মুখে চায়ের সঙ্গে সঠিক সঙ্গত করা আশ্বস্তের এক কড়া অথচ স্নিগ্ধ হাসি। আমার চোখের উদাসীনতা ওকে আমার মনের মেঘটার হদিশ দিয়ে দিয়েছিল। পাশে বসে একটি তপ্ত ভাঁড় আমার হিমশীতল হাতের মুঠোয়, নে একটু ওম নে, এই ধোঁয়া ওঠা চা তখন আমার কপোলে কোমল আবেগ। আমার সমস্যারা দ্রুত দূরে চলে যাচ্ছে, নয় কোনো পলকা সান্ত্বনা বা ভারী দর্শন, শুধু স্বভাব সুলভ মিষ্টি ভঙ্গিতে ভোরের রোদ্দুরের মতো গল্পের জাল বুনে গেল। আর সবার কাছে তা এক আকাশ পাগলামি হতে পারে, কিন্তু ওর কথার ছন্দের মায়াবী ওমে আমার বুকের জমাট বাঁধা পাথরটা গলে জল ক্রমে অমৃত হয়ে গেল। বন্ধুত্বের কোনো তীব্র চিৎকারের মাঝেও মনের অব্যক্ত ফিসফিসানি স্পষ্ট শুনতে পায়। বন্ধু তা আজীবনের সবচেয়ে বড় আশ্রয়। সন্ধ্যা নেমে আসতেই যখন দুজনে বাড়ির পথ ধরলাম, ও পেছন থেকে আলতো করে ডেকে বলল, সাবধানে যাস, পৌঁছে জানাস। খুব সাধারণ দুটো কথার ভেতরের গভীর মায়ার স্নিগ্ধতা মনের অবশিষ্ট মেঘ সকলকে রামগিরি পর্বতে পাঠিয়ে ছাড়ল। বাড়ি ফিরতে ফিরতে বুঝলাম কিছু মন খারাপের পরম নিরাময় লুকিয়ে থাকে একটা চেনা স্পর্শে, আলতো যত্নে, একবার চায়। আম্রপালি চন্দ্র লিখলেন দমদম কলকাতা থেকে।
1: রাজেন্দ্র কুমার আচার্য লিখছেন জাম্বুনি বোলপুর বীরভূম থেকে। মনের ঘরেও আলো ছায়ার খেলা হয়, আনন্দ আর দুঃখের সহাবস্থান মনের আকাশে মেঘরোদ্দুরের মায়াবী আলো ছড়িয়ে দেয়। মনের ঠিকানা খুঁজে বের করা আর তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই আমাদের মতো ছাপোষা মানুষের। মনের অসুখ তো ঠিক বোধগম্য হয় না, আর সেই অসুখের সঠিক মহৌষধ খুঁজে বের করাও সবসময় সম্ভব হয় না। প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে থাকা মন পাখিটা ডানা ঝাপটায়। কখনো বা প্রিয়জন বিয়োগে মন ভারী হয়ে যায়, সাফল্যের চাবিকাঠি হাতছাড়া হয়ে যখন বিভাগী মনে বিষণ্ণতার সুর, যখন একাকিত্বের অসহায়তা মনকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, হয়তো কোনো ব্যক্তির সান্নিধ্য বা আড্ডা খানিকটা সময় মনকে বসে আনতে পারে। হঠাৎ করেই মনের ঘরে টেনশনের দাপাদাপি, কখনো বা অকারণেই দুশ্চিন্তার বুক কাঁপানো উদ্বেগ সব কেমন যেন গুলিয়ে দেয়। মন ভালো নেই শুনে কেউ আবার নতুন করে উৎসাহিত করেন, কখনো বা পারস্পরিক কথোপকথনে মনের গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। মনকে শান্ত করতে মহৌষধ খুঁজে পাওয়ার আশায় আপন মনে আপনাকেই খুঁজে বের করতে হয়। কোনো এক সময় একদল কচি কাঁচাদের কলকাকলিতে মন খুঁজে পায় এক চিলতে রোদ্দুর মাখা হাসি, মন খুলে কথা বলার এক দুর্দান্ত সুযোগ এসে যায়, গোমরা মুখের কালো দাগ হারিয়ে যায়, মুক্ত বাতাস বই নিয়ে আসে এক ঝাঁক নিষ্পাপ মুখের শাড়ি, মনের ঘরে কেউ যেন একটা ঝাঁকুনি দিয়ে যায়। মন মাতানো সঙ্গসুখের মহৌষধ জীবনের গতিপথকে বদলে দেয়। উথাল পাথাল ঢেউয়ে ভেসে থাকা জীবন্তরী এগিয়ে চলে। আত্মপ্রত্যয়ী অভিযাত্রীর কণ্ঠে ধ্বনিত হয় জীবনের জয়গান। মন খারাপের রাত্রি অবসানে আসে আলোয় ভরা সকাল। মনের আকাশে তৃপ্তির আলো ছড়িয়ে পড়ে। সবাইকে শুভকামনা জানিয়ে চিঠি শেষ করেছেন রাজেন্দ্র কুমার আচার্য, জাম্বুনি, বোলপুর, বীরভূম থেকে।

বন্ধু প্রাত্যহিকীকে এবারে চিঠি মৈত্রেয়ী ভট্টাচার্যের, ঠিকানা ঝিঙেপাড়া, পোস্ট জেলা, হুগলি। মন হল অতীব জটিল বিষয়, কারণ তাকে দেখা যায় না, অনুভব করা যায়। সেই মন খারাপ হয়, আবার ভালোও হয়। বেশি খারাপ হলে ডাক্তারের কাছেও যেতে হয়। নানা রকম খাওয়া দাওয়া, যত্ন, শরীরচর্চা করে যেমন শরীর ঠিক রাখি, মনকে ঠিক রাখতেও ঠিক এগুলোই করতে হয়। একে দেখা যায় না বলে পরিচর্যার বিষয়টি একটু আলাদা। যার মন ভালো আছে তাকে নিয়ে কোনো সমস্যা নেই, মন খারাপ হলেই ডাক্তার, ওষুধ। মন খারাপের কথা কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। মনের একটা মজাও আছে, সেটা হলো বয়স যদি 60-70 পেরিয়ে যায় তবুও সে নাকি 25-30 মতো উচ্ছল থাকতে পারে, যেটা শরীর পারে না। অর্থাৎ চাইলেই মনকে নবীন রাখা যায়, তা অনেকটাই নিজের আয়ত্তে। এহেন যে মন, সে তো খারাপ হতেই পারে, আর তখনই দরকার ওষুধ বিশুধ। জানো প্রাত্যহিকী, আমার মনও খারাপ হয়, তখন আমি অনেকক্ষণ নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখি, আর যে ঘটনাটি আমার মন খারাপের কারণ তার থেকে মানসিকভাবে দূরে থাকি, যাতে সে আমাকে পর্যুদস্ত করার আগে আমি তাকে পর্যুদস্ত করতে পারি। আমার পোষ্যরা আমার টনিক, ওদের সঙ্গে সময় কাটালে মন খারাপ আমায় গ্রাস করতে পারে না। অনেক সময় মেডিটেশন বা ধ্যান করি, গান শুনি, রবীন্দ্রসঙ্গীত, তরতাজা হয়ে যায় মন। আর সব কিছুর পরেও আমি চলে যাই আমার মায়ের কাছে, মায়ের সঙ্গে ছোটবেলার সময়গুলো কাটিয়ে আসি। জীবনের সবচেয়ে আনন্দময় সময় হল শৈশব, কৈশোর। মাকে মন খুলে সব বললেই তো মন হালকা, তাই না? খারাপ ভালো সবসময় মা আমার সঙ্গে, মন চাইলেই এসে দাঁড়ান মনের মধ্যে, মন খারাপ হয়ই না। খুব ভালো থাকবেন সকলে। মৈত্রেয়ী ভট্টাচার্য লিখলেন ঝিঙেপাড়া, পোস্ট জেলা, হুগলি থেকে।

0: মন খারাপের মহৌষধ নিয়ে আপনাদের পাঠানো চিঠি পড়লাম। আকাশের মন খারাপ না ভালো সেটা জেনে নেওয়ার সময় এবার এসে গেছে, তাই চোখ রাখি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95%, সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এবং কখনও কখনও তা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম।
1: যাবার আগে আরেকবার একটু আপনাদের মনে করাই, যারা আমাদের কাছে চিঠি লিখছেন চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে রাখতে, আর একই ইমেল একাধিকবার পাঠাবেন না, একবারই যথেষ্ট। হয় চিঠি লিখুন না হয় মেল করুন, দুটো একসঙ্গে কিন্তু নয়। মাসের প্রথম পক্ষে আপনার চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। চিঠিতে নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবেন। তাহলে আর কি, আজকে সময় তো একেবারেই শেষ। সবাই খুব ভালো থাকুন, মন ভালো রাখুন, আর একটু আধটু খারাপ হলে তার জন্য মহৌষধ নিয়ে আপনারাই এগিয়ে আসবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই।
1: আজ প্রাত্যহিক শেষ করলাম, খুব ভালো কাটুক সকলের আজকের দিন এবং আগামী প্রতিটি দিন। সঙ্গে ছিলাম
0: অমরেশ মুখোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
0: নমস্কার।
1: এখন খবর।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।

নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই

তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানিয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে অভিন্ন বিধি, দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের সবকটি থানায় সূচনা হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক এবং সাইবার হেল্প ডেস্কের। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী 7 দিনের পুলিশ হেফাজত। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকেই তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী এবং বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকার, সাংসদ ও সংসদীয় বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলিতে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

0: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, থাকবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4 জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে সমাপনী অধিবেশন হবে। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল আর এন রবি। এই কর্মসূচিতে যোগ দিতে গতকাল কলকাতায় পৌঁছেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্টবেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে, এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতায় নগর দায়ের আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজ গতকালের বৈঠকে গৃহীত হয়েছে। পাশাপাশি ভিবিজি রামজি প্রকল্পে রাজ্যে বাস্তবায়নের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরে একটি ESI হাসপাতাল এবং মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কোচবিহার ও বাঁকুড়া জেলায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন তৈরির লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।
1: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ BBGRAMJI স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
0: যথাযথভাবে যাচাই করেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতে অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃত গৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
2: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: গতকালই রাজ্যের সবকটি থানায় শুরু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকে হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
2: সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দ্রুততার সঙ্গে হাতবদল হয়ে চলে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন, অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে, এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 2 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যা একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেবার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী আজ সাক্ষাৎ করতে পারেন। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। নিউটাউনে এই হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। জানা গেছে 1,000 শয্যার এই হাসপাতালে 500 শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যেই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগেই জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় ভিসেরা পরীক্ষার সময় নমুনা অদলবদল ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতে শিয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। এক ব্যক্তি অভয়ের বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে বিলগেছে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয় আর ভিসেরা নমুনা অদলবদল করা হয়েছিল। ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে চিঠিতে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাণী শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। তথ্য সংস্কৃতি বিভাগের অতিরিক্ত তথ্য অধিকর্তা ও বার্তা শাখা প্রধান সুমিতা দে প্রয়াত গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3: আমাদের 3 তারিখের উপকূলের 1-2 জেলায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা দুটোই বাড়ার সম্ভাবনা।
0: আলিপুর আবহাওয়া অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস এই তথ্য জানালেন। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অহনা শেঠ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অহনা শেঠের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় পরপর তিন দিন ধরে শুনছেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: ভারতের পশ্চিম সীমান্তে বিস্তৃত থর মরুভূমি প্রথম দর্শনে অনেকের কাছে অনর্বর ও প্রাণহীন বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতির গভীরে তাকালে বোঝা যায় এটি একটি সুসংগঠিত অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্র। এখানে বৃষ্টিপাত অল্প, তাপমাত্রা তারতম্য বেশি এবং জল অত্যন্ত সীমিত। তবু এই কঠিন পরিবেশই খেজড়ি, রোহিডা, বাবুল, স্থানীয় ঘাস, ঝোপঝাড় এবং অসংখ্য পোকামাকড়, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী নিজেদের অভিযোজনের মাধ্যমে টিকে রয়েছে। গভীর মূল, ক্ষুদ্র পাতা, ধীর বৃদ্ধি এবং জল সংরক্ষণের বিশেষ কৌশল এই উদ্ভিদগুলিকে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সাহায্য করে। থর আমাদের শেখায় যে সবুজ মানে ঘন বন নয়, এটি সুস্থ মরুভূমিও প্রকৃতির অমূল্য সম্পদ। মরুভূমির প্রতিটি উদ্ভিদ, প্রতিটি ঘাস এবং প্রতিটি জলাশয় এই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই অঞ্চলেই বিষ্ণই সম্প্রদায় ভারতের পরিবেশ ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণকে তারা ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। 1730 সালে খেজড়লি ঘটনায় অমৃতা দেবী বিষ্ণই এবং তার সহযোদ্ধাদের আত্মত্যাগ দেখিয়ে দিয়েছিল যে প্রকৃতি রক্ষা শুধু প্রশাসনিক নীতি নয়, মানুষের বিবেকেরও বিষয়। থর মরুভূমি আমাদের এক গভীর শিক্ষা দেয়, প্রকৃতিকে নিজের ইচ্ছামতো বদলে দেওয়া উন্নয়ন নয়, প্রকৃতি নিজস্ব চরিত্রকে বুঝে তার সংরক্ষণ করাই প্রকৃতির পরিবেশ দর্শন। ভারতের বনযাত্রা শুরু হয়েছিল প্রকৃতির সৃষ্টি দিয়ে। ভূতত্ত্ব, জলবায়ু, নদী, বৃষ্টিপাত এবং লক্ষ লক্ষ বছরের বিবর্তন মিলে গড়ে তুলেছে হিমালয়ের শীতল অরণ্য, পশ্চিমঘাটের চিরসবুজ বর্ষাবন, উত্তর পূর্ব ভারতের জীববৈচিত্র্যময় বনভূমি, মধ্য ভারতের শাল অরণ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ এবং থর মরুভূমির শুষ্ক বাস্তুতন্ত্র। পরে মানুষ এই অরণ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কোথাও দেববন, কোথাও পবিত্র অরণ্য, কোথাও সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ, কোথাও বননির্ভর জীবিকা, কোথাও সহাবস্থানের দর্শন, আবার কোথাও আত্মত্যাগের ইতিহাস। ভারতের বন সংস্কৃতি আমাদের শিখিয়েছে যে প্রকৃতিকে রক্ষা করা মানে কেবল গাছকে রক্ষা করা নয়, বরং একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে রক্ষা করা। আজ 21শ শতাব্দীতে দাঁড়িয়ে সেই শিক্ষাকে নতুনভাবে গ্রহণ করার সময় এসেছে। বন মহোৎসব কেবল একটি নির্দিষ্ট দিনে চারা রোপণের অনুষ্ঠান হতে পারে না, এটি হতে হবে একটি দীর্ঘ মেয়াদী বৈজ্ঞানিক কর্মসূচি, যেখানে প্রতিটি অঞ্চলের জন্য থাকবে পৃথক লক্ষ্য, পৃথক পরিকল্পনা এবং পৃথক সংরক্ষণ কৌশল। হিমালয়ে বন মহোৎসবের অর্থ হবে জলাধার পুনরুদ্ধার, পশ্চিমঘাটে তার অর্থ জীব বৈচিত্র্যের সংরক্ষণ, উত্তর পূর্ব ভারতে সম্প্রদায় ভিত্তিক বন ব্যবস্থাপনা, মধ্য ভারতে বন নির্ভর মানুষের সঙ্গে সমন্বিত পুনরুদ্ধার, সুন্দরবনে জলবায়ু সহনশীল উপকূলীয় বাস্তুতন্ত্র গড়ে তোলা, আর থর মরুভূমিতে শুষ্ক ভূমির নিজস্ব প্রকৃতিকে সম্মান জানিয়ে দেশীয় উদ্ভিদ ও সীমিত জলসম্পদের সুরক্ষা। এই ভিন্ন ভিন্ন লক্ষ্য একটি মূল দর্শনের দিকে আমাদের নিয়ে যায়, প্রতিটি অঞ্চলে নিজস্ব প্রকৃতিকে তার স্বাভাবিক রূপে সংরক্ষণ করা। প্রকৃতি কখনো এক ছাঁচে কাজ করে না, তাই বনায়নও এক ছাঁচে হতেই পারে না। ভারতের ভবিষ্যৎ সবুজ হবে তখনই যখন আমরা বুঝতে শিখব একটি গাছের থেকেও বড় একটি বন, একটি বনের থেকেও বড় একটি বাস্তুতন্ত্র, আর একটি বাস্তুতন্ত্রের থেকেও বড় মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান। এই উপলব্ধি ভারতের আঞ্চলিক বন মহোৎসবের প্রকৃত দর্শন। এক দেশ, বহু বাস্তুতন্ত্র, একটি সম্মিলিত অঙ্গীকার, প্রকৃতিকে বুঝে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, জীব বৈচিত্র্য সমৃদ্ধ, জল নিরাপদ এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তোলা।
0: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব, বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: নমস্কার, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। বহু প্রাচীন কাল থেকেই মানুষের সঙ্গে প্রাণীদের নিবিড় সম্পর্কের কথা আমরা জানি। এদের মধ্যে কেউ কেউ আমাদের খাদ্য, কেউ বা বস্ত্র, আবার কেউ কেউ বিনোদন বা সাহচর্যের সুরক্ষাও দেন। বিনিময়ে প্রাণীরা পায় আশ্রয় ও অনাবিল ভালোবাসা। তবে প্রাণী ও মানুষের এই পারস্পরিক সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ লাভবান হলেও কোনো কোনো ক্ষেত্রে প্রাণী থেকে মানুষের মধ্যে কিছু কিছু রোগের সংক্রমণের সম্ভাবনাও তৈরি হয়। প্রতি বছর 6 জুলাই দিনটি বিশ্ব জুনোসিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জুনোটিক রোগের বেশিরভাগ রোগ সাধারণ হলেও এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু মারণ রোগ হিসেবেও চিহ্নিত রয়েছে। নিরাময় অনুষ্ঠানে জুনোসিস সম্পর্কে আজ আমরা কথা বলছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং অ্যাসোসিয়েশন অব

0: পাবলিক হেলথ ভেটেরিয়ানের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর চঞ্চল দেবনাথ মহাশয়ের সঙ্গে। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুস্মিতা ঘোষ। প্রফেসর দেবনাথ, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: সোশ্যাল মিডিয়ার দৌলতে জুনোসিস শব্দটি আজ অনেকের কাছেই পরিচিত শব্দ, কিন্তু কি এই জুনোসিস যদি আপনি প্রথমেই একটু বলে দেন?
1: দেখুন, আপনি যেমন বললেন যে সৃষ্টির প্রায় আদিলগ্ন থেকেই মানুষের সাথে প্রাণীদের এই সহাবস্থান চলে আসছে পরস্পরের স্বার্থেই, ঠিক তেমন ভাবেই প্রাণী এবং মানুষের মধ্যে থাকা রোগ জীবাণুরাও পরস্পরের মধ্যে আদান প্রদানের একটা ধারাবাহিকতা বজায় রেখেছে সেই সময় থেকেই। আর এই বিষয়টিকে যিনি প্রথম গবেষণার মাধ্যমে তুলে ধরতে সক্ষম হন তার নাম রুডলফ ভিরচু, একজন জার্মান ডাক্তার ও গবেষক। 1885 সালের কাছাকাছি সময়ে তিনি যখন একটি কৃমি জাতীয় রোগ যার নাম ট্রাইচিনেলোসিস নিয়ে গবেষণা করছিলেন, তখন অদ্ভুতভাবে তিনি শুকর এবং মানুষের মধ্যে এই রোগটির সাদৃশ্য লক্ষ্য করেন এবং মানুষ ও প্রাণীর মধ্যে যে স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগের আদান প্রদান চলে এই বিষয়টিকে বোঝাতে জুনোসিস শব্দটি প্রথমবার ব্যবহার করেন। এরও প্রায় 70-75 বছর পর 1959 সালে আমরা জুনোসিস শব্দটির একটি সঠিক সংজ্ঞা পাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাত ধরে। ওই বছর তারা বলেন যে জুনোসিস হল সেই সব রোগ বা সংক্রমণ যারা স্বাভাবিকভাবে মানুষ ও মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয়।
0: আচ্ছা, বর্তমান সময়ে জুনোসিসকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি, আপনার কি মনে হয়?
1: আপনি খুব সঠিকভাবেই এই প্রশ্নটি করেছেন। মানুষ যদি অনেক আগে থেকেই জানত যে মানুষ ও প্রাণীর মধ্যে রোগের আদান প্রদান হয় এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাহলে জুনোসিস নিয়ে এখন কেন এত মাতামাতি বা এত সতর্কতা? এর উত্তর লুকিয়ে আছে 2001 সালে প্রকাশিত একটি বিখ্যাত গবেষণাপত্রে। গবেষণাটি করেন লুই টেলর ও তার সহযোগীরা। এই গবেষণাপত্রের মাধ্যমেই সারা পৃথিবী সর্বপ্রথম জুনোসিস রোগের গুরুত্ব বুঝতে পারল, যেখানে লুই বলছেন পৃথিবীতে প্রায় 1415 রকমের রোগ জীবাণু আছে যারা মানুষের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে। এদের মধ্যে রয়েছে প্রায় 538 প্রজাতির ব্যাকটেরিয়া ও রিকেটশিয়া, 307 প্রজাতির ছত্রাক, 287 প্রজাতির কৃমি, 217 প্রজাতির ভাইরাস ও প্রায়ন এবং 66 প্রজাতির প্রোটোজোয়া। ওই গবেষণাপত্রে তারা আরো বলেন যে মোট 1415 রকমের মানুষে সংক্রমণযোগ্য রোগের মধ্যে 868 রোগ, শতাংশের হিসেবে যা প্রায় 61%, মানুষ এবং প্রাণীদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের ক্ষমতা রাখে, অর্থাৎ তারা জুনোটিক রোগ। এছাড়াও তারা বলেন যে 1415 রোগের মধ্যে এমন 175 রোগ আছে যেগুলো নতুন ধরনের রোগ, আর এই নতুন ধরনের রোগগুলির 175 মধ্যে 132 অর্থাৎ শতাংশের হিসাবে প্রায় 75% জুনোটিক রোগ। গবেষণাপত্রের এই তথ্য সামনে আসার পর সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে এক সাড়া পড়ে যায় এবং সর্বস্তরে জুনোসিস নিয়ে চর্চা শুরু হয়। আর এরপর থেকে এই জুনোসিস নিয়ন্ত্রণ ও নির্মূলের কাজে গবেষণা থেকে শুরু করে মানুষকে সচেতন করা ইত্যাদি কাজে গতি আসে।
0: প্রফেসর দেবনাথ, বিশ্ব জুনোসিস দিবস কবে থেকে পালিত হয়ে আসছে আর এই দিনটি পালনের তাৎপর্যই বা কি?
1: 21 শতকের প্রথম দিক থেকে যখন জুনোসিস বিষয়টির গুরুত্ব বিজ্ঞানী মহল গভীরভাবে ভাবতে শুরু করেছে, ঠিক তখনই 2002 সালে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম অর্থাৎ সার্স এর মহামারী আসলে পড়ল বিশ্বের একটি বড় অংশে, যেটিও ছিল একটি জুনোসিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা ইত্যাদি যে সংস্থাগুলি বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য নিয়ে এককভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে যৌথভাবে কাজ করে থাকে, তারাও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে থাকেন। আর এভাবেই 2007 সালের একটি সভায়

0: যেখানে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ, যার আগের নাম ছিল ওআইই, বিখ্যাত গবেষক ও বিজ্ঞানী লুই পাস্তুরের জন্ম জয়ন্তীতে তাকে এবং তার কাজকর্মকে স্মরণ করছিলেন। তখন ওই সংস্থার তৎকালীন কর্ণধার বার্নার্ড ভ্যালাট সভায় উপস্থিত সকলের কাছে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, জুনোসিস যেভাবে দিনে দিনে মানব সভ্যতার কাছে একটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে, তাতে সবার মধ্যে এই বিষয়টির সচেতনতা আরো বৃদ্ধির প্রয়োজন। তাই ওই সভাতেই তিনি তখন থেকে প্রতি বছর একটি দিনকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে পালন করার কথা বলেন। আর সেই সভায় উপস্থিত সকলের সম্মতিতে 6 জুলাই দিনটিকে বেছে নেওয়া হয়, কারণ ওই দিনই লুই পাস্তুর প্রথম কোনো একটি জুনোটিক রোগ হিসেবে র্যাবিজ বা জলাতঙ্ক রোগের বিরুদ্ধে সফলভাবে প্রথম ডোজের টিকা দান করেন জোসেফ মিস্টার নামে এক মেষপালকের উপর। এবং তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে সারা পৃথিবী জুড়ে বিভিন্নভাবে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে।
1: একটু যদি পরিসংখ্যানের নিরিখে বলেন যে এই জুনোটিক রোগে প্রতি বছর কত মানুষের মৃত্যু হয়, সেটা যদি দেশ, রাজ্য বা বিশ্বের চিত্রটা আমাদের একটু দেন।
0: প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 250 কোটি জুনোটিক রোগের ঘটনা ঘটে, আর যার মধ্যে প্রায় 240 কোটি ঘটনাই প্রধান 13টি জুনোটিক রোগের দ্বারা ঘটে থাকে। এবং এরা মূলত আমাদের মতো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের লোকদেরই বেশি আক্রান্ত করে। বিভিন্ন জুনোটিক রোগে সারা পৃথিবীতে গড়ে প্রতি বছর মৃত্যু হয় প্রায় 27 লক্ষ মানুষের, আর এইসব রোগের কারণে খরচ হয় প্রায় 6 লক্ষ কোটি মার্কিন ডলার। আর ভারতবর্ষের নিরিখে সমস্ত রকম জুনোটিক রোগের এমন একত্রিত পরিসংখ্যানের অভাব থাকলেও যে সকল টুকরো টুকরো কিছু পরিসংখ্যান পাওয়া যায় তা থেকে খুব সহজেই বোঝা যায় যে আমরা একেবারেই নিরাপদ নই। যেমন ধরুন, বিশ্বের জলাতঙ্কে মোট মৃত্যুর 1/3 ভারতীয়। এছাড়া ভারত বিশ্বের কেবল বৃহত্তম জনসংখ্যা ও প্রাণী সংখ্যার দেশই নয়, প্রতি বর্গ কিলোমিটারে এদের ঘনত্ব অত্যন্ত বেশি। এছাড়াও দেশটির নিরক্ষীয় জলবায়ু এবং আরও নানাবিধ মানবসৃষ্ট কাজকর্ম ভারতকে বিভিন্ন জুনোটিক রোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হটস্পটে পরিণত করেছে।
1: কত ধরনের জুনোটিক রোগের কথা আমরা জানতে পেরেছি?
0: সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 200টিরও বেশি জুনোটিক রোগ সক্রিয় আছে, আর আমাদের দেশে এই সংখ্যা প্রায় 40টির কাছাকাছি। ভারতের উল্লেখযোগ্য জুনোটিক রোগগুলো হচ্ছে অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, গবাদি পশুর যক্ষা, প্লেগ, লেপ্টোস্পাইরোসিস, স্ক্র্যাব টাইফাস, রেবিস বা জলাতঙ্ক, বার্ড ফ্লু, জাপানিজ এনসেফালাইটিস, নিপা ভাইরাস ডিজিজ, টিনিয়াসিস, হাইডাটিডোসিস, টক্সোপ্লাজমোসিস, টার্মাটোফাইটোসিস, ক্রিপ্টোকককোসিস এবং এরকম আরও অনেক নাম রয়েছে। এদের মধ্যে যেমন লেপ্টোস্পাইরোসিস, অ্যানথ্রাক্স ইত্যাদি দক্ষিণ ভারতে প্রায় নিয়ম করেই হয়ে থাকে। জাপানিজ এনসেফালাইটিস সেই 1973 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে তার যাত্রা শুরু করলেও আজ দেশের প্রায় 60 কোটি মানুষ এই রোগের প্রাদুর্ভাব আছে এমন অঞ্চলে বসবাস করেন। জুনোটিক যক্ষার সংখ্যাও ভারতের জনজীবনে বেড়েই চলেছে। ব্রুসেলোসিস প্রতি বছর প্রায় 3 কোটি শ্রমদিবস নষ্ট করছে। এছাড়াও নতুন মহামারীর আশঙ্কা হিসেবে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, নিপা ভাইরাস ইত্যাদি সব সময় আমাদের চোখ রাঙাচ্ছে।
1: মানুষের শরীরে কি ধরনের লক্ষণ দেখা যায় জুনোটিক রোগে?
0: হ্যাঁ, জুনোটিক রোগ তো কোনো একটি বিশেষ রোগ নয়, তাই জুনোটিক রোগের আলাদা করে কোনো লক্ষণ হয় না। বিভিন্ন রোগ বিশেষে এদের লক্ষণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
1: প্রফেসর দেবনাথ, এই জুনোটিক রোগ প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? উপায় থাকলে সেগুলো কি কি?
0: আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের অর্থনীতি, সমাজ জীবন ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রাণীরা এমনভাবে আমাদের সাথে মিশে আছে যে এদের বাদ দিয়ে আমাদের অস্তিত্ব টিকবে না, তাই এদের নিয়েই সচেতন জীবনযাপনের রাস্তা আমাদের খুঁজে নিতে হবে। অর্থাৎ আরো বেশি করে আমাদের জুনোটিক রোগ, রোগ বিশেষে আলাদা আলাদা লক্ষণ, রোগ মুক্ত থাকার উপায়, রোগের লক্ষণ দেখা দিলে কি করণীয়, আপনার এবং পোষ্যের পরিবেশের উন্নতি সাধন ইত্যাদি নানা বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের সচেতন হতে হবে সবাইকে।
1: একদম শেষে আপনার থেকে জানতে চাইব যে কি করব আর কি করব না।
0: যে কোনো প্রাণীকে যত্ন নেবার আগে ও পরে ভালোভাবে সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। যেসব জুনোটিক রোগের টিকা আছে প্রাণীদের টিকাদানকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন প্রকারের ভেক্টর যারা জুনোটিক রোগ ছড়ায় ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের নির্মূল করতে হবে। প্রাণীজাত যে কোনো খাবার সঠিক তাপমাত্রায় ফুটিয়ে তার মধ্যে লুকিয়ে থাকা জীবাণুর ধ্বংস নিশ্চিত করে তবেই তা গ্রহণ করতে হবে। বন্য, গৃহপালিত বা খামারের প্রাণীদের মধ্যে অস্বাভাবিক মৃত্যু লক্ষ্য করলে তা নির্দিষ্ট দপ্তরে রিপোর্ট করতে হবে। বন্য প্রাণীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বাড়ির ডাস্টবিন ইত্যাদি সঠিকভাবে বন্ধ রাখতে হবে যাতে ভব ঘুরে প্রাণীরা তার নাগাল না পায়। আর যেগুলো করা যাবে না সেরকম কিছু কাজ হলো এরকম, যে অপরিচিত ভব ঘুরে কুকুর, বেড়াল বা অন্য যে কোনো প্রাণীর প্রত্যক্ষ সংস্পর্শে আসা চলবে না। কাঁচা প্রাণীজাত খাবার যেমন অপাস্তুরীকৃত দুধ, অর্ধসেদ্ধ ডিম, মাংস বা অর্ধসেদ্ধ সামুদ্রিক মাছ খাওয়া যাবে না। যে কোনো প্রাণীর আঁচড়, কামড় এমনকি শরীরের কোনো অংশ যদি চেটে দেয় সেটাকে অবজ্ঞা করা চলবে না। যদি সেটি বিশেষ করে কোনো বন্য প্রাণী হয় তাহলে তো একেবারেই নয়। খালি হাতে কোনো মৃত প্রাণী, তা সে পশু, পাখি, ইঁদুর বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, তাকে স্পর্শ করা যাবে না। এছাড়া ক্ষতিকারক কীটপতঙ্গ বা অন্য মুক্ত প্রাণী যেমন কোনো ইঁদুর, বাদুর এমনকি পাখিদের আমাদের বাড়িঘর, খামার ঘর বা খাদ্যদ্রব্য মজুত রাখার ঘরে বাসা বাঁধতে দেওয়া চলবে না। বাড়ির পোষ্যের সাথে অতি নিবিড় মেলামেশা যেমন চুমু খাওয়া, শরীরের খোলা অংশে চাটতে অ্যালাউ করা বা বিছানায় নিয়ে শোয়া ইত্যাদি করা উচিত নয়। আর সব শেষে যদি কখনো আপনার মনে হয় যে আপনি কোনো প্রাণী থেকে আসা রোগে আক্রান্ত হয়েছেন তাহলে নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দিয়ে তার চিকিৎসা করতে যাবেন না।
1: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর চঞ্চল দেবনাথ। ডক্টর দেবনাথ, দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন নিরাময়। আগামী 6ই জুলাই পালিত হবে বিশ্ব জুনোসিস দিবস। তার প্রাক্কালে জুনোসিস নিয়ে সচেতনতা প্রসারে আমরা কথা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর চঞ্চল দেবনাথের সঙ্গে। নিরাময় অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ সুস্মিতা ঘোষ।

0: গান্ধী চর্চা অনুষ্ঠানে আজ শুনবেন গান্ধীজির রচনা থেকে পাঠ,
1: অহিংসা। অহিংসার আক্ষরিক অর্থ হত্যা না করা, কিন্তু আমার নিকট এ বহু অর্থবহ। অহিংসা মানে কেবল হত্যা না করা বুঝলে যে লোকে আমি অবস্থান করব, অহিংসার এই বহু অর্থ জানলে তার চেয়ে বহু ঊর্ধ্ব লোকে অসীমে আমার স্থান হবে। অহিংসার যথার্থ অর্থ হল তুমি কারো ক্ষতি করবে না, যে তোমাকে শত্রু মনে করে তারও দোষ ধরবে না। ভাবনাটার সতর্ক অভিব্যক্তি লক্ষ্য করতে অনুরোধ করি। কাকে তুমি শত্রু মনে করো তা আমি বলিনি, বলছি যে নিজেকে তোমার শত্রু বলে বিবেচনা করে। কারণ অহিংসা নীতি যে মেনে চলে তার ভাবনায় শত্রুর কোনো স্থান নেই। তিনি শত্রুর বিদ্যমানতা অস্বীকার করেন, কিন্তু এমন লোক আছেন যারা নিজেদের তার শত্রু মনে করেন। এমন ভাবনা তিনি আটকাতে পারেন না। সুতরাং তেমন মানুষ সম্পর্কেও মন্দ ভাবনা পোষণ না করতে আমরা অটল থাকব। আঘাতের বদলে আঘাত ফিরিয়ে দিলে আমরা অহিংসা নীতি লঙ্ঘন করব। আমি কিন্তু আরও অগ্রসর হতে চাই। আমরা যদি কোনো বন্ধু কিংবা তথাকথিত শত্রুর কাজে বিরক্তি প্রকাশ করি, তাহলেও এই অহিংসা মতবাদে খামতি ঘটে। কিন্তু আমি যখন বলি আমরা বিরক্ত হব না, তখন আমি এও বলি না যে আমরা সব কিছু নীরবে মেনে নেব। বিরক্তি প্রকাশ অর্থে আমাদের কর্মের ফলে যদি নাও হয়, তা হয়তো তবু অন্য কারোর কাজের দ্বারা কিংবা ধরুন ঐশ্বরিক শক্তির প্রভাবে শত্রুর কিছু ক্ষতি হোক অথবা তিনি পথভ্রষ্ট হন, এই ভাবনাকেই আমি বোঝাতে চাইছি। এই রকম ভাবনা পোষণ করলেও আমরা অহিংসা লঙ্ঘন করব। এই আশ্রমে যোগদানকারী সকলকে অক্ষরে অক্ষরে এই অর্থ মান্য করতে হবে। এর মানে এই নয় যে সম্পূর্ণরূপে এই মতবাদ আমরা কর্মে প্রয়োগ করি, মোটেই তা নয়। এটা একটা আদর্শ স্বরূপ, ওখানে আমাদের পৌঁছতে হবে। আমাদের সাধ্যে কুলালে এখনই এই মুহূর্তে ওই আদর্শে উপনীত হতে হবে। এটা জ্যামিতির কোনো উপপাদ্য নয় যে মুখস্থ করে শেখা যাবে। এটা উচ্চ গণিতের জটিল কোনো সমস্যার সমাধান করাও নয়। এটা তার চেয়ে অগণ্য গুণে বেশি কঠিন। তোমরা অনেকে গভীর রাত অবধি জেগে ওইসব সমস্যার সমাধান করতে চেষ্টা করেছ। তোমরা যদি এই মতবাদ সেই সব অবধি দেখতে চাও, তাহলে রাত জেগে পড়া অপেক্ষা বহু বেশি কিছু তোমাদের করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর পূর্বে, এমনকি তার কাছাকাছি আসতে হলেও বহু বিনিদ্র রজনী কাটাতে হবে, বিস্তর পীড়ন ও নিদারুণ মানসিক যন্ত্রণা পোহাতে হবে। ধর্মসম্মত জীবনের অর্থ যদি আমরা বুঝতে ইচ্ছা করি, তবে ওই লক্ষ্যে আমাদের উপনীত হতে হবে, তার কমে হবে না। এই মতবাদ সম্পর্কে আমি এর চেয়ে বেশি বলবো না। এটুকু বলবো যে এই মতাদর্শের ক্ষমতায় বিশ্বাসবান মানুষ শেষ পর্যায়ে লক্ষ্যে পৌঁছবার উপক্রম করলে বা কাছাকাছি এলে দেখতে পাবেন যে গোটা পৃথিবী তার পদপ্রান্তে এসে পড়েছে। সমস্ত পৃথিবী তার পদপ্রান্তে আসুক এটা তিনি চান না, কিন্তু এটা ঘটবে। তথাকথিত শত্রুর ওপর তোমার প্রেম অহিংসা প্রকাশ যদি অনপনেও হয়, তবু তার পরিবর্তে সেও তোমাকে ওই ভালোবাসা ফিরিয়ে দেবে। এর থেকে আর যে ভাবনা জাগে তা হল এই নিয়মের অধীনে সংগঠিত হত্যার, এমনকি তা যদি প্রকাশ্যে সংঘটিত হয় তবুও তাতে সে হত্যাকাণ্ডের কোনো স্থান নেই। এবং তোমার দেশের জন্য অথবা তোমার দায়িত্বে থাকা সম্ভ্রান্তজনের মর্যাদা রক্ষার জন্য হিংসার কোনো অবকাশ নেই। যাই হোক না কেন, ওটা হবে সম্মান রক্ষার দুর্বল উপায়। অহিংসার মতবাদ আমাদের শেখায় যে যাদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের উপর অর্পিত আছে, সেই সকল ব্যক্তিদের অসম্মানকারীর হাতে নিজেদের সমর্পণ করে আমরা তাদের সম্মান রক্ষা করতে সমর্থ হব। এবং তা করতে আঘাত করা যতটা দরকার, তার চেয়ে অনেক বেশি দৈহিক ও মানসিক শক্তির প্রয়োজন। তোমার কিছু দৈহিক বল থাকতে পারে, সে বল তুমি প্রয়োগও করতে পারো, কিন্তু ওই বলকে আমি সাহস বলি না। সেই বল যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, ঘৃণা ও ক্রোধে আবিষ্ট অপর ব্যক্তিটিকে তুমি সমপ্রতিদ্বন্দ্বিতার দ্বারা আরও বেশি ক্রোধী করে তোলো। তোমাকে হত্যা করে ফেলার পর তার ক্রোধের অবশিষ্টাংশ তুমি যাদের দায়িত্ব নিয়েছ তাদের বিরুদ্ধে প্রযুক্ত হবে, কিন্তু তুমি যদি প্রত্যাঘাত না করো এবং তোমার দায়িত্বে যারা আছে তাদের এবং প্রতিপক্ষের মধ্যবর্তী স্থানে অটল থাকতে পারো, তাহলে কি হয়? আমি অঙ্গীকার করে বলতে পারি, তখন তোমার ওপর দিয়েই তার হিংস্রতার সবটুকুই নিঃশেষ হয়ে যাবে এবং তোমার দায়িত্বে যারা আছে তারা অক্ষত থাকবে। স্বদেশ প্রেমের নামে ইউরোপকে আজ যেমন যুদ্ধ সমর্থন করতে দেখা যাচ্ছে, আমাদের এই জীবন যোজনায় তেমন স্বদেশ প্রেমের ধারণার কোনো স্থান নেই।
0: গান্ধীজির রচনা থেকে পাঠ শুনলেন। এবার শুনুন ভজন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল রাগ ভাটিয়ার শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়।

0: ভাটিয়ার রাগে খেয়াল শুনলেন সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
2: অন্যফাদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে অপরূপা ছবির গান, প্রথমে আরতি মুখোপাধ্যায়।

0: অপরূপা ছবির গান শুনলেন। গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকে তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দিচ্ছেন না। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেছেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়েও তারা সন্তোষ ব্যক্ত করেছেন।
2: आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है, लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलोसॉफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস প্রমুখ। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ ও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি আলোচনায় থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, বিধায়ক, সাংসদ, অধ্যক্ষ বা প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতার নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও বৈঠকে গৃহীত হয়েছে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিলটির খসড়া পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
3: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের এক নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। আর নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
1: রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে এই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগে জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়।
4: তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী এই তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। প্রথম ব্যাচে তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্ডেরবাল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েতী রাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে রাজ্যগুলির পঞ্চায়েত মন্ত্রীদের নিয়ে জাতীয় স্তরের একটি কর্মশিবিরের আয়োজন করছে। কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্রামীণ এলাকার স্থানীয় প্রশাসনের জন্য ষোড়শ অর্থ কমিশনের অনুদান কাজে লাগানোর বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারবে না। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 8 জন। আজ ভোরে কামভাম ওয়াই জাংশনের কাছে একটি সারবোঝাই লরি দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারলেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহতদের গিড্ডালুর এবং কামভাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দেবেন না। ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, ইরানের নেতৃবৃন্দের উপর ইসরায়েলের হুমকি রয়েছে, তাই এই মুহূর্তে জনসমক্ষে আসা তার জন্য নিরাপদ নয়। এদিকে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে পর্তুগাল। অন্য খেলায় গতরাতে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে শেষ 16 পৌঁছেছে স্পেন। রাউন্ড অফ 16 আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
0: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম আগলে রাখার শিক্ষা, লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গোটা পৃথিবীতেই আধুনিক সময়ে ব্যক্তি স্বাধীনতার পরিসর ক্রমেই চওড়া হচ্ছে, সেটা স্বাভাবিকও। ব্যক্তি তার নিজস্ব অভিমত ও রুচি অনুযায়ী জীবনযাপনের অভিমুখ নির্ধারণ করবে, অন্য কেউ সেখানে ঢুকবে না, এই সিদ্ধান্তে আধুনিক সময়ে দাঁড়িয়ে দ্বিমত পোষণের কোনো অবকাশ নেই। কিন্তু এই অন্যের পরিসরে না ঢোকার আগ্রহ যদি এমন স্তর ছুঁয়ে ফেলে যেখানে মানুষ ভুলে যায় তার সামাজিক দায়, সহমর্মিতার অনুভূতি, তবে তা কি সভ্যতার জন্যই এক বিপদ বার্তা নয়? আসলে ব্যক্তি স্বাধীনতার বোধ ও সহমর্মিতার দায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু মুশকিল হল সহমর্মিতা দেখাতে গিয়ে অন্যের ব্যক্তি স্বাধীনতার সীমানার মধ্যে ঢুকে পড়া হচ্ছে কিনা, তা নিয়ে অনেক সময় একটা সংশয় বা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব বা সংশয়ের কারণেই পথে ঘাটে প্রতিদিন চলাফেরা করা নাগরিক পরস্পরের প্রতি উদাসীন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে আসছে, আধুনিক নাগরিক তাদের সহনাগরিকদের ভালো মন্দ নিয়ে উদাসীন থাকাই শ্রেয় বলে বিবেচনা করছেন। রাস্তায় কেউ বিপদে পড়লে অন্যেরা এড়িয়ে যাচ্ছেন, নাগরিকদের পারস্পরিক সহমর্মিতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। ব্যক্তি নাগরিক তার কষ্ট, যন্ত্রণা, অসহায়তাকে নিজের মধ্যে অবরুদ্ধ রাখতেই বেশি তৎপর হচ্ছেন। মনোবিদরা বলছেন এমনটা হওয়া অসম্ভব নয় যে ব্যক্তি স্বাধীনতার প্রবল দাপট মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে নিঃসঙ্গতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিপদের মোকাবিলা করতে ব্যক্তি স্বাধীনতার তাৎপর্যকে আবার নতুন করে বুঝতে হবে আমাদের। বুঝতে হবে ব্যক্তি স্বাধীনতা মানে ব্যক্তির মতকে মান্যতা দেওয়া, তার সঙ্গে সামাজিক সহমর্মিতার কোনো ব্যবধান থাকতে পারে না। ট্রেনে বা বাসে আমাদেরই পাশে বসা একাকী কোনো মানুষ যদি অনর্গল চোখের জল ফেলতে থাকে, কিংবা আমাদেরই পাশ থেকে কেউ কখনো নিরাসক্ত ভঙ্গিতে মেট্রো বা ট্রেন লাইনের দিকে এগিয়ে যেতে থাকেন, তখন সেটা তার ব্যক্তি স্বাধীনতা বলে আমরা চুপ থাকতে পারি না। সেটা তো মনুষ্যত্বের অবমাননা। তখন অজানা অচেনা সেই মানুষটির হাত দুটো চেপে ধরতেই হয়, বলতেই হয় আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। হয়তো নেহাতি কথার কথা, তবু এটাই বলতে হয়, এটাই সহমত।

0: উদ্যমিতা, একেই বলে আগলে রাখার শিক্ষা। আজ পৃথিবী জুড়েই নানাবিধ দিন পালনের রেওয়াজ শুরু হয়েছে। অনেকে মনে করেন এই দিন পালনের মধ্যে আসলে নানান সামাজিক সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার একটা তাগিদ কাজ করে। আর এই দিন উদযাপনের তালিকায় যখন 7ই জুন ওয়ার্ল্ড কেয়ারিং ডে এসে জুড়ে যায়, তখন বুঝতেই হয় মানুষ আসলে মানুষকে আগলে রাখার শিক্ষাটা নতুন করে আঁকড়ে ধরতে চাইছে। আধুনিক প্রতিযোগিতার গতি মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে, অসহায় করেছে। তাই মানুষ এখন মানুষের কেয়ার চাইছে, চাইছে পাশে থাকার আশ্বাস। আমাদের একসময় যৌথ পরিবার ছিল, সেখানে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু সেই যৌথ পরিবার থেকে অনেকেই আগলে রাখার শিক্ষায় খুব ভালোভাবে রপ্ত হতেন। কালের নিয়মে যৌথ পরিবার ভেঙেছে, সেই আগলে রাখার শিক্ষাও দুর্বল হয়েছে। আমাদের সমস্যা বোধহয় এটাই, আমরা পুরনো মূল্যবোধ সরিয়েছি, কিন্তু সময় উপযোগী নতুন মূল্যবোধ গড়তে পারিনি। আমাদের তাই নতুন করে পরস্পরকে আগলে রাখার শিক্ষা নিতে হবে। বুঝতে হবে ব্যক্তি স্বাধীনতা মানে সমাজ থেকে আলাদা হওয়া নয়, বরং ব্যক্তির স্বাতন্ত্র্য মেনেই সামাজিক যুথবদ্ধতার বলয়কে দৃঢ় করা। আমাদের বোঝার সময় এসেছে সামাজিক উদারতা ও ঔদার্যই ব্যক্তি স্বাধীনতা রক্ষার কবচ। শুধু দিন পালনের হুজুগে নয়, আগলে রাখার শিক্ষার অনুশীলন শুরু হোক প্রতিদিন প্রতি মুহূর্তেই। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আকাশবাণী কলকাতার পডকাস্ট। মৌরাণী শিখা দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান, এবং আজকের এই পডকাস্টটিতে এমন একজন মানুষের সঙ্গে আমরা কথা বলবো যিনি কিন্তু ওই সিনেমার স্ক্রিনে বা টিভির সিরিয়ালে যে সমস্ত মহিলাদের গল্প আমরা শুনি তাদের থেকে কিন্তু কোনো অংশে কম নন। আর এই সমস্ত মানুষেরাই কিন্তু আসল নায়িকা বা হিরোইন। আমরা হয়তো তাদের কথাটা জানি না, সব সময় আমাদের কাছে পৌঁছয় না তাদের কথা, তাদের গল্প। হ্যাঁ, আজকে কৃষি বিভাগের এই বিশেষ পডকাস্টের বিষয় মৌরাণী শিখা দাস। মৌরাণী শিখা দাস কেন আজকের শিরোনাম, একে একে পরতে পরতে যখন আমরা আজকের অনুষ্ঠানের ভেতরে যাব আপনারা সকলে বুঝতে পারবেন। প্রথমেই আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অতিথি গোবরডাঙ্গা ইছাপুর থেকে এসেছেন এমন একজন অদম্য নারী যাকে আমরা বলছি মৌরাণী শিখা দাস।
3: নমস্কার।
2: কেন মৌরাণী? দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে তিনি মৌমাছি চাষির সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম বানান এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে পৌঁছে দেন। একটা সময় তার কাছে একেবারেই অর্থনৈতিক সঙ্গতি ছিল না, কিন্তু আজকে এই কাজ করে তিনি কিন্তু একজন স্বয়ং সম্পূর্ণ নারী। তিনি যেমন নিজে স্বয়ং সম্পূর্ণ, ঠিক তেমনিভাবে তিনি আরও কিছু মানুষকে আলোর পথ দেখাতে পেরেছেন, এরকম একজন মানুষ শিখা দাস। তো তাকে আমরা কেন বলবো না রানী, আজকে কিন্তু তিনি আমাদের সভা আলো করে রয়েছেন রানী হিসেবে। দিদি, প্রথমেই আপনার কাছে একটা কথা জানতে আমার ভীষণভাবে ইচ্ছে করছে যে এমন একটা কাজের সঙ্গে আপনি যুক্ত, মৌমাছি। মৌমাছি যেমন মধু দেয় সেটা যেমন আমাদের খুবই প্রিয়, কিন্তু তার হুলের কামড়ের ভয়ও কিন্তু সকলেরই থাকে আমাদের, এবং সাধারণত পুরুষ মানুষেরা এই কাজের সঙ্গে যুক্ত। আপনি কিভাবে এই সরঞ্জাম বানানোর কাজের সঙ্গে যুক্ত হলেন, একটু যদি গল্পটা আমাদেরকে আজকে শোনান।
3: আমি এই কাজের সঙ্গে যুক্ত অনেক দিন আগে থেকে, আমি মেশিনে সেলাই কাজ করি, জোড়ার প্যান্ট
2: মানে টেলারিং এর কাজ করি।
3: তখন জোড়ার প্যান্ট সেলাই করি, জোড়ার প্যান্ট সেলাই করতে করতে তারপরে চুড়িদারের প্যান্ট সেলাই করি। তখন দেখছি আমার স্বামীর রোজগার কম, লোকের দোকানে

0: ভাড়া দোকান নিয়ে কাজ করে।
1: হুম,
0: তখন আমি চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, আরো কাজ শিখতে হবে। তখন চুড়িদারের কাজ শিখি, চুড়িদারের কাজ শিখে কাটা শিখি, কাটা শিখি। হঠাৎ শুনি বিডিও অফিস থেকে ট্রেনিং করছে, বারাসাত কলোনিতে ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পরে ব্যবসা সংগত,
1: মানে মৌচাষের সরঞ্জামের ট্রেনিং হচ্ছে, তাই তো?
0: তারপরে হঠাৎ আমাদের বারাসাত পানের পার্কের ওখানে বেঙ্গলহানি যে মধুর অফিস আছে, অ্যাসোসিয়েশন আছে, সেখানে উনি আমাকে বলে তুই এই টুপি তৈরি করতে পারবি। তখন আমি কিন্তু কিচ্ছু জানি না, তখন আমি বলছি দাদা পারবো।
1: টুপি বলতে
0: ফেস বেল, যেটা ওই যে কৃষিকাজে যেটা মধু ভাঙতি যে টুপিগুলো,
1: মানে চাক ভাঙার সময় যে টুপিগুলো লাগে,
0: মৌ পালনের যে সরঞ্জামগুলো লাগে, তখন আমি ওইটা দাদা আমাকে এনে দেয়। তখন ওনাদের মাল এনে আমি কাজ করি, আবার দিই। তখন আমি বললাম যে এটা যদি আমি নিজে থান কিনে এনে বড় বাজার থেকে করতে পারি তাহলে আমার আরো লাভ হবে। আমার দোকানে ঝালাই মেশিনই ওই রিংগুলো যে ঝালাই হয় টুপি করতে, সে রিংগুলো ঝালাই করা হয়, আমার স্বামী সেটা ঝালাই করে দেয়। এবার তখন অফিসে জানাই মাল দিতে, যে তখন 3,000 টাকা শোয়া, মানে 30 টাকা পিস দিত। তারপরে যখন আমরা মালটা কিনি বড়বাজার থেকে, টাকার দরকার, তখন টাকা নেই, তখন অভাব, খুব পাতা কুড়িয়ে জাল দিই, মানে বাঁশের পাতা বাগান থেকে কুড়িয়ে জাল দিই, ছেলে মেয়ে ছোট ছোট, খুব অভাব তখন। তারপরে আপনার ওই বড়বাজার থেকে 5,000 টাকার মাল কিনে মাজাই করে নিয়ে এরকম ভাবে রেলের পথে হাঁটছি, হাঁটতে হাঁটতে 10 হাত দূরে যে ছিটকে পড়লাম, পা কেটে গেছে, আমার ট্রেন ঢুকবে। আমার স্বামী বলছে তাড়াতাড়ি আসো, এবার যদি তুমি না আসতে পারো ট্রেনটা তো পাবাই না, তারপর ট্রেনে কাটা পড়ো, একটা বিবাদ বিভাগের যেটা একটা লাইন। তখন ওখান থেকে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে, মানে যে ট্রেনটা উঠলাম পা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, ওইভাবে নিয়ে মাল করি, করে করে প্রত্যেক অফিসে 2 পিস 1 পিস করে স্যাম্পেল নিয়ে নিয়ে প্রত্যেক বিকিপার যারা ছিল তাদের অফিসে নিয়ে নিয়ে যাই। যে দৌড়তে দৌড়তে ছেলে মেয়ে, তখন ছোট ছোট শাশুড়ি ছিল, এবার আমার স্বামী আমাকে অনেক উপকার করেছে, মানে আমাকে খুব হেল্প করেছে। এরকম করতে করতে প্রায় 100 উপরে অফিস ধরা হয়। এবার একজনের মারফত আর একটা অফিস ধরি, আর একজনের মারফত অফিস ধরি, ধরে ধরে তখন সেবা কর্মার সমিতি খোঁজ পাই, ওখান থেকে আমি লোন নিই। লোন
1: সেবা কর্মার সমিতিটা কোথায়?
0: গোবরডাঙ্গা। সেখান থেকে আমি লোন নিয়ে আমি ওখান থেকে ওই টাকা নিয়ে আবার একটু মানে টুপিটা বাড়ালাম। তখন একা কাজ করি আর পাচ্ছি না, অনেক মালের অর্ডার হচ্ছে, তখন আমি এক একজন করে দর্জিনি, এরকম করতে করতে ধরেন এখন আমার 18-19 জন দর্জি আছে।
1: হ্যাঁ সত্যি, মানে কি বলবো, আপনার চোখে যেমন জল আসছে এই গল্প তো, এই ঘটনা যা সত্যি বলে চোখের জলের সকলের পাতাও ভিজিয়ে দেবে এটা মনে হচ্ছে, এবং যে শ্রোতা বন্ধুরা শুনছেন তাদেরও আজকে চোখের পাতা ভিজে আসছে। বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা যে কেমন করে একটা প্রচন্ড দুর্দশাগ্রস্ত সময় পেরিয়ে আজকে শিখাদি এই জায়গায় এসে পৌঁছেছেন, কোথায় এসে পৌঁছেছেন, কিভাবে এসে পৌঁছেছেন, সেই গল্পই কিন্তু আপনাদেরকে শোনাবো। এই গল্প যাতে আপনাদের কাছেও পৌঁছে যায়, আপনারাও যাতে মনে সাহস আনতে পারেন এবং অন্ধকার পেরিয়ে আলোর পথে যেতে পারেন, আশা করি পারবেন। আরো শুনবো আমরা কথা, আপনি বলছিলেন যে সংসারের অবস্থা খুব খারাপ ছিল সেই সময়, আস্তে আস্তে এক অফিস থেকে আরেক অফিস, আরেক অফিস থেকে আরেক অফিস, এরকম করতে করতে ক্রমশ আপনি কাজটার মধ্যে আরো লোকের সঙ্গে আপনার পরিচয় বেশি হলো এবং একের পর এক আপনি কাজ পেতে থাকলেন। কিন্তু এটা একটু বলুন, সেই সময়ে সংসারের যে এইরকম একটা দৈন্য অবস্থা ছিল, সেই অবস্থা পেরোলেন, সেই পুঁজি আপনি কোথা থেকে পেলেন, কিভাবে সেই পুঁজির জোগাড় হলো, বা কি করে কতজন লোক নিয়ে এখন কাজ করছেন, সেটা একটু বলুন।
0: আমার পুঁজি তখন আমি সেবা কর্মার সমিতি থেকে লোন নিই। লোন প্রথম 5,000 থেকে শুরু, 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000 অবধি আমি লোন নিয়েছি। আমি আজও আমার লোন চলছে, কিন্তু এই করে করে আমার প্রত্যেকটা দর্জি আমার কাছ থেকে ইনকাম পাচ্ছে, আমিও ইনকাম করছি। তারা একটা মহিলা দেখা যাচ্ছে মাস গেলি 2,000 ইনকাম করছে, 5,000 ইনকাম করে, 10,000 ইনকাম করে, প্রত্যেক সংসার সামলিয়ে কাজ করে।
1: হ্যাঁ শিখাদি, একটুখানি বলুন যে আপনি যেখানে আপনারই মাল তৈরি করছেন, কি কি তৈরি করছেন প্রথমে একটু বলুন আমাকে।
0: এখানে তৈরি করি মৌ পালনের যে সরঞ্জাম, মানে মুখোশগুলো যেটা তৈরি হয় ওটা, হাতের গ্লাভস তৈরি হয়, আর এমনি তাছাড়া আমি সাইডে মানে যে লোনটা নিই, এবার সেটা তো আমার শোধ করতে হবে। এবার লোনটা সাইডে যখন দেখছি আমার একটা কোনো কিছু যদি অসুবিধায় মাল যেতে দেয়, তার সাথে আমার সায়া ব্লাউজ চুড়িদার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে দেখা যাচ্ছে, আমি কোনো ফ্যামিলি বললো যে আমাকে 1 ডজন ব্লাউজ দিও, 1 ডজন সায়া দিও, আমার একটা শাড়ি দিও, তার সঙ্গে সঙ্গে আমার এইটাও আমি আবার ব্যবসা করি।
1: আচ্ছা, মৌমাছির যে বাক্স সেটা কি আপনি করেন?
0: বাক্স আমি অর্ডার নিই, বড় বড় মানে যেসব ট্রেন সেন্টার মানে সরকারি যেসব ট্রেনিং টেনিং করায় সেসব বাক্সের অর্ডার নিয়ে হয়, ফেসবেলের অর্ডার নিই।

0: তার সঙ্গে ক্যাচিং নেট, কুইং গেট, বিরাস, সব রকমের যে সব সরঞ্জাম লাগে সব আইটেমগুলো আমি সব অর্ডার নিয়ে সাপ্লাই দিই, অন্য লোকের মারফতে আমি সাপ্লাই দিই।
1: আচ্ছা, কি বললেন যে শিখা দিই যে ক্যাচিং নেট, এগুলো কি জিনিস, এই জিনিসগুলো কি বা কিভাবে এগুলো ব্যবহার হয়?
0: ক্যাচিং নেট হচ্ছে ওটা মশারের যে নেটটা আমরা যে মৌমাছি পালকের যে মুখোশগুলো তৈরি করি ফেসবেল, ওইটার যে নেট ওইটার হালকা কালার দিয়ে ওই ক্যাচিং নেটটা তৈরি করা হয়, তাতে ঘাট বোতাম লাগিয়ে ওটা মাছির মানে মৌমাছির যে ডিমগুলো ওটা মৌ সেটির পরে মোম সেট আছে তাতে ওই বিরাজ দিয়ে ঝেড়ে ওটাই করে, আর ওই ট্রেনিং যারা করে লগা মতন করে ওইটা মৌমাছির ওই ডিমগুলো ধরে, ক্যাচিং নেটের কাজ হচ্ছে এটা। আর কুইং গেট, গেট একটা আছে দরজায় দিয়ে রাখে এরকম হালকা এলের মতন, সেটা আমাদের দোকানে আমরা বড়বাজার থেকে সব কিনে নিয়ে দোকানে তৈরি করাই। আর একটা আছে কুইং কেস, ওটাকে রানী মৌমাছি ধরে রাখে, ঠিক আছে, ওটাকে রানী মৌমাছি ধরে রাখে ছোট ছোট মানে খেসার মতন।
1: এবার আমাকে বলুন যে আপনি যেখানে কাজটা করছেন কতটা জায়গা লেগেছে, এটা কি আপনার বাড়িতেই করছেন?
0: জায়গা বলতে
1: ভাড়া করতে লাগে
0: না, বাড়িতেই, আমার বাড়িতেই, আমার বাড়িতে 950 স্কোয়ার ফুটের জায়গা, আমার স্বামীর জায়গা, আমি একটা ঘর পুরো আছে উপরে দোতলাতে আমার বড় হল ঘরের বারান্দা, সেখানে আমার মেশিন দিয়ে 10 খানা মেশিন দিয়ে আমি সব দর্জিদের কাজ করাই। এখন যখন মহিলারা কাজ করে তারা বলে দিদি বাড়ি যদি মেশিন দেওয়া হয় তাহলে, এবার কারোর ক্ষমতা নেই কারোর ক্ষমতা আছে, যাদের নেই তাদের আমি মেশিন দিয়ে দিয়েছি, আর যাদের আছে তারা বাড়িতেই নিয়ে কাজ করে, সেটা আমার স্বামী কি আমরা দিয়ে আনা করি, আবার কেউ দিয়ে যায় কেউ নিয়ে যায়, এইভাবে কাজ চলতে থাকে।
1: তাহলে যখন শুরু করেছিলেন মোটামুটি কত সালে কাজটা শুরু করেছিলেন?
0: এটা আমি প্রথমে শুরু করি, আমি সেলাই কাজটা প্রথমে 98 সালে শুরু করি, তারপরে 2002 থেকে ধরেন আমি অল্প অল্প যখন কাজ শুরু করি, তারপরে আস্তে আস্তে 2004-06 সালে তখন অনেক ডেভেলপ মানে হতে থাকি, ছেলে মেয়ে তখন অনেক ছোট ছোট,
1: কত ছোট,
0: আমার ছেলের 89 সালে জন্ম আর মেয়ের আছে 92 সালে জন্ম, তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখাতে হয়েছে, আমার অনেক ইচ্ছা যে ভালো স্কুলে পড়াবো, তারপরে সেখান থেকে আমি সরলেকে হোটেল ম্যানেজমেন্ট পড়াই, আমার একটু পয়সা ছিল না তখন, আমি তাও সরকারি সাহায্য ওই লোন নিয়ে আমার ছেলেকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছি, মেয়েকে বিয়ে দিয়েছি, সেও শিক্ষিত হয়েছে, ছেলে এখন দুবাইতে চাকরি করে, ভালো বৌমা পেয়েছি, বৌমা ভালো, আমার নাতনি হয়েছে 9 মাস হচ্ছে, তারা খুব ভালো আছে, ছেলে বৌমার কাছ থেকে দুবাই থেকে ঘুরে এসেছি, কোনোদিন স্বপ্ন ভাবি নেই যে দুবাইয়ের মতন জায়গায় ঘুরতে পারবো,
1: এই তো এই স্বপ্ন পূরণের পথে আমি হাঁটছি তো
0: এখনো পর্যন্ত। আমার দেশে আমি সকালবেলায় উঠে আমি ভগবানকে বলি যে ঠাকুর, আমার মা একটা কথাই বলতো যে ধর্ম কর্ম না করলে ধর্ম হয় না, ধর্ম না করলে কর্ম হয় না, আমার মার কথাটা সবসময় আমি মনে করি। আমার ছেলে এখন ভালো ম্যানেজার পোস্টে আছে, বৌমাও ভালো জায়গায় আছে।
1: বাহ, আসবো দিদি আমরা সে কথাতে আসবো, কিন্তু তার আগে একটু আপনার কথা আমরা শুনি যে 2002 সাল থেকে আপনার এই যাত্রা শুরু, আজকে 2026 সাল, তো এই 26 সাল এতটা সময় গেছে, প্রথম শুরু হয়েছিল কটা মেশিন দিয়ে, এখন কটা মেশিন আছে?
0: প্রথম শুরু হয় আমার একটা মেশিন দিয়ে, তারপরে একটা একটা করে, একদিনই তো আর কিনতে পারিনি, যখনই দেখেছি ইনকাম একটু ভালো হয়েছে একটা মেশিন দিয়ে, এরকম ভাবে আমি 10 খানা মেশিন কিনি,
1: এখন 10টা মেশিন
0: আছে।
1: এখন কতজন কাজ করছে আপনার সঙ্গে?
0: এখন আমার 19 জন আছে মহিলা,
1: সবাই মহিলা।
0: কম বেশি কেউ যদি 200 টাকাও মাসে রোজগার করে আমি তাকেও মাল দিই, কেউ যদি 5000 টাকার মাল করে আমি তাকেও মাল দিই, কাউকে আমি বলি না যে দেব না।
1: এবারে আপনার এখন আয়ের জায়গাটা কিরকম, মানে মাস গেলে মাসিক আপনি কিরকম আয় করছেন?
0: মাস গেলে এখন আমার দর্জিদের সব দিয়ে তাও আমার প্রায় 25-30 হাজার টাকা থাকে।
1: আর যারা আপনার কাছে কাজ করছে
0: তারা ওই এক একজনে ধরেন কেউ 2000 করে, 3000, কেউ 1000, কেউ 6000, সবাই তো একরকম কাজ করতে পারে না, সংসার সামলে যেসব মহিলা কাজ করে এক একজনে এক এক রকম ইনকাম করে, কেউ মাসে ইনকাম নেয়, কেউ সপ্তাহে টাকা নেয়, এবার কেউ 15 দিন অন্তর নেয়, যে যেরকম ভাবে নেয় তাকে সেইভাবেই পেমেন্ট করা হয়।
1: আর একটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে নেট তৈরি করেন বা যে মুখোশটা তৈরি করেন, তাছাড়া বলছেন আপনি মৌমাছির বক্সটাও তৈরি করেন, এছাড়া আর কি কি সরঞ্জাম তৈরি করেন?
0: মৌমাছির বক্স তৈরি করা হয়, স্মোকার তৈরি করা হয়।
1: আচ্ছা, স্মোকারটা কি জিনিস যদি একটু বলেন?
0: স্মোকারটার কাজ হচ্ছে ওটা স্মোকারের ভিতরে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে ওইটা মাছিগুলো সরে যায়, আর ফেসবেল যেটা টুপি যেটা বলা হয় ওইটা মাথায় দিয়ে মতোটা ভাঙে। আর একটা তৈরি হয় বিরাস, বিরাজ দিয়ে মৌমাছি যে ডিমগুলো পাড়ে সেই ডিমগুলো ঝাড়ে বিরাজ দিয়ে। আর কুইং কেস যেগুলো সেগুলো রানী মাছিকে ধরে রাখে,
1: মানে একটু যদি বুঝিয়ে বলেন যে আমরা যেমন বাড়িতে বিভিন্ন ঘরে বাস করি, মৌমাছিদেরও সেরকম কি একটা থাকার ব্যবস্থা রয়েছে, তাই তো? তো সেখানে রানী মৌমাছিকে ওটাকে আলাদা করে দেওয়া হয় নাকি?
0: হ্যাঁ, রানী মাছিদের মানে আলাদা করে দেওয়া হয়, মানে ওরা ডিম, মানে ওরা ডিম পাড়ে, তার জন্যই ওকে আলাদা করে দেয়, নালে পুরুষ মাছি মাছিগুলো ওকে নষ্ট করে দেয়।
1: আচ্ছা,
0: তার জন্যই ওরা মধুটাও ভালো পাবে না, আবার ডিমগুলো ভালো করে পাড়তে পারে না। তখন যখন যে সময়টা থাকে তখনই ওদের আলাদা করে দেওয়া হয়, ওর তো একটা টাইম আছে, নির্দিষ্ট সময় আছে, তখন ওদের আলাদা করে দেওয়া হয়, তার জন্যই ওই কুইং গেটগুলো। আর কুইং গেট যেগুলো, একটা বাক্স মানে একটা ঘর, ঘরের যে দরজা, দরজায় মানে মাছিগুলো যাতে বেরিয়ে না যায়, ওরা তো সংগ্রহ করে মধুটা উড়িয়ে উড়িয়ে সংগ্রহ করে মাঠে থেকে, যখন ওরা বাক্সের ভিতরে ঢোকে তখন ওই গেট দিয়ে আটকে দেয়।
1: আচ্ছা,
0: সেই গেটগুলো আমাদের তৈরি হয়।
1: বেশ, তাহলে শুধু টেলারিং নয়, তার পাশাপাশি আরো এই সমস্ত সরঞ্জামও তৈরি হয়, তো সেইগুলো তৈরি করার যে যন্ত্রপাতি লাগে সেটাও কি আপনি আপনার বাড়িতে এখন ব্যবস্থা করতে পেরেছেন?
0: যন্ত্রপাতি ব্যবস্থা করতে পারিনি, কিন্তু ওই গ্যাস জ্বালায় যে মৌ মাছির যে মুখোশগুলো তৈরি হয়, রিংগুলো ঝালাই হয়, ওই ঝালাই মেশিনটা আমার দোকানে আছে, আমার স্বামী ওইগুলো ঝালাই করে, আমার অন্য জায়গায় যাওয়া লাগে না। আর এটা ইস্মোকারের যে মেশিন যেগুলো আছে ওগুলো আছে, আর যেগুলো আছে ওগুলো এখনো কিনে পারিনি। কিছু কিছু জিনিস মানে আমার স্বামী ওটা ছোটখাটো মেশিন দিয়ে করছে,
1: মানে দুটো কাজই একসাথে
0: একসাথে। তার কাটা মেশিনটা ছিল না, আমার ছেলে দুবাই গেছিলাম, আমার ছেলে কিনে দিয়েছে তার কাটা মেশিনটা।
1: বেশ, আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করছেন তার জন্য আপনি ট্রেনিং নিয়েছেন, সরকারি ট্রেনিং আপনি নিয়েছেন, সেটা কিভাবে নিলেন? এবং এই যে আপনি বলছেন বারবার করে যে আপনি একটা লোন শোধ করেছেন, তারপরে আবার আর একটা লোন নিয়েছেন, নিয়ে একটু একটু করে আপনার ব্যবসাটাকে বাড়িয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, সেই সহযোগিতাটা বা সেই লোনটা কিভাবে আপনি নিলেন? বা আপনার কাছে যে আজকে 10 জন মহিলা কাজ করছে তাদেরকেও তো আপনি শেখাচ্ছেন, কিভাবে সেটা করছেন?
0: সেটা আমি শেখাচ্ছি, আমি সেটা শেখাচ্ছি আমার বাড়িতে প্রথম যারা কাজ না জানে, আমার বাড়িতে তাকে বললাম যদি তুমি বাড়ির কাজ করো তাহলে আমার কাছ থেকে শিখে যাও, আমি তোমাকে মাল দেব। সেভাবে আমি শিখিয়ে শিখিয়ে মাল দিয়েছি, কেউ আমার বাড়িতে বসে কাজ করে তাদের শিখিয়ে নিয়ে আমি কাজ দিয়েছি, কেউ এই কাজ জানে না, আমি নিজে শিখিয়ে তখন তাদের আবার শিখিয়েছি। আর লোনের ব্যাপারটা, আর্থিক অবস্থা যেটা, লোন সেবা ফার্মার সমিতি, ওখান থেকে আমি লোন নিই। ওই লোকের মারফতে মুখে শুনেছি যে এরকম একটা গ্রুপ হয়েছে, তুমি গ্রুপে ঢুকবা, সেইভাবে আমি পাড়ায় গ্রুপে যেয়ে,
1: মানে সেলফ হেল্প গ্রুপ,
0: হ্যাঁ হ্যাঁ, এসএসজি গ্রুপে তখন আমি ঢুকি, ওখান থেকে আমি লোন নিই। তারপরে মহিলা উদ্যোগের লোন, বড় লোন আমাকে 2 লাখ টাকা দিয়েছে, তারপরে গ্রুপেরও লোন আছে আমার, এইভাবে লোনটা আস্তে আস্তে বাড়িয়ে ব্যবসাটা বড় করেছি।
1: ট্রেনিংটা আপনি কোথা থেকে নিলেন?
0: আমি ট্রেনিং নিয়েছি বিডিওর মাধ্যমে, জেলা শিল্প কেন্দ্রে কলোনির মোড়ে, ওখান থেকে আমি ট্রেনিংটা নিই, 1 মাসের ট্রেনিং ছিল।
1: আচ্ছা, আর এখন যারা আপনার কাছে কাজ করছে তারা আপনার কাছেই শিখছে, তাদের আলাদা করে ট্রেনিং ওই যেটা যারা হচ্ছে না,
0: আমি আমার কাছ থেকে শিখে ওরা আমার কাছ থেকে কাজ নেয়।
1: বেশ, আচ্ছা, আপনি যে এই যে ট্রেনিং এর কথা বলছেন, তো এই ট্রেনিং করতে করতে এই বিভিন্ন সরকারি জায়গায় আপনি কি আপনার যে জিনিসপত্র তৈরি করছেন সেগুলো বিক্রি করতে পারছেন, বা কি করে বিক্রির কাজটা করছেন আপনি?
0: বিক্রির কাজ বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে একজনের মুখে আরেকজনের কাছে আমি এভাবে ফোন নাম্বার ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে যাই, আমি কি আমার স্বামী যেয়ে পৌঁছে সেখানে নাম ঠিকানা নিয়ে একটা স্যাম্পেল দিয়ে সেই অফিসে যেয়ে পৌঁছই, সেখানে স্যাম্পেল পাস হয়, সেই সব অফিসে আমি ফেজবেল, এই যত মৌমাছি যেসব সরঞ্জাম লাগে, যারা যা এরকম অর্ডার দেয় তাদের সেরকম আমি সাপ্লাই দিই। আর যে বাইরে যারা টেন্ডারের যে মালগুলো ধরে, স্মোকার, টুপি, মানে বিভিন্ন বাক্স, তখন আমি, আমার তো বাক্সের তো অনেক টাকা লাগে, একটা বাক্স 3,000-4,000 টাকা। এবার দেখাচ্ছে ওখানে বললাম দাদা আমি এই 1,000 দেবো, আর যেদিন মাল নেবো বাদ বাকি টাকা দেবো। তাদের যাদের যারা নেবে তাদের আমি বললাম যে দাদা আমাকে অ্যাডভান্স করেন, তারপরে আমি মালটা দেবো। তখন আমি অ্যাডভান্স নিয়ে আমার কাছে থেকে কিছু দিয়ে আমি সেখানে টাকা দিয়ে মালের অর্ডার দিলাম, সেই মালটা সময় মতন আবার ডেলিভারি দিয়ে দিলাম।
1: কোথায় কোথায় যাচ্ছে এখন আপনার এই যে তৈরি করা জিনিসপত্র?
0: এটা আমার লোকালে তো কুমড়োকাশিপুর, হাবড়া, নগরখোড়া, বারুইপুর, মালদা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তাছাড়া অন্য লোকের মারফতে বিদেশেও মাল যায়।
1: বিদেশে যায়?
0: হ্যাঁ, ওই যে যে ইন্ডিয়ার লেখা আছে একটা টুপিতে, ওটা চাকদায় মালয়েশিয়া পাঠিয়েছে,
1: এই যে সামনে যেটা রয়েছে। আচ্ছা,
0: এবার তাছাড়া আরো অনেক দেশে বাংলাদেশও মাল গেছে। আর আমাদের এই যে বারুইপুর শাসন, খাস মল্লিকপুর, স্বরূপনগর, টাকি, এসব বড় বড় যেসব অ্যাসোসিয়েশনগুলো আছে, 105 জন 10 জন নিয়ে একটা কপার্টি মতন আছে, সেই সব মানে অফিসে আমার মাল প্রথমে স্যাম্পল দিয়ে সেখানে পাস করাইয়ে তারপরে আমি মালগুলো সাপ্লাই দিই।
1: আপনি নিজে রপ্তানি করতে পারছেন না, সেই লাইসেন্স আপনার কাছে
0: না, বাইরের দেশে আমি রপ্তানি করতে পারছি,
1: কিন্তু বিভিন্ন লোক যারা

0: শেষে চলে এসেছি। আমি যেটা আপনার কাছে একটা সার্বিকভাবে জানতে চাইব যে দেখুন, এখনও তো বাংলার গ্রামেগঞ্জে এমন অনেক মহিলা আছেন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সে জায়গায় হয়তো দাঁড়িয়ে তাদের সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু তারা কিছু একটা করতে চাইছে, তারা নিজে আর্থিকভাবে সচ্ছল হতে চাইছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছে, তাদের জন্য আপনি কি বলবেন?
1: দেখেন, শিক্ষাগত যোগ্যতা আমারও নেই।
0: আমি কত দূর পড়াশুনো করেছেন?
1: আমি ওই 8 পর্যন্ত কোন রকম লেখাপড়া শিখেছি, ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। তা শিক্ষাগত যোগ্যতা দিয়ে কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু আমার কাছে যদি কোনো মহিলা আসে আমার ঠিকানায়, আমি তাকে হাতে ধরে কাজ শিখে আমি তাকে কাজ দেব, আমি এটুকু তাদের জন্য করতে পারি। আর আমি নিজে যেমন আমার শিক্ষাগত যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তারা ইনকাম করতে পারে, আমি সেটা মনে করি।
0: আপনাকে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে?
1: যোগাযোগ আমার ঠিকানা, ফোন নাম্বারে যোগাযোগ করবে।
0: ফোন নাম্বারটা যদি একটু শ্রোতা বন্ধুদের বলে দেন।
1: ফোন নাম্বার 800-10-29-138, 800-10-29-138।
0: বেশ, হ্যাঁ, তাহলে বন্ধুরা, যারা আপনারা সত্যি সত্যি এই কাজের সঙ্গে যুক্ত হতে চান বা যারা আজকের এই অনুষ্ঠানে নিজেরাও অনেকটা উৎসাহিত হলেন, তারা কিন্তু শিখাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলের জন্য নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 800-10-29-138। আর একবার শিখাদি বলে দিন সকলকে যে কিভাবে আপনার সঙ্গে সরাসরি যদি আপনার জায়গায় পৌঁছে যেতে চায় কেউ, আপনার বাড়ি থেকে যে যেতে চায় আপনার কাজের জায়গায়, কিভাবে যাবে?
1: বাড়িতে মানে যে যাবে বনগাঁ থেকে যদি আসে গোবরডাঙ্গা নামবে, নেমে গোবরডাঙ্গা ইছাপুর, আর শিয়ালদা থেকে যদি মানে কেউ যেতে চায় গোবরডাঙ্গা স্টেশনে নামবে, নেমে বলবে মৌমাছি টুপি তৈরি করে, আমি একটা নামেই পরিচিত আছি যে মৌমাছির টুপি তৈরি করে, টুপি বৌদি বলে, যে কোনো ভ্যানালা যে কেউ আমাকে মানে বাড়িতে নিয়ে যাবে।
0: হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা যে আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন শিখাদি কিন্তু একেবারে গোবরডাঙ্গায় বিখ্যাত মৌমাছির টুপি তৈরির দিদি হিসেবে। তাহলে যদি কেউ যেতে চান যে কোনো জায়গা থেকে, আপনারা গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে যাবেন এবং সেখান থেকে শিখাদির সঙ্গে যোগাযোগ করে এই মৌমাছির বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে চাইলে, নিজেদের একটা নতুন দিগন্ত পেতে চাইলে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি একদম শেষে আপনাকে জিজ্ঞেস করব দিদি, আপনি কি বলবেন এই যে মানুষ যারা সাধারণত হতাশায় ভুগছেন, কোনো রোজগার নেই, সংসারটার কি হবে, একেবারে হাল ভেঙে যারা মানে পড়েছেন, তাদের জন্য আপনি কি বলবেন যে কিভাবে যে কোনো রকম বিপরীত পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানো যায়, নিজের জন্য একটা জায়গা তৈরি করা যায়, সেই সমস্ত মহিলাদের আপনি কি বলবেন? আপনি তো আজকে একটা নিজের জায়গা তৈরি করতে পেরেছেন, তাদের জন্য আপনি কি বলবেন?
1: আমি সেই সব মহিলা কি দিদি বোনদের আমি সবাইকেই বলি যে ভয়ের কোনো কিছু নেই, যদি মনে করে আমি ইনকাম করব, আমি সংসারে একটু সচ্ছলতা করবো, ছেলে মেয়ে মানুষ করবো, কাজ করলে ঠিকই পয়সা হবে, আর পয়সা ইনকাম করা কোনো ব্যাপার না, সৎ পথে রোজগার। সৎ পথে মানে কি, আপনি সেলাই করেন কি কোনো কাজ করেন, হাতের কাজ, যে কোনো হাতের কাজে কোনো দিন না খেয়ে কেউ মরে না। আমিও একদিন এরকমই ছিলাম, কিন্তু আমি আজকে সেই জায়গাটায় এসেছি।
0: একেবারেই তাই, মানে কাজ করার ইচ্ছেটা থাকতে হবে, এবং সেই সঙ্গে কোথায় গেলে কোন কাজের যোগাযোগ তৈরি করা যাবে সেই কথাটা একটু জানতে হবে, এবং ঠিক জায়গা মতো পৌঁছে গেলে পরে কিন্তু আপনার ভবিষ্যৎ একেবারেই যে সারা জীবন আপনি হাহুতাশ করবেন বা আপনি অন্ধকারে পড়ে থাকবেন এমনটা নয়, আশার আলো কিন্তু আপনিও দেখতে পাবেন। আমি শিখাদির কাছে একদম যেটা বলবো যে এই যে দেখুন, এতদিন ধরে এত কষ্ট করে আপনি আজকে এই জায়গাটায় এসেছেন, এবং আজকে আপনার ছেলে মেয়ে বাইরে রয়েছে, ছেলেকে আপনি সফলভাবে তার জায়গায় পৌঁছে দিতে পেরেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, এই যে জীবনটা আপনার এত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। আপনি বলছেন যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি দুবাই যাব, কিন্তু আপনি দুবাই পৌঁছে গেছেন, এই যে স্বপ্ন পূরণের জায়গাটা আপনি পেয়েছেন, কেমন লাগে?
1: খুবই ভালো লাগে, কিন্তু তারপরও যে পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন তো কষ্টই লাগে যে আমি এইভাবে কষ্ট করে মানে এই জায়গায় পৌঁছেছি।

0: এখন যে ভালো আছি, খুবই ভালো আছি, কিন্তু ছেলে এখানে থাকে না, কিন্তু খুবই আনন্দ পাই আরও যে আমি পাঁচজনকে কাজ দিতে পারি, কিন্তু আমার এটার জন্যই আমি খুবই আনন্দ পাই যে আমার জন্যই তারা একটু দু টাকা রোজগার করছে, আর আমি যেন যতদিন বেঁচে থাকি আমি যেন এটা করে যেতে পারি সবার জন্য।
1: বেশ, আমরা আজকে কথা বললাম যে বিষয় নিয়ে, আজকে আমাদের পডকাস্টের যে বিষয়, মৌরানী শিখা দাস, কেন মৌরানী তিনি, নিশ্চয়ই প্রত্যেক শ্রোতা বন্ধু আজকে সে কথা বুঝতে পারলেন। আসলে রানী মানে তো সেজে গুজে একেবারে সিংহাসনে বসে থাকা মানুষ নয়, রানী তিনি যিনি মন জয় করতে পারেন তার কাজে, তার অস্তিত্ব দিয়ে, এবং এই সমাজে যিনি একটা ছাপ ফেলে যেতে পারেন। আমি শুরু করেছিলাম যে আমরা সাধারণত তাদের কথা বলি যাদেরকে আমরা সিরিয়ালে দেখছি নায়িকা হিসেবে কি সিনেমায় দেখছি নায়িকা হিসেবে, কিন্তু এই যে শিখা দি আজকে আমাদের কাছে রয়েছেন স্টুডিওতে, গোবরডাঙ্গা থেকে এসেছেন শিখা দাস, তিনি কি সত্যিকারের রানী নন, তিনি কি নায়িকা নন, কি বলছেন আপনারা? আজকের এই অনুষ্ঠান শুনে আপনাদের কেমন লাগছে সেটাও আমাদেরকে আপনারা জানাতে পারেন। জানাতে পারেন আমাদের কৃষি বিভাগের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করে বলতে পারেন, অথবা আমাদের চিঠি লিখতে পারেন, কিংবা আমাদের ইমেল করতে পারেন। ইমেল আইডি aircolagri@gmail.com। এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি, আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। এবং শিখা দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য, আপনার জীবনের এত গল্প আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য, আর আপনার জন্য রইল অনেক অনেক অনেক শুভেচ্ছা।
0: নমস্কার,
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
2: আকাশবাণী পডকাস্টে এতক্ষণ শুনলেন মৌরানী শিখা দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। শেষ হল আকাশবাণী পডকাস্ট প্রযোজনা হর্ষ পাণ্ডে।
3: রামধনু কলম, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education educationEDUCATION@akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হলো 350 মিলিলিটার। রক্তদান, মহোদ্ধান, মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
5: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কার্শিয়াং কেন্দ্র থেকে, একই সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

মে মাসে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং একই সঙ্গে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের স্বাগত জানিয়েছি আমরা। যখনই কোনো কিছু নতুন হয় তখন আশা থাকে অনেক বেশি, তাই না? আর সেই আশার সঙ্গে, ভরসার সঙ্গে এই যে আমাদের ভবিষ্যৎ সবটাই তো জুড়ে থাকে, বিশেষ করে তা যদি বিধানসভা অথবা লোকসভা সম্পর্কিত হয়, কারণ বিধানসভা এবং লোকসভায় যারা নির্বাচিত হয়ে পৌঁছচ্ছেন সেই বিধায়কেরা, সেই সাংসদেরা আমাদের রূপকার, ভাবনার, আশার, স্বপ্নের। পশ্চিমবঙ্গের এই যে নবনির্বাচিত বিধানসভা, এই বিধানসভায় এবছর প্রায় 200 বেশি বিধায়ক তারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে প্রথমবারের জন্য, এবং প্রথম যে কোনো কিছু মানেই সেখানে অভিজ্ঞতা তৈরি হওয়ার প্রয়োজন, সেখানে সার্বিক বিষয়টা জেনে নেওয়ার প্রয়োজন থাকে। ঠিক সেই প্রয়োজনের জায়গা থেকেই এবার আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। হ্যাঁ, দুদিনের এই বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন তা হয়েছে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে। সাজো সাজো রব বলা যায় এই নিয়ে গতকাল থেকেই কলকাতায় এসে পৌঁছেছেন শুধুমাত্র লোকসভার স্পিকার ওম বিড়লা, তাই নয়, এসেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের নানান বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কলকাতায় গত রাত থেকেই পৌঁছে গিয়েছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। দুদিনব্যাপী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যার আয়োজন কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে, আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান।

যে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা পাচ্ছেন আকাশবাণী কলকাতা থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা এবারে প্রথমবারের মতন যোগ দিচ্ছেন সেই 200-এরও বেশি বিধায়ক তো বটেই, একই সঙ্গে আরও বেশ কিছু বিধায়কেরাও রয়েছেন যারা এর আগেও কাজ করেছেন বিধায়ক হিসেবে। তবু সময় বদলায় অনেক নতুন বিল আসে, নতুন অনেক নিয়ম আসে, নতুন সেই সব কিছু জেনে নেওয়ার প্রয়োজন বিধায়কেদের, এবং সেটি তাদেরকে জানানোর জন্য, তাদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠা সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবারে এই দুদিনের যে শিবির সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, আসছেন একাধিক রাজ্যের বিভিন্ন বিধানসভার স্পিকারেরাও। আর কিছুক্ষণের মধ্যে সেই উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে নিয়ে যাব আপনাদের।

তেসরা জুলাই আজ। দু মাস আগেই পশ্চিমবঙ্গের যে নতুন বিধানসভা তৈরি হলো, আমরা জানতে পারলাম বিধায়কদের নাম, আর তারপর দুটো মাস পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভা গঠন হয়েছে, বিধায়কেরা দায়িত্ব নিয়েছেন যার যার নিজের কাজের। এবারের বিধানসভায় প্রায় 200 বেশি এমন বিধায়ক রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন। সুতরাং শুধুমাত্র তারাই নয়, যারা এর আগেও বিধায়ক ছিলেন, এবারেও নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও যারা সকলেই বিধায়ক হয়েছেন এবং কাজ করবেন বিধায়ক হিসেবে, তাদের অনেক বিষয়ে জানানো প্রয়োজন, জেনে রাখার প্রয়োজন। সেই সব বিষয় জানাবার জন্য তাদের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব যথেষ্ট যা মাথায় রেখে এবারে দুদিনের জন্য আজ এবং আগামীকাল কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, এবং বিধায়কদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। মনে হতেই পারে প্রয়োজনটা কি এমন শিবিরের, আসলে বিধায়ক হিসাবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, কিভাবে চলে সংসদীয় নানান প্রক্রিয়া যেখানে প্রশ্নোত্তর থাকে এবং আরও অন্যান্য নানান সংসদীয় প্রক্রিয়া, সেগুলি কিভাবে চলে জানা প্রয়োজন। সংসদীয় কমিটির ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রাইভেট মেম্বার বিল, আইনসভার আর্থিক যে কার্যাবলী, যে বাজেট প্রক্রিয়া, এই সব কিছুই কিন্তু জানার প্রয়োজন, এবং জানলে তবেই তারা কাজটাও করতে পারবেন সঠিকভাবে। সে কারণেই আজকের যে অতিথি বক্তারা, তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়কে ভাগ করে আলাদা আলাদা করে তারা পরামর্শ দেবেন। কারা বলছেন এই সভায়?

আজ যারা উপস্থিত রয়েছেন এবং আজ যারা বক্তব্য রাখবেন এই প্রশিক্ষণ শিবিরে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের জন্য, তাদের মধ্যে অবশ্যই বলতে হয় বিধানসভা স্পিকার শ্রী রথীন্দ্র বসুর কথা, থাকছেন উদ্বোধনী বক্তব্যের জন্য বিধানসভা স্পিকার নিজেই, উপস্থিত রয়েছেন আজ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজ বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন মধ্যপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার শ্রী নরেন্দ্র সিং তোমার। এভাবে নানান মানুষ এবং অবশ্যই তারা তাদের জায়গা থেকে কাজের জায়গাটা বিধায়ক হিসেবে জানেন যে কী কী কাজ করতে হয়, এবং মূলত এই কারণেই বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকারদের আজ আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসছেন এবং তারা জানাবেন যে ঠিক কী কীভাবে এই কাজ চলে, কী কীভাবে করতে হয় কাজ বিধায়কদের, সে বিষয়ে নজর রাখব আমরা অবশ্যই আজ এবং আগামীকাল। এই দুই দিন আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিধায়কদের প্রশিক্ষণ শিবির, তার উদ্বোধনী অনুষ্ঠান, তার সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং সেখানে নবনির্বাচিত বিধায়কেরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু তা সত্ত্বেও বিধায়ক হিসেবে দায়িত্ব কর্তব্য তা কিন্তু নেহাত কম কিছু নয়। অনেক কিছু জানার প্রয়োজন এবং জানলে তবেই তারা সে বিষয়ে সুচারুরূপে করতে পারবেন তাদের কাজ, নির্ধারিত কাজ। সেই উপলক্ষেই দুদিনব্যাপী আজ এবং কাল আয়োজন করা হয়েছে নিউ টাউনের, কলকাতার নিউ টাউনের কনভেনশনাল সেন্টারে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির, নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির। আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে, যেখানে উদ্বোধনী ভাষণ বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আজ উপস্থিত রয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, তিনিও বক্তব্য রাখবেন। অবশ্যই বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা, এবং বক্তব্য রাখবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ডাক্তার ডক্টর শঙ্কর ঘোষ। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দুদিনব্যাপী নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির হিসেবে, তার সরাসরি সম্প্রচার আপনারা শুনতে পাবেন। আপনারা শুনছেন এখন আকাশবাণী কলকাতা, সেই সরাসরি সম্প্রচার আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য।

0: উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হল অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিরা, সম্মানীয় অতিথিরা মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন অনুষ্ঠানের।
1: আর আব বিশিষ্ট অতিথিও কা অভিনন্দন। মে আই রিকোয়েস্ট দি অনারেবল স্পিকার উইল জাস্ট শিফট দ্য ল্যাম্প অ্যান্ড মুভ অন উইথ দ্য ফেলিসিটেশন সেরেমনি। দি অনারেবল স্পিকার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্রী রথীন্দ্র বোস, মে আই রিকোয়েস্ট ইউ স্যার টু ফেলিসিটেট দি অনারেবল স্পিকার লোকসভা শ্রী ওম বিড়লা জি।

শ্রীমতী মামুনি বাউরি, রঘুনাথপুর বিধানসভার মাননীয় বিধায়ক, তিনি সম্বোধিত করছেন লোকসভার মাননীয় পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র মহাশয়কে। এরপরে ডেকে নেব শ্রীমতী ললিতা মাঝি, যিনি মাননীয় বিধায়ক তো বটেই, সেই সঙ্গে মাননীয় রাষ্ট্রমন্ত্রী আবাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে অনুরোধ, তিনি এবার শ্রী উমেশ রায় মাননীয় রাষ্ট্রমন্ত্রী তাকে সম্বোধিত করবেন। আর সেই সঙ্গে আবারও ডেকে নেব শ্রীমতী সাবিত্রী বর্মন মাননীয় বিধায়ক, তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধান মাননীয় বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে এবারে অনুরোধ জানাব, সকলকে স্বাগত জানাব।

প্রতিটি বিধায়কের কাঁধে থাকে সংবিধান রক্ষা, মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা, কার্যকর আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করার গুরু দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কেবল সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান। বিধানসভার কার্যপ্রণালী, আইন প্রণয়নের ধাপ, কমিটির ব্যবস্থা, আর্থিক নিয়ন্ত্রণ, সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, এই ওরিয়েন্টেশন কর্মসূচি সেই জ্ঞান অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সুযোগ। আমি নিশ্চিত।

0: মর্যাদা রক্ষার মধ্য দিয়ে মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদের জন্য সর্বদা সংসদীয় স্বাধীনতা সংবিধানের মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই দায়িত্ব আমাদের সকলের। পশ্চিমবঙ্গ বিধানসভার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই বিধানসভায় বহু প্রাজ্ঞ, দূরদর্শী এবং জ্ঞানমুখী আইন প্রণেতার অবদানে সমৃদ্ধ হয়েছে। এই ঐতিহ্যকে সমুন্নত করা, আগামী প্রজন্মের জন্য আরো সমৃদ্ধ করে যাওয়া এবং আমাদের সকলের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। আমি নবনির্বাচিত সকল মাননীয় সদস্যদের প্রতি আহ্বান জানাই, এই কর্মসূচির প্রতিটি অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন, প্রশ্ন করুন, মত বিনিময় করুন এবং এই সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করুন। এখানে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা আগামী 5 বছরে আপনাদের আইন প্রণয়ন ও জনসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে লোকসভা সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস প্রাইড, উপস্থিত সকল বিশেষজ্ঞ, বক্তা, আধিকারিক এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আমি এই 2 দিন ওরিয়েন্টেশন কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত সদস্যের জ্ঞান, দক্ষতা ও সংসদীয় চেতনা আরো সমৃদ্ধ করবে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমকে আরো ফলপ্রসূ, মর্যাদাপূর্ণ এবং জনমুখী করে তুলবে। আপনাদের সকলকে আমি আন্তরিক স্বাগত জানাই। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
1: Thank you so much, sir. We now request Shri Rituprata Banerjee, Honorable Leader of Opposition, West Bengal Legislative Assembly, for his address.
2: Honorable Speaker of the Lok Sabha, Shri Om Birla, seated on the dais. Honorable Shri Haribangsh Ji, Deputy Chairman, Rajya Sabha, is with us. Shri Kiran Rijiju, Honorable Union Minister for Parliamentary Affairs and Minority Affairs. Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister, Government of West Bengal. We have with us Honorable Speaker of West Bengal Legislative Assembly, Shri Rothindra Bosh. Shri Umesh Rai, Minister of State for Parliamentary Affairs, is with us. And all dignitaries, my old colleagues and the member of Legislative Assembly in the West Bengal Legislative Assembly are present here, all newly elected MLAs, even old MLAs are here. Now, I will heartily congratulate our Honorable Speaker and thank him, the Bengal Assembly Speaker, because such an orientation program was need of the hour. And I will also take the opportunity to thank the Honorable Speaker of Lok Sabha for organizing this, because Lok Sabha Secretariat along with Parliamentary Research and Training Institute for Democratic Rights, PRIDE, they have organized this program. Now, as far as Bengal is concerned, our Legislative Assembly is concerned, the history of the West Bengal Legislative Assembly began way back on January 18, 1862, when the Bengal Legislative Council was established under the Indian Councils Act 1861. Transition through various acts before becoming the 256 lower chamber under the Government of India Act 1935, following independence and the partition of Bengal in 1947, the modern structure of assembly was established. এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীন ভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, মানে আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নেন বা পার্লামেন্টে এগুলো নিয়মিত ভাবে হয়, লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর, রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্যরা নির্বাচিত হন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এখানে নরেন্দ্র সিং তোমার নিচে উপস্থিত রয়েছেন, এখানে বিরোধী দল, পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর শ্রী এন কে প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন, এবং গণতন্ত্র বিরোধীদের নিয়ে, বিরোধীরা গণতন্ত্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বিধানসভার

0: শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি, যারা নতুন নির্বাচিত হয়ে যান এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হয়েছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন। এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব, কেননা বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। একটা লম্বা সময়ভাবে এই ধরনের কর্মসূচি হচ্ছে, এই ধরনের কর্মসূচিতে ছেদ করা উচিত নয়। রাজনীতি যাই হতে পারে, রাজনৈতিক মতবিরোধ সেটা খুব স্বাভাবিক, রাজনৈতিক মতান্তর হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক মতান্তর কখনোই যেন মনান্তরে পরিণত হয় না হয়। 100 বার রাজনৈতিক মতান্তর থাকবে, রাজনীতি, আমি আমার রাজনীতির কথা বলবো, আপনি আপনার রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক বিরোধ হবে, কিন্তু রাজনৈতিক মতান্তর মনান্তরে পরিণত হলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভায়, বিধানসভার যে ইতিহাস, আমাদের দেশে এত পুরনো লেজিসলেটিভ কাউন্সিল কোথাও নেই, এত পুরনো লেজিসলেটিভ সিস্টেম কোথাও নেই, এবং মডার্ন যে বিধানসভা, যে বিধানসভার 100 বছর, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2031 সালে আমাদের যে আধুনিক, আমাদের যে বিল্ডিং যেখানে আমাদের বিধানসভা, সেই বিধানসভার 100 বছর উদযাপিত হবে, এটা আমাদের দেশের সব থেকে পুরনো বিধানসভা। তো সেই বিধানসভার মর্যাদা, সেই বিধানসভার অভ্যন্তরে যে ধরনের আলাপ আলোচনা হবে, যে ধরনের বিতর্ক হবে, সেই বিতর্কের মান, সেই মান যত উন্নত হবে, আমরা সবাই যারা বিধানসভার সদস্য সেই মানকে যতটা উন্নত করতে পারবো নিশ্চিতভাবে এই মানোন্নয়ন, সেই মানোন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। এবং এই কর্মসূচি, আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি, এই রকম ভাবে, এই ব্যক্তিতে এইভাবে এই কর্মসূচি যেহেতু কখনো হয়নি, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাব। আমি আমার কথা না বাড়িয়ে শুধু শেষে যে কথাটা বলতে চাই, যে এটাই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি, আমাদের গণতন্ত্র, আমাদের যে সভ্যতা, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, সেই সভ্যতা, সেই ষোড়শ মহাজনপদের আমলেও, যখন আমাদের দেশে ষোড়শ মহাজনপদ ছিল, তখনও দুটো জায়গায় সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ তাদের শাসক নির্বাচিত করতেন। আমাদের গণতন্ত্র এতটাই গভীরে পথিত, এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ আমাদের দেশে যখন হয়েছে স্বাধীনতার আগে বা স্বাধীনতা পরবর্তী সময়, গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কখনোই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে গণতন্ত্র আধিপত্যবাদকে, ফ্যাসিবাদকে, পরিবারবাদকে, ব্যক্তিবাদকে পরাজিত করে, এবং খুব নির্ণায়কভাবে পরাজিত করে। তাই আমি আরো একবার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বোস সহ সমস্ত ডিগনিটারিরা এখানে রয়েছেন, আমাদের সমস্ত সম্মানীয় বিধায়করা, অন্যান্য জায়গা থেকে আসা সম্মানীয় যারা অতিথিরা, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। এবং গণতন্ত্রের যে মূল স্পিরিট, আমাদের হাজার হাজার বছরের ভারতবর্ষের সভ্যতা আমাদের যে কথা শিখিয়েছে, সেই কথা, সেই বিশ্বাস আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিধানসভার বাইরে এটাই শক্তিশালী হবে, আমি সেই বিশ্বাস নিয়ে শেষ করতে চাই। আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সকলের অনুমতি নিয়ে একটি ছোট্ট কথা আমাকে জানাতে বলা হয়েছে। আপনারা সকলে হেডসেট একটা তো পাচ্ছেনই, তার সঙ্গে একটা রিমোট আছে, রিমোটের উপরে দেখবেন একটা সিলভার বাটন আছে, সেই সিলভার বাটনটা যদি বেশ কিছুক্ষণ ধরে প্রেস করেন, মানে যাকে বলে লং প্রেস, তাহলে কিন্তু ওটা অন হয়ে যাবে। এটা যদি সকলে একটু দেখে নেন যে অন হলো কিনা, আর না হলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সাহায্য করব। अब हम माननीय उपसभापति राज्यसभा श्री हरि

0: ভাইবোন, মাননীয় মন্ত্রী যারা আছেন তাদের সকলকে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, তারপরে আপনাদের আমরা 4 নম্বর রুমে নিয়ে যাব, সেখানে আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে।
1: নবনির্বাচিত বিধানসভার যে বিধায়কেরা পশ্চিমবঙ্গের, তাঁদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাঁদের জন্য দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে কলকাতায় এবং নিউটাউনের কনভেনশন সেন্টারে। সেই উদ্বোধনী অনুষ্ঠান, তার সম্প্রচার শুনলেন এতক্ষণ আপনারা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়।

0: এতক্ষণ শুনলেন লোকগীতির শিল্পী সঙ্গীতা রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি সঞ্জয় দত্ত। যথাযথভাবে যাচাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যসচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতেই অযোগ্য কোনো ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নদিয়ার হরিণঘাটায় নতুন শিল্প তালুক তৈরির জন্য প্রায় 358 একর এলাকায় একাধিক শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টকে দেওয়া হয়েছে 109 একর জমি। সেখানে বড়সড় লজিস্টিক্স হাব নির্মাণ করবে তারা। এছাড়া আরও 8 শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়িতে শুরু হল কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। 125 দিনের কাজ, প্রায় 4 বছর পর কাজে ফিরলেন গ্রামীণ মানুষ। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠনের সময় 125 দিনের কাজ দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের 2 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আশার আলো দেখছেন বহু গ্রামীণ শ্রমজীবী মানুষ। কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন গ্রামকে বন্যার হাত থেকে বাঁচাতে ময়ূরাক্ষী, কানা ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রাহ্মণী, কুয়ে নদীর প্রায় 18 জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে দ্বারকা নদীর আনন্দনগর বাঁধের কোনো মেরামতি না হওয়ায় খড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আতঙ্কিত। গত বছর বর্ষায় দ্বারকার বাঁধ ভেঙে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। সালেপুর গ্রামেও বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই 3টি ভাঙা বাঁধেরও মেরামতির কাজ চলছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতরাতে মেলা থেকে ফেরার পথে এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতদের আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নদিয়ার তাহিরপুর থানার পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল কালীনারায়ণপুর হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা অনলাইনে বেআইনি জুয়ার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন এবং 1,000 টাকা উদ্ধার করা হয়েছে। হুগলির আরামবাগে গতকাল গভীর রাতে সড়ক দুর্ঘটনায় 3 জন আহত হয়েছেন। আরামবাগের শামতার কাছে খেজুরতলায় একটি পিকআপ ভ্যান একটি গাড়িতে ধাক্কা মেরে খালে পড়ে যায়। আহত 3 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী 2 হুগলি সেতু আরও 1 দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর বেলা 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায়।

0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের দশঘরা পূর্বপাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, রাজ্য সরকারের কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকে এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেইজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনালিটিস ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো কখনো কখনো, আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটগুলো ফেলে দিচ্ছে, যে কি করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কি করা যায়, কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে লো সিমে।
1: মানে আপনার মাথায় যে প্রথম যে চিন্তাটা
2: আসলে এইভাবেই আসে, তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে, গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাটচ্যাট করে তা মানে সুগার থাকার জন্য, আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পালটাল ছিল বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম, তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোট ছোট তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। সেই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: যে এই যে আপনার মা বয়স হয়েছে, তো তিনি হয়তো দুধ বসানোর জায়গায় গ্যাসেতে তরমুজের দুটো টুকরো গুলোকে বসিয়ে দিয়েছিলেন ভুলবশত, কিন্তু সেখান থেকেই আপনার মাথায় প্রথম এলো যে যখন এটা অন্যরকম ফর্ম ধারণ করেছে, যে তরমুজটা পুড়ে গেছে, তাতে কিছু রস বেরিয়েছে এবং আপনি তখন চেকে দেখেন টেস্ট রয়েছে একটা, তার মানে এখান থেকেও গুড় তৈরি করে। যে প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই ভুল।

0: ভুল মানে কর্ম থেকেই এসেছিল, কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো, এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে হায়দ্রাবাদ যে ডেইজির যে ট্রেনিং হচ্ছে হায়দ্রাবাদের ম্যানেজ
0: যার থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে জানালেন
0: স্টোরি? হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান। তো আমি বললাম যে এরকম আমি সামনে দিন তরমুজ আমি জোগাড় করছি, তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করবো, ওয়াটারমেলন জ্যাগারি তৈরি করবো। তো উনি বললেন অবশ্যই আমাকে দেখাবেন, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো, এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকার পর, সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়। আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায়, এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে, সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। এবং তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92% জল, আর তার বাইরে আছে 8%-এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.5-1% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয়। এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া, এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য, তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল না, তাই আমরা তখন বলি ঠকে গেলাম, তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
0: সাধারণত দেখুন, লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে, এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড, টারপিন মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলে তার মিষ্টত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। 1 গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায় সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রংটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
0: লাইকোপিন বা ইয়ে হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের অ্যান্টি অক্সিডেন্ট মজবুতি দেয়, আমাদের মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জ্যাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে বিষয়গুলো যেগুলো তরমুজের মধ্যে যে কন্টেন্টগুলো, ভিটামিন, আয়রন, অমুক তসুক, যা কিছু খাদ্যগুণ যেগুলো রয়েছে, সেগুলো কি পুরোপুরি বজায় থাকবে?
0: দেখুন, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, কিছু ভিটামিন থাকতে পারে, ভেঙে যেতে পারে, ABC যেগুলো আছে আর কি সেগুলো থাকবে, আবার হিটিং এর জন্য ভেঙেও যেতে পারে, সেগুলো টেস্টিং না করা পর্যন্ত এখনই ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা প্রথম আমাদের হাতে এলো, এটা আমরা তৈরি করলাম, এবার আমরা সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো কি কি কন্টেন্ট আছে।
1: এবার চলে আসছে এই যে গুড় তৈরির পদ্ধতিটা, প্রথম তো আপনার মাথায় প্রযুক্তিটা এলো আপনার মায়ের ভুল থেকে, সেটা আমরা শুনলাম, তারপর আপনি সেটা নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ করতে করা যায় কিনা, সেখানেও আপনি সফলতা পেলেন। আজকে আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু কয়েক তরমুজকে আমি টুকরো টুকরো করে কাটলেন, কেটে তারপর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটি যদি একটু বলেন।
0: পদ্ধতিটা হচ্ছে তরমুজগুলোকে এটা হাইজেনিক পদ্ধতিতে করতে হবে, মাঠ থেকে বা বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গামলাতে আমরা রেখে সেই ছুরি টুরি সমস্ত কিছু পরিষ্কার করে সেখান থেকে পাল্পগুলো বের করলাম, তারপরে সেটাকে আমরা কোনো জুসার মেশিন দিয়েও আমরা যদি করি সেখান থেকে জুসটা বেরিয়ে যাবে, পাল্প আলাদা হয়ে যাবে, আর আমরা হাতে যে মেশিন থাকে ঘষার মেশিন, সেই ঘষার মেশিনে আমরা হাত দিয়ে করলাম, জুসটা পুরোটাই বেরিয়ে গেল, আর কিছু পাল্প রয়েছে। তো এই পাল্পের পরিমাণটা প্রায় ধরুন আমি আজকে যেটা বের করলাম প্রায় 5.5 কেজি তরমুজ ছিল, প্রায় 2 লিটার 400 ML।

0: মানে রস, আর বাদ বাকি যেগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় 400 গ্রামের মতো পাল্পটা রয়েছে, মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে, এবং সেটা বের করব। মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি, সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অফ সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে, বা 6.5 থাকতে পারে। সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10%-এর মধ্যেই পাই।
1: আচ্ছা, এই যে মিষ্টত্ব, গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
0: কিন্তু সেটাকে যখন বেরোবে, কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে, কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ের হয় কালচে বা রেডিশ টাইপের, এটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
0: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে, এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল জাতীয় একটা সুগন্ধও থাকে, যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
0: সুগন্ধটা তরমুজের তো আর মানে থাকবে না, তরমুজ যখন থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কাদাটে একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিক অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি জেলা, চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী, তখন হচ্ছে বর্ধমান, এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয়, এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয়, এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দিতে হয় অথবা পচিয়ে নষ্ট হয়ে ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষিরা, এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট, তো এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয়, তাহলে কি আপনি কি বলছেন এটা কি লাভবান হবার জায়গা রয়েছে?
0: তো অবশ্যই হওয়ার জায়গা আছে। ধরুন 1 লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয়, তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে, তো অবশ্যই সেটা রেমুনারেটিভ, 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রি হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার একখানা কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
1: তরমুজের যে দানা, যেটা আমরা বাজারে চারু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে,
0: তা এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
1: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বাই প্রোডাক্টে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সেই জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কিভাবে করছে, এবং এখনো কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে কড়ায় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে। শেষ যেটা আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব, যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমির যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
0: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি, এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না, মার্কেটিং আমরা চেষ্টা করব। মার্কেটিং কিভাবে করা যায়, বিভিন্ন সমবায় সমিতি আছে, দেখুন খেজুর গুড়ের মার্কেটিং এর জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরি হয়ে আছে, এটার জন্য আমাদের সেই রকম ভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট, যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎবাবু কিভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কিভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ তাকে হয় কিনা, পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের অনুমতি নিয়েই যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস তৈরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এই যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম, অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়। অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয়,

0: তাকে নষ্ট না করে ফেলে না দিয়ে কিভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে, সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়।
1: একদম সঠিক কথা বলেছেন, একদম অর্থনৈতিক ভিত এবং অন্যান্য কাজকর্ম যাতে আমাদের চাষিরা বা তাদের ছেলেমেয়েরা পায় সেটার দিকে একটা বড় নজর দিতে গেলে এটা কিন্তু একটা ভালো সিস্টেম।

0: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, যদিও কতটা বাজার দর রয়েছে, কিভাবে এটা মার্কেটিং করা হবে, কিন্তু চাষিদের সুবিধার্থে, চাষিদের জন্য, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এই যে প্রচেষ্টা, এটা সত্যি সাধুবাদ জানানোর যোগ্য। এরকমই কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন। আপনার নাম?
1: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী। আমি হুগলি জেলা থেকে আসছি, খানাখুল থানা 1।
0: এই যে আপনি আজকে ডেজি ট্রেনিং নিয়েছেন, তার সঙ্গে এই যে একটা সাকসেস স্টোরি, যে অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে, নষ্ট না করে, যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
1: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষিদেরও পক্ষে ভালো, আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
0: না, যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন, ওই দিকেও তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না।
1: সেক্ষেত্রে তো ধরুন, যেমন তরমুজগুলো না পচিয়ে, নষ্ট করে ফেলে না দিয়ে, সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলুন তো, যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না, ওই দিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
0: অর্থ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের পিঠে খাবার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা, সেটাও যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা, আমরা নিজেরা মহিলারা, ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো, এটা খুব একটা সহজ, মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম, দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
0: আপনার নাম কি?
2: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্ডান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
0: খন্ডান ইটাচুনা থেকে? মানে তরমুজ থেকে যে গুড় তৈরি, এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
2: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোট ছোট জিনিসগুলো নিয়েও যে এরকম ভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুন ভাবে দেখিয়ে আমরা, মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখে চিন্তাধারা থেকে, যে ফেলে না দিয়ে নষ্ট, দাম মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
0: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন, এবং এই গোঘাট, এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না, তা সেক্ষেত্রে আপনি একজন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে, তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারি।
2: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
0: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
2: অবশ্যই একবার ট্রাই করে দেখবই, অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি, আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
0: অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি, যিনি সরাসরি মানে তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
3: সনত কুমার সাঁতরা।
0: আপনার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি হচ্ছে মধুসূদনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
0: নারায়ণপুরে চাষ করেন?
3: হ্যাঁ।
0: আপনার জমি কতটা?
3: 1 হেক্টর।
0: 1 হেক্টর মানে কত বিঘা?
3: 7.5 বিঘা, 8-9 বিঘা মতো।
0: 9 বিঘার মতন জমি আছে।
3: হ্যাঁ,
0: এই 9 বিঘায় জমি আপনি কি কি চাষবাস করেন?
3: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম, কিছু তরমুজ,
0: এগুলো চাষ করেন?
3: হ্যাঁ।
0: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বর্ষান?
3: হ্যাঁ।
0: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল?
3: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
0: তরমুজের কি কোনো জাত রয়েছে?
3: হ্যাঁ, তরমুজ ধরুন 2 রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই 2 রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও।
0: আপনি কোন জাতের তরমুজটা চাষ?
3: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
0: ক'বিঘা জমিতে আপনি চাষ করছেন?
3: আমি 7 বিঘে।
0: 7 বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসা, তিনের কি আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
3: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না,

0: কাঁচা ফসল, ধরুন 8 টাকা 10 টাকা থেকে 4 টাকা 5 টাকা 3 টাকা 2.5 টাকা 2 টাকাও হয়ে যায় অনেক সময়। যখন 2 টাকা হয়ে যায় চাষি আর মাঠের দিকে যায় না, গরু ছাগল আমাদের এখানে ছাগল গরু অত্যাচার বেশি বা যেখানে আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে এরকম একটা পরিচয় আছে, মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয় মানে দাম পাওয়া যাচ্ছে না,
0: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজ থেকে আমি কিভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
0: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
0: হ্যাঁ,
1: একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যদি কেউ সেটাকে নেন, এবং সেটা ফেলে দেবেন কেন যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন?
0: হ্যাঁ, আমি সেটাই বলছি,
1: ফ্যামিলির যে
0: আমার সারা বছরে হয়তো 20 কেজি গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2 কুইন্টাল 4 কুইন্টাল নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
0: হ্যাঁ,
1: এই যে দেখলেন আপনি,
0: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
0: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই, তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করায়, যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়ে
0: যায়,
1: অনেকে করে সেটাকে একটু সস করে রাখে, যদি এইরকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করব, তখন আশা করি সরকারের মাথা আসবে যে এটাকে কিভাবে মার্কেট করা যায়, এটাকে আরো কিভাবে প্রসেসিং করা যায়, সেটা তো নিশ্চয়ই সরকার নজর, উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
0: হ্যাঁ, আমরা উদ্যোগ কেন গ্রহণ করব, নিশ্চয়ই করব, যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি,
1: মানে আলু আর নিয়ে আসবেন না,
0: নিয়ম নিয়ে পারদপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি, পাঞ্জাবিকে পোহা দেবো না, ওরা বীজ নয়, বীজ বলে ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে,
1: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন।
0: হ্যাঁ,
1: আপনাদের এই উদ্যোগ আরো সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার স্যার।
1: এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের 10ঘরার পূর্বপাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের, এখানে যে তরমুজ থেকে যে গুড় তৈরি একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম। আশা করি আপনারা যারা অনুষ্ঠান শুনলেন, বিশেষ করে যারা তরমুজ চাষি, যারা তরমুজ চাষ করছেন, তারা যদি একটু উদ্যোগ নেন মনে হয় কিছুটা হলেও হয়তো এ থেকে একটা লাভের মুখ দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।

উনো জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সময় দুপুর একটা। শুরু হচ্ছে একক শিল্পীর গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী বেচু দত্ত। প্রথম গানটির কথা

লিখেছেন নিহারবিন্দু সেন, সুরারোপ করেছেন শৈলেশ দত্তগুপ্ত, শিল্পী বেচু দত্ত।

শৈলেশ দত্তগুপ্তের সুরে আরেকটি গান। এ গানটির কথা লিখেছেন প্রণব রায়, গীতিকার আজকের শিল্পী বেচু দত্ত।

গীতিকার আর আজকের শিল্পী বেচু দত্ত। পরের গান প্রণব রায়ের কথায় দুর্গা সেনের সুর, 1949 সালের রেকর্ড।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন একক শিল্পীর গান গীতিকা। আজকের শিল্পী বেচু দত্ত। পরের গান সুখময় ভট্টাচার্যের কথায় চিত্ত রায়ের সুর।

গীতিকার, সময় প্রায় শেষ। প্রণব রায়ের কথায় দুর্গা সেনের সুর, 1945 সালের রেকর্ড, শিল্পী বেচু দত্ত।

একক শিল্পী গানের অনুষ্ঠান গীতিকায় আজ শুনলেন শিল্পী বেচু দত্তের গান। আসরের শেষ গানটির কথা লিখেছেন প্রণব রায়, সুরারোপ করেছেন সুবল দাশগুপ্ত। বেচু দত্ত।

গীতিকায় আজকের শিল্পী ছিলেন বেচু দত্ত। গীতিকা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন। তারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আলকায়দা, আইসিস, জেইস ই মোহাম্মদ, লস্কর এ তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প
তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর

0: উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লোকে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে অর ইয়ে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: এই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
2: সব এমএলএ লোক কা ইস ওরিয়েন্টেশন ক্যাম্প মে আচ্ছা করকে সিখনা হ্যায় যে কোই पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব
3: পিএম উষা, যার মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
0: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে, নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
4: সঠিক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, এটাকে বদলাতে হবে। আপগ্রেড দ্য স্টেট সেক্টর।
0: 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21 জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবার নির্দেশ দিয়েছেন। 17 আগস্ট ফের এই মামলা শুনানি হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদনের বিষয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। অবৈধভাবে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করে দেশে ফেরার আগেই 9 জন বাংলাদেশি নাগরিককে মুর্শিদাবাদের ভগবানগোলার স্টেশনপাড়া থেকে পুলিশ আটক করেছে। তারা সম্প্রতি দেশে ফেরার জন্য ভগবানগোলায় পৌঁছে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন, তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মহিলা মহল, বিজ্ঞাপনের পর।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
8: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
10: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আশা করি সকলে ভালো আছেন। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে মূলত এমন সব বিষয়ের নির্বাচন করে থাকি যেগুলো আপনাদেরকে কোনো না কোনোভাবে সমৃদ্ধ করে, উদ্বুদ্ধ করে এবং একটু ভাবার সুযোগ করে দেয়। আমরা এমন সব অনুষ্ঠান নিয়ে এখানে প্রতিদিন আপনাদের কাছে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম হবে না। আমরা এই অনুষ্ঠানে সাধারণত মহিলাদের কথা বলি, মহিলাদের জন্য অনুষ্ঠান করি, এমন সব মহিষী মহিলাদের আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি যারা প্রতিদিন কোনো না কোনো প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যাচ্ছেন, যারা আমাদের অনুপ্রেরণা। এমনই একজন অতিথি রয়েছেন আজ আমাদের স্টুডিওতে, দেবলীনা ভৌমিক। দেবলীনা, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: অনুষ্ঠান শুরু করার আগেই দেবলীনা, তোমাকে জিজ্ঞাসা করি, কেমন লাগছে আকাশবাণীতে এসে?
1: প্রচণ্ড ভাল লাগছে, খুব খুশি আমি, কারণ আকাশবাণীতে ভেতরে ঢোকার সুযোগ আজ পর্যন্ত কোনোদিনই হয়নি। এই প্রথম আমার জীবনে একটা বিশাল আশা পূর্ণ হলো। ছোটবেলা থেকে এখান দিয়ে গেছি, গাড়ি করে দেখেছি বাইরে থেকে আকাশবাণী, বাবার দেখিয়েছে পাশে ইডেন গার্ডেন। আজকে ভেতরে এসে অনেক দিনের একটা সুপ্ত বাসনা যেন আজ আমার পূর্ণ হলো, খুব ভাল লাগছে।
0: ছোটবেলা শুনতে রেডিও?
1: ছোট থেকে রেডিওতে প্রোগ্রাম তো শুনতামই, আর আমাদের ছোটবেলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আর রেডিওই ভরসা ছিল, কালার টিভিও তখনও আসেনি, শুধু দূরদর্শন, ডিডি বাংলা এই চ্যানেল দেখেই বড় হয়েছি। তো আর রবিবার করে মানে অনুরোধের আসর বলে একটা প্রোগ্রাম হতো, বাবা ঠিক চালিয়ে দিত। ওই সময় আমার মনে আছে বাবা দাড়ি কাটতো ঠিক রেডিওটা অন করে, আর আমরা তিন ভাই বোন আমরা ছোটাছুটি করে বেড়াতাম, আর মার ওদিকে রান্নার প্রায় শেষের দিকে ওটা মনে হয় একটা নাগাদ হতো প্রোগ্রামটা শুরু, আর গান শুনতাম আমরা, আর আমরা আবার চ্যানেল চেঞ্জ করে দিতাম। খুব সুন্দর, মানে ছোটবেলায় আমার রেডিওই সব কিছু, মানে আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়েছিল আমাদের জীবনে।
0: বেশ, আকাশবাণীতে এসে তোমার ভালো লাগছে জেনে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা উচ্ছল একটি মেয়ে আমার সামনে রয়েছে, আর সামনে থেকেও ততটাই উচ্ছল

0: এই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। তো
1: কোথায়? কলকাতাতেই?
0: হ্যাঁ, কলকাতার, সাউথ কলকাতায়। তো আমি মনে করি আমি নিজে একটি সুন্দরী এবং মিষ্টি একটি ছোট্ট মেয়ে, পাড়ার লোক থেকে শুরু করে বাবার দিকের পিসি মাসি মার দিকে সবাই বেশ আমাকে খুব আদর যত্ন করে, এক একটা ফ্যামিলি থেকে এক একটা আমার নামকরণও করা হয়, মানে খুব সুন্দরভাবে, মানে আমার আমাকে বলা হতো হলুদের গুরু, আমি না গেলে নাকি আড্ডাই জমবে না, আমি না আসলে, মানে এইভাবে সব দিকে প্রচণ্ড আদর যত্নে আমার ছোটবেলা কেটেছে এবং বড় হয়ে ওঠা।
1: বাবা মা কি করতেন একটু যদি বলেন?
0: বাবা ব্যাংকে চাকরি করতেন, এখন রিটায়ার্ড, মা হাউসওয়াইফ ছিলেন এবং খুবই কড়া শাসনে, খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে আমি বড় হয়ে উঠি এবং মার তত্ত্বাবধানে বাবার আদর ভালোবাসা যত্নে সবেতেই আমাদের বড় হয়ে ওঠা তিন ভাই বোনেরই।
1: বেশ, পড়াশোনা কতদূর?
0: আমি এমফিল করেছি কম্পারেটিভ লিটারেচারে।
1: তারপর
0: জীবনযাত্রা খুবই সহজ সরল কোমল ছিল ছোটবেলা থেকেই। আবার ঠাম্মা আমাকে খুব ভালোবাসতেন, আমার ঠাম্মাকে আমি খুব অল্প বয়সে হারিয়েছি, ক্লাস টুতে তখন পড়ি, ঠাম্মা আবার আদর করে আমাকে পুষি বলে ডাকত, আর আমি খুব ঠাম্মার ন্যাওটা ছিলাম, মানে ঠাম্মার হাত ধরে। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, এলটিসি পেতেন, প্রত্যেক বছর আমাদের দুটো বড় ট্রিপ হবেই হবে, মানে হরিদ্বারে ঠাম্মাকে নিয়ে গেছি যখন, ঠাম্মা আমার হাত ধরে, মানে আমি জলে ডুব দিতে খুব ভয় পেতাম, মানে গঙ্গায়, এবার ঠাম্মা আমাকে গঙ্গাতে স্নান করাবে হরিদ্বারে, আর কি করতো, আমার জন্য ঘটি নিয়ে যেত, সেই বাবা ঘটি করে জল এনে দিত, ঠাম্মা আমাকে সেই মাথা থেকে তিনবার জল দেবে, মানে এইভাবে ছোটবেলাটা এত ভালোবাসায় এত প্রাণোচ্ছল। আর আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি, মানে সবার সাথে মিশতে আর সব কিছু, মানে
1: সেটা তো আজও বুঝতে পারছি। বন্ধুরা যারা শুনছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা প্রাণোচ্ছল, প্রাণবন্ত এবং সতেজ এবং কতটা মিশুকে সেটাও বুঝতে পাচ্ছেন। তো তারপরে কথাটা শুনি, তারপরে কি হলো?
0: তা আমি তো খুব, মানে ছোটবেলা থেকে বড় দিদির ভালোবাসা, ভাইয়ের স্নেহ, মা বাবার সমস্ত রকম আবদার, ঠাম্মার কাছে বায়না, সব কিছু সংমিশ্রণে আমার জীবনটা পরিপূর্ণ ছিল। আস্তে আস্তে ভালো স্কুলে পড়াশোনা করে বড় হয়ে উঠি এবং এক এক করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডিও পেরিয়ে এমফিল কমপ্লিট হলো কম্পারেটিভ লিটারেচারে। তারপর আস্তে আস্তে আমার পরিবারে ঠিক প্রেম জিনিসটা পছন্দের ছিল না মা বাবা কাউরই, তাই ছোটবেলা থেকেই অনেক প্রপোজাল পাওয়া সত্ত্বেও আমি ওই দিকে পা বাড়াইনি, কারণ আমার জীবনে মনেই হতো বাবা মা যা দেখবেন যাই করবেন আমার জীবনে ভালোই হবে, সবসময় আমি তাদের ওপরই পুরোপুরি বিশ্বাস এবং ভরসা করতাম এবং এখনও করি। তো একদিন সম্বন্ধ করেই আমার বিয়ে ঠিক হয় এবং একটি সচ্ছল পরিবারে বিয়েও হয় বাবা মার দেখা পাত্রের সাথে। বিয়ের পরে জীবনটা খুবই,
1: তিনি কি করতেন?
0: তিনি একটি আইটি সেক্টরে কাজ করতেন, একটি ছেলে বাবা মা। বিয়ের আগে সত্যি মানুষটাকে ওইভাবে তো চেনা যায় না, কারণ আমাদের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল এবং তিন মাসের মধ্যে দেখা সাক্ষাৎ করেই আমার বিয়ের ডেট ফাইনাল হয়ে যায় এবং একটু তাড়াতাড়ির মধ্যেই হয়, কারণ তাদের পরিবারে একজন বয়স্ক দাদু ছিল, তিনি নাত বউ দেখে যেতে চান, তার বয়সটা অনেকটাই আশির কোঠায় ছিল, তাই জন্যই চটজলদি তাড়াহুড়ো করেই প্রায় বিয়েটা সম্পন্ন হয়, তাদের দিক থেকে একটু তাড়াহুড়োই ছিল। কিন্তু আমি তো বুঝতে পারিনি আমাকে যে এতটাই, একটা বলতে গেলে ট্র্যাপের মধ্যেই পড়তে হবে, কারণ সম্বন্ধ করা মানে একটা পরিবার আরেকটা পরিবারকে একটু হলেও চেনে জানে, চাকরি দেখে ছেলেটা কি করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইটুকুই তো বাবা মা দেখবে, এর বেশি এর ভেতরে তো আর কিছু সম্বন্ধ বিয়েতে কিছু দেখা যায় না। কিন্তু তার মেন প্রবলেমটাই ছিল হি ইজ ইম্পর্টেন্ট, মানে শারীরিকভাবে সে অক্ষম এবং আমার সাথে তার কোনোদিনই কোনো রকমের শারীরিক সম্পর্ক হয়নি এবং সে সেটা লুকিয়ে আমাকে বিয়ে করে, এটাই আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আমি এটা মানতেই পারি না যে আমি কারোর কাছে, আমাকে কেন ঠকতে হলো, আমি তো তাকে ঠকাইনি, কেন তাহলে আমার জীবনে এটা হলো? আমি তো একটা ছোট্ট সংসার পেতে চেয়েছিলাম, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চেয়েছিলাম, আমার বাবা মাও সেটা চেয়েছিল, আমাকে কেন কষ্ট পেতে হলো, তারাই বা কষ্ট পেলো কেন? বাড়ির সব থেকে ছোট মেয়ে, যে মানে হাতের তারায় মানুষ, আমি সব থেকে আদুরে সবার কাছে, তো আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না। দিনের পর দিন আমার অবহেলা, লাঞ্ছনা, সব কিছু মেনে নিতে থাকি এবং এক মাস হয়ে যাচ্ছে, দু মাস, ছ মাসও হয়ে যাচ্ছে, একটা যতই হোক আমারও তো একটা লজ্জা সব কিছুই থাকবে, কারণ আমার এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তা আমি তাকে চিনিই না, আর সেও আমার দিক থেকে দূরে সরে যাচ্ছে, মানে যা হয় একটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হয়, বন্ধুত্ব কোনোটাই যেন স্বাভাবিক সম্পর্কই ছিল না। তারপরে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ি আমি, এবং সেটা আমার বাবা মার চোখেও পড়ে, কারণ একটা বিয়ের পর একটা মেয়ের শরীরের আমূল পরিবর্তন হয়, সেটা আমরা সবাই জানি।

0: আমার মধ্যে কোনো পরিবর্তনের থেকে তো হয়ইনি, উল্টে ডিটোরিয়েট করছে। আমার হিউজ ওয়েট লস হয়ে গেছিলো, আমি কিছু খেতাম না, আমি শুধু কষ্ট পেতাম। আমি ভাবতাম যে মানে কেন, যেটা স্বাভাবিক জীবনযাপন ওটা কেন আমার সাথে হচ্ছে না, সে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমি তো বুঝতেই পারছি না।
1: তারপর
0: এরকম চলতে চলতে আমরা বাইরে যাই চাকরি সূত্রে, হায়দ্রাবাদ গেছিলাম। ওখানে গিয়ে থাকি, ওখানে গিয়ে যেন আরও তার হিংস্র রূপ আমার চোখে ধরা পড়ে।
1: আচ্ছা,
0: আরও অ্যাগ্রেসিভ, আরও ফেরোসাস, আমার গায়ে হাতও তুলে আমাকে প্রায় মেরেই ফেলছিল একদিন গলা টিপে। মানে আমি মরেই যেতাম, আমি যে আজকে এখানে এসে কথা বলছি বা জীবিত আছি, আমার বাবা মা যদি না থাকতো আমার এটা পুনর্জন্ম হয়েছে, আমি মনে করি আমার দ্বিতীয় জন্ম হয়েছে আবার, কারণ আমি মরেই গেছিলাম ওখানে। সে আর আমি ছাড়া ওই 3BHK ফ্ল্যাটে আর কেউ থাকতো না। সারাটা দিন আমার একাকিত্ব ডিপ্রেশন গ্রাস করে নেয়, আমার শারীরিক মানসিক আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি, কিন্তু আমি কাউকে কিছু জানাতাম না। মানে মার সাথে কথা বলছি, ভিডিও কল করলেও সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতাম। আমি চাইতাম না আমার মা বাবা কষ্ট পাক, আমি এতটা দূরে আছি। আমার মা হার্টের পেশেন্ট, পেসমেকার বসানো অনেক দিন ধরে, বাবাও হাই সুগার হাই প্রেশার, আমি চাই না আমার বাবা মা আমার জন্য কষ্ট পাক।
2: সেদিন কি হয়েছিল যদি একটু বন্ধুদের বলো।
0: দিনের পর দিন সে তার আলাদা রুমে দরজা বন্ধ করে লক করে থাকতো, আমাকেও সে আলাদা সেপারেট বেডরুম। সেদিন হঠাৎ করে রেগে গিয়ে সে আমার গা, মানে 7-8 মাস কেটে গেছে, আমি জাস্ট তখন আমার মনে হলো আজকে কথা বলা দরকার আছে। আমি বললাম যে আমাদের মধ্যে কি প্রবলেম, তুমি এরম আলাদা বেডরুম শেয়ার করছো, আমি এরম আলাদা কেন, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের তো বিয়ে হয়েছে, তা আমাদের তো একসাথে থাকা উচিত, তো তুমি এরম আমার সাথে কেন ব্যবহার করছো, তুমি কি চাও, তোমার কি কোনো প্রবলেম আছে, তাহলে চলো আমরা ডক্টরের কাছে যাই, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, আমরা চলো গিয়ে ডক্টর দেখাই বা কি প্রবলেম বলো আমাকে বলো খুলে। এগুলো শুনেই সে ভেতর ভেতর ইনসিকিওর ফিল করে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ ফেরোসাস হয়ে যায়, এবং সে ড্রিঙ্কসও করতো, সে ড্রিঙ্কসের বোতল পুরো মাথার মধ্যে ফাটিয়ে কাচের গুঁড়ো পুরো ফ্লোরে পড়ে গেছে ওর মধ্যে, আমাকে মানে আমার পিঠে পাইলে কাচের, আমি উঠিয়ে রেখেছিলাম নিজের বডিটাকে, তাই মানে কাচের টুকরোগুলো আমার পিঠে গেঁথে যায়নি, আমি আর গলা টিপে ধরে আমাকে মার তে যায়। এবং মানে আমার মনে হয় সে ওটা নিতে পারেনি যে আমি তাকে এই প্রশ্নটা করব।
1: তো তারপরে তুমি কি করলে?
0: তারপরে তো ওইভাবে ওই দিন কেটে গেল, তারপর যে যার মতো আবার আমি ওখানে গিয়ে একটা স্কুলে চাকরি জোগাড় করি, কারণ আমাকে বাসতে হবে, ওইভাবে তো আমি জীবন কাটাতে পারবো না একা ওই ফ্ল্যাটের মধ্যে। সে সকাল হলেই বেরিয়ে যেত তারও ডিউটি আওয়ার্স, তা আমি ওখানে আমার বায়োডাটা দিয়ে সিভি দিয়ে হায়দ্রাবাদের মতো জায়গায় যেখানে আমি ভাষাটাও জানি না, তেলেগু আমার বাংলা ভাষা ওখানে, তারপর ইংলিশ হিন্দি বলে কোনো রকমে কিছু কাজ চালানোর মতো একটা স্কুলে ভালো চাকরি পেলাম। সেই স্কুলটাই যেন আমার বেঁচে থাকার ওই একটুকু সময় জন্য অবলম্বন ছিল। তো এইভাবে দিনের পর দিন কাটি, এবং আমার স্কুলে ছুটি পড়লো। ওখানে হায়দ্রাবাদে লু বয়, গরমকালে 2 মাস ওখানে স্কুলে ছুটি দেওয়া হয়, আমাদের কলকাতার মতো না 2 মাস, তো 2 মাস এতদিন ছুটি, মা বাবাকে একবারও দেখবো না, খুব মনটা ইচ্ছা করলো যাই তাহলে 1 মাস অন্তত কলকাতায় কাটিয়ে আসি বাবা মার কাছে। তো এই জন্য আমি তাকে জানালাম, সে টিকিট বুক করে দিল। আরেকটা হচ্ছে কথা, আমি কোনোদিন একা ট্রাভেল করিনি, আমার প্রথম একা ট্রাভেল করা, সে কিন্তু আগে চলে গেছিলো, আমি পরে কলকাতা থেকে হায়দ্রাবাদ একা ট্রাভেল করেছিলাম, যাওয়ার সময় ও ফেরার সময়, সে আমাকে নিতেও আসেনি। এবং ছোট্ট ছোট্ট ঘটনাগুলো না আমাকে খুব টাচ করে, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল আর প্রচণ্ড আমি কি বলবো সংসারী, খুবই সংসারী, তো এই জিনিসগুলো হয়তো তার মতো সে অনেকটা প্রফেশনাল, ওইগুলো আমার একটু মানতে কষ্ট হতো, তাও আমি মেনে নিয়েছিলাম, ঠিক আছে করাই যায় আজকাল। তো আমি একা ফিরেছিলাম, আমাকে টিকিট বুক করে দিয়েছে, আমার বাবা আমাকে এয়ারপোর্ট থেকে নিয়েও এসেছিলো। তারপরে আমার বাবা মা আমাকে দেখে প্রচণ্ডভাবে আমাকে চেপে ধরেন, কারণ আমার তখন 30 কিলো ওয়েট হয়ে গেছিলো, সারা মুখে ব্রণঠনো হয়ে প্রচণ্ড ডিপ্রেশন আমাকে পুরো ঢুকেই আছে, আমি ডিপ্রেশন গ্রাস করেছে, কারোর সাথে কোনো কথা বলতাম না, পুরো চুপ হয়ে গেছিলাম। মানে যে মেয়ে কথা বলতে এত ভালোবাসে, মানে আমি একটা বাড়িতে থাকতাম, ঢোকা মানে মা বলে ঝড় ঢুকেছে, মানে এসে গেছে, সেখানে একদম চুপ, পুরো বোবা। তো তারপর আমার দিদিকে আমি সব খুলে বলি, দিদি মাকে বলে, বাবাকে বলে, বা সবাই জানে। তারপরে প্রচণ্ড পরিমাণে তাদের বাড়িতে ফোন করা হয়, তাকে করা হয়, এবং সে কোনো ফোনই ধরছে না, দিনের পর দিন কোনো ফোন রিসিভ করছে না। আমার বাবা প্রায় 100-200 বার ফোন করছে, দিনের পর দিন কোনো ফোন রিসিভ তুলছেই না ফোন। তখন আমার মনে হচ্ছে যে তাহলে আমি কি করব, আমি তাহলে কি করব, আমার কি হবে, আমার আজকে আমি কোন স্টেটাসে বিলং করছি। তো তারপরে আমি এনজিওর সাথে যোগাযোগ করি, সেই মুহূর্তে সেই এনজিও আমার পাশে এসে দাঁড়ায়, অনেকভাবে আমাকে গাইড করে, হেল্প করেছে, এখনও করে। তো তাদের সহায়তায় আমি পুলিশের কাছে যেতে বাধ্য হই, এমনকি শ্বশুর

0: বাড়ির লোকেরাও লক অ্যান্ড কি করে পালিয়ে গেছিল, পালিয়ে গেছে রীতিমতো। যে
1: আচ্ছা,
0: কলকাতায় যে শ্বশুর বাড়ি ছিল আমার সাউথেই হরিদেবপুরে, সেখান থেকে পালিয়ে গেছে, কেউ নেই, ওই বয়স্ক দাদু মা বাবা সমেত, তারা বুঝে গেছে, তা পালিয়ে গেছে। এবার আমি কি করবো, আমি তো দিশেহারা, আমি পাড়ার লোকের কাছে গিয়েও জিজ্ঞেস করছি, বলছে তারা জানে না এখানে লক অ্যান্ড কি পড়া, ছেলেও ফোন ধরছে না, কি
1: তারপরে
0: করবো।
1: কি করলে?
0: তারপরে থানায় যেতে বাধ্য হলাম, জিডি করলাম, জিডি করেও তাদের কিছুতেই আনা যাচ্ছে না, অনেকবার কল করছে থানা থেকে। তারপরে তো এফআইআর করতে বাধ্য হলাম, তখন আসতে বাধ্য হলো এফআইআর, যেই করলাম 498A কেস, তখনই আসতে বাধ্য হলো। এবং আস্তে আস্তে আমার সব জিনিসপত্র, আমার তো সবই, মানে জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সবই আমার ওই বাড়িতেই ছিল,
1: শ্রীধন যেটা,
0: শ্রীধন পুরো, কারণ বৌভাতের পরের দিনই আমার শ্বশুরমশাই সব নিয়ে নিয়েছিলেন। আবার ওখান থেকে আমরা আজকে কোর্টের কেস ঠেস করছি, অনেক কিছু করে, অনেকটা পথ পেরিয়ে আজকে আমি ভালো আছি। আমার সব কিছু ঝামেলা থেকে আমি বেরিয়ে এসেছি, আমি একটি স্কুলে পড়াই।
1: তো ডিভোর্স কি হয়ে গেছে তোমাদের?
0: হ্যাঁ, আমার হয়ে গেছে।
1: বেশ,
0: এখন আমি অনেক ভালো আছি বাবা মার কাছে।
1: বেশ, এরপরে এই যে একটা প্রতিকূল সময় পার করে এলে, তারপরে নিজেকে কিভাবে আর করা যায়, মানে এরপরে যে নতুন করে নিজের জীবনটাকে কিভাবে ভাবার ভাবা শুরু করলে?
0: ভাবতে তো হলোই, কারণ একদিন
1: বর্তমানে তুমি একটি স্কুলে পড়া।
0: হ্যাঁ,
1: একটু শুনি সেই জার্নিটা, এই প্রতিকূল জীবন থেকে এই স্কুল জীবনে আসার জার্নিটা একটু শুনি।
0: প্রতিকূল জীবনটা থেকে স্কুল জীবনে আসার জার্নিটা তো খুবই কষ্টের, এবং খুবই মানে মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে সবাই উঠে দাঁড়ায় সেই রকমই অবস্থা হয়েছিল। তার একমাত্র মানে সাহায্য, ভালোবাসা, বাবা মা, দিদি, ভাই, বোন এবং এই এনজিও, যদি না থাকতো আমি সত্যি পারতাম না। নানান রকম কাউন্সিলিং, আইনি পরামর্শের মাধ্যমে এনজিও আমাকে অনেক হেল্প করেছে, অনেক দিদিরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, আমার বাবা মানে ভোর রাতে একদিন মার কাছে খুব কান্নাকাটি করেছিল যে আমরা মেয়েটাকে বিয়ে হয়তো না দিলেই পারতাম। আমার সামনে বাবা মা চোখের জল ফেলেনি, মার কাছে ভোর রাতে ফেলেছে। এবং যখন এটা আমি পরে শুনি, আমি তখন ভাবলাম আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে আর শুয়ে থাকলে বসে থাকলে চলবে না, কারণ কার জন্য আমি আমার নিজের জীবনটা নষ্ট করছি, সে তো আমার কথা ভাবেনি, আমি তাহলে তার কথা কেন ভাববো? আর আমার বাবা মামার সন্তান আমি, আমি কাঁদছি, আমি শুয়ে আছি, আমি বোবা হয়ে গেছি দেখে তারা কষ্ট পাচ্ছে, আমি সেই কষ্ট আর মেনে নিতে পারবো না, আমাকে উঠে দাঁড়াতেই হবে। তারপরে আমি বিভিন্ন স্কুলে সিভি দেওয়া স্টার্ট করি, এবং চট জলদি আমি একটি স্কুলে চাকরিও পেয়ে যাই। তখন আমার বাবা মাও চায় যে আমি যেন এঙ্গেজ থাকি, কারণ আমার সারাটা দিন এই যে ট্রমা, ওগুলো থেকে বেরোনোর জন্য এটা একমাত্র রাস্তা। আর সত্যি আমি স্কুলে চাকরি করে এতগুলো স্টুডেন্ট, তাদের ভালোবাসা, তাদের মানে ম্যাম ম্যামের সাথে সব কিছু শেয়ার করা, বড় বড় মানে স্টুডেন্টরা প্রায় দিদির মতোই দেবলীনাদি করে এগিয়ে আসা, মানে খুব মানে স্কুলটা আছে বলে সত্যি আমি বেঁচে আছি, এবং আমার বাবা মা, আমার ফ্যামিলি আমার আছে বলেই আমি আবার নতুন জীবন পেয়েছি, আজ আমি বেঁচে আছি এবং খুব ভালো আছি।
1: স্কুলে চাকরি করছো কত বছর হলো?
0: 8 বছর কমপ্লিট হলো।
1: বেশ, দেবলীনা আরো একটি ভালো লাগার জায়গা আছে তাই তো, আর সেটা হচ্ছে নাচ। একটু শুনি, নাচের সঙ্গে প্রেম
0: হ্যাঁ
1: কবে থেকে কিভাবে?
0: কবে থেকে মানে ছোট্টবেলায় হয়তো মার জন্যই আমার নাচের প্রতি প্রেমটা শুরু হয়, কারণ মার খুব নাচ ভালো লাগতো, আমাকে পাড়ার নাচ স্কুলে মা ছোট্টবেলায় নাচে ভর্তি করিয়ে দেয়, এবং আমি ওখানে ওডিসি ভারতনাট্যম শিখিও করেও ছিলাম, সার্টিফিকেট আছে, কিন্তু ওটা বেশি দিন চালানো সম্ভব হয়নি, কারণ পড়াশোনার খুব চাপ ছিল ছোটবেলায়। তো মোটামুটি বেশি দূর না গেলেও মোটামুটি কিছুটা হলেও শিখেছিলাম, তারপরে আর পড়াশোনার চাপে আর বেশি দূর নাচটাকে নিয়ে এগোনো যায়নি। তারপরে তো জীবন আলাদা দিকে পুরো এগিয়েছে, হঠাৎ করে এখন আবার আমি আমার জীবনে নাচটাকে ফিরিয়ে এনেছি, আমি নাচ শিখছি এবং বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামে নাচ করিও, মানে ওটা মানে একটা আমার মুক্তির স্বাদ, মানে আমি নাচ করলে আমার মনে হয় যেন আমি মুক্ত বিহঙ্গ হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি, মানে নাচ যেন আমার কাছে একটা ভালোবাসা, একটা প্যাশন।
1: ঠিক তাই, কারণ ভালোবাসার জায়গাটা তো সবসময় একটা আমাদেরকে তৃপ্তি এনে দেয় না, আমাদের অনুপ্রাণিত করে, আমাদের সমস্ত ভেতরের আমিটাকে সবসময় একটা সুন্দরভাবে ফুটতে সাহায্য করে, ফুটে উঠতে সাহায্য করে। দেবলীনা রান্না করতে ভালোবাসে?
0: এখন এখন মানে লকডাউন আমাকে রান্না করতে শিখিয়েছে, এটা আমার একটা বিশাল পরিবর্তন। আগে আমি একটা চা বানাতে পারতাম না, এখন আমি এত ভালো রান্না করি, আমার বাবা মা মানে এই যে ছুটির দিনগুলো বাবা আমার হাতে রান্না ছাড়া খাবে না, মানে বিরিয়ানি থেকে শুরু করে মানে সব কিছু, বাবা ভাই মা

0: এখন পুরো মানে একটা স্পেশাল ডিশ আমিই বানাবো, সেটা মানে রাতে হোক, রাতেই সময় হয় কারণ সারাদিন তো স্কুলে থাকি। তাই আমি অবাক হয়ে যাই যে আমি এত ভালো রান্না করছি, আবার যখন নিজে আমি ওটাকে খাই চেখে দেখি, আর আমি প্রচণ্ড ধৈর্য সহকারে কষিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসি। মার যতই হোক বয়স হয়েছে, মা অতটা পারে না, সত্যি আমি অবাক হয়ে যাই যে লকডাউন করোনায় 2 বছর আমাকে কত কিছু শিখিয়ে দিল, আমার ধৈর্য বাড়িয়ে দিল, আমি এত ছটফটে এখন আমি কতটা, তাও আমি অনেকটা ম্যাচিওর। সত্যি আমি মানে আমার মা ভয় পেতো যে আমি এত সহজে লোককে বিশ্বাস করে ফেলি না, আর আমি তো খুব ইমোশনাল, ওটাতে আমার মা একটু আমাকে ছোটবেলা থেকেই মানে
1: সতর্ক
0: করেই হ্যাঁ বড় করেছেন, অতটা সব জায়গায় ছাড়তেনও নাই না।
1: লকডাউন আমাদের অনেককেই অনেকভাবে তৈরি করেছে, এটা তো সত্যি কথা, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে গেছে, কিছু ভালো প্রভাব, কিছু খারাপ প্রভাব।
2: খারাপগুলো থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাই,
1: ভালোগুলোকে নিয়ে আমরা এগোই, এটাই আমরা সবসময় চাই। দেবলীনা এখন তো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তো একটু শুনিস কথা, কি ধরনের কাজ করো এবং কি করতে চাও সেটাও জানতে চাইবো, ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে?
0: সমাজসেবা মানে আমি একটা তো এনজিওর সাথে যুক্ত, সেখানে তো আমি একটা গ্রুপের সাথে যুক্ত, নাচের গ্রুপ, তাছাড়াও ওখানে একটা পত্রিকা বেরোয়, ত্রৈমাসিক পত্রিকা বেরোয়, সেই পত্রিকাতে আমি বিভিন্ন লেখালেখি করি এবং সেটা টপিকগুলো এমনই সেখানে বাছা হয় যেখানে নারীরা ইন্সপায়ার হতে পারে, নারীরা কিভাবে এগিয়ে যেতে পারে, সমাজকে উদ্বুদ্ধ করতে পারে, নিজে ভালো থাকতে পারে, সেই নিয়েই বেশিরভাগ সবই লেখালেখি হয়। সবার লেখা যে ছাপা হয় এরমও না, কারণ অনেকে লেখে, আমাদের ওয়ার্কশপ হয়, তার মধ্যে থেকে সিলেক্ট হয়, ওখানে যে মণ্ডলী আছে এডিটোরিয়াল বোর্ড, তা আর আমার লেখাটা প্রত্যেকবার ছাপা হয়, আর আমি যে কী খুশি হই সূচিপত্রে যখন আমার নামটা দেখি, আর যেই মানে ওখানে দিদিরা আমাকে ডেকে বলে দেবলীনা তোমার লেখা বেরিয়েছে, আর আমি এই বইটা হাতে পাই, বইটা আবার পোস্টে বাড়িতেও আসে, মানে সেটাও বেশ একটা আনন্দের জায়গা, তখন নিজেকে মনে হয় বাহ কত বড় হয়ে গেছি, আমার আমায় লিখছি সেই বই বাড়িতে পোস্টে আসছে, তারপরে নাচের ক্লাসে নাচ করছি, সবার থেকে মানে অ্যাপ্রিসিয়েট পাচ্ছি, ভালো বলছে মানে পাচ্ছি, মানে আমি মানে পারছি, আমি যে আবার বেঁচে উঠেছি এর মধ্যে আমার একটা আলাদা একটা আনন্দ আছে, আর আমি এটাকে নিয়েই এগিয়ে যেতে চাই, আমি আর পিছন ঘুরে ফিরতেও চাই না, যা হওয়ার হয়ে গেছে আমি এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই।
2: আচ্ছা,
0: এছাড়াও আমি যে সংস্থার সাথে যুক্ত সেই সংস্থায় তো আমাদের মতো অনেক মেয়ে যারা এখনও এবং আগেও অবহেলিত, লাঞ্ছিত, এখনও নানান রকমের কোর্ট কাছারির নানান রকমের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যখন এসে কথাগুলো বলে শেয়ার করে, আমি চাই তাদের পাশে দাঁড়াতে, যতটা পারি তাদের সাহায্য করার চেষ্টা করি, নানান রকমভাবে তাদের হেল্প করার চেষ্টা করি, যেটুকু আমার জানা আছে তাদেরকে বোঝাই, তারা বোঝে, তারা এগিয়ে যায়। শুধু এনজিওর সংস্থার মেয়েদেরই না, পাড়ায় কিংবা বাসে ট্রামে যাদের সাথে ট্রাভেল করি তারাও যখন কোনো অসুবিধায় পড়ে বা দেখি, সেটাতে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং বলি যে এরকম একটা সংস্থা আছে, তোমরা যেতে পারো, আরও অনেক হেল্প পাবে, আমি তো করছি এবং তারাও নানান রকমভাবে একটা হেল্প তোমাদের করতে পারে। এইভাবে অনেকের সাথে আমার কাজের সূত্রে আলাপ এবং মনে হয় আমি আরও সমাজে এই ধরনের মেয়েদের পাশে দাঁড়াবো বা তাদের পাশে থাকলে আমি আরও তাদের সাথে এগিয়ে যেতে পারবো, একসাথে কাজ করতে পারবো।
1: বেশ, দেবলীনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আবার নতুন করে বিয়ে করে সেটেল করার কোনো পরিকল্পনা?
0: না, এখনই আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি যেভাবে ঠকেছি আমার আর বিয়ে বিষয়টা থেকে, আমি জানি না কে কীভাবে নেবে, আমার বিয়ে বিষয়টা থেকেই যেন একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই উঠে গেছে, কারণ আমি ভাবি না, আমি বিয়ে জিনিসটাকে খুবই ভালো যে একটা সামাজিক বন্ধন, আমার জীবনে তো সেটা একটা অভিশাপের মতো কালো ছায়া ফেলে গেছে, মানে আমার ওই জীবনযাত্রার কথা ভাবলেই মনে হয়তো সব মানুষ সমান না, হাতের পাঁচটা আঙুলও সমান না, হয়তো আমি যদি আবার ভেবে দেখি হয়তো সে ওরম নাও হতে পারে, কিন্তু আমার ভাবতেই যেন খুব ভয় করে, তাই এখন আমি এই মুহূর্তে কিছুই ভাবছি না।
1: বেশ,
0: আর যদি মনে হয় কোনো মানুষকে পাশে পেলাম যার সাথে সারাটা জীবন থাকা যাবে, ভালো বন্ধু, সে আমাকে বোঝে ভালোবাসে, তখন ভেবে দেখব কিছু ভাবা,
1: তখন সেটা তখনকার মতন করে ভেবে দেখবে।
0: হ্যাঁ, তখনকার মতো ভেবে দেখব।
1: বেশ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, যেতে যেতে দেবলীনা তোমাকে বলবো, আমাদের আজকে যারা বন্ধুরা শুনছেন, শ্রোতা বন্ধুরা, তাদেরকে তুমি কি বলবে, তোমার তরফ থেকে কি বার্তা দিতে চাইবে?
0: আমি এটাই বলতে চাই সবাইকে যে অন্ধকার আছে বলেই যেমন আমরা আলোর উৎসটা খুঁজে পাই, তেমন বাধা আসবেই, বাধা আসবেই, ওই বাধাকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতেই হবে। আমি মনে করি সবার জীবনে সুখ দুঃখ সব মিশিয়ে আমাদের জীবন, তাই কষ্টকে অতিক্রম করলেই আমরা সুখটা খুঁজে পাবো। তাই আমি মনে করি বল, খেলার বল যেমন আসে

0: না, ওই বলে 4-6 মারা যায়, আবার ঠুকেও খেলা যায়। তাই বলটা যেভাবে মতো আসবে, আমি 4 মারলে 4 মারবো, নালে 6, নালে ঠুকে খেলবো। এইভাবে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর আশা করি আপনারাও আপনাদের জীবনটা এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। থেমে থাকবেন না, থেমে থাকলে তো আমরা হেরে যাবো। হ্যাঁ, হারবো কেন, হারার জন্য তো আসিনি, আমরা এগিয়ে যেতেই এসেছি, জিততেই হবে। এটাই আমার জীবনের চ্যালেঞ্জ, আমাদের সকলের জীবনের চ্যালেঞ্জ। তাই বন্ধুরা, চলুন আমরা সবাই একসাথে এগিয়ে চলি।
1: বন্ধুরা, আপনারা শুনলেন তো কত রকমের সমস্যার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে নিয়ে এসেছেন। যখন মানসিকভাবে সমস্ত দিক থেকে বিধ্বস্ত দেবলীনা, তখনও কিন্তু বাঁচার জন্য ওই খড়কুটো খুঁজেছেন। সেই খড়কুটো তখনও হয়েছিল ওই সামান্য চাকরিটুকু, সেটাকে আশ্রয় করেই আস্তে আস্তে কিন্তু দেবলীনা নিজেকে আজকের দেবলীনায় পরিণত করেছেন। তিনি আজ সমাজসেবামূলক কাজ করছেন, তিনি আজ নাচ তার ভালোবাসার জায়গা সেটাও করে যাচ্ছেন, নৃত্যকে সঙ্গে রেখেছেন, আর স্কুলে পড়াচ্ছেন, টিচার হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, ছোট ছোট শিশুদের মনে দিদিমণির ভালোবাসা তৈরি করতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ দেবলীনা, আজকে আমাদের অনুষ্ঠানে তোমার অনেকটা সময় তুমি আমাদের দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ তোমাকেও, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে। একটা অতৃপ্ত সুপ্ত মানে কামনা বাসনা আজ পূর্ণ হলো আকাশবাণীতে এসে। থ্যাংক ইউ সো মাচ।
1: বন্ধুরা শুনলেন দেবলীনার কথা, আমরা চাইলেই সব পারি। মনের জোর, ইচ্ছে শক্তি, এই দুটোকে অবলম্বন করে আমরা এগিয়ে যেতে পারি। তাই আপনারাও হার মানবেন না, এগিয়ে চলুন।

বন্ধুরা, এবার আপনাদের চটপট জানিয়ে দিই এ মাসে এক কলমে দুই নারীর বিষয়। এ মাসে এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। এবার বলি এ মাসে আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনে কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কি, নিজেও তো হতে পারি, তাই না? তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের দুটি ক্ষেত্রেই মেল করতে পারেন। দুটি ক্ষেত্রেই আমাদের মেল আইডি mahila.mahol.air kolkata@gmail.com। আবার বলছি বন্ধুরা, mahila.mahol.air kolkata@gmail.com। আপনারা দুটি ক্ষেত্রেই চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা, তবু বলে দিই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর বন্ধুরা, দুটি ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। বন্ধুরা মনে রাখবেন, আবারও বলছি, দুটি ক্ষেত্রে কিন্তু চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। এবার বিদায় নেওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: than the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Odisha and subdued over Bihar. Very light to moderate rainfall occurred at most places, with heavy rain at a few places over Odisha, at a few places over Andaman Islands, at most places over Sikkim, at many places over Jharkhand and Gangetic West Bengal, at a few places over Sub-Himalayan West Bengal, and dry weather prevailed over the rest of the region. Gusty winds were recorded at one or two places over Odisha, Jharkhand, Bihar, Andaman and Nicobar Islands and Hooghly, South 24 Parganas districts of Gangetic West Bengal. Chief amount of rainfall received in centimeters: Bakura, Bardhaman 3, Hitampur, Birbhum, Banpur 2, Gheropara, Fulbaria 2, Amta 2, Alipur 1, Tadong 2, Gyalsing 1, Gangtok, Pekyong 1, Dhanbad 1, Hazaribagh 1, Puri 9 and Sonpur 6. Weather forecast for the next 48 hours says, light to moderate rain or thundershower is very likely to occur at most places over all the districts of Gangetic West Bengal, Andaman and Nicobar Islands, Odisha and Sikkim. Light to moderate rain or thundershower is very likely to occur at many places over all the districts of Sub-Himalayan West Bengal and Jharkhand. And light rain or thundershower is likely to occur at one or two places over Bihar. Weather warning for the next 48 hours says, very heavy rainfall of 7 to 20 centimeters with extremely heavy rain of more than 20 centimeters is likely at one or two places over Odisha. Heavy rainfall of around 7 to 11 centimeters is likely over East and West Midnapur, South 24 Parganas, Howrah, Jharkhand, Bakura districts of Gangetic West Bengal. And thunderstorm with gusty winds of with 40 to 50 kilometer per hour and lightning is very likely to occur at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands and all the districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is likely at one or two places over Bihar and all the districts of Sub-Himalayan West Bengal. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with one or two spells of rain or thundershower is to be expected. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 25 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast and for the fishermen of Andaman and Nicobar coast says squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off West Bengal and North Odisha coast as well as along and off Andaman and Nicobar coast from the 3rd of July to the 7th of July 2026. Hence, fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast and North Odisha coast as well as Andaman and Nicobar Islands. And with this, we end today's Meteo Weather Bulletin.
1: Akashvani Kolkata, Geetanjali. এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, ওড়িশা এবং বিহারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। ওড়িশার বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিমের বেশিরভাগ জায়গায় এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বাকি অংশে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আন্দামান দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক বা দুই জায়গায় দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ মায়াবন্দর, দক্ষিণ এবং মধ্য আন্দামান 13, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আসানসোল, পশ্চিম বর্ধমান 3, কংসাবতীদাম, বাঁকুড়া 3, আসানসোল, পশ্চিম বর্ধমান 2, উলুবিরিয়া, হাওড়া 2, আমতা, হাওড়া 2, শ্রীনিকেতন, বীরভূম 1, আলিপুর, কলকাতা 1, ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা 1, দমদম, দক্ষিণ চব্বিশ পরগনা 1, মোহনপুর এবং মিদনাপুর, পশ্চিম মিদনাপুর 1, খারিদুয়ার, পুরুলিয়া 1, ট্যাডং, গ্যাংটক 2, ধূপগুড়ি, জলপাইগুড়ি 2, হাসিমারা, আলিপুরদুয়ার 1, ম্যাসেঞ্জার, দুমকা 3, পুটকি ডিভিসি, ধানবাদ 1, পাঞ্চে, ধানবাদ 1, কনের ডিভিসি, হাজারিবাগ 1, চাউরাহি, বেগুসরাই 2,

ওবরা ঔরঙ্গাবাদ 1, কুচিন্দা সম্বলপুর 7, কোলাবেরিয়া ঝারসুগুড়া 5, বালিকুড়া জগদীশ সিংহপুর 5। আগামী ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা এবং সিকিমের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সমস্ত জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিহারের এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, সিকিমের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহারের সমস্ত জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এক বা দুই জায়গায় হালকা থেকে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ওড়িশার এক বা দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি সহ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং আন্দামান দ্বীপপুঞ্জের এক বা দুই জায়গায় দমকা হাওয়া প্রতি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারের এক বা দুটি জায়গায় এবং উপহিমালয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় প্রধানত একই থাকবে, আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে, কখনও কখনও এক বা দুই পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিম উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যেও এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা বেড়ে কখনও 55 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি থাকার সম্ভাবনা আগামী 7ই জুলাই পর্যন্ত। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে এক সতর্কতা জানানো হয়েছে, 4ঠা জুলাই দুপুর 2:30 পর্যন্ত 16 থেকে 18 সেকেন্ড পর্যায়কালে একটি 1.6 থেকে 1.9 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে। এই সময় নৌকা চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এরপরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, বিষয় সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল। আলাপচারিতায় সহকারী অধ্যাপক শ্রীপতি টুডু ও সহকারী অধ্যাপক রাজীব মুর্মু শুনবেন প্রথম পর্ব এবং তারপরে লোকগীতি শিল্পী পূর্ণচন্দ্র সোরেন। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনের শুরুতেই বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, বিষয় মাঠে ময়দানে। বিদ্যার্থীদের জন্য 5:30, বিষয় অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য জীবন বিজ্ঞান, বলবেন জামালপুর হাইস্কুলের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তিনজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি। সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে 6:15 শুনবেন শিশুদের অনুষ্ঠান,

মিরু আরং, কৃষি কথার আসর 6:38, 7:30 সমীক্ষা বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য, 8:00 বাংলা নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী শ্রুতি গুপ্ত, পরিবেশন করবেন ঠুমরি ও দাদরা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 9:30, 9:45 নজরুলগীতি শিল্পী সুস্মিতা পাল, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 10:00, 10:30 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, গজল শুনবেন 10:45 শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, লঘুসঙ্গীতে শুনবেন বেহালা শিল্পী অনুপম আচার্য, রাত 11:00, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এস্তাদ শিল্পী সুভায়ু সেন মজুমদার, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশনায় রাহুল চট্টোপাধ্যায়, অনুষ্ঠানে শুনবেন রাত 11:40। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ মানি কলকাতা পুনশায় মরে গেল তুরুই কাটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া তেহেঞা সান্তাড়ি আখড়া এতহব হয়েক কানা নীলমণি হেমব্রমা সাঁতেন কোয়া হুল সেরিঞাতেত সেরিঞাতে মেনা কিনা নীলমণি হেমব্রম আর বাসন্তী মুর্মু

এতক্ষণ শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 40 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানি তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। ৮৫ মিনিটে 2-0 গোলে পিছিয়ে থেকেও সেনেগালকে 3-2 গোলে হারিয়ে জয় বেলজিয়ামের। অন্যদিকে বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে সহজ জয় আমেরিকার। এদিকে 16 বছর পর নক আউট পর্যায়ে জয়ের পেল স্পেন। স্পেন 3-0 গোলে হারায় অস্ট্রিয়াকে। স্পেনের তারকা লামিনে ইয়ামেল বলেন, ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। সুইজারল্যান্ডে 2-0 গোলে হারালো আলজেরিয়াকে। পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে পৌঁছে যায় শেষ ষোলোয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ পর্তুগাল দল স্মরণ করল প্রয়াত ফরোয়ার্ড ডিয়াগো জোতাকে।

0: আজ রাত্রি 11:30 ইজিপ্ট খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিকে সালাহর চোট নিয়ে চিন্তায় রয়েছে মিশর। বিশ্বকাপে আগামীকাল ভোর 3:30 আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে এবং সকাল 7:00 কলম্বিয়া খেলবে ঘানার বিরুদ্ধে। বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়ের পর রিয়াদ মাহরেজ অবসর ঘোষণা করলেন। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের রাজশাহী স্টার্স পেল ভারতের ইস্টবেঙ্গলকে। গতকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড 40 রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শ্রীলঙ্কা সফররত ভারতীয় এ ক্রিকেট দল গতকাল শ্রীলঙ্কান এ ক্রিকেট দলের বিরুদ্ধে সৌজন্যমূলক দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। ভারতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এদিকে ইংল্যান্ডে তৃতীয় রাউন্ড খেলা শুরু হলো আজ থেকে। আর্থার রিন্ডারকনেকের বিরুদ্ধে খেলতে নামছে নোভাক জোকোভিচ। অন্য ম্যাচে ইয়ান লেনার্ড স্টোরফের বিরুদ্ধে খেলতে নামবেন দানিয়েল মেদভেদেভ। শুনছিলাম এক নজরে। এবার চলে আসি আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: আজ আতশ কাঁচের তলায় থাকছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। প্রথম 45 মিনিটের খেলা দেখে কে জানত পরের অর্ধেকে এত নাটকীয়তা জমিয়ে রেখেছে এই ম্যাচ। বিরতির সময় স্কোর লাইন ছিল 0-0। সুযোগ তৈরি করেছে, আক্রমণ হয়েছে, কিন্তু গোল আসেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের পুরো ছবিটাই ছিল ভিন্ন। গোল, পাল্টা গোল, অফসাইড বাতিল হয়ে যাওয়া, গোল বাতিল হওয়া, ভিএআরের হস্তক্ষেপ, যোগ করা অতিরিক্ত সময়ে পর্তুগালের গোল, আবার শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতায় ফিরিয়ে আনার উল্লাস, কিছুক্ষণের পর আবার তা ভিএআরে বাতিল। সব মিলিয়ে টরন্টোতে বিশ্বকাপের শেষ 32 ম্যাচটি দ্বিতীয়ার্ধে দেখা গেল এক রুদ্ধশ্বাস, সব নাটকীয়তা। 90 মিনিট পেরিয়ে যোগ করার সময়ের 19তম মিনিটে শেষ হওয়া ম্যাচকে কিছুটা উদযাপন করেছে পর্তুগাল। ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। আর ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে। খুব সম্ভবত 40 বছর বয়সী লুকা মদ্রিজকে। কানাডার টরন্টো স্টেডিয়ামে এটি ছিল বিশ্বকাপের শেষ ম্যাচ। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজ, রাফায়েল লিয়াও, জোয়াও কানসোলো এবং রোনালদোরা একের পর এক সুযোগ তৈরি করলেও ক্রোয়েশিয়ার রক্ষণে সেসব আটকে গেছে। ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ ছিলেন রীতিমতো দেওয়ালের ভূমিকায়। বিপরীতে ক্রোয়েশিয়ার আক্রমণ খুব বেশি আগ্রাসী খেলতে পারেনি, যে কারণে বিরতিতে দুই দলই গোল শূন্য অবস্থায় মাঠ ছাড়ে। খেলার চেহারা বদলে যায় দ্বিতীয় অর্ধে। শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া। 53 মিনিটে স্তানিসিচের ক্রস থেকে বল পেয়ে নিচু শটে দলকে গোল করে এগিয়ে দেয় ইভান পেরিসিচ। সেই গোলে 3 মিনিট পরেই আবারও পর্তুগালের জলে বল জড়ায় ক্রোয়েশিয়া, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। এরপর নাটকের কেন্দ্রবিন্দুতে চলে আসে রোনাল্ডো। 61 মিনিটে কনসোলোর পাস ধরে দারুণ ফিনিশে জাল খুঁজে পেলেও সূক্ষ্ম অফসাইডের কারণে ভিআরে তার গোল বাতিল হয়ে যায়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 3 মিনিট পরেই ভিএআর দেখে ভেইগার জার্সি টেনে ধরার অপরাধে পর্তুগালকে পেনাল্টি দেন রেফারি। 68 মিনিটে স্পট কিকে সোজাসুজি বল জালে পাঠিয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটি তার প্রথম গোল। সমতায় ফেরার পর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। 80 মিনিটে আবারও জালে বল জড়ায় ক্রোয়েশিয়া, কিন্তু এবার অফসাইডের পতাকা তাদের আনন্দ কেড়ে নেয়। 81 মিনিটে রোনালদোকে তুলে নেয় পর্তুগাল কোচ রোবার্তো মাজনে। তবে মাঠ ছাড়ার সময় পর্তুগাল অধিনায়কের মুখে ছিল স্পষ্ট অসন্তোষের ছাপ। তবে রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগালের খেলার আক্রমণের গতিও বাড়ে। খেলা অতিরিক্ত সময় যাচ্ছে মনে হচ্ছিল। তখন যোগ করা সময়ের 4th মিনিটে গোল পেয়ে যায় পর্তুগাল। রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে দুরন্ত গোলে হেডে গোল করেন বদলিতে নামা খেলোয়াড় গনসালো রামোস। 2-1 ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় পর্তুগাল, কিন্তু

0: নাটক তখনও শেষ হয়নি। এই সিদ্ধান্তে ক্রুদ্ধ হয়ে গ্যালারি থেকে বোতল ছোড়েন ক্রোয়েশিয়ার সমর্থকেরা। কিছু সময় খেলা বন্ধ থাকার পর শেষ বাঁশি বাজান রেফারি। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে পর্তুগালের উল্লাস, আর শেষ হয়ে যায় মদ্রিচের আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর রোনালদোর বহু প্রতীক্ষার পর নকআউটে প্রথম গোলের স্বাদ নিয়ে তিনি এখন দলকে পৌঁছে দিলেন শেষ ষোলোয়। আগামী সোমবার রাতে 12:30 পর্তুগালের বিপক্ষ স্পেন। শুনছিলাম আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: এবার চলে আসি বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ বড় যে সবসময় অতিরিক্ত চাপ নিয়ে থাকে তার একটা বড় ভূমিকা পালন করে বল। ম্যাচের বল নিয়ে রয়েছে একাধিক অদ্ভুত সব রোমাঞ্চকর ঘটনা, বলের প্রযুক্তি, নানান পরিবর্তন ও খেলোয়াড়দের মধ্যে তুমুল বিতর্কও দেখা যায়। 1930 সালে বিশ্বকাপের প্রথম আসরেই ফাইনালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যে বল নিয়ে চলে চরম দ্বন্দ্ব। দুই দলই নিজের দেশের তৈরি বল নিয়ে খেলতে চেয়েছিল, শেষ পর্যন্ত ফিফা সম্পূর্ণ আলাদা দুটি বল ব্যবহার করে একটি আপোষমূলক ফর্মুলা বের করে। প্রথমার্ধে ব্যবহার করা হয় আর্জেন্টিনার আনা বল টিয়েন্টো এবং দ্বিতীয়ার্ধে ব্যবহার করা হয় উরুগুয়ের বল টি মডেল। ট্যাঙ্গো এসপানা 1982 সালের বিশ্বকাপে স্পেনে অনুষ্ঠিত হওয়া এই বলটির নামকরণ করা হয়। এই বলটির ভিতরে যাতে জল ঢুকে যেতে না পারে সেই জন্য এর স্তরগুলোকে একত্রে জুড়ে সেলাই করে দেওয়া হয়েছিল, ফলে বলের উপর থেকে চামড়ার আস্তরণের আর প্রয়োজন হয়নি। 1986 সালে মেক্সিকোর বিশ্বকাপে ব্যবহৃত বলটির নাম ছিল দ্য আজতেকা। এই বল যেমন জনপ্রিয়তা পেলেও একটি কারণে ফুটবল বিশ্বকাপে বেশ গুরুত্বপূর্ণ হয়ে গেছে। 1986 সাল থেকে আয়োজক দেশগুলোর নামের সাথে নাম মিলিয়ে বলের নামকরণ রাখার সিদ্ধান্ত করা হয়। বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল প্রথম সিনথেটিক বল। 1990 সালে বিশ্বকাপের বলের আয়োজকদের ঐতিহ্যবাহী প্রতীকীর সাথে নাম মিলিয়ে প্রাচীন ইতালির ইতস্করান সভ্যতাকে সম্মান জানিয়ে বিশ্বকাপের বলের নাম রাখা হয় ইতোরাস্কো ইউনিকো। বলটির ডিজাইন দেখতে যেমন ট্র্যাঙ্গো বলটির মতো হলেও ত্রিভুজাকৃতি কালো প্যাটার্নগুলো ছিল ইতোরাস্কান সিংহের মাথা দিয়ে চমৎকারভাবে সজ্জিত। 1994 সালে বিশ্বকাপের প্রথমবার আয়োজন করার স্বীকৃতি পায় যুক্তরাষ্ট্র। এটি বহুজাতিক ক্রীড়া সামগ্রিক নির্মাণকারী সংস্থা কুয়েস্ট্রা নামক বলের হাত ধরেই বিশ্বকাপে বলের বিপ্লব শুরু হয়, কারণ এই বলের বাইরের আবরণের মধ্যে প্রথমবার ব্যবহার করা হয় পলিয়েস্টার ফোম। এটি কিছুটা নরম এবং নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। 1998 সালের আগে পর্যন্ত বলের রং ছিল সাদা কালো। এই বিশ্বকাপের সেই রীতি ভেঙে বেরিয়ে আসে ফিফা এবং বল নির্মাণকারী সংস্থা। সেই থেকে ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের প্রথম দেখা যায় লাল, নীল এবং সাদা রং মিলিয়ে মোট তিন রঙের সমাহার বিশিষ্ট বল। 2002 সালে কোরিয়া এবং জাপানের মাটিতে বিশ্বকাপ ফুটবল উন্মোচিত হয়। এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের বল ফেভারনোভা। 2006 সালে বিশ্বকাপে টিম গাইস্ট নামক বলের প্রদর্শন করেন আয়োজক দেশ জার্মানি। টিম গাইস্ট শব্দের অর্থ হল দলীয় চেতনা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া 2010 সালের বিশ্বকাপের আত্মপ্রকাশ করেন জাবুলানি বল। এই বলকে আকর্ষণীয় রূপ দিতে বলের প্যানেলের সংখ্যা 14 থেকে নামিয়ে 8 করা হয়। তবে এই বলটিকে নিয়ে গোলরক্ষকদের মধ্যে অভিযোগের অন্ত ছিল না, কারণ বাতাসে বলের গতিপথ এতটাই অদ্ভুত ছিল যে হুগো লরিস একে বিপর্যয় এবং ডেভিড জেমস একে ভয়ঙ্কর আখ্যা দিয়েছিলেন। অবশেষে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এই 2026 অর্থাৎ কিনা এবারের বিশ্বকাপে এক নতুন ধরনের ফুটবল দেখল আপামর ফুটবল বিশ্ব। এই বলটির নাম হলো ট্রাইওন্ডা। এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, তাদেরকে সম্মান জানিয়ে এই নামকরণ করা, যার অর্থ হলো তিনটি ঢেউ। মাত্র 4টি প্যানেল দ্বারা নির্মিত এই বলটি আমেরিকার লাল, কানাডার নীল এবং মেক্সিকো সবুজ মিলিয়ে মোট

0: তিন দেশের জাতীয় পতাকার রঙকে ব্যবহার করেছে প্রতীক হিসেবে। তবে বলটির মূল আকর্ষণ হলো বলটির মধ্যে প্রথমবার 500 হার্টজের সেন্সর এবং AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই সেন্সর প্রতি সেকেন্ডে 500 বার রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারে, হ্যান্ডবল অফসাইড থেকে VAR প্রযুক্তিকে নির্ভুল করতে পারে, এবং তাহার পরিণাম তো গতকালের ম্যাচে আমরা দেখলামই। আধুনিক চিপ থাকার কারণে প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে এই ফুটবল চার্জ করতে হয়। একবার চার্জে প্রায় 6 ঘন্টা চার্জ থাকে এই বলটিতে। কম স্পিন এবং দূরপাল্লার শটে গোলরক্ষকদের ফাঁকি দিয়ে বলগুলো অবিশ্বাস্য গতিতে জালে জড়াতে দেখা যায়। ভাবতে অবাক লাগছে না বন্ধুরা? হ্যাঁ, এই বলটি এবারের বিশ্বকাপে আমরা দেখছি। শুনছিলাম বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ শুক্রবার, আর শুক্রবার মানেই তো থাকছে মাঠে ময়দানে।
2: মাঠে ময়দানে
3: সিএবিতে গত বুধবার 1 জুলাই পালিত হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের 147তম জন্মদিন। ছিলেন সিএবির কর্মকর্তারা, প্রত্যেকেই তার অবদানের কথা স্বীকার করলেন। সেখানে হাজির ছিলেন আমাদের আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। প্রাক্তন সিএবি সভাপতি তথা রঞ্জিজয়ী ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আমাদের জানালেন,
4: আমরা ওনার সম্বন্ধে, মানে আমি ব্যক্তিগতভাবে যা শুনেছিলাম সবার কাছ থেকে মুখোমুখি, তাতে ওনার মতন শ্রদ্ধাশীল একজন ব্যক্তিত্ব, তার জন্মদিন আমরা খেয়ে প্রতি বছর উদযাপন করি এবং এই আমাদের ক্লাব হাউসটা ওনার নামে, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, মানে বিরাট দিন আমাদের। আমাদের প্রথমে ফ্ল্যাগ হোস্টিং হয়, তারপর মাল্যদান হয় এবং এখানে সকল মেম্বাররা দেখছেন, এরা আসেন, সবাই আসেন। তো এটা আমাদের কাছে এই দিনটা একটি খুব বড় দিন। উনি আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন, একজন ওরা সুনাম মহান ডক্টর ছিলেন, তার ডাক্তারির অনেক কিছু গল্প আমরা শুনেছি। হ্যাঁ, এক মহান ব্যক্তিত্ব। এইরকম একজন ব্যক্তির জন্মদিন আমরা প্রতি বছর সিএবিতে যে পালন করি, এটা আমাদের কাছে একটা বিশেষ দিন। এবং আপনি জানেন যে আমাদের যে ক্লাব হাউস, এটা ডক্টর বিসি রয়ের নামেই ক্লাব হাউসটি, তো আমরা ওনাকে এই দিনকে শ্রদ্ধা জানাই। আমাদের সব মেম্বাররা এই দিনকে উপস্থিত হন, ওনাকে শ্রদ্ধা জানাতে মাল্যদান হয়। প্রথমে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি, তারপর ওনাকে মাল্যদান দিই। এটা আমাদের কাছে একটা বিশেষ।
3: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
5: পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, স্বাধীনতার পর প্রথম মুখ্যমন্ত্রী হন ডক্টর প্রফুল্ল কুমার ঘোষ। প্রফুল্ল কুমার ঘোষ 6 মাসের পর মুখ্যমন্ত্রী থেকে চলে যাওয়ার পর, তারপর থেকে আমৃত্যু ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তার ডাক্তারি ডাক্তার হিসাবে সেই সময়কার বহু ভালো ভালো রুগীকে সারানো থেকে শুরু করে ওই সময়কার মেডিসিনের শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন। আজকে পশ্চিমবাংলার আমরা বিধানচন্দ্র রায়কে রূপকার বলে মনে করি, যে পশ্চিমবঙ্গের যে রূপ সেটা ওনার সময় উনি রূপদান করেছেন। পরবর্তীকালে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু আমি মনে করি ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী। সিএবিতে তার নামের ক্লাব হাউসটা তার নামেই হয়েছে, বিধানচন্দ্র রায়ের সময় থেকেই

0: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তখন ছোট একটা সংস্থা ছিল, মুখ্যমন্ত্রী হিসাবে তখন থেকেই এই সংস্থার ওপর তার অনেক ভালোবাসা ছিল, সেই কারণেই এই ক্লাব হাউসটা ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে করা হয়েছে। এবং আজকে ওনার শুধু জন্মদিন নয়, ওনার মৃত্যুদিনও আজকে, একই দিনে তার জন্মদিন এবং মৃত্যুদিন একসঙ্গেই আমরা পালনা করি। সিএবি দীর্ঘদিন ধরে এই জন্মদিন এবং মৃত্যুদিন একসঙ্গেই পালন করেন। তো বিধানচন্দ্র রায়ের মতন রূপকার আমরা যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে আরেকজন পাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের চালচিত্র বদলে যাবে।
1: একইভাবে বাংলা ক্রিকেটও একটা উন্নয়নের ধারা বিধান রায়কে নিয়ে,
0: বিধান রায় রূপকার ছিলেন। এবার বাংলার ক্রিকেটের উন্নয়নের ধারা তো বিধান রায়কে দিয়ে ব্যাপার নেই, বাংলার ক্রিকেটের উন্নয়নের ধারা অব্যাহত। সিএবির প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং তার সঙ্গে যারা আছেন প্রচুর চেষ্টা করছেন কী করে বাংলাকে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আমার কথা হচ্ছে, ওই নচিকেতার গানই বলি, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো এই যে ঝড় বইছে বেঙ্গল ক্রিকেটকে নিয়ে, এটা থেমে যাবে এবং আগামী দিনে বাংলায় বাঙালি ছেলেরাই দাপটে ক্রিকেট খেলে ভারতীয় দলে সদস্য হবে।
2: সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকও বিধানচন্দ্র রায়ের অবদানের কথা জানালেন আমাদের।
3: প্রতি বছর সিএবি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে সেটা শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর পালন করা হয়। এবছরও আমরা পালন করলাম, আমাদের সভাপতি সৌরভ গাঙ্গুলী শুভ সূচনা করেন পতাকা উত্তোলনের মাধ্যমে। একটা কথা আমি বারবার বলি যে আজকে বিধানচন্দ্র রায়ের আমরা পুষ্পার্ঘ্য দিচ্ছি, মাল্যদান করছি, একটু স্মৃতিচারণ করা আমাদের দরকার। বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের রূপকার, একজন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 1948 সালে 23 জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন উনি মুখ্যমন্ত্রীত্বের শপথ নেন। তাকে একটা ছেলে বা মেয়ে আমরা দেখেছি জীবনে বড় হতে গেলে বাবা মায়ের একটা দারুণ প্রভাব থাকে। ওনার মা ছিলেন অঘোর কামিনী দেবী, বাবা ছিলেন প্রকাশচন্দ্র রায়। এই অঘোর কামিনী দেবী এমন একজন মহিলা ছিলেন, ওনার মন ছিল সংস্কারমুক্ত। উনি সাদা শাড়ি পরতেন, উনি শাঁখা সিঁদুর নোমা আস্তে আস্তে পরিত্যাগ করেছিলেন। যে পিতৃতান্ত্রিক সমাজে বিভিন্ন প্রতিবাদী মহিলা হয়েছিলেন, লেখাপড়া তিনি তার হাজব্যান্ডের কাছ থেকে শিখতেন। আস্তে আস্তে তিনি স্কুলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা করাতেন, শেখাতেন। তা এরম একজন যার মা হয় তার তো ছেলে এরকম হবেই। 1913 থেকে 1948 সাল যখন মহাত্মা গান্ধী 18 বার অনশন করেছিলেন, সেই সময় কিন্তু আমাদের এই ডাক্তার বিধানচন্দ্র রায় বেশিরভাগ সময় ওনার পাশে ছিলেন। এবং যেটুকু আমরা শুনেছি নাকি উনি স্পর্শ করলেই মানুষ ভালো হয়ে যেত। আজকে এরম একজন মানুষ আজকে আমাদের এই পশ্চিমবাংলায় ছিলেন, এই জন্য আমরা গর্বিত। উনি একটা কথা বলতেন, তার আগে বলি যে উনি কিন্তু ওনার এই কাজ করার জন্য কিছু অর্থের যখন দরকার হয় উনি কিন্তু ট্যাক্সি ড্রাইভারে কাজ করতেন পার্ট টাইম। এটা হয়তো আমরা অনেকেও শুনেছি কি শুনিনি। উনি একটা কথা বারবার বলতেন যে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে চেষ্টা করে পড়া যায় ভালো। তা এরম একটা মানুষ আমাদের বাংলায় জন্মেছিলেন, আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ না, আজকে যিনি যে কথাগুলো উনি বলেছেন, যেভাবে উনি জীবন, আজকে এই কল্যাণী তারও রূপকার আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়। আজকে যদি ওনার নির্দেশিত পথে আমরা যদি সামান্য ওনার কথা মেনে চলতে পারি, ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই, একসঙ্গে বাংলা ক্রিকেটও আস্তে আস্তে আরও আরও উন্নতি করবে আমরা এই প্রত্যাশা করি।
2: এতক্ষণ শুনলেন সিএবি থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
4: শুনছিলাম মাঠে ময়দানে,
5: মাঠে ময়দানে।
4: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের 32 রাউন্ডের খেলা প্রায় শেষের পথে, শুরু হতে চলেছে 16 রাউন্ডের খেলাগুলি। ঠিক এই মুহূর্তে বিশ্বকাপ একদম টান টান উত্তেজনাপূর্ণ অবস্থায় জমে উঠেছে, আর এ নিয়েই আমাদের সঙ্গে ছিলেন

0: প্রখ্যাত ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক। আসুন শুনে নিই তিনি কি বললেন। জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল, এ নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন প্রখ্যাত ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক।
1: স্পেন দলটা কি এবারে শেষ পর্যন্ত আবারও ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেটা নিয়ে একটা সবারই খুব ভাবনা রয়েছে, যেটা তারা 2008 এবং 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে আবারও ইউরো যেতে, সেটা একটা গোল্ডেন টাইম ছিল ভিসেন্তে দেল বস্কের টিমটা। তো এই যে টিমটা লুইস দেলাফন্তে নিয়ে এসেছেন, এটা অনেকে বলছে যে তার কাছাকাছি, কিন্তু কিছু বিশেষজ্ঞ আবার অন্য কথাও বলছেন যে ফ্রান্সকে আরো আরো বেশি প্রতিরোধ দেখাচ্ছে। আসলে কালকের একদমই অস্ট্রিয়াকে দাঁড়াতেই দেয়নি, মানে অফ দেয়ার ফিট করে দিয়েছে, এত পাস খেলেছে, এত আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এবং মিকেল ওয়ার্সাবল একটা অসম্ভব সুন্দর খেলোয়াড়, গোল স্কোরার, নাম্বার 9 পজিশনে ঢুকে পড়তে পারেন, এবং ওই খুব বেশি হাঁক ডাক নেই, একটা লালিগার মোটামুটি মিডল পর্যায়ের ক্লাবে খেলে থাকে রিয়াল সোসিয়েদাদ, এত হম্বিতম্বি করা বড় ক্লাব নয়, কিন্তু ঠিক সময় ঠিক গোলটা করে দেয়, যেমন ইউরো ফাইনালে ওর গোলেই কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, এবং কালকে জোড়া গোল পেয়েছে দুর্দান্ত, এবং পেড্রো পোর প্রথম গোল, যেটা নিয়ে এখনই হয়তো বলা সম্ভব হবে না যে সম্ভাব্য চ্যাম্পিয়ন কিনা স্পেন, কিন্তু এই দলটাকে ভাল লাগছে, আরো কঠিন দলের মুখে পড়লে কি দাঁড়াবে সেটা অবশ্য একটু আলোচনার বিষয়, এবং তার কারণ হচ্ছে তারা এর পরের রাউন্ডে পর্তুগালকে ফেস করবে।
0: শুনছিলাম পল্লব বসু মল্লিকের কথা। ফিরে আসি অন্যান্য খবরে। গতকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড 40 রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে 169 রান তোলেন। দক্ষিণ আফ্রিকার 8 উইকেট হারিয়ে 20 ওভারে 129 রানে পরাজয় স্বীকার করে নেন। অন্যদিকে শ্রীলঙ্কা সফররত ভারতীয় এ ক্রিকেট দল আজ দ্বিতীয় ইনিংসের শেষে 1 উইকেট হারিয়ে 212 রান তুলেছে, অর্থাৎ কিনা শ্রীলঙ্কা থেকে এখনও তারা 154 রানে পিছনে আছে। উইম্বলডনে তৃতীয় রাউন্ডের খেলা আজ শুরু হল। আর্থার রিন্ডারকানাকের বিরুদ্ধে খেলতে নামছে আজ নোভাক জোকোভিচ। অন্য ম্যাচে ইয়ান লেনার্ড স্টোরফের বিরুদ্ধে খেলতে নামবেন দানিল মেদভেদেভ। ফেডারারকে ছোঁয়ার পথে জোকোভিচ, যদিও দ্বিতীয় রাউন্ড তবে প্রতিপক্ষের কাছে জেতা অতটা সহজ ছিল না। সেই প্রতিপক্ষ স্টেফানোস সিসিপাসকে হারিয়ে উইম্বলডনে তৃতীয় রাউন্ডে উঠতে কিন্তু বিশেষ বেগ পেতে হয়নি নোভাক জোকোভিচকে। স্ট্রেট সেটে 6-3, 6-4 এবং 6-2 সেটে উড়িয়ে দেয় সিসিপাসকে। অন্যদিকে মহিলাদের সিঙ্গেলসে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে জিতে ম্যাচ শেষ করলেন ইগা সিয়ান্তেক। তিনি 6-1, 6-3 সেটে হারালেন ক্যারোলিনা স্প্লিটকোভাকে। দ্বিতীয় রাউন্ডে আলেকজান্ডার ইয়ালের কাছে হেরে গেলেন মায়া জায়ান্ট। আগের ম্যাচে মায়া সেরিনা উইলিয়ামসকে হারিয়ে দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় আজ আর নেই, তাই আজকের মতো বিদায় নিচ্ছি ক্রীড়াঙ্গন থেকে। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দের সম্পর্কিত ঘোষণা। মোসারফ পুরকাইত, গ্রাম বামনা পুরকাইতপাড়া, ডাকঘর বামনা, থানা উস্থি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে মমিন পুরকাইত রোগাটে গড়ন, 10 বছর বয়স, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 6ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। আকরাম গাজী, গ্রাম নেত্র নতুনপাড়া, ডাকঘর নেত্র, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে আরিফা খাতুন রোগাটে গড়ন, 16 বছর বয়স, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 15ই মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। রফিক শেখ, গ্রাম খড়ির

মাঠপাড়া, ডাকঘর, মহিশুরা, থানা নবদ্বীপ, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে রহিম শেখ মাঝারি গড়ন, বয়স 11 বছর, উচ্চতা 3 ফুট, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 1 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শেখ তাজউদ্দিন, ঠিকানা ফটিকপুর, থানা কাকদ্বীপ, সুন্দরবন, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে তাজকোরাতুন খাতুন, রোগাটে গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 13ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে গৌরাঙ্গ মিস্ত্রি, রোগাটে গড়ন, বয়স 61 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 10ই মে 2026 তারিখ গ্রাম বরগাছি, ডাকঘর মইল, পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান থেকে নিখোঁজ হয়েছেন। নবদ্বীপ মণ্ডল, গ্রাম কাশীনগর, ডাকঘর বেনিয়াগ্রাম, থানা ফারাক্কা, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে অনিন্দিতা মণ্ডল, মাঝারি গড়ন, 18 বছর বয়স, 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 7ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুতেশ সম্পর্কিত ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় ও তিনজন শিক্ষার্থী।
1: নমস্কার। বিদ্যার্থীদের আসরে আমি জামালপুর উচ্চ বিদ্যালয় বীরভূমের সহশিক্ষক তুহিন শুভ্র ব্যানার্জি ও আমার সাথে আছে আমার বিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
2: আমি সুদীপ্তা মণ্ডল।
3: আমি অন্তিকা মণ্ডল।
4: আমি যীশুকৃষ্ণ মণ্ডল।
1: আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এখন আমরা অষ্টম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধিকাল সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন চলছে।
2: তোরা শুনেছিস, সুজয়ের আজকাল আয়নায় মুখ দেখা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। স্কুলে বা বাড়ির বাইরে যাওয়ার আগে বেশ পরিপাটি করে চুল আঁচড়ায়। মা একটু বকাবকিও করেন আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ায় বলে, কিন্তু সে অভ্যাসটা ছাড়ে না। রোজ আয়নায় নিজেকে দেখে, ওর ইদানিং গোফের রেখা দেখা যাচ্ছে, গলার স্বরের ওখানিক বদল ঘটেছে।
3: খবরটা পেয়েছিস? গতকাল সুজিত নাকি ওর বাবার সাথে সার্কাস দেখতে গিয়েছিল, ওখানে দুটো জোকার দেখেছে, একজন বিশাল লম্বা আর একজন খাটো। সে বাবাকে জিজ্ঞেস করেছিল, বিশাল লম্বা লোকটি কি পায়ে রণপা পড়ে আছে? দুজনকে দেখে সুজিত তো অবাক।
2: তাই নাকি? সার্কাস থেকে সুজিতের খুব মজা হয়েছে বল। কয়েকদিন আগে গ্রামের একটা ক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুপ্রীতি অংশগ্রহণ করেছিল। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রাণপণে সে দৌড়ায় এবং সে প্রথম হয়। সেই সময় সে কথা বলতে পারছিল না, তার হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে ধুকপুক করছিল, ভীষণ হাঁপাচ্ছিল সে ও দরদর করে ঘাম ঝরছিল। একটু বসতেই আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আচ্ছা, তোরা জানিস দুর্বা কেন কাল স্কুল আসেনি?
3: হ্যাঁ রে, দুর্বার সাথে আমার দেখা হয়েছিল। সে বলল কাল মায়ের সাথে মেলাতে বেড়াতে গিয়েছিল, আরও বলল বেড়াতে বেড়াতে তার মায়ের কাছে আবদার করেছিল শরবত কিনে দেওয়ার জন্য। মা তাকে শরবত খেতে বারণ করেছিলেন, কারণ তার যে চিনি খাওয়া একদম বারণ। আজকাল সে খুব অল্পতেই হাঁপিয়ে যায়, কোথাও কেটে গেলে ঘা যেন শুকোতেই চায় না।
2: আজ তো ক্লাসে একটা কাণ্ড ঘটেছে। নীলরতন স্যারের ক্লাস চলাকালীন রেবা ঘুমিয়ে পড়েছে, সেজন্য স্যারের কাছে বকুনি খেয়েছে। আজকাল রেবার খুব ঘুম পায়, মাঝে মধ্যে ক্লাসে ঘুমিয়ে পড়ে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে তার গলার সামনেটা উঁচু মতন কিছু একটা ওঠা নামা করে, প্রায়শই সে ক্লান্তি বোধ করে ও পড়াশোনায় তার ইচ্ছে করে না।

0: এবার কি হয়েছে কে জানে? এই ঘটনাগুলোর কি কারণ তোরা কি জানিস?
1: সঠিক বলতে পারছি না রে।
2: তোমাদের কথোপকথন আমি সবটাই শুনেছি। এই ঘটনাগুলির কারণ অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধিকাল। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের শরীরে নানা পরিবর্তন ঘটে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের মতো অনেকেরই উচ্চতা, ওজন, কণ্ঠস্বর, পেশির গঠন ইত্যাদির বেশ পরিবর্তন ঘটেছে। শুধু কি শারীরিক পরিবর্তন না মনের পরিবর্তন কিছু ঘটে?
3: মনের পরিবর্তন হয়, যেমন কান্না পাওয়া, রাগ করা, ভালো লাগা, অভিমান করা ইত্যাদি।
2: জন্মের সময় থেকে শুরু করে মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে নানা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলির অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন, অর্থাৎ যে জৈব রাসায়নিক পদার্থ কোনো নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে প্রভাবিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের মাধ্যমে সংযোগ স্থাপন করে ও ক্রিয়ার পর বিনষ্ট হয়, তাকে হরমোন বলে। তোমরা জানো হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলে, কিন্তু কেন?
1: বার্তাবাহক যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা বহন করে নিয়ে যায়, তাহলে নিশ্চয় হরমোন এক স্থান থেকে দূরবর্তী স্থানে কোনো বার্তা বহন করে।
2: ঠিক তাই, হরমোন এক স্থান থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে গিয়ে সেখানকার কোষ বা কোষ সমষ্টির কাজ নিয়ন্ত্রণ করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। এই কারণেই হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলে। হরমোনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ যা সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। কোনো কোনো হরমোন খুব দ্রুত কাজ সম্পন্ন করে, আবার কোনো কোনো হরমোনের ক্রিয়া মন্থর। কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দেহ থেকে দ্রুত নির্গত হয়। কোনো প্রক্রিয়ায় একাধিক হরমোন অংশগ্রহণ করলে একটি হরমোন প্রক্রিয়াকে সাহায্য করে এবং অন্য হরমোন প্রক্রিয়াটিকে বাধা দান করে। যেমন ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে, কিন্তু গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। একে দ্বৈত নিয়ন্ত্রক বা ডুয়াল কন্ট্রোল বলে। অনেক ক্ষেত্রেই কোনো হরমোন পরোক্ষভাবে অন্য কোনো গ্রন্থির মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে। যেমন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়, যা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনের ক্ষরণ ঘটায়। আবার রক্তে থাইরক্সিনের মাত্রা অধিক হলে পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমিয়ে দেয়। এই ধরনের নিয়ন্ত্রণকে নেগেটিভ ফিডব্যাক বলে। রাসায়নিক প্রকৃতিতে হরমোন প্রোটিনধর্মী, স্টেরয়েডধর্মী, অ্যামাইনোধর্মী, লিপিডধর্মী হতে পারে। রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে গেলে প্রয়োজন অনুসারে আবার এটি নতুনভাবে তৈরি হতে পারে। হরমোনের উৎপত্তি যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা আমরা আলোচনা করেছি। তাহলে কি তোমরা জানো অন্তঃক্ষরা গ্রন্থি কি?
0: যেসব গ্রন্থি থেকে হরমোন তৈরি হয় তারাই অন্তঃক্ষরা গ্রন্থি।
2: ঠিক, যে সকল গ্রন্থি নিজস্ব কোনো নালিকা নেই, যারা তাদের ক্ষরিত পদার্থ সরাসরি রক্তে উন্মুক্ত করে, তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড বলে। যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল ইত্যাদি। এখন আমরা কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জেনে নিই। পিটুইটারি গ্রন্থি সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। এটি দেহের অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। মস্তিষ্কের মূল দেশে এটি দুটি খণ্ডক বিশিষ্ট একটা গ্রন্থি। সামনের খণ্ডককে অগ্রপিটুইটারি এবং পিছনের খণ্ডককে পশ্চাৎ পিটুইটারি বলে। অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তাদের ট্রফিক হরমোন বলে। যেমন সোমাটোট্রফিক হরমোন বা STH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH, গোনাডোট্রফিক হরমোন বা GTH ইত্যাদি। সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে। এটি আমাদের দেহে বিভিন্ন পেশি হাড়ের বৃদ্ধি ঘটায়।
1: তাহলে সোমাটোট্রপিক হরমোনের কম বা বেশি ক্ষরণে কি অসুবিধা হতে পারে?
2: সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণজনিত একটি সমস্যা হলো বামনত্ব বা ডোয়ারফিজম। এতে দেহের উচ্চতা 3-4 ফুট পর্যন্ত হয়ে যায়। দেহে মেদবহুল হয়, শরীরে লোমের উপস্থিতি লক্ষ্য করা যায় না। অন্যদিকে সোমাটোট্রপিক হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে অতিকায়তা বা জাইগান্টিজম রোগ হয়। এর ফলস্বরূপ অস্থি ও পেশির অস্বাভাবিক বৃদ্ধিজনিত কারণে দেহের উচ্চতা 7-8 ফুট মতো হয়ে যায়। যেমন তোমরা বিখ্যাত রেসলার দ্য গ্রেট খালিকে বা সার্কাসে লম্বা বা খাটো জোকারকে দেখেছ। সোমাটোট্রপিক হরমোনের কম বা বেশি ক্ষরণে তাদের এমন দেহ গঠন হয়েছে। গোনাডোট্রপিক হরমোন অন্য একটা ট্রপিক হরমোন যেটা জননগ্রন্থি বা গোনাডসের উপর প্রভাব বিস্তার করে। এটি সাধারণত দু রকমের, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটি থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এছাড়া

0: আরও অনেক ট্রফিক হরমোন আছে যেগুলি অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এখন পশ্চাৎ পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলি ক্ষরিত হয় তাদের নাম আমরা জেনে নিই। পশ্চাৎ পিটুইটারি থেকে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন ক্ষরিত হয়। ভেসোপ্রেসিন আমাদের বৃক্কের বৃক্কীয় নালিকাতে জলের পুনঃশ্বসনে সাহায্য করে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অক্সিটোসিন প্রসবকালে অন্তিম সময়ে জরায়ু সংকোচন ঘটায় ও মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে।
1: তাহলে কি পিটুইটারি গ্রন্থি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে?
0: পিটুইটারি গ্রন্থি নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সম্পূর্ণভাবে। পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা মস্তিষ্কের অন্য একটি অংশ হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা প্রভুর প্রভু গ্রন্থি। আমাদের পরবর্তী অন্তঃক্ষর গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। আমাদের যে স্বর যন্ত্র আছে তার ঠিক নিচে স্বরনালীর দুই পাশে এটি অবস্থান করে। ঢোক গেলার সময় এটি ওঠানামা করে। এই গ্রন্থিটি দুটি খণ্ডবিশিষ্ট। এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের কাজগুলি হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দনের হার বৃদ্ধি করা, মানুষের শরীরের বিপাক ক্রিয়ায় সাহায্য করা ও শক্তি উৎপাদনকে প্রভাবিত করা ইত্যাদি।
2: থাইরয়েড গ্রন্থির কম বা বেশি সক্রিয়তায় কী অসুবিধা হতে পারে?
0: থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায় গ্রেভিস বর্ণিত রোগ বা স্ফীত নেত্র গলগণ্ড দেখা যায়। এই রোগে চোখের ঊর্ধ্বপল্লবের অনৈতিক পেশি সংকোচন ঘটে, অক্ষিগোটরের গোলকের পশ্চাতে ফ্যাট সঞ্চয় ঘটে। অন্যদিকে থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তায় ভ্রূণ বা কিশোর অবস্থাতে ক্রেটিনিজম এবং বয়স্কদের ক্ষেত্রে মেক্সিডিমা রোগ হয়। ছোটদের ক্ষেত্রে যে রোগের ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধি ব্যাহত হচ্ছে, পেট ফোলা ও পেশি দুর্বলতা দেখা যায়, মুখ দিয়ে লালা বের হয়। বড়দের ক্ষেত্রে শরীরের চামড়া ফোলা ও খসখসে হয়, অবসাদগ্রস্ত হওয়ার পর তারা অবসন্ন বোধ করেন। এছাড়া আয়োডিন সমৃদ্ধ খাদ্যের অভাবজনিত কারণেও কিন্তু থাইরয়েড গ্রন্থির আয়তন বৃদ্ধি পায় এবং এই রোগকে বলা হয় গয়টার বা গলগণ্ড। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষে অসুবিধা হয়। এতে থাইরয়েড গ্রন্থির আকার স্বাভাবিকের থেকে প্রায় 10-20 গুণ বেড়ে যায়। পরবর্তী অন্তঃক্ষরা গ্রন্থি অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, কারণ এখান থেকে যে পাচক রস ক্ষরিত হয় তা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। অন্যদিকে অন্তঃক্ষরা অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখান থেকে ইনসুলিন গ্লুকাগন সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন হরমোন শরীরে গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদন করে, গ্লুকোজকে যকৃৎ পেশিতে গ্লাইকোজেন হিসাবে সঞ্চয় করে রাখে, রক্ত থেকে কোষে গ্লুকোজের শোষণ বাড়িয়ে দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিকঠাক রাখে, প্রোটিন ও ফ্যাটের উৎপাদনে বাধা দান করে, ফলে আমাদের শরীরে শর্করার একটি স্বাভাবিক মাত্রা বজায় থাকে। সেই মাত্রাটি হলো প্রতি ডেসিলিটার রক্তে 70 মিলিগ্রাম থেকে 110 মিলিগ্রাম মতো, এবং এর ফলে ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে, তাই একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। আচ্ছা, আমাদের দেহে রক্ত শর্করা নিয়ন্ত্রণে তাহলে কোন কোন হরমোনের ভূমিকা আছে?
1: যদি রক্ত শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়, ইনসুলিন অতিরিক্ত শর্করাকে কলাকোষে সরবরাহ করে কিংবা গ্লাইকোজেনে পরিণত করে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়। অপরদিকে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে গ্লুকাগন গ্লাইকোজেন ভেঙে রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি করে। এই দুই হরমোনের যুগ্ম ভূমিকায় রক্ত শর্করা নিয়ন্ত্রণে থাকে।
0: একদম ঠিক বলেছ, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের মাধ্যমে শর্করা দেহ থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে। একে গ্লুকোসুরিয়া বলে। কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে শরীরে রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়, এমনকি নষ্ট হয়ে যেতেও পারে। একে ডায়াবেটিস বা মধুমেহ বলে। ডায়াবেটিস সাধারণত ক ধরনের তোমরা জানো?
1: দু ধরনের নিশ্চয়, টাইপ 1 এন্ড টাইপ 2।
0: হ্যাঁ, ঠিক বলেছো। এক্ষেত্রেও তোমরা টাইপ 1 ডায়াবেটিস সাধারণত দেখা যায় 14 বছর বয়স থেকে। তাই এই জন্য টাইপ 1 ডায়াবেটিসকে জুভেনাইল অনসেট অফ ডায়াবেটিস মেলিটাস বলে। এই রোগের প্রধান কয়েকটি লক্ষণের বহিঃপ্রকাশ হয় রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা, শক্তি উৎপাদনের জন্য ফ্যাটের অত্যধিক ব্যবহার, গ্লুকোজে অত্যধিক কোলেস্টেরল সংশ্লেষ, দেহে প্রোটিনের হ্রাসপ্রাপ্তি। টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিনের বিপাকীয় প্রভাবের প্রতি কলাকোষের সংবেদনশীলতা হ্রাসজনিত কারণে।

0: হয় এবং এই অবস্থাকে ইনসুলিন রোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। 80-90% ডায়াবেটিস হচ্ছে টাইপ টু। এখন আমরা পরবর্তী অন্তঃক্ষরা গ্রন্থিতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আমাদের বৃক্ক বা কিডনির উপরে ত্রিভুজের মতো একজোড়া গ্রন্থি আছে, যার মধ্যে বাম দিকের গ্রন্থিটি বড় এবং ডান দিকেরটি ছোট। বৃক্কের উপর সংলগ্ন থাকার জন্যই এই গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থিও বলে। এই গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোন ঘটিত হয়। অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়, কিন্তু তোমরা জানো কেন বলা হয়?
1: আপাতকালীন বা সংকটকালীন অবস্থায় শরীরকে ঠিকঠাক রাখতে সাহায্য করে অ্যাড্রিনালিন।
0: তাহলে শোনো, আমাদের বিভিন্ন যে মানসিক অবস্থা, যেমন ভয়, দ্বন্দ্ব, রাগান্বিত হয়ে যাওয়া, এই সমস্ত সময়ে এই হরমোনের প্রভাবে হৃদস্পন্দনের হার, রক্তচাপ ইত্যাদি বেড়ে যাওয়ায় সংকটকালীন অবস্থায় থেকে শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এই হরমোনের কাজ। এবং অ্যাড্রিনালিন হরমোন জরুরি অবস্থায় বাড়তি শক্তিরও যোগান দেয়, তাই অ্যাড্রিনালিনকে আপাতকালীন ও সংকটকালীন হরমোনও বলে। তোমরা নিশ্চয়ই কুকুর, বিড়াল প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে উত্তেজনায় লোম খাড়া হতে দেখেছ, এটাও এই হরমোনের প্রভাবেই ঘটে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আর একটি হরমোনও খরিত হয়, যার নাম কর্টিসল।
1: কর্টিসল কম বা বেশি ক্ষরণে কী ধরনের অসুবিধা হতে পারে?
0: কর্টিসলের অধিক ক্ষরণের ফলে মুখমণ্ডল গোলাকার ও ফুলে যেতে পারে। এই ধরনের অসুবিধাকে মুন ফেস বলে। মুখের ত্বক খসখসে ও ফ্যাকাশে হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, আবার কম ক্ষরণেও সমস্যা হবে। সমস্যাগুলি হচ্ছে হজমের সমস্যা, পেশি দুর্বলতা ইত্যাদি। তাহলে বলো এবার, ছেলেদের যে গোব দাড়ি বের হয় সেটা কেন হয়?
1: মনে হয় তার জন্য দায়ী কোনো গ্রন্থি নিঃসৃত হরমোন।
0: হ্যাঁ, ঠিক বলেছ। ছেলে এবং মেয়েদের শরীরের ক্ষেত্রে বিভিন্ন জননগ্রন্থি দেহে বর্তমান। মেয়েদের শরীরে এটির নাম ডিম্বাশয়, এখান থেকে খরিত হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এ ছেলেদের শরীরে যে জননগ্রন্থির অবস্থান করে সেটি হচ্ছে শুক্রাশয়, এখান থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। এই হরমোনগুলি দেহে একটি নির্দিষ্ট বয়সের পর কিন্তু সক্রিয় হয়, ফলে দেহের বিভিন্ন অঙ্গের গঠনগত পরিবর্তন চোখে পড়ে। টেস্টোস্টেরন হরমোন প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোবদাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরের ভাঙন ধরে, গলার স্বর ভারী হয়। ইস্ট্রোজেন স্ত্রী দেহে খরিত হয়, এটি হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের পরিপূর্ণতা ঘটায়, চামড়ার নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে। পুরুষদের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায়, কিন্তু সেটা খুব কম পরিমাণে। আবার স্ত্রীদেরকেও টেস্টোস্টেরন পাওয়া যায়, সেটি পুরুষদের তুলনায় পরিমাণে কম।
1: তাহলে স্যার, রাত্রিতে আমরা যে ঘুমিয়ে পড়ি সেটাও কি কোনো হরমোনের প্রভাবে?
0: খুব ভালো প্রশ্ন। আমাদের মস্তিষ্কের দুই গোলার্ধের ঠিক মাঝখানে পিনিয়াল গ্রন্থি থাকে। সেই পিনিয়াল গ্রন্থি থেকেও একটা গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন খরিত হয়। এই মেলাটোনিন হরমোন আমাদের কতক্ষণ আমরা ঘুমাবো সেটা নিয়ন্ত্রণ করে। এই হরমোনের ঘনত্ব কম আলোতে বাড়ে, আবার বেশি আলোতে কমে যায়। এই হরমোনকে আলোর সূচক হিসাবে কাজ করে, তাই একে বায়োলজিক্যাল ক্লক বলেও বিজ্ঞানীরা নাম দিয়েছেন। এর প্রভাবেই আমরা কিন্তু রাত্রে ঘুমিয়ে পড়ি। আজকে আমাদের পাঠ্যাংশের দ্বিতীয় অংশ বয়ঃসন্ধিকাল। মানুষের জীবনকালে শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের চারটি দশা পরিলক্ষিত হয়। শৈশব থেকে যৌবনের মধ্যবর্তী যে সময়কাল তাকে আমরা কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলে থাকি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর হিসাবে 10-19 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে নির্ধারিত করা হয়েছে। বয়ঃসন্ধিকাল সময়কালটাকে টিনেজও বলা হয়, কারণ তারা টিন পিরিয়ড অর্থাৎ 13-19 বছর বয়স অতিক্রম করে ধীরে ধীরে যৌবনে পা রাখে। মানব জীবনে এই গুরুত্বপূর্ণ সময়কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নামে অভিহিত করেছেন। কোনো কোনো মনোবিদ কৈশোরকালকে যৌবন পরিণতির স্তর, কেউ বৈপ্লবিক পরিবর্তনের স্তর, কেউ ক্রমবিকাশমূলক স্তর হিসাবেও ব্যক্ত করেছেন। বয়ঃসন্ধিকালটা সংকটময় নানা সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তাই মনোবিদ জে এস হল একে ঝড় ঝঞ্ঝাড় ও দুঃখ কষ্টের কাল বলেও চিহ্নিত করেছেন।
2: তাহলে স্যার, কৈশোরকালকে কেন ঝড় ঝঞ্ঝাড় বা পীড়ন কষ্টের কাল বলা হয়?
0: বয়ঃসন্ধিকালে তারা নতুন নতুন কাজ করার উদ্যোগ খোঁজে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজের বয়স্ক ব্যক্তিদের দ্বারা তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। যেমন

0: পরিবারের কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বয়সের ছেলেমেয়েরা মত দিতে চাইলে পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দান করে, ফলে তারা মূল্যহীন, নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। নতুন পরিবেশে আবার অন্য সময় দেখা যায় কোনো ব্যক্তি দ্বারা অপমানিত হলে বা অপদস্থ হলে তাদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। এই কারণগুলির জন্য তাদের ব্যক্তিত্বের সঠিক বিকাশ ঘটে না অনেক সময়ে। এই বয়সে ছেলেমেয়েদের চিন্তাভাবনা, কল্পনা, যুক্তি এই সমস্ত সব কিছুই অর্থহীন বা মূল্যহীন মনে করতে শুরু করে। তাই এই সংকটমূলক সময়ে তাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাই এই বয়স সন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার বা পীড়ন কষ্টের কাল বলেও সূচিত করা হয়। এখন পড়ুয়া বা শিক্ষার্থী হিসাবে তোমার কী কী কাজ করতে ভালো লাগে, অন্তিকা তুমি বলো।
1: নিয়মিত পড়াশোনা করা, অবসর সময়ে খেলাধুলা, গান বাজনা, বাগান তৈরি করা, বাড়ির বিভিন্ন কাজে বড়দের সাহায্য করা, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা, নিজের ও বিদ্যালয়ের পরিবেশকে যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটাই।
0: আচ্ছা, তোমার কোনো কাজে প্রশংসা পেলে কেমন লাগে, বা কাজের পর যদি কেউ নিন্দে করে তাহলে তোমার কেমন মনে হয়, সুদীপ্তা?
2: কোনো কাজের প্রশংসা পেলে আমার খুব ভালো লাগে, মন আনন্দে ভরে ওঠে, আরও ভালো কাজ করার উৎসাহ ও উদ্যম বৃদ্ধি পায়। কাজ করার পর কেউ নিন্দে করলে আমার একেবারে ভালো লাগে না, খুব রাগ হয়, কখনো দুঃখ হয়, পরবর্তীতে কাজ করার উৎসাহ হারিয়ে যায়।
0: তোমার ছোটবেলাতে কেউ এমন মনে হতো?
2: খুব ছোটবেলাতে এই ধরনের অনুভূতি কম ছিল, এগুলো নিয়ে তেমন কিছু ভাবতাম না, কেউ নিন্দে করলেও খারাপ লাগতো না।
0: আচ্ছা, তোমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে পরিবর্তনগুলো ঘটেছে, যিশুয়ের সম্পর্কে তুমি কিছু বলো।
3: দেহের ওজন, উচ্চতা বৃদ্ধি, দেহের গঠনের পরিবর্তন হয়েছে, কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে, সিবেসিয়াস ও ঘর্মগ্রন্থির সক্রিয়তা বেড়েছে। এছাড়া আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শিখেছি, নিজের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
0: বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মানসিক পরিবর্তনগুলো হয়ে থাকে, সেগুলো কীরূপ একটু বলতে পারলে ভালো হয়।
1: বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা করার ক্ষমতা বাড়ে এবং নৈতিক ধারণার বিকাশ ঘটে। ছেলেমেয়েদের স্মৃতি, কল্পনা শক্তি বাড়ে, স্বাধীনভাবে নানা সমস্যার সমাধান করতে পারে। এই সময় তাদের যুক্তি, বিচার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ পায়।
0: ঠিক বলেছ, কিন্তু বয়ঃসন্ধিকালে অনেক মানসিক সমস্যাও তৈরি হয়, যেমন বিভিন্ন আবেগ, অনুভূতিকে চিনতে না পারা, নিজের প্রতি বিশ্বাস রাখতে না পারা, ভুল ধারণার বশবর্তী হয়ে পড়া, অল্পতে হতাশগ্রস্ত হয়ে পড়া, অপর থেকে নিজেকে সরিয়ে নেওয়া, খারাপ কাজ বা অভ্যেসের সঙ্গে জড়িয়ে পড়া, অল্পতেই রেগে যাওয়া, অকারণে কেঁদে ফেলা, বিভিন্ন ধরনের আচরণ করা, মারামারি করা, বন্ধুদের সন্দেহ, হিংসা করা, একই কাজ বারবার করা ইত্যাদি লক্ষ্য করা যায়। এই সময় যে মানসিক পরিবর্তনগুলি ঘটে, যেমন মুখে ব্রণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, নিজের চেহারা, ওজন, গলার স্বর, এই সমস্ত ব্যাপার নিয়েও চিন্তাশীল থাকা। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে যে শারীরিক ও মনের পরিবর্তনগুলি ঘটেছে তার জন্য দায়ী কিন্তু বিভিন্ন হরমোন। বয়ঃসন্ধিকালে সমস্যা হলে কী কী করা দরকার বলে তোমার মনে করো?
2: পিতামাতা সহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে খোলা মনে কথাবার্তা বলা ও সময় কাটানো,
1: বন্ধুদের প্রতি প্রীতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, সম্ভব হলে দৈনিক 10 মিনিট ধ্যান করা।
0: তোমার অভিজ্ঞতা থেকে ঝুঁকিপূর্ণ আচরণের একটি ঘটনা সম্পর্কে বলো, সুদীপ্তা।
2: আমাদের পাড়ার পদ্মনাভ বেশ সাহসী ছেলে, কালী পুজোর সময় প্রতি বছর বাজিতে আগুন দিত। একটি বাজিতে আগুন দেওয়ার পর সেটি ফাটেনি, সে পোড়া বাজিটাতে যখন আবার আগুন দিতে যায় বাজিটি হাতের মধ্যে ফেটে যায়, হাতের দুটি আঙুলে আগুনের ফুলকি এসে লাগে।
0: এই ধরনের আচরণ খুবই ঝুঁকিপূর্ণ, সাধারণত এই সময়কার ছেলেমেয়েদের ক্ষেত্রেই দেখা যায়। তোমার জীবনে তুমি না বলে ভালো কাজ করেছো এমন কোনো ঘটনা ঘটেছে, যিশু?
3: আগের বছর সরস্বতী পুজোর সময় মণ্ডপ সাজানো হচ্ছিল, একজন দাদা আমাকে বারবার দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসতে বলছিল, কিন্তু আমি ওর মুখের ওপর না বলে দিলাম, কারণ দেখলাম আমার বয়সীদের কোনো ছেলে বা মেয়েকে দোকানদার বিক্রি করবে না। আমার বয়স 14 বছর, তা 18 বছরের চেয়ে অনেক কম।
0: আচ্ছা, বয়ঃসন্ধিকালে যে আবেগ অনুভূতিগুলোর সঞ্চয় হয়, উন্মেষ হয়, সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রকৃতভাবে আবেগ অনুভূতি হলো দুটি মানসিক অবস্থা, পরিবেশের বিভিন্ন পরিবর্তনের মনের উপর যে প্রভাব পড়ে তা হলো অনুভূতি।

এই অনুভূতির প্রকাশের মাধ্যম হলো আবেগ। আবেগ আচরণের পরিচায়ক। যেমন নিজের সম্পর্কে কুকথা শুনলে দুঃখ হয়, এখানে কুকথা শুনলে খারাপ লাগাটা অনুভূতি আর দুঃখ লাগাটা আবেগ। এছাড়া রাগ, ভয়, কান্না, হতাশা, তৃপ্তি, আকাঙ্ক্ষা, এই সবগুলোই আবেগ বা অনুভূতি। ভালো গান শুনলে আনন্দ হয়, কারোর দুঃখ সংবাদে চোখে জল আসে, এটাই তো স্বাভাবিক।

0: দুঃখ কিংবা আনন্দের অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশে শরীরের ও মনের ক্ষতি হতে পারে। আবেগের উপর নিয়ন্ত্রণ রেখে চলা খুবই জরুরি। অনুভূতিগুলোকে বুঝে নিয়ে আবেগের যথার্থ প্রকাশের জন্য দরকার জীবন কুশলতার চর্চা।
1: তাহলে স্যার, জীবন কুশলতার চর্চা মানে কি?
0: মানুষের বিকাশ পর্বে বয়ঃসন্ধিকালের সময়টা একটা গুরুত্বপূর্ণ পর্ব। এর বিশেষত্ব হলো শরীর ও মনের দ্রুত পরিবর্তনশীলতা। দ্রুত বদলে যাওয়া পরিবেশের সঙ্গে যে বিভিন্ন টানাপোড়েনের সম্মুখীন হতে হয়, তার জন্য আমরা সবসময় দিশেহারা বোধ করি। পরিবেশের নানা অনিশ্চয়তা ও চাপের মুখোমুখি হতে হয় এবং তার জন্য কুশলতা অর্জন করতে হয়। তাই নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে যথার্থ ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য চাই জীবন কুশলতার শিক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অনুসারে বয়ঃসন্ধিকালে মানুষের 10টি জীবন কুশলতার দিক হলো: প্রথম, আত্মসচেতনতা। নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলোকে চিনে তার যথার্থভাবে নিয়ন্ত্রণ করার জন্য পারদর্শী হয়ে উঠতে হবে। বিশ্লেষণাত্মক ধর্মী চিন্তা। জীবনের নানা সমস্যার সম্মুখীন হতে হবে এবং তাতে নিজের চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সিদ্ধান্ত নেওয়া। এলোমেলো যে চিন্তাগুলো আছে সেগুলোকে সুবিন্যস্ত করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সমস্যা দূর করা, সমস্যাকে চেনা, না তার নানা সমাধানের উপায় বিচার করা এবং কোনটি সবচেয়ে বেশি কার্যকর সেটাকে প্রয়োগ করা। এছাড়াও সৃজনশীল চিন্তা, গান, নাচ, সাঁতার, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে যুক্ত থাকা, পারস্পরিক সংযোগ স্থাপন, অন্যের কথা ধৈর্য ধরে শোনা অভ্যেস করা, কি বলবো সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিভাবে বলবো সেটাও কিন্তু অনুশীলন করা, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, যেমন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যান্য মানুষজনের সম্পর্কের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। মনের ভিতর প্রতিনিয়ত যে চাপগুলো তৈরি হয়ে যায় সাধারণভাবে, সেইগুলো কিভাবে কমানো যায় তা অনুশীলন করা। সমানুভূতি। আমরা একে অপরে যে প্রত্যেকেই সমান, তাই সেই অনুভূতি এবং আবেগ এগুলোকে বুঝতে হবে, তার অংশীদার হতে হবে, সেই ক্ষমতাগুলোকে অর্জন করতে হবে। আবেগ নিয়ন্ত্রণ। নিজের অনুভূতিগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলো যথার্থভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন করতে পারো।
1: আচ্ছা স্যার, সমানুভূতি কি?
0: অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করাকে বলে সমানুভূতি।
1: স্যার, আত্মসচেতনতা কি?
0: আত্মসচেতনতা হলো নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলোকে নিয়ে সেগুলোর আদর্শ পরিস্থিতিতে উপনীত হওয়াটাই হচ্ছে আত্মসচেতনতা। এবার জীবন কুশলতার শিক্ষা বা জীবন কুশলতা বলতে তোমরা কি বুঝেছো একটু বলো তো।
1: জীবন কুশলতা হলো মানুষের এক বিশেষ ধরনের আচরণ যা তাকে তার নানা চাহিদা এবং বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস ও উদ্যম যোগায়।
2: পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনদের কি বলে?
0: এদের সাধারণভাবে নিউরো হরমোন বলা হয়।
1: আচ্ছা স্যার, ব্রণর উৎপত্তির কারণ কি?
0: ব্রণর উৎপত্তি সাধারণত সিবিসিয়াস গ্রন্থি থেকে হয়। সিবিসিয়াস গ্রন্থির ক্ষরণ যদি কোনো কারণে বেড়ে যায়, হরমোনজনিত কারণে হতে পারে, যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে ত্বকে ব্রণর উপস্থিতি বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। আচ্ছা কেউ বলো তো দেখি, আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
2: অ্যাড্রিনালিন।
0: হ্যাঁ ঠিক বলেছে, অ্যাড্রিনালিন হরমোন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ।
2: আমরা রেগে যাই কেন?
0: হ্যাঁ, রেগে যাওয়াটাও একটা আবেগের মধ্যেই পড়ে যায়। প্রকৃতপক্ষে আমরা আমাদের অনুভূতিগুলোকে সবসময় চিনতে পারি না, তাই আমরা কিন্তু রেগে যাই। অনুভূতিগুলো চিনতে পারলে কিন্তু রাগের পরিস্থিতি আসে না।
1: আচ্ছা স্যার, আত্ম উপলব্ধি কাকে বলে?
0: আত্ম উপলব্ধি মানে তুমি নিজে কে, তুমি যদি সেই সত্তাটাকে চিনতে পারো তাহলে কিন্তু তুমি জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে। কোনো ব্যক্তির মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য বিরাজ করে সেগুলোকে চিনে নেওয়ার মাধ্যমে আত্মস্থ করাই হচ্ছে কিন্তু আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধি কোনো ব্যক্তির জীবনের চরম পর্যায়ে পৌঁছাতে গেলে এই আত্ম উপলব্ধি একমাত্র পথ। ঠিক আছে, আমরা এখানে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আমি জামালপুর উচ্চ বিদ্যালয়

0: বিদ্যালয়ের সহশিক্ষক তুহিন শুভ্র ব্যানার্জি এবং আমার সঙ্গে এতক্ষণে ছিল আমার তিনজন শিক্ষার্থী সুদীপ্তা মণ্ডল, অন্তিকা মণ্ডল ও যীশুকৃষ্ণ মণ্ডল। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় ও তিনজন শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এ পর্যন্তই।
2: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 66%। আজ সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা, তা কখনো বেড়ে বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমত অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন অনুষ্ঠান। সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সতীশ রায় মুর্মু সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শিশুদের অনুষ্ঠান মিরু আরং শিশুদের পরিবেশনায় একটি মিশ্র বিনোদনমূলক অনুষ্ঠান, পরিবেশনায় কিয়া, ঝর্ণা, রুশিকা ও গাঁওতা। কৃষি কথার আসর 6:38 শুনবেন মাছ চাষে পরিবেশ দূষণের প্রভাব, এ বিষয়ে ডক্টর সুবীর নাগের সাক্ষাৎকারটি নিয়েছেন রামরঞ্জন দাশরায়। এবং পরে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে শুনবেন ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30 বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। বাংলা নাটক রাত 8:00।

ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শ্রুতি গুপ্ত, অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 9:30, 9:45 নজরুল গীতি শিল্পী সুস্মিতা পাল, বাংলা ছায়াছবির গান শুনবেন রাত 10টায়, 10:30 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন গজল 10:45, রাত 11টায় লঘুসঙ্গীতে শুনবেন বেহালা বাদন শিল্পী অনুপম আচার্য, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ রাত 11:10 শিল্পী শুভায়ু সেন মজুমদার, 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন রাহুল চট্টোপাধ্যায়।

শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের খবর। এবারে জানিয়ে দিই সঞ্জয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুলগুলশান, রজনীকান্তের গান 7:10 শিল্পী সুস্মিতা পাল, 7:30 শুনবেন দর্পণ ছায়াছবির গান রাত 8:00, 8:15 নানা রঙের গান স্পটলাইট, 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

আকাশ বাণী কলকাতা পনসায় মরে গেল তুড়ুই গেটুডে তুড়ুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না সিঙ্গুর বেড়ারিয়া সাঁতারি আখড়া নিতোদ পে আঁজমা সতীশ রায় মুরমু আর সাঁওতেন কোয়া সাপড়াওতেনা লাগড়ে সেরিঞ সেরিঞ রেদ মেনা কিনা চূড়ামণি মুরমু আর লক্ষ্মীমণি মুরমু

বুসরলেন দং দলি শৈলাসায়, দং দলি শৈলাসায়, দং দকারে জন্মলেন দং দকারে বুসরলেন দং দলি শৈলাসায়, দং দলি শৈলাসায়, দং দহিড়িরে জন্মলেন দং দপিপিড়িরে বুসরলেন দং দলি শৈলাসায়, দং দলি শৈলাসায়।

0: ᱱᱟᱯᱟᱭ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱨᱟᱹᱞᱤ ᱢᱟᱱᱰᱤ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢᱟᱜ ᱵᱚᱱᱟ ᱥᱮᱫᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱱᱟ ᱢᱟᱨᱮ ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱟᱸᱡᱚᱢᱟᱜ ᱵᱚᱱᱟ ᱨᱟᱹᱞᱤ ᱢᱟᱹᱭ ᱵᱟᱹᱵᱩ ᱟᱵᱟᱭ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱪᱮᱫ
0: ᱵᱩᱫᱽᱫᱷᱚᱫᱮᱵ ᱢᱟᱱᱰᱤ
1: ᱵᱩᱫᱽᱫᱷᱚᱫᱮᱵ ᱢᱟᱱᱰᱤ ᱵᱩᱫᱽᱫᱷᱚᱫᱮᱵ ᱟᱢ ᱫᱚ ᱚᱠᱟ ᱪᱟᱱᱟᱪ ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ
0: ᱛᱷᱨᱤ
1: ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱚᱠᱟ ᱥᱠᱩᱞ ᱨᱮ
0: ᱪᱷᱳᱴᱚ ᱵᱷᱚᱜᱚᱵᱟᱱᱯᱩᱨ ᱨᱮ
1: ᱪᱷᱳᱴᱚ ᱵᱷᱚᱜᱚᱵᱟᱱᱯᱩᱨ ᱥᱠᱩᱞ ᱨᱮ ᱠᱞᱟᱥ ᱛᱷᱨᱤ ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱵᱩᱫᱽᱫᱷᱚᱫᱮᱵ ᱢᱟᱱᱰᱤ ᱟᱢ ᱫᱚ ᱪᱮᱫ ᱮᱢ ᱟᱸᱡᱚᱢ ᱟᱵᱚᱱᱟ
0: ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮ
1: ᱚᱱᱚᱲᱦᱮ ᱢᱟᱥᱮ ᱟᱸᱡᱚᱢ ᱟᱵᱚᱱ ᱢᱮ
0: ᱟᱥᱟᱲ ᱥᱟᱝ ᱡᱟᱹᱯᱩᱫ ᱫᱤᱱ ᱡᱷᱟᱲ ᱡᱷᱟᱲᱮ ᱫᱟᱜ ᱠᱟᱴ ᱩᱫ ᱢᱟᱛ ᱩᱫ ᱨᱮᱴᱚ ᱫᱚᱠᱚ ᱨᱟᱜ ᱦᱩᱨ ᱦᱩᱨ ᱦᱩᱰᱩ ᱨᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱲᱮ ᱡᱷᱟᱠ ᱵᱤᱞᱤᱫ ᱵᱟᱞᱟᱫ ᱵᱤᱡᱽᱲᱤ ᱵᱟᱵᱮ ᱨᱤᱢᱤᱞ ᱰᱟᱦᱟᱨ ᱜᱟᱠ ᱜᱟᱰᱟ ᱢᱩᱰᱩ ᱥᱤᱢᱟ ᱥᱟᱨᱮ ᱧᱮᱞ ᱧᱮᱞ ᱛᱮ ᱥᱟᱨᱮᱨ ᱥᱚᱨᱚᱡ ᱯᱚᱴᱚᱡ ᱢᱤᱦᱩ ᱢᱮᱨᱚᱢ ᱰᱮᱨᱟ ᱛᱮᱠᱚ ᱨᱩᱣᱟᱹᱨ ᱥᱚᱨᱚ ᱥᱚᱨᱚ ᱪᱩᱲᱩ ᱥᱮᱝᱠᱟᱞ ᱛᱟᱠᱟ ᱵᱟᱝ ᱥᱤᱱᱟᱹ ᱨᱟᱵᱟᱝ ᱛᱮᱠᱚ ᱞᱩᱝᱠᱩᱪᱚ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱠᱚ ᱡᱩᱨᱩᱜᱚᱜ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱵᱩᱫᱽᱫᱷᱚᱫᱮᱵ ᱢᱟᱱᱰᱤ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮ ᱟᱸᱡᱚᱢᱟᱜ ᱵᱚᱱᱟ ᱢᱟᱹᱭ ᱟᱢᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱪᱮᱫ
0: ᱥᱩᱱᱤᱛᱟ ᱦᱮᱢᱵᱨᱚᱢ
1: ᱥᱩᱱᱤᱛᱟ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱥᱩᱱᱤᱛᱟ ᱟᱢ ᱫᱚ ᱚᱠᱟ ᱠᱞᱟᱥ ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ
0: ᱥᱤᱠᱥ ᱨᱮ
1: ᱥᱤᱠᱥ ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱚᱠᱟ ᱥᱠᱩᱞ ᱨᱮ
0: ᱯᱟᱸᱪᱜᱟ ᱦᱟᱭ ᱥᱠᱩᱞ
1: ᱥᱩᱱᱤᱛᱟ ᱟᱢ ᱫᱚ ᱪᱮᱫ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱛᱮᱢ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
0: ᱥᱮᱨᱮᱧ
1: ᱥᱮᱨᱮᱧ ᱪᱮᱫ ᱥᱮᱨᱮᱧ ᱮᱢ ᱟᱸᱡᱚᱢ ᱟᱵᱚᱱᱟ
0: ᱯᱚᱨᱚᱵᱽ
1: ᱯᱚᱨᱚᱵᱽ ᱥᱮᱨᱮᱧ ᱟᱪᱪᱷᱟ ᱢᱟᱥᱮ ᱥᱮᱨᱮᱧ ᱢᱮ
0: ভারত দিশম তালারে আবো মেনা বোনা দাদা আডি সঙ্গে গে আবো মেনা বোনা দাদা আডি সঙ্গে গে আসাম খন এতপ কাতে বেঙ্গল বিহার সাউতে উড়িষা ঝাড়খণ্ড ধারি দাদা মিত লাতড় গে উড়িষা ঝাড়খণ্ড ধারি দাদা মিত লাতড় গে ভারত দিশম তালারে আবো মেনা বোনা দাদা আডি সঙ্গে গে ভারত দিশম তালারে আবো মেনা বোনা দাদা আডি সঙ্গে গে আসাম খন এতপ কাতে বেঙ্গল বিহার সাউতে উড়িষা ঝাড়খণ্ড ধারি দাদা মিত বেতার গে উড়িষা ঝাড়খণ্ড ধারি দাদা মিত বেতার গে
1: মই সুনিতা দো আডি নাপায় মেটা সিরিঞ্জে আজমাত বোনা বাবু আমা ইতুম তো চে
0: ইতুম দো কিরণ কিসকু
1: কিরণ কিসকু আ কিরণ দো চেরম পড়া
0: ক্লাস 4
1: আচ্ছা কিরণ আম দো চে সাপড়া কত হে এখানে অনর হেম লিয়া আচ্ছা মাসে তালে লি মে
0: এতালা মই রাচা জক মে গই গুড়া কাডা গুড়া গুরি গিডি মে হানতে নাতে জবরা জক গিডি মে দিমে দিমে দিপিল কাতে বুত ইদি মে ᱱᱟᱱᱛᱮ ᱚᱲᱟᱜ ᱵᱩᱫ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱩᱛᱱᱤ ᱦᱤᱡᱩᱜ ᱢᱮ ᱥᱤᱞᱩᱴ ᱯᱚᱛᱚ ᱟᱹᱜᱩ ᱠᱟᱛᱮ ᱚᱞᱚᱜ ᱫᱩᱲᱩᱵ ᱢᱮ
1: ᱵᱟᱹᱵᱩ ᱠᱤᱨᱚᱱ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮ ᱟᱸᱡᱚᱢᱟᱫ ᱵᱚᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱚᱱᱟ ᱛᱟᱭᱱᱚᱢ ᱱᱚᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱢᱮᱱᱟᱭᱟ ᱚᱨᱪᱚᱱᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱦᱮᱸ ᱥᱮ ᱟᱢᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱚᱨᱪᱚᱱᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱥᱮ ᱦᱮᱸ ᱚᱨᱪᱚᱱᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱪᱪᱷᱟ ᱚᱨᱪᱚᱱᱟ ᱟᱢ ᱫᱚ ᱚᱠᱟ ᱠᱞᱟᱥ ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ
0: 4
1: ᱟᱢ ᱦᱚᱸ ᱠᱞᱟᱥ 4 ᱨᱮᱢ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱚᱠᱟ ᱥᱠᱩᱞ ᱨᱮ
0: ᱵᱷᱚᱜᱚᱵᱟᱱᱯᱩᱨ
1: ᱵᱷᱚᱜᱚᱵᱟᱱᱯᱩᱨ ᱥᱠᱩᱞ ᱨᱮ ᱚᱨᱪᱚᱱᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱢ ᱫᱚ ᱪᱮᱫ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱛᱮᱢ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
0: ᱥᱮᱨᱮᱧ
1: ᱥᱮᱨᱮᱧ ᱟᱢ ᱪᱮᱫ ᱥᱮᱨᱮᱧ
0: ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ
1: ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ
0: ᱦᱳᱭ
1: ᱟᱪᱪᱷᱟ ᱢᱟᱥᱮ ᱥᱮᱨᱮᱧ ᱢᱮ

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্যবর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য ধার্য কুইন্টাল প্রতি 5,925 টাকা। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসে কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন এবং সেই জন্যে ব্লক স্তরে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ কেন্দ্রীয় সমবায় দপ্তরের 5 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার এবং দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট এবং সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। রাজ্যে এর আগে কেন্দ্রবিরোধী সরকার ছিল, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করতে দেওয়া হয়নি। এর ফলে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছে। তাই সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে হবে, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR এর অধীনে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর সাম্প্রতিক রাজ্য সফরের সময় কৃষকরা তাকে জানিয়েছিলেন, তোতাপুরি আম চাষের জন্য বিপুল খরচ হলেও সাম্প্রতিক সময়ে এই আমের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শ্রী চৌহান জানিয়েছেন, তোতাপুরি আম চাষ রক্ষা এবং এর সঙ্গে যুক্ত চাষিদের আয় সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটাল স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গেছেন। শিলিগুড়িতে আজ এক প্রশাসনিক বৈঠকে তিনি উত্তরবঙ্গের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আজ মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ট্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে 300

0: ত্রুটি প্রকল্পের কাজ চলছে, সেখানে বিডিওরা স্থানীয় বিধায়কদের নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গের সকল জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার বেগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সকল জেলাগুলির ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সকল জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি আজকাল একটা বিষয় ভীষণভাবে মনে আসে যে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণে কিন্তু নানাভাবে আমাদের ক্ষতি সাধন হচ্ছে। ইভেন এমনকি যে মাছ চাষের ক্ষেত্রেও, আমরা মাছ চাষের ক্ষেত্রে পরিবেশ দূষণের একটা প্রভাব থেকে যায়। তো আসুন এ বিষয়ে আমরা জেনে নেব যে মাছ চাষে পরিবেশ দূষণের কি প্রভাব রয়েছে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ডক্টর সুবীর কুমার নাগ। ডক্টর নাগ, নমস্কার।
3: নমস্কার।
2: যে কথাটা আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে পরিবেশ দূষণ একটা ভীষণ মাত্রায় দেখা দিচ্ছে এবং মাছ চাষের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে, আমরা সে বিষয়ে আসব। কিন্তু তার আগে আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে কোন কোন জলাশয় মৎস্য চাষের উপযোগী।
3: ধন্যবাদ। তার আগে আমি বলি যে দেখুন, আমাদের দেশ মৎস্য উৎপাদনে কিন্তু সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
2: আচ্ছা।
3: 2019-20 মোট 142 লক্ষ টন মৎস্য আমাদের সারা দেশে উৎপাদিত হয়েছে। এর মধ্যে 37 লক্ষ টন আমরা সামুদ্রিক মৎস্য পেয়েছি আর 105 লক্ষ টন আমাদের অন্তর্দেশীয় মৎস্য। সেই অন্তর্দেশীয় মৎস্যটাকে আবার দুভাবে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ক্যাপচার ফিশারিজ, মানে যেটা আমরা বিভিন্ন নদী নালা থেকে আমাদের চাষি ভাইরা মাছ ধরে, ধরা মাছ, সেখানে আমরা কিছু করি না। সেই ধরা মাছ সেটা হচ্ছে 20 লক্ষ টন, আর বাকি 85 লক্ষ টন হচ্ছে আমরা চাষ করে পেয়েছি, মানে অ্যাকোয়াকালচার যেটাকে বলা হয়। এই 85 লক্ষ টনকে আমরা 135 লক্ষ টনে নিয়ে যেতে চাইছি। আমি যদি আমাদের রাজ্যের কথায় আসি, আমাদের রাজ্য কিন্তু সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে মৎস্য উৎপাদনে, এবং ওই সময়ে 2019-20 মোট 17.82 লক্ষ টন মৎস্য আমাদের সারা রাজ্যে উৎপাদিত হয়েছে, যার মধ্যে সামুদ্রিক মৎস্য খুব বেশি নয়, 1.63 লক্ষ টন, বাকি 16.19 লক্ষ টন হচ্ছে আপনার অন্তর্দেশীয় মৎস্য। তো এখন এই যে বিভিন্ন এত মৎস্য আমরা উৎপাদন করেছি, তার সোর্সটা কোথায়? আপনি যে প্রশ্নটা করলেন যে কোন কোন জলাশয় মৎস্য চাষের উপযোগী, আমাদের দেশে আপনি জানেন প্রচুর নদী নালা আছে, প্রায় 45,000 কিলোমিটার হচ্ছে আমাদের নদী। এছাড়াও প্রায় 37 লক্ষ হেক্টর হচ্ছে আমাদের রিজার্ভার, 5 লক্ষ হেক্টর হচ্ছে আমাদের আমরা যেটাকে বলি ফ্লাট প্লেন ওয়েটল্যান্ড, এছাড়াও 7 লক্ষ হেক্টর হচ্ছে আপনার আমাদের বিভিন্ন লেক, আর এছাড়াও প্রায় 2 লক্ষ হেক্টর হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি ব্যাক ওয়াটার লেগুনস। আমি যদি আমাদের রাজ্যের কথায় আসি, আমাদের রাজ্যে যেটা বদ্ধ জলাভূমি সেটা প্রায় 2.88 লক্ষ হেক্টর হচ্ছে আপনার পুকুর এবং ট্যাঙ্ক যেটাকে বলা হয়,
2: এছাড়াও
3: ট্যাঙ্ক, এছাড়াও বিল বাওয়ার যেটাকে বলা হয় সেটাও প্রায় 42,000 হেক্টর। লবণাক্ত জলে যেখানে মাছ চাষ হয় সেই এরিয়াও প্রায় আমাদের 0.9 লাখ হেক্টর। আর এছাড়াও বিভিন্ন নোংরা জলে যেখানে মাছ চাষ হয় সেসব এরিয়া, যেমন সিওয়েজ ওয়াটার বেসড আমরা ফিশারিজ বলি, সেগুলো প্রায় 0.04 লাখ হেক্টর। এই সব মিলিয়ে বদ্ধ জলাশয়

0: হচ্ছে আমাদের 4.25 লক্ষ হেক্টর। আর মুক্ত জলাশয় যদি আমি বলি, যেরকম রিজার্ভার, নদী, ক্যানাল বা এই এস্টুয়ারিং জোন বলি আমরা যেগুলোকে, সেটা আমাদের রাজ্যে প্রায় 4.22 লক্ষ হেক্টর। তো এই যে জলাশয়ে বিভিন্ন কথা আপনাকে বললাম, এইসব জলাশয়ে মাছ হয় আমরা চাষ করি, নয় অথবা আমরা মাছ ধরে আমাদের মাছের উৎপাদন বাড়াই। আর আমাদের কোস্টলাইনও এই রাজ্যে আছে প্রায় 158 কিলোমিটার। এখন আপনি যদি বলেন যে কোনো জলাশয়ে কি মাছ চাষ করা যাবে, তা নয়। জলাশয়ের কিছু গুণাগুণের উপরে মাছ চাষ নির্ভর করে। যেখানে ন্যাচারাল পদ্ধতিতে হচ্ছে সেখানে আমরা কিছু করি না, কিন্তু আমরা যদি মাছ চাষ করতে যাই বা যেখানে ন্যাচারাল পদ্ধতিতে মাছ চাষ মাছ হচ্ছে তারও যদি আমরা গুণাগুণ পর্যবেক্ষণ করি, তাহলে সেই জলের গুণাগুণের উপরে মাছ চাষ নির্ভর করে। যে কোনো জলাশয়ে বলতে গেলে যেসব জল মাছ চাষের উপযোগী হবে, যেরকম সেখানে মাছের খাবার থাকবে বা একদম নোংরা ঘোলা জল হবে না, এই ধরনের জলাশয়ে মাছ চাষ করা যেতে পারে।
1: আমি যদি বলি আপনাকে যে মাছ চাষের উপযোগী জলাশয়ের স্বাস্থ্য কিরকম হওয়া উচিত?
0: হ্যাঁ, দেখুন, আমি এর আগেই বললাম যে জলাশয় হলেই যে মাছ চাষ বা যে কোনো একটা পুকুর হলেই যে মাছ চাষ করা যাবে তার কোনো মানে নেই। যেন একদম টলটলে পরিষ্কার জল, যেটা আমি ওপর থেকে নিচে অব্দি দেখতে পাচ্ছি, খুব ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলা হয়, সেই জল কিন্তু মাছ চাষের উপযোগী হবে না। অথবা খুবই নোংরা জল যেখানে কাদামাটি একদম মিশে আছে, সেটাও কিন্তু মাছের পক্ষে খুব একটা উপযোগী হবে না। কারণ মাছ চাষের জন্য জল এবং মাটি তার কিছু কিছু গুণাগুণের দরকার, সেই গুণাগুণের উপরই নির্ভর করে যে মাছ চাষ ঠিক করে করা যাবে কিনা। এখন আমি যদি কিছু জলের গুণাগুণের কথা বলি আপনাকে, যে কি কি গুণাগুণ দরকার, যেগুলো একদম বেসিক, যেগুলো দরকার, যেরকম ডিজলভ অক্সিজেন বা যে অক্সিজেনটা জলের মধ্যে মিশে থাকে। দেখুন, আমরা সবাই জানি যে অক্সিজেন হাওয়াতে প্রায় 20% উপর থাকে, কিন্তু জলের ক্ষেত্রে অক্সিজেনের একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, দ্রবীভূত অক্সিজেন। তার কারণ দ্রবীভূত অক্সিজেন অনেক সময় জলের ক্ষেত্রে ঘাটতি হতে পারে। কারণ জল যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে জলে অক্সিজেন খানিকটা মিশে যায়, আর একটা হচ্ছে জল যদি খুব আন্দোলিত হয়, ঢেউ খেলে, তাহলে কিছুটা অক্সিজেন মিশে যায়। আর অন্য পদ্ধতিতে যে জলের মধ্যে যেসব সবুজ ধরনের উদ্ভিদ শ্যাওলা থাকে, তারা যখন সালোক সংশ্লেষ করে তখন দিনের বেলায় তখন জলে অক্সিজেন যোগান দেয়। ওটাই হচ্ছে জলের মেন অক্সিজেনের সোর্স, মানে ওইখান থেকে মেন জলে উৎস। এখন জলে অক্সিজেন আপনি বলতে পারেন যে কতটা হলে ঠিকঠাক হবে মাছ চাষের পক্ষে। দেখুন, অক্সিজেন এর মাত্রা একটা লেভেল করে দেওয়া হয়েছে যে মোটামুটি 5 মিলিগ্রাম প্রতি লিটার যদি অক্সিজেন থাকে তাহলে মাছ চাষের পক্ষে উপযোগী। তার মানে এই নয় যে 5 মিলিগ্রাম থেকে একটুখানি কমে গেলে সব মাছের ক্ষতি হবে বা মাছ মরে যাবে। কিন্তু যদি অক্সিজেন কমতে থাকে এবং সেই কমাটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু মাছের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। কারণ অক্সিজেন আমরা জানি কেন দরকার, অক্সিজেন প্রথম কথা অক্সিজেন শ্বাস নেওয়ার জন্য দরকার। এবার সেই অক্সিজেন যদি শরীরে না যায় তাহলে রেসপিরেশন মানে শ্বাস প্রক্রিয়া ঠিকঠাক হবে না। অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে এরোবিক সিস্টেমে, তো সেটা ক্ষেত্রে ঘাটতি হয়ে গেলে তার যে মেটাবলিক রিয়াকশন হবে, মানে যে ধরুন খাবার খেতে পারবে না বা খাবার খেলে ঠিক করে হজম হবে না, যদি ঠিক করে হজম না হয় তাহলে তার বৃদ্ধি হবে না। আর যদি অক্সিজেনের ঘাটতি বাড়তে থাকে বা ধরুন 5-এর থেকে অনেকটা কমে গিয়ে থাকে, তাহলে এবার দীর্ঘদিন হওয়ার পরে কিছু কিছু মাছ অসুস্থ হয়ে পড়বে, কিছু কিছু মাছ মারা যেতে পারে। খুব কিছু প্রজাতির মাছ হয়তো বেঁচে থাকবে, কিন্তু ভালো ভালো মাছ যারা ধরুন আমরা রুই কাতলা মৃগেল মেনলি চাষ করি, সেই মাছের ক্ষতি হতে পারে। সেই জন্য
1: অক্সিজেনের কথা, এছাড়া আর কি ধরনের গুণাবলী থাকা?
0: হ্যাঁ, আমি আসছি আপনাকে, অনেক গুণাগুণ জলের ক্ষেত্রে আমরা বলে থাকি চাষি ভাইদের, যেগুলো দেখা দরকার বা আমরাও নিজেরাও চাষিদের ফিল্ডে গেলে আমরা এগুলো দেখি। তার মধ্যে অক্সিজেনের কথা আপনাকে বললাম, আর একটা হচ্ছে পিএইচ। পিএইচ মানে জলটা অম্ল মানে অ্যাসিডিটি আছে না অ্যালকালিনিটি আছে, এই ব্যাপারটা দেখা,
1: মানে অম্লত্ব কি ক্ষারীয়,
0: অম্লত্ব কি ক্ষারীয়ত্ব। সাধারণত জলের ক্ষেত্রে আমরা বলি যে পিএইচ লেভেল 7 থেকে 9.5 মধ্যে থাকা উচিত। যদি এই লেভেলে না থাকে তাহলে কি হয়, ধরুন বিভিন্ন নিউট্রিয়েন্টস যেগুলো মাছের দরকার সেগুলো তো কোথা থেকে আসে? একটা হচ্ছে তারা প্ল্যাঙ্কটন থেকে খায়, কিন্তু প্ল্যাঙ্কটনেরও তো নিউট্রিয়েন্টস দরকার, তারা কোত্থেকে বাড়বে? এবার ধরুন মাটি আছে, মাটির থেকে নিউট্রিয়েন্টস বা যদি কেউ সার দেয় সেই সার থেকে নিউট্রিয়েন্টসগুলো জলে গুলবে, সেই জলে গুলে সারগুলো যে থাকবে নাইট্রেট বা ফসফেট বলুন, সেইগুলো তো প্ল্যাঙ্কটনরা খেয়ে তাদের শরীরে যাবে, তারা বৃদ্ধি পাবে, তাদের থেকে মাছ খাবে বা তাদের থেকে প্রাইমারি রিজার্ভ চালাবে, তারা খেয়ে বড় হবে এবং মাছ সেই খাবারটা খেয়ে বড় হবে। সুতরাং এই নিউট্রিয়েন্টস লেভেলটা ঠিক থাকবে যদি এই নিউট্রালিটিতে পিএইচটা থাকে, মানে 7 থেকে 9.5।
1: এখানে মানে একটু যেন এটা

0: খারধর্মী হয়,
1: একটু খারধর্মী হয়, অ্যাসিডিটি যেন না থাকে, এটা হচ্ছে মেন ব্যাপার। এটা মেনটেন করতে হবে। তার জন্য যদি আমাদের কিছু ব্যবস্থা নিতে হয়, যেমন চুন দিতে হতে পারে বা জিপসাম জাতীয় জিনিস দিতে হতে পারে, দিয়ে আমাকে ওই আর একটা পুকুরটাকে বা আমার জলাশয়টাকে পরিষ্কার রাখতে হবে যাতে নোংরা না হয়, তাহলে আমার পিএইচটা এই লেভেলে থাকবে। এছাড়াও ধরুন আমরা কার্বন ডাইঅক্সাইড, ফ্রি কার্বন ডাইঅক্সাইড বলি, সেই লেভেলটাও যেন খুব বেশি না থাকে, যেন আমরা মোটামুটি বলি 5-12 মিলিগ্রাম প্রতি লিটারের মধ্যে থাকে। কারণ বেশি কার্বন ডাইঅক্সাইড লেভেল হয়ে গেলে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হতে পারে আমরা জানি, আবার কার্বন ডাইঅক্সাইড দরকারও, কারণ যারা নিচে থাকে জলের ভিতরে থাকে তারা যখন সালোকসংশ্লেষ করবে তাদের তো কার্বন ডাইঅক্সাইড দরকার, কার্বন ডাইঅক্সাইড নিয়েই তো তারা সালোকসংশ্লেষ করে অক্সিজেন ছাড়বে আর নিজেদের কার্বোহাইড্রেট বা সুগার তৈরি করবে। সুতরাং ওই লেভেলটাও মেনটেন দরকার। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার একটা অনেকগুলো দিক আছে, জলের তাপমাত্রা। ধরুন এমনিতে মাছকে বলা হয় পয়কিলোথার্মিক বা কোল্ড ব্লাডেড মাছ অ্যানিমাল। মাছ কিন্তু পরিবেশের যে তাপমাত্রা সেই তাপমাত্রার সাথেই তার শরীরে তাপমাত্রা অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এবার হঠাৎ করে যদি তাপমাত্রায় পরিবর্তন হয়ে যায়, আর মাছের তাপমাত্রা একটা রেঞ্জ থাকে, যেরকম ধরুন তাপমাত্রা অনুযায়ী মাছকে আপনি ভাগ করতে পারেন কোল্ড ওয়াটার, কুল ওয়াটার আর ওয়ার্ম ওয়াটার ফিশারিজ, ঠিক আছে। এইবার আপনি ওয়ার্ম ওয়াটার ফিশারিজ কে কোল্ড ওয়াটারে নিয়ে গেলে তারা কিন্তু বাঁচবে না। তাদের একটা তাপমাত্রা,
0: গরমের সময় যে মাছের দরকার ঠান্ডা জলের,
1: না ঠান্ডা জলের মাছ, ধরুন যে মাছগুলো ধরুন 10-12 degrees তারা অভ্যস্ত, তাদের তারা ওইখানকারই মাছ, তারা যদি আপনি আমাদের এখানে কোনো জলাশয় ছেড়ে দেন তারা কিন্তু ওই তাপমাত্রায় বাঁচতে পারবে না। কারণ মাছ কিন্তু হঠাৎ করে যদি কোনো তাপমাত্রা 3-4 degrees পরিবর্তন হয়, তাহলে মাছ সেই তাপমাত্রা পরিবর্তন নিজেদের শরীরের অনুযায়ী তারা অ্যাডজাস্ট করতে পারে
0: না।
1: তো তাপমাত্রা একটা ব্যাপার আজকাল তো দেখুন। আর তাপমাত্রা সে আরেকটা কি, তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে জানবেন যে এই যে অক্সিজেনের মাত্রাটা কিন্তু কমে যায়। সুতরাং এই যে এখন ধরুন গ্লোবাল ওয়ার্মিং আমরা সবাই জানি তাপমাত্রা বাড়ছে, আমাদের এই জলের তাপমাত্রা গত 100 বছরে ধরুন প্রায় 0.8-1 degrees বেড়েছে। তাতে কি হয়েছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দুটো ফল হয়, সেটা মাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। একটা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের রেটও বৃদ্ধি পায়, তার কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে বায়োকেমিক্যাল রেটের রিয়াকশন বাড়ে। ওই দিন ওই ওর ওই তাপমাত্রা রেঞ্জে, যে তাপমাত্রা রেঞ্জে মাছটা থাকে, কিন্তু আবার এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ওর অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। তার কারণ
0: কমে যাচ্ছে,
1: তার কারণ ধরুন অক্সিজেন তো বেশি তাপমাত্রায় কম ঘুলে যাবে জলে, আর তাপমাত্রা কমলে বেশি হবে গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে। এই স্যালাইনিটি মানে লবণের পরিমাণ যদি বাড়ে আর তাপমাত্রা যদি বাড়ে, তাহলে কিন্তু জলে আপনার অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাহলে মাছের দেখুন তাপমাত্রা বৃদ্ধিতে মাছের দরকার অক্সিজেন বেশি, কিন্তু সে পাচ্ছে অক্সিজেন কম।
0: তো এ তো গেল, আপনি বললেন যে মৎস্য চাষের ক্ষেত্রে উপযোগী জলাশয়ের যে স্বাস্থ্য সম্পর্কে আমরা জানি।
1: হ্যাঁ, এই জলাশয়ের আরো কতগুলো জিনিস আছে আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের। মানে যেরকম ধরুন আরেকটা হচ্ছে জলের টার্বিডিটি, যেটা হচ্ছে স্বচ্ছতা বলি আমরা, যে জল আগে প্রথমে আমরাকে বললাম জল যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় সেই জল মাছ
0: চাষের উপযুক্ত,
1: কারণ জলের কিছুটা ঘোলাটে ভাব থাকতে হবে। সেই ঘোলাটে ভাবটা দুটো কারণে হয়, একটা হচ্ছে যে প্ল্যাংটন বা শ্যাওলার জন্য হয়, একটু জলের রং একটু আমরা বলি ভালো মাছ চাষের জন্য পুকুর বা জলাশয়ের রং হালকা বাদামি বা হালকা সবুজ হওয়া উচিত, যাতে বোঝা যায় যে তাতে প্ল্যাংটন আছে বা শ্যাওলা আছে, যেটা মাছের খাবার, ঠিক আছে। আবার যদি আর একটা ঘোলাটে কারণ হয়, যদি কাদা কণা বা এগুলো যদি জলে ঘুলে থাকে তাহলে জলটা নোংরা হয়।
0: আচ্ছা, নানা কারণে তো জলে দূষণ হতে পারে। হ্যাঁ, তো জলে দূষণ হলে মানে সে কারণগুলো কি কি, কি কি কারণ দ্বারা হতে পারে?
1: দেখুন, জলে দূষণ হওয়ার অনেক কারণ আছে। প্রথমে আমি তাহলে আগে আপনাকে বলি যে জল কি কি দ্বারা দূষণ হয়, সেটা যদি আমি বলতে পারি, তারপরে আমি বলবো যে সোর্সটা কি।
0: আচ্ছা,
1: ধরুন জলে কি আলটিমেটলি, কিন্তু জানবেন যত নোংরা বর্জ্য পদার্থ বা কেমিক্যাল কন্টামিনেন্ট বলুন, এইগুলো আলটিমেটলি বিভিন্ন জায়গায় যে ব্যবহার হয় তার পরিণতি কিন্তু সে জলে এসে পৌঁছায়।
0: সবটাই এসে
1: জলে এসে পৌঁছায়। এবার আর কি কি ধরনের জিনিস জলে পাওয়া যায়, যেগুলো নিয়ে আমরা আজকাল খুবই চিন্তিত এবং আলোচনা করছি, এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষাও চলছে বা জলাশয়ের স্বাস্থ্য পরীক্ষা যখন করা হয় এইগুলো আমরা দেখি যে জলে কি কি দূষণকারী পদার্থ পাওয়া যায়। তার মধ্যে একটা প্রথম যেটা হচ্ছে জৈবিক পদার্থ, মানে অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার আমরা বলি যে জলে অর্গানিক লোডটা খুব বেশি, ঠিক আছে। এবার অর্গানিক ম্যাটার যদি জলে বেশি থাকে বা জৈব পদার্থ, তাহলে কি হয়, সেই অর্গানিক ম্যাটারটাকে পচানোর জন্য তো নানা রকম জীবাণু কীটাণু আছে, যেমন ব্যাকটেরিয়া আছে বা ফাঙ্গাস আছে। সেই ব্যাকটেরিয়ারা যখন ওই জৈব পদার্থটাকে পচাবে, তখন তাদের শরীরে তারা তো অক্সিজেন নিয়ে পচাবে, সেই অক্সিজেনটা সে কোথা থেকে নেবে? সে জল থেকে নেবে।

তাহলে জলে কি হবে, অক্সিজেনের ঘাটতি হবে। এই ঘাটতিটার ফলটাকে ভোগ করবে, মাছ ভোগ করবে। তাহলে আপনার যখন মাছগুলো তাহলে পর্যাপ্ত অক্সিজেন পাবে না। আমরা বলি এটাকে কিভাবে আমরা মেজার করি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এইভাবে দেখি যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি খুব বেশি হয় তার মানে সেই জলাশয়টা দূষিত, তাহলে আমাকে ব্যবস্থা করতে হবে যাতে এই দূষণটা কমানো যায়। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মোটামুটি 6 মিলিগ্রাম প্রতি লিটারের বেশি আমরা বলি যে এটা করা উচিত।

0: বা ধরুন অ্যাকোয়াকালচারে মানে মাছ চাষের জন্য ধরুন অনেকে সার দেয়, গোবর সার ছাড়াও অন্যান্য ইনঅর্গানিক ফার্টিলাইজার যেগুলোকে আমরা বলি নাইট্রেট ফসফেট দেয়। এবার জলে যদি খুব বেশি নাইট্রোজেন এবং ফসফরাস থাকে তাহলে শ্যাওলা জাতীয় এইসব এদের বৃদ্ধিটা খুব বেশি হবে, সেই সেটাও কিন্তু এক ধরনের পলিউশন। তারা কি হবে, তারা তো দিনের বেলায় অনেক সালোক সংশ্লেষ করে আপনাকে অক্সিজেনের যোগান দেবে, কিন্তু রাত্রেবেলায় তারা অক্সিজেন নেবে, তাদেরও রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস দরকার। তো তারা যখন প্রচুর পরিমাণে অক্সিজেন নিয়ে নেবে তখন কিন্তু এই জলে অক্সিজেনের ঘাটতি এসে যাবে, আর মাছেরা তখন বিশেষ করে ভোরের দিকে মাছেরা অক্সিজেন পাবে না, খাবি খাবে মাছেরা জলের উপরে চলে আসবে।
1: ঠিক, মানে সেই সময় আমরা দেখতে পাই যে পুকুরে বা জলাশয়ে যে মাছগুলো উপরে ভেসে আসছে বা শ্বাস নেওয়ার চেষ্টা করছে, খাবি খাচ্ছে।
0: ঠিক কথা, এই এইগুলো হয়। এছাড়াও ধরুন আরো স্যালিনাইজেশন মানে লবণীকরণ হয়ে যায় জলের, বা ধরুন কোথাও অ্যাসিডিফিকেশন হয়ে যেতে পারে। তবে প্রদূষণ মেইনলি যেটা আমরা আলোচনা করি বা আমরা বিভিন্ন জায়গায় গবেষণাও করছি সেটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে যে আমরা বলি হেভি মেটাল মানে ধাতু বা ধাতব জাতীয় পদার্থ, আর একটা হচ্ছে জৈবিক কম্পাউন্ড মানে অর্গ্যানিক কম্পাউন্ড যেগুলো নাকি টক্সিক। এর প্রচুর ধরনের কম্পাউন্ড আছে। আমরা পেস্টিসাইড বা কীটনাশকের কথা তো জানি সবাই, যে কীটনাশক কিভাবে হানি করে। শুধু তারা ফসলের ক্ষেত্রে, ফসল আমাদের এগ্রিকালচারের পেস্টিসাইড ইউজ হয়, বা ধরুন আমাদের পশুপালনের ক্ষেত্রেও পেস্টিসাইড ইউজ হয়, বা ধরুন ডোমেস্টিক পাবলিক হেলথ প্রোগ্রামের প্রচুর আমরা কীটনাশক ইউজ করি। সেই কীটনাশকগুলো কিন্তু আলটিমেটলি বিভিন্নভাবে জলে গিয়ে পৌঁছায় এবং আমাদের জলাশয়ের মাটিতে, জলে এবং তার মাধ্যমে জলজ প্রাণী, জলজ উদ্ভিদের শরীরে পাওয়া যায়। এছাড়াও আছে আপনার হিট বা থার্মাল পলিউশন হতে পারে, সাসপেন্ডেড পার্টিকেল দিয়েও পলিউশন হতে পারে। আর একটা যেটা পলিউশন যেটা খুব বেশি সেটা হচ্ছে আজকাল আমরা প্রচুর আলোচনা করি এবং একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিকের প্রদূষণ। তো এইভাবে জলাশয়গুলো বিভিন্ন জিনিসের দ্বারা আজকাল প্রদূষিত, তার ফলে জলজ প্রাণী, জলজ উদ্ভিদ, তার সাথে মানুষও প্রভাবিত।
1: ডক্টর নাগ, যে কথাটা জানতে ইচ্ছে করছে, এই মাছ চাষের এবং জলাশয়ের স্বাস্থ্যের উপরে এই যে দূষণের কথা বললেন, তার কি প্রভাব হতে পারে?
0: হ্যাঁ, জলাশয়ের স্বাস্থ্যের উপরে অনেক প্রভাব পড়ে, কারণ এই যে দূষিত পদার্থগুলো জলাশয়ে আসে তারা ধরুন মাটিতে জমা হচ্ছে বা জলে থাকছে, তার থেকে তারা মাছের খাবারের যে শরীরে যাচ্ছে বা মাছের শরীরে বা অন্যান্য জলজ প্রাণীর শরীরে যাচ্ছে। এবার ধরুন আমরা জানি যে অনেক সময় বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয় বা বিষ দিয়ে মাছ ধরাও হয়, এগুলো প্র্যাকটিসও আছে। সেক্ষেত্রে কি হয়, আমরা চট করে বুঝতে পারি যে খুব বেশি মাত্রায় হয়তো বিষ ঢালা হয়ে গেছিল, আমরা চট করে জানি যে বিষক্রিয়ায় মাছটা মরে গেছে। কিন্তু যখন খুব অল্প মাত্রায় বিষ দীর্ঘদিন ধরে আসে তখন মাছের শরীরে নানা রকম পরিবর্তন আসে। সেটা ধরুন শুরু হয় একটা মলিকুলার লেভেল থেকে, কিন্তু আলটিমেটলি সেটা গিয়ে পৌঁছায় একটা কমিউনিটি বা একটা ইকোসিস্টেমে। আজকে আমরা দেখেছি যে অনেক জলাশয়ে যে মাছগুলো আগে পাওয়া যেত তারা আজকাল আর পাওয়া যায় না
1: বা
0: অল্প হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। কিন্তু এবং এই যে আমাদের জলাশয় দূষণ কিন্তু তার একটা অন্যতম কারণ হিসেবে ধরা হয়, এবং অনেক বিজ্ঞানী এবং অনেক গবেষকরা এটাই বলেছেন যে জলাশয় দূষণ এর একটা অন্যতম কারণ। তো আমাদের দেখুন এতে কি হয়, মাছের এই যে দূষণের জন্য মাছের যে নিজস্ব ব্রিডিং গ্রাউন্ড মানে যেখানে মাছ বংশবিস্তার করে সেসব জায়গাগুলো নষ্ট হয়ে যায়। আবার মাছের যে অটো রিক্রুটমেন্ট মানে যেসব জায়গায় আমরা মাছ ছাড়ি না, নিজে থেকেই তারা বংশবৃদ্ধি করে, সেইসব জায়গায় সেইগুলো কমে যায়। আর বহু ধরনের এই ক্ষতিকারক রাসায়নিক আছে যেগুলো বিভিন্ন পেস্টিসাইডও হতে পারে, মেটালও হতে পারে, বা ধরুন এই প্লাস্টিক থেকে আসে অন্যান্য কেমিক্যাল, বা ধরুন অ্যান্টিবায়োটিক্স, হিউম্যান মেডিসিন যেগুলো জলে পাওয়া যায়, তাদের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস। তারা কি করে, মাছের সেক্স চেঞ্জ করে দেয়, মানে মাছগুলো পুরুষ মাছের থেকে মেয়ে মাছের দিকে তারা রূপান্তরিত হতে থাকে। তার ফলে হ্যাঁ, তার এটা একটা বিরাট মানে সমস্যা মাছেদের ক্ষেত্রে, প্লাস অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সমস্যা এই এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস। তারা জলে থাকে, জলে পাওয়া যায় এবং তাদের থেকে মাছের শরীরে এই ধরনের সেক্স চেঞ্জ হতে পারে। এছাড়া এই জন্য কি হচ্ছে, বায়োডাইভার্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি আমাদের কমে যাচ্ছে। মাছের তো যা ক্ষতি হচ্ছে বা অনেক ক্ষেত্রে মাছের অসুখ বিসুখও হতে পারে, নোংরা জলে ধরুন বিভিন্ন প্রদূষক আছে, তাতে মাছের নানা রকমের অসুখ বিসুখও হতে পারে।
1: নোংরা জলেও তো মাছ চাষ হয়। হ্যাঁ, আপনি যে নোংরা জলের কথা বললেন, তো এ বিষয়ে যদি কিছু বলেন।
0: হ্যাঁ, আমি তো এটাকে বলবো, এটা অনেকেই বলেন যেটা, এটাকে একটা এক ধরনের ওয়েস্ট টু ওয়েলথ।
1: হুম হুম,
0: মানে আপনি ওয়েস্ট ওয়াটার থেকে ওয়েলথ মানে মাছ প্রোডাকশন করছেন,
1: মাছ প্রোডাকশন
0: এবং এটা খুব সস্তায় মাছগুলো মাছ আপনি তৈরি করতে পারছেন, করে নিতে পারছেন, এবং শহরে ধরুন যারা অত আর্থিকভাবে ক্ষমতাবান নয় এই মাছগুলো কিন্তু একটু সস্তায় বিক্রি হয় এবং তারা এই মাছগুলো তারা মাছের যোগান পেতে পারে। আমাদের কলকাতাতেই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আছে সেটা একটা সারা পৃথিবীর

0: প্রসিদ্ধ যে এই নোংরা জলে মাছ চাষের ক্ষেত্রে, এবং এটা খুবই মানে দৃষ্টান্তমূলক, এবং রামসার সাইট হিসেবে একে 2002-এ করা হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানেও ধরুন 12,500 হেক্টর ধরুন যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, তার মধ্যে প্রায় 3,900 হেক্টরে মাছ চাষ হয়, এবং এখানে নানা ধরনের মাছ চাষ হয় এবং বিভিন্ন জায়গায় বাজারে সাপ্লাই করা হয়।
1: তো এতে কি মাছ সুস্থভাবে চাষ হতে পারে না, মাছের কিছু রকম?
0: দেখুন, যেহেতু নোংরা জলে মাছ চাষ হয়, কিছু তো একটু প্রবলেম থাকা থাকবেই, বিশেষ করে মাছের, মাছ তো বিভিন্ন ধরুন, কেউ উপরে তলে থাকে, কেউ মাঝখানে থাকে, কেউ মাছের নিচে মাটির কাছাকাছি যেসব মাছগুলো থাকে, সেসব মাছের ক্ষেত্রে কি হয়, তাদের ওই যেহেতু এই নোংরা জলে যে মাছ চাষ হচ্ছে, যে জায়গাটা সেই ওয়েটল্যান্ডটা মাছ শুধু যে মাছ চাষ করছে তাই না, সে কিন্তু নোংরা জলটাকে দূষিত জলটাকে পরিষ্কার করছে অনেকটা। মানে ধরুন ওয়েটল্যান্ডে যে জলটা ঢুকছে আর যে জলটা বেরোচ্ছে তার মধ্যে অনেক তফাৎ, মানে এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম যেখানে একটা নোংরা জলকে পরিষ্কার করা হচ্ছে, তার সাথে মাছ আমরা চাষ করছি। তো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে কোন জিনিস দূষিত, কিন্তু আমরা দেখেছি ক্যালকুলেশন করে যে সেটা এমন কম মাত্রায় থাকে যে আমরা যদি খাই তাহলে খুব বেশি তাৎক্ষণিক আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই,
1: মানে মানুষের শরীর বা স্বাস্থ্যের উপরে তার কোনো প্রভাব
0: তাৎক্ষণিক কোনো সেরকম হয়নি, তবে দীর্ঘদিন ধরে যদি কোনো বিষক্রিয়া আপনার শরীরে ঢোকে তাহলে তার এফেক্ট একটা হতে পারে, সেটা বলা মানে গবেষণা করে বলার বিষয় যে বা বের করাও মুশকিল, কিন্তু তাৎক্ষণিক সেরকম লেভেলে থাকে না যেটাতে বলবো যে সেই আপনার খুব
1: মানে। আচ্ছা, আজকাল খুব শোনা যাচ্ছে যে জলে আর্সেনিক হচ্ছে এবং আর্সেনিকের দূষণ বাড়ছে, এ বিষয়ে যদি কিছু বলেন যে মাছ চাষের ক্ষেত্রে কি তার কি প্রভাব রয়েছে?
0: হ্যাঁ, আর্সেনিক নিয়ে অনেক গবেষণা হয়েছে, বিশেষ করে আপনি জানেন যে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ এই যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন, এই যে গ্যাঞ্জেটিক বেঙ্গল, এখানে আর্সেনিকের আধিক্যটা বেশি আছে, আমাদের গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক আছে, বিভিন্ন জেলায় সেটা করে দেখা গেছে। এবার সেই জলটা যখন ওপরে আসে পুকুরের জলটাকে দূষিত করতে পারে, এবং তার থেকে ধরুন বিভিন্ন ফসলে যেরকম আর্সেনিক যায় মাছের শরীরেও আর্সেনিক যায়, কিন্তু আর্সেনিকের বিভিন্ন রূপ আছে। আর্সেনিক যেটা ইনঅর্গানিক সেটা বেশি ক্ষতিকর, অর্গানিক আর্সেনিক অত ক্ষতিকর নয়, ক্ষতিকর অনেক কম, ইনঅর্গানিক আর্সেনিক 100 গুণ ক্ষতিকর। তো মাছে বেসিক্যালি অর্গানিক লেভেলে আর্সেনিক পাওয়া গেছে যেটা অতটা ক্ষতিকর নয়।
1: আর একটা জিনিস আপনাকে বলবো যে প্লাস্টিক দূষণ আজকাল তো একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, তো প্লাস্টিক দূষণ আজকাল মানে মাছ চাষের ক্ষেত্রে কিরকম অসুবিধা সৃষ্টি করছে?
0: এটা খুব সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন। প্লাস্টিক দূষণ সারা পৃথিবীতে একটা প্রবলেম, আমাদের দেশেও আছে, কারণ আমরা বিভিন্ন ভাবে প্লাস্টিক ব্যবহার করি, আর সেই প্লাস্টিক বিভিন্ন সোর্স দিয়ে যে অন্যান্য জিনিসের মতো প্লাস্টিকও কিন্তু জলাশয়ে গিয়ে জমা হয়, সেটা নদীও হতে পারে বা ধরুন কোনো ওয়েটল্যান্ড বা পুকুরও হতে পারে। এবার বিভিন্ন ধরনের প্লাস্টিকের সাইজ আছে, যেরকম মেসোপ্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক। তো এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক যাদের ধরুন 0.1 থেকে 5 মিলিমিটার সাইজ হয়, আর 0.1 মিলিমিটারের কম হলে আমরা ন্যানোপ্লাস্টিক বলি। তো এই মাইক্রোপ্লাস্টিক আর ন্যানোপ্লাস্টিক, এই প্লাস্টিকগুলো যেহেতু খুব ছোট ছোট, এরা কিন্তু বিভিন্নভাবে জলাশয়ে থাকলে জলাশয়ের মাধ্যমে মাছের শরীরে বা ধরুন প্ল্যাংটন, জুপ্ল্যাংটন এদের শরীরে পৌঁছে যায় এবং ভেতরে চলে গিয়ে শ্বাস কি হয়, প্লাস্টিক ওর ডাইজেশন করতে পারবে না, ওর সাফোকেশন হতে পারে, ফুড ইনটেক কমে যেতে পারে, আলটিমেটলি মাছের ক্ষতি হয়। শুধু মাছের ক্ষতি নয়, মানুষেরও ক্ষতি হতে পারে, কারণ বিভিন্ন সোর্সের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক আমাদের শরীরেও যেতে পারে।
1: তো এই যে জলাশয় দূষিত হচ্ছে, এই জলাশয় দূষিত হওয়ার সঙ্গে সঙ্গে তো খাদ্য নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে এটা বিঘ্নিত হতে পারে?
0: খাদ্য নিরাপত্তার সাথে একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কারণ আমরা আজকাল সবাই খুব সচেতন, আমরা এমন কোন জিনিস খেতে চাই না যেটার মাধ্যমে আমাদের শরীরে কোন পয়জনাস বা টক্সিক সাবস্ট্যান্স আমাদের শরীরে যাক। তো মাছের শরীরে মাছ যদি দূষিত হয়, মাছের শরীরে যদি ধরুন মেটাল, পেস্টিসাইড বা যেগুলো আমরা বলি আজকাল ইমার্জিং কন্টামিনেন্ট, যেরকম বিভিন্ন ড্রাগস, অ্যান্টিবায়োটিক্স বা ধরুন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যেরকম বিসফিনলে বা থ্যালেটস, যেগুলো প্লাস্টিকের মাধ্যমে আসতে পারে, সেগুলো যদি আমার শরীরে যায় সেগুলো নানা রকম অসুবিধার সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে, তার মধ্যে ক্যান্সার একটা অন্যতম, বা যে বললাম আপনাকে এগুলো সব এন্ডোক্রাইন ডিস্টার্বিং কেমিক্যালস, তো এগুলো শরীরে যাওয়া ক্ষতিকর।
1: মাছ ও মাছজাত পণ্যের রপ্তানির উপর এই দূষণের প্রভাব কি হতে পারে?
0: মাছ এবং মাছজাত পণ্যের রপ্তানির উপরে, কারণ আমরা কোথায় রপ্তানি করি, আমরা যেগুলো যারা দেশে রপ্তানি করি যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউএস স্টেটসে বা কোনো উন্নত দেশে, তারা তো সাংঘাতিক, তাদের স্ট্রিক্ট হচ্ছে গাইডলাইন, তারা কোনো ক্ষতিকারক জিনিস যদি সামান্য মাত্র পাওয়া যায় তারা এই এক্সপোর্টটাকে আপনার ফেরত পাঠিয়ে দেবে। আমটাকে একটা জাস্ট ছোট্ট বলবো যে 2012 সালে ইথক্সিকুইনের একটা প্রবলেম হয়েছে।

0: যার জন্য চিংড়ির এক্সপোর্ট আমাদের এই রাজ্য থেকে জাপান থেকে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছিল। তার কারণ ইথক্সিকুইনের হঠাৎ করে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট যেটা ওরা আগে ঠিক করেছিল 0.1, সেটাকে ওরা কমিয়ে দেয় 0.01, আর আমাদের এক্সপোর্ট যেটা ছিল সেটাতে ওরা আমরা পাস করতে পারিনি আমাদের চিংড়িটা, সেই জন্য আমরা ফেরত পাঠিয়ে দিয়েছিল। এরকম আজকাল ওই জন্য কোস্টাল এলাকা অ্যাকোয়াকালচার অথরিটি 20টা অ্যান্টিবায়োটিক্সকে বা ওই ধরনের ওষুধকে অ্যাকোয়াকালচারে ব্যান করে দিয়েছে, যাতে আমাদের এক্সপোর্টটা ক্ষতিকারক নয়। এক্সপোর্ট থেকে
1: আমাদের হাতে সময় আর বিশেষ নেই ডক্টর নাগ, একটু জানতে চাইবো একজন মৎস্য বিশেষজ্ঞ হিসাবে, এই যে আমরা প্রভাব পরিবেশ দূষণের কথা বললাম, এই দূষণের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে এই দূষণের জন্য যে বিশেষ একটা প্রভাব ফেলছে, তো এর প্রতিকারের উপায় কি?
0: দেখুন, এর প্রতিকারের কিছু উপায় আছে, সেটা আমি আপনাকে বলছি। এক হচ্ছে যে ধরুন বিভিন্ন নোংরা জল যে আমাদের নদী নলা বা জলাশয়ে পড়ছে, সেগুলোকে আরো ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, যাতে সিউয়েজ ট্রিটমেন্টটা প্রপার হয়। আমি মানছি যে অনেক এই আজকাল যে ইমার্জিং কন্টামিনেশন আমরা যেগুলো বলি, সেগুলো সিউয়েজ ট্রিটমেন্ট করেও ঠিক করা যায় না, কিন্তু তবুও আমাদের সিউয়েজ ট্রিটমেন্টটাকে স্ট্রিট করতে হবে। কোনো কলকারখানা থেকে যেন দূষিত জিনিস যেন নদীতে না পড়ে, আর হচ্ছে এমন এমন আমাদের নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে হবে। যেমন বিপিএ বললাম, বিপিএ একটা টক্সিক বিসফিনলে, আমাদের বিপিএ ফ্রি প্লাস্টিক যাতে ব্যবহার করতে পারি, বা প্লাস্টিক আমরা বর্জন করি যাতে প্লাস্টিকের পলিউশন না হয়। আর একটা হচ্ছে যে আমরা ধরুন যেরকম থ্যালেটসও খুব ক্ষতিকারক একটা পদার্থ বস্তু, সেটার বদলে যদি সাইট্রেট ইউজ করি প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে, যেটা প্রস্তাব হচ্ছে, বা অন্যান্য কিছু ইউজ করি, তাহলে এই ধরনের কেমিক্যালগুলো যেগুলো ক্ষতি করছে সেগুলো যেন জলে না পড়ে। আর রিলিজিয়াস বিভিন্ন আমাদের ধার্মিক বা সামাজিক অনুষ্ঠানে আমরা জলে নানা রকম ভাবে নোংরা করি, সেটা যাতে আমরা বিরত থাকি। আমাদের নাগরিকদের সচেতনতা বেশি দরকার, যাতে আমরা নিজেদের জলাশয়টাকে পরিষ্কার রাখি আমাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে মাছ কেন শুধু মাছের শরীরে ক্ষতি হচ্ছে তা নয়, অন্যান্য জলজ প্রাণী এবং আলটিমেটলি কিন্তু মানুষেরই ক্ষতি হচ্ছে। এই মানুষের অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার।
1: তাহলে এখানে আপনি বলছেন যে মাছ চাষের ক্ষেত্রে এই পরিবেশ দূষণের যে প্রভাব, সেক্ষেত্রে মানুষকে বুঝতে হবে, মানুষের একটা সচেতনতা দরকার রয়েছে, যে জল দূষণ হলে মাছের মানে পরিবেশ দূষণ হলে তাহলে মাছের বাড় বৃদ্ধি কম হবে, এবং মাছ রোগাক্রান্ত হয়ে যেতে পারে বা মাছ চাষে একটা ক্ষতি সাধন হতে পারে, সেটা মাথায় রেখে যেন পরিবেশ মৎস্য চাষের ক্ষেত্রে পরিবেশ বজায় রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সে চেষ্টা নিতে, তাই তো?
0: অবশ্যই।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মৎস্য চাষে পরিবেশ দূষণের প্রভাব, আর এ নিয়ে আপনাদের বললেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর অন্তর্গত সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ডক্টর সুবীর কুমার নাগ। ডক্টর নাগ, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি চাষাবাদ এই বিষয়টা নিয়ে খুবই ওয়াকিবহাল রয়েছি, সম্যক ধারণা আমাদের আছে, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা সে সম্পর্কে অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই চাষাবাদের সঙ্গেই কিন্তু প্রাচীন কাল থেকে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পশুপালন বা প্রাণী সম্পদের সুস্থায়ী ব্যবস্থাকরণ। এবং এই যে গৃহপালিত পশুরা, তারা কিন্তু অনেক পুরনো দিন থেকেই মানুষের একটা বন্ধু বলা যেতে পারে, এবং আমাদের অর্থনৈতিক যে দিকগুলি রয়েছে সেই অর্থনৈতিক দিকেও কিন্তু এই প্রাণী সম্পদ বৃদ্ধি বা পশুপালন সুস্থায়ী করা, এগুলো বেশ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এবং সেটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখে এসেছি। তো আজকে বুঝতেই পারছেন আমরা এই বিষয় নিয়েই কথা বলবো, অর্থাৎ আমরা কথা বলবো সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা বা পশু সম্পদ ব্যবস্থা, যাই বলি না কেন। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি ডক্টর চিন্ময় মাঝি। ডক্টর চিন্ময় মাঝি বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী স্বাস্থ্য, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর। আমি চিন্ময়বাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার। কৃষক ভাই বোন এবং প্রাণীপালক ভাই বোন যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত এবং নমস্কার জানাই।
2: হ্যাঁ, খুব সুন্দর করে আপনি শুরু করলেন অনুষ্ঠান। যেটা বলছিলাম আমি, যে একদম ইতিহাসের শুরু থেকে বা সভ্যতার শুরু থেকে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে দেখব যে যেমন চাষাবাদ বা কৃষি কাজটা

0: তো অন্যতম প্রধান কাজ ছিল মানব সভ্যতার অন্য একটা দিক নির্দেশন করেছে। ঠিক তেমনিভাবেই কিন্তু প্রাণী সম্পদ বা পশুপালনও কিন্তু একটা অনন্য দিক নির্দেশন করেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তো আজকে আমার প্রথম প্রশ্ন এটাই যে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা, এই যে কথাটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ব্যবস্থাটা বলতে আমরা আসলে কি বুঝছি?
1: সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা হলো এমন এক ধরনের কৃষি চর্চা বলা যেতে পারে, যেখানে একই সঙ্গে পরিবেশ, প্রাণী এবং প্রাণী পালক যে ভাই বোন আছেন তাদের দীর্ঘমেয়াদি সুস্থতা এবং উৎপাদনশীলতা দুটোই কিন্তু বজায় থাকবে।
0: আচ্ছা,
1: এই যে সুস্থায়ী ব্যবস্থা, এই সুস্থায়ী ব্যবস্থার মূলত তিনটে দিক। একটি হলো পরিবেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রাণীগুলির উৎপাদন আমরা দেখতে চাইছি সেই প্রাণীগুলির প্রতি প্রাণী কল্যাণকর যে ভূমিকা সেটাই সেটিকেও দেখতে হবে। আবার এই দুটিকে একসাথে বজায় রাখতে গিয়ে কিন্তু আর্থিক যে বৃদ্ধি বা সুবৃদ্ধির কথা সেটিকেও ভুললে চলবে না। অর্থাৎ এদের সাথে একই সঙ্গে কিন্তু চাষি ভাইকে আর্থিক শ্রীবৃদ্ধির দিকটিও দেখতে হবে, এবং এই তিনটেকে যদি মিলিয়ে দেখা যায় তবেই কিন্তু একটা সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা গড়ে উঠতে পারে।
0: একদম ঠিক কথা। এবং যেটা আপনি শেষে বললেন যে অর্থনৈতিক উন্নতি, আসলে আমাদের তো সবসময়ই চিন্তা থাকে যে কি করলে আমার চাষি ভাই চাষি বন্ধু দিনের শেষে একটু শান্তির হাসি হাসতে পারবে, তার ঘরে কিছুটা লক্ষ্মী এসে প্রবেশ করবেন, তাই তো? আর এই জায়গা থেকেই আমি যেটা পরের প্রশ্ন সেই প্রশ্নের দিকে এগোচ্ছি যে এই যে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা, এটা কি অনেক প্রাচীন একটা ধারণা, বা যদি এটা নতুন কোনো ধারণা হয়ে থাকে তবে হঠাৎ করে এই ধারণার প্রয়োজনই বা পড়লো কেন?
1: খুব ভালো প্রশ্ন করেছেন দিদি। যে জন্যে আমাদেরকে এই জিনিসটাকে ভাবতে হবে সেটা হলো প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনের জন্য যতটুকু পরিমাণে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যতটুকু দরকার ততটুকুই উৎপাদন করত। সেই জন্যেই আমরা দেখতে পাই যে অন্নদামঙ্গলে যখন ভারতচন্দ্র লিখছেন ঈশ্বরী পাটরির মুখ থেকে অন্নপূর্ণাকে, মা অন্নপূর্ণাকে শুধু চাওয়া হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ দুধ তার মানে হলো গিয়ে সেখানে আমাদের প্রাণী পালন, সেই প্রাণী পালনের মাধ্যমে যেন নির্বিষ যে দুধ সেই দুধটা উৎপাদন হয়, এবং ভাত যাতে কোনো ধরনের রাসায়নিক বা কেমিক্যাল না থাকে, এই খুবই সহজ একটা সহজ সত্য বা সহজ চাওয়া যেটাকে বলতে পারি, সেই জিনিসটা কিন্তু ঈশ্বরের কাছে তিনি চাইছেন। এর মধ্যে কিন্তু ভবিষ্যৎ দিনের দিক নির্দেশটা লুকিয়ে আছে, অর্থাৎ কোনো ধরনের রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করে কি করে আমরা সহজ সরলভাবে পরিবেশকে রক্ষা করে উৎপাদন এমনভাবে করব যাতে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা সুরক্ষিত হতে পারে।
0: এবং দুধের কথা বলা হলোই হয়তো এই কারণে, কারণ দুধ একটি সুষম আহার।
1: একদম, দুধ একটি সুষম খাদ্য, এবং এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু দিনে দিনে আরও যেন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে জনসংখ্যা বাড়ছে, এবং এই জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু পশুর সংখ্যা বা প্রাণী সংখ্যার যে উৎপাদন সেই উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা চলছে, এবং এই উৎপাদনকে বাড়াতে গিয়ে কোথাও কোথাও হয়তো মানুষের লোভ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, প্রাণীর স্বাস্থ্য এবং উৎপাদনও বিঘ্নিত হচ্ছে, আবার একই সঙ্গে যে চাষি বা প্রাণী পালক ভাই বোন তাদেরও স্বাস্থ্য বা তাদেরও যে উন্নতি সেটা কোথাও যেন একটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে কি করে পরিবেশকেও বাঁচাবো, প্রাণীরও স্বাস্থ্যকে ঠিক রাখবো, এবং একই সঙ্গে কিন্তু চাষির আর্থিক দিকটাকেও আমাকে ভেবে রাখতে হবে, যেন চাষি এমন না হয় পরিবেশ বাঁচাতে গিয়ে চাষি যেন আবার নিঃস্ব না হয়ে যায়। সুতরাং সব কিছুরই তো শেষে তো আর্থিক সম্পদের মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করে তোলা, এটাই।

0: আমাদের লক্ষ্য। সেই জন্যেই কিন্তু এই সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং সেই দিকগুলোর অবতারণার বা সেগুলো হচ্ছে আলোচনা করার একটা অবকাশ রয়েছে।
1: এবং যেটা আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই যে চাষের যে জমি, সেই জমিটাও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে, তাই না?
0: হ্যাঁ, চাষের জমি বিভিন্নভাবে চাষির যে চাষ থেকে যে উৎপাদন, সেই উৎপাদন এসব বিভিন্ন কারণে হোক, সেটা কিন্তু চাষ থেকে যেমন আস্তে আস্তে কমে আসছে, ঠিক তেমনি কিন্তু চাষি সেগুলো প্রাণী সম্পদ বা মৎস্য সম্পদের মাধ্যমে কিন্তু সেগুলো পুষিয়ে নেবার চেষ্টা বা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
1: তাহলে আমরা একটু বিস্তারিতভাবে একটু এই বিষয়টার মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করি। যে আপনি যেমন বলছিলেন যে তিনটি মূল উপাদান, একটা হচ্ছে পরিবেশ বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, প্রাণীর কল্যাণ করা, এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক বৃদ্ধির একটা চেষ্টা করা। তো এই যে তিনটে মূল বিষয়, এই মূল বিষয়গুলোকে যদি একটা একটা করে আপনি একটুখানি বিস্তারিত আমার শ্রোতা বন্ধুদের বলে দেন।
0: প্রথমেই যে জিনিসটিতে আসি, সেটি হলোকে পরিবেশকে কী করে আমরা ভারসাম্য রক্ষা করব। এখন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে প্রথম যে পয়েন্টটা আসে সেটা হলো যে আমাদের ভারতবর্ষে কিন্তু বিশ্বের যত প্রাণী সম্পদ আছে তার একটা বড় অংশের গরু এবং মোষ বা রুমিন্যান্ট, যা রোমন্থক প্রাণী যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু বসবাস। আবার ঠিক একই সঙ্গে এটাও ঠিক যে এই সমস্ত গরু বা মোষ, অর্থাৎ যারা দুগ্ধ উৎপাদনকারী প্রাণী, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু যতটা পরিমাণে উৎপাদনশীল হওয়া উচিত ততটা পরিমাণে উৎপাদনশীল নয়।
1: আচ্ছা,
0: এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যের মূল কারণ হলো যে দেশীয় যে আমাদের গরু বা মোষ, তারা কিন্তু যতটা পরিমাণে তাদের জেনেটিক উন্নয়ন হওয়ার কথা, সেটা কিন্তু জিনগতভাবে উন্নয়ন হওয়ার কথা, ততটা কিন্তু তারা নয়।
1: আচ্ছা,
0: তার ফলে তাদের রুমেন বা পাকস্থলীর যে মেন অংশ, প্রধান অংশ, সেখান থেকে বিভিন্ন পরিমাণে সন্ধান প্রক্রিয়ায় কিছু গ্যাস উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস বা মিথেন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত। এই মিথেন যত প্রোডাক্ট মানে উৎপন্ন হবে তত কিন্তু বাতাসে বা পরিবেশে গ্রিন হাউস গ্যাস বাড়বে।
1: আচ্ছা,
0: এই জন্যে পশ্চিম দেশের যেগুলো উন্নত দেশ, তারা কিন্তু অলরেডি আমাদের দেশকে, যেগুলো উন্নয়নশীল দেশ, তাদেরকে কিন্তু দোষারোপ করতে শুরু করে দিয়েছে যে আমাদের দেশের গরু এবং মোষ থেকে মিথেন গ্যাসের যে পরিমাণ, যেটা বাতাসে মিশে যাচ্ছে, সেটা কিন্তু কমাতে হবে,
1: কারণ সেটা ক্ষতিকারক,
0: কারণ সেটা ক্ষতিকারক। এবার এক্ষেত্রে আমরা পরিবেশগতভাবে কি করলে সেটা ঠিক হতে পারে? আমরা এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি এসেছে, যে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু গরু বা মোষকে একটি নির্দিষ্ট চারণ ক্ষেত্রের মধ্যে বেঁধে রাখতে পারি। এটাকে ইংরাজিতে বলা হয় স্ট্রিপ গ্রেজিং, মানে একটা স্ট্রিপ অর্থাৎ পার্টিকুলার জায়গা, সেই জায়গাটার মধ্যেই গরু বা মোষ চলবে,
1: বেড়া দিয়ে সেটাকে,
0: হ্যাঁ বেড়া দিয়ে, তার বেশি কিন্তু তারা যাবে না। এতে করে দু তিনটে লাভ হচ্ছে, এক হচ্ছে যে তাদের গ্রিন হাউস গ্যাসটা কমে আসছে, দুই হচ্ছে যে যেহেতু গরু বা মোষ তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চড়ছে, তার ফলে মাটির যে ইরোশন বা ক্ষয়, কারণ চলার ফলে মাটির অনেক ক্ষয় হয়, বা জলের বিভিন্ন ধরনের অপব্যবহার, এগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এটা ছাড়া রোটেশনাল গ্রেজিং বলে আরেকটি ধরনের আছে, অর্থাৎ একই চারণ ক্ষেত্রকে আমরা যদি চার পাঁচটা ভাগে ভাগ করে নিই এবং প্রতিদিন এক একটি ভাগে আমরা গরু বা মোষগুলিকে ছেড়ে দিই,
1: সে ভাগ,
0: তাহলে একটি ভাগে যতক্ষণ ঘাস গজাচ্ছে ততক্ষণ অন্য একটি ভাগে এসে সে চারণ করছে, আবার সেইটাতে হয়ে গেলে তার পরের দিন অন্য একটি ভাগে করছে। এতে করে করে দেখা যায় যখন আমি পঞ্চম বা চতুর্থ ভাগে আসছি তখন প্রথম ভাগে কিন্তু ততক্ষণে ঘাস গজিয়ে গেছে। তো এইভাবে আমরা কম জায়গার মধ্যেও তাদের চারণ করাতে পারি। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সুস্থায়ীভাবে চারণভূমির ব্যবস্থাপনা বলা যেতে পারে। আবার এর সাথে সাথে আমরা এই তৃতীয় বিশ্বের দেশে বা উন্নয়নশীল দেশগুলিতে আমরা কিন্তু প্রচুর জল খরচা করি, সেটা গরু, মোষ, ছাগল, হাঁস, মুরগি, যে সমস্ত প্রাণীগুলো আমরা পালন করি তাদের সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি, নিজেদের প্রয়োজনের ক্ষেত্র করি। সেটা কি আস্তে আস্তে

0: যদি কমাতে পারি তাহলে সেটা পরিবেশগত উন্নয়ন হিসাবেই ধরা হবে। এটা ছাড়া বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমরা বড় বড় গাছ কেটে চারণভূমি তৈরি করে ফেলছি, অথচ বড় গাছকে রেখেই কিন্তু তার নিচে নিচে, যেটাকে এখন বলা হয় এগ্রো ফরেস্ট্রি বলা হয়, তার নিচে নিচে কিন্তু চারণভূমি তৈরি করে ফেলা যায়। সুতরাং সেইভাবে যদি আমরা কিছুটা বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য যে জিনিসটা বলি সেটাকে বাঁচিয়ে রাখি, তাহলে কিন্তু পরিবেশগত কিছু সুস্থায়ী উন্নয়ন আমরা লক্ষ্য করব। এটা গেল পরিবেশের কথা। এরপর হলো প্রাণী সম্পদের আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা প্রাণী কল্যাণ সেটাকে কিভাবে দেখতে পারি। প্রাণী কল্যাণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই এত বিপুল সংখ্যক যে প্রাণীকে আমরা প্রতিপালন করছি, এই বিপুল সংখ্যক প্রাণীকে প্রতিপালন করতে গিয়ে আমাদের কোথাও প্রাণীর সাথে কোথাও অপব্যবহার করে ফেলছি না তো? অর্থাৎ হচ্ছে প্রাণীর থাকতে গিয়ে যতটা পরিমাণে জায়গা লাগে, যতটা পরিমাণে জল লাগে, সেই জায়গাটার সাথে আমরা কোথাও ব্যবস্থাপনার কোনো খামতি করে ফেলছি না তো? সেই জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট করতে হবে। এই যে বিশাল বিপুল পরিমাণে যে প্রাণী সম্পদ, আমরা এটিকে তো সম্পদ বলছি, যে কোনো সম্পদের ক্ষেত্রে কিন্তু রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই রক্ষা করতে গেলে কিন্তু স্বাস্থ্য রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং প্রাণীকে কিন্তু স্বাস্থ্য রক্ষার দিকে বেশি নজর দিতে হবে, যে নজরটা দিলে কিন্তু প্রাণীর উৎপাদনশীলতাও অনেক পরিমাণে বাড়বে এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষা হবে। তিন নম্বর হচ্ছে প্রাণী আমরা মূলত পালন করি দুটি কারণে, ইংরাজিতে বলা হয় প্রোডাকশন এবং রিপ্রোডাকশন, অর্থাৎ উৎপাদন করবে এবং প্রজনন করবে। কিন্তু দেখা যায় যে প্রজননগত বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশে একটা বড় সমস্যা। সুতরাং আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে যদি এই প্রজননের ব্যাপারে কিছু উন্নয়ন ঘটাতে পারি, এমনভাবে করতে পারি যাতে প্রাণীর তে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করে আমরা তার প্রজননকে এমন একটা পর্যায়ে নিয়ে এলাম যেটা থেকে চাষি ভাই সর্বোচ্চ সুবিধা লাভ করলো,
1: আচ্ছা
0: সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রাণী কল্যাণের পক্ষে অনেকটা সহায়ক হবে। এরপরে তিন নম্বরে আসি যে এত কিছু করতে গেলেও কিন্তু আমাদেরকে কিছু কিছু আর্থিক শ্রীবৃদ্ধিকে ভুলে গেলে চলবে না। অর্থাৎ পরিবেশগত উন্নয়নকে সাথে নিয়ে, প্রাণী কল্যাণকে সাথে নিয়েও আমরা কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধিকেও দেখতে পারি। কেমনভাবে দেখতে পারি? আজকাল কিন্তু অনেক ধরনের প্রাণী সম্পদ ব্যবস্থা এসেছে, যে প্রাণী সম্পদ ব্যবস্থায় কিন্তু আমরা সুসংহত ব্যবস্থার সাহায্য নিতে পারি। সুসংহত ব্যবস্থা বলতে কি বোঝায়? যে একই সঙ্গে আমি মাছ, পশুপালন, তার সাথে চাষবাস, তার সাথে সবজি চাষ, এই সব কিছুকে এমনভাবে আমি
1: পরিকল্পনা
0: করলাম যাতে একের বর্জ্য অন্যের কাজে লাগে। এই জিনিসটাকে যদি আমরা প্রায় অভ্যাসের পর্যায়ে নিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু একই সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং পরিবেশ রক্ষা পাবে।
1: অর্থাৎ মানে বছরের শুরুতেই যদি একটা পরিকল্পনা করে নেওয়া যায় এবং সেই অনুযায়ী যদি এগোনো যায় তাহলে বোধহয় সেক্ষেত্রে অনেকটাই
0: সুবিধা পাবে। এটা ছাড়াও কিন্তু চাষি ভাইদের কাছে বলবো যে আর্থিক শ্রীবৃদ্ধির কিন্তু অনেক ধরনের উপাদান আছে, কারণ এখন কিন্তু মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন।
1: একদম।
0: তো আমরা যদি চিরাচরিত যে জিনিসগুলি, যে উৎপাদিত জিনিসগুলিকে আমরা দেখি, যেমন দুধ, দুধ অবশ্যই ভালো, কিন্তু দুধের থেকে দই ক্যালসিয়ামের দিক থেকে আরও ভালো। তো আমরা যদি শুধু দুধকে উৎপাদন না করে দুধের সাথে সাথে দুগ্ধজাত দ্রব্য, মাংসের সাথে সাথে মাংসজাত দ্রব্যগুলোকে তাদের গুণমান ঠিক রেখে উৎপাদন করি এবং সেগুলোকে বাজারজাত করার চেষ্টা করি, তাহলে চাষি ভাই কিন্তু অবশ্যই লাভ করবেন। এটা ছাড়াও কিছু কিছু বিজ্ঞান ভিত্তিক প্রাণী প্রাণন আছে, বা যেগুলোকে আমরা বলতে পারি যে প্রিসিশন ফার্মিং। প্রিসিশন ফার্মিং বলতে বোঝায় যে আমার সেই জায়গাটির মূল শক্তি কি। অর্থাৎ আমরা যদি সুন্দরবনের দিকে যাই, সুন্দরবনে যেমন বেঙ্গল গোট, যেটাকে আমরা বলি আমাদের বাংলার ছাগল, বা গাড়ল ভেড়া, এটা কিন্তু সুন্দরবনের শক্তি। তাহলে আমরা যদি সুন্দরবনের

0: চাষি ভাইদের গাড়ল ভেড়া এবং বেঙ্গল যে ছাগল, সেই ছাগলের ওপরে নির্ভর করে জীবিকা নির্বাহের পথগুলোকে বেছে নিতে বলি, তাহলে তারা আর্থিকভাবে বেশি লাভ করবেন।
1: ঠিক
0: ঠিক তেমনি বনপালা বলে একটি ভেড়া আছে যেটি উত্তরবঙ্গে বেশি চলে। এই ভেড়াটিকে যদি উত্তরবঙ্গেই পালন করার চেষ্টা করি এবং তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলিকে তাদের খাবারের মাধ্যমে মিশিয়ে দিই, তাহলে কিন্তু সেই জায়গাতে সেটি আর্থিক শ্রীবৃদ্ধির সহায়ক হবে। তো এটা ছাড়াও আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যা বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা হয়তো মিসইউজ করে ফেলছি, অপব্যবহার করে ফেলছি, সেইগুলোকে অপব্যবহার না করে তাদের সুব্যবহার যদি আমরা করি তাহলে সেটা কিন্তু আরও ভালো সহায়ক হবে।
1: খুব সুন্দর কথা দিয়ে চিন্ময়বাবু আজকের এই অনুষ্ঠানের একদম শেষটা টেনে আনলেন, আর কিন্তু কথা বলার সময় নেই বন্ধুরা। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ডক্টর চিন্ময় মাঝি, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী স্বাস্থ্য উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর। চিন্ময়বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত মানে খুব সুন্দর করে আমার বন্ধুদের এই যে পুরো বিষয়টা আপনি বুঝিয়ে বললেন, হয়তো সময় থাকলে আরও কিছু কথা বলা যেত, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: সকলকে ধন্যবাদ
1: বন্ধুরা, আজ তাহলে এখানেই কথা শেষ করি, আমি বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, আর নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সমীক্ষা, শিরোনাম বন মহোৎসব সপ্তাহ, প্রত্যাশা ও অঙ্গীকার। বলছেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য।
1: শুরুটা হয়েছিল স্বাধীনতার বছর 1947-এ, কিন্তু পরাধীন ভারতবর্ষে। উদ্ভিদবিজ্ঞানী তথা উচ্চপদস্থ আমলা ডক্টর মহিন্দর সিং রন্ধাওয়ার উদ্যোগে 20-27 জুলাই জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হল। পরম্পরা অক্ষুণ্ণ রেখে কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী কানহাইয়ালাল মানেকলাল মুন্সী বৃক্ষরোপণকে জাতীয় কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করলেন 1950 সালে এবং নামকরণ করলেন বন মহোৎসব সপ্তাহ, যার সময়সীমা ধার্য হল প্রতি বছর জুলাই মাসের 1-7 তারিখ। বন মহোৎসবের মূল উদ্দেশ্য যেমন স্বাস্থ্যকর এবং দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়ে তুলতে, বন বনানীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, তেমনি বনসৃজন ও বৃক্ষরোপণকে উৎসাহিত করে বনভূমি রক্ষা তথা সংরক্ষণ করা। এই বন মহোৎসব বছরের অন্যান্য সময়ে আয়োজন না করে জুলাই মাসের প্রথম সপ্তাহেই যে পালন করা হয় তারও সুচিন্তিত যুক্তি রয়েছে। জুলাই হল বর্ষার মাস, মাসের প্রথম সপ্তাহ থেকেই সজল মেঘে ঢেকে যায় আকাশ, বারিধারা নেমে আসে অকৃপণ, সিক্ত হতে থাকে দেশের প্রায় প্রতিটি অঞ্চল। বর্ষার আরম্ভ লগ্নে রোপিত চারাগাছ নিরন্তর পুষ্ট হতে থাকে প্রাকৃতিক জলের ধারায়, আর গাছের শিকড় মাটির তলায় খুঁজে নিতে পারে তার স্থায়ী ঠিকানা। জলের অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই সীমিত। বছরের অন্য সময়ে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করলে চারাগাছগুলিকে বেঁচে থাকবার জন্য কৃত্রিম উপায়ে প্রাপ্ত জলসিঞ্চনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, ফলে রোপিত চারাগাছের মৃত্যুহার বেড়ে যায়। সে কারণেই বিগত 7.5 দশকেরও বেশি সময় ধরে দেশে বন মহোৎসব পালিত হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। বর্তমানে ভারতবর্ষে সবুজের পরিমাণ মোট ভৌগোলিক এলাকার 25.17%, যার মধ্যে বনভূমি রয়েছে 21.76%, আর বৃক্ষাচ্ছাদন 3.41%। 1988 সালে প্রণয়ন করা জাতীয় বননীতিতে দেশের মোট ভৌগোলিক এলাকার 33% বনাঞ্চলের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। সেই হিসেবে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা এখনও অর্জন করতে পারিনি, খানিকটা পিছিয়েই রয়েছি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গত দশকে প্রায় 21 লক্ষ হেক্টর গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক বনভূমি বৃদ্ধি পেয়েছে, যা মূলত বৃক্ষরোপণ এবং পুনরুদ্ধার প্রকল্পের কারণেই সম্ভবপর হয়েছে। বনভূমির বাইরে বৃক্ষরোপণ এবং সামাজিক বনসৃজনের ফলে দেশে বৃক্ষাচ্ছাদন বেড়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে এবছরেও সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা এবং সরকারি দপ্তরের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশ জুড়ে কোটি কোটি চারাগাছ লাগানো হচ্ছে। অবশ্যই দেশীয় প্রজাতির গাছ লাগানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্কুল, কলেজে, ক্লাবে, সমিতিতে পোস্টার, স্লোগান ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন হয়েছে। কোম্পানিগুলো তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। ব্যক্তি পর্যায়ে মানুষ তাদের নিজস্ব বাগান, আবাসিক এলাকা কিংবা কারো স্মৃতির উদ্দেশ্যে গাছ রোপণ করছেন। প্রসঙ্গত

0: ভারত সরকারের তরফেও মায়ের স্মৃতির উদ্দেশ্যে এক পেড় মা কে নাম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আবার চারাগাছ স্পন্সর করার ব্যবস্থাও রয়েছে বেসরকারি উদ্যোগে। সেক্ষেত্রে চারাগাছটি জিও ট্যাগিং ও ব্লকচেন যাচাই করা থাকবে, যাতে অনুদানদাতা যে কোনো সময়ে সেটির বর্তমান পরিস্থিতির খোঁজ পেতে পারেন। একটা কথা মনে রাখা জরুরি, গাছ লাগানোই নয়, কটা গাছ বাঁচিয়ে রাখা গেল সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথাগত এক সপ্তাহের বনমহোৎসব সার্বিকভাবেই আমাদের পরিবেশ চেতনাকে উদ্বুদ্ধ করুক। ক্রমবর্ধমান বৃক্ষছেদন, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইকে আরেকটু বাড়তি অক্সিজেন যোগাক, এই আমাদের কামনা।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম বনমহোৎসব সপ্তাহ, প্রত্যাশা ও অঙ্গীকার, বললেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েবে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতিরাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনার তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান TTP, জৈশি মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য

0: সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে CG সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমে ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR কে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে DSE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই রাত 8:00 শুনবেন বাংলা নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শ্রুতি গুপ্ত। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সুস্মিতা পালের কণ্ঠে নজরুলগীতি। 9:45 রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন গজল। 10:45 রাত 11:00 লঘুসঙ্গীতে শুনবেন বেহালা বাদন শিল্পী অনুপম আচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 11:10 শুনবেন এসরাজ শিল্পী শুভায়ু সেন মজুমদার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 11:40 শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে সেখানকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতায় রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: সব এমএলএ লোক কা ইস ওরিয়েন্টেশন ক্যাম্প মে আচ্ছা করকে সিখনা হ্যায়, যে কই पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার

0: ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
1: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
2: সঠিক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, এটাকে বদলাতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু মেক, উই হ্যাভ টু আপগ্রেড দ্য স্টেট সেক্টর।
1: কলকাতায় রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে, বর্তমানে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আগামী বুধবার মামলাটি শুনানির জন্য রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026 তথা শস্যবর্ষে সব চাষিকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসেই কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
3: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাটমিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসেজ ফার্মাররা পেতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, গ্রেড ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে, JCR পার্চেস সেন্টারের লোকেশন তারা এই পাটমিত্র অ্যাপ থেকে জানতে পারবে। এটা ছাড়াও যে ফার্মার JCR কে পাট বিক্রি করবে তার পেমেন্টের কি স্ট্যাটাস। এরপরে এবছর থেকে আমরা ডিজিটাল স্লট বুকিং চালু করেছি MSP পার্চেসের জন্য। এই স্লট বুকিং অ্যাপ্লিকেশনটা কিন্তু পাটমিত্র অ্যাপেই ইনবিল্ট আছে।
1: রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গেছেন। শিলিগুড়িতে এক প্রশাসনিক বৈঠকে তিনি উত্তরবঙ্গের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানো, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ট্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যে 300টি প্রকল্পের কাজ চলেছে সেখানে বিডিওরা স্থানীয় বিধায়কদের নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র NBDD উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে, এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল MLA নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা।
1: কলকাতা রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার যোগ্য তারা তা অবশ্যই পাবেন। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলা বিজেপি কর্মী সমর্থক আজ মধ্যগ্রাম পুরসভার পুর প্রধান নিমাই ঘোষের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভে সামিল হন মহিলারা। হুগলির উত্তরপাড়া বৈদ্যবাটি পুরসভায় টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় উপভোক্তারা বিক্ষোভ দেখান। কলকাতা হাইকোর্ট বিধানসভায়

0: বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি গ্রহণ করছে, তাই এই মামলায় তার রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বহাল থাকবে। বিচারপতি চন্দ 14 জুলাই সার্কিট বেঞ্চে আসার পর এই মামলার শুনানি গ্রহণ করবেন। এদিকে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদনেরও আজ শুনানি হয়নি। বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে গত 25 জুন মামলার শুনানি হয়, কিন্তু বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। শ্রীরামপুরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এনআইএ আদালতে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা নাটক।
2: এখন শুনবেন নাটক ভালো আছি ভালো থেকো। রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, নাটক ভালো আছি ভালো থেকো।

0: দেন ইয়ং ম্যান, এখন কেমন ফিল করছো?
1: সেটা আমার জানার কথা নয়।
0: মানে?
1: মানে খুব সহজ, আপনি ডাক্তার, আমি কেমন আছি, কেমন ফিল করছি সব জানার জন্য আপনি রয়েছেন। ইউ আর বিং পেড ফর দ্যাট।
0: ওকে ওকে, আই সি।
1: ওই যে বললেন আই সি,
0: আই মাস্ট প্রেজ ইউর সেন্স অফ হিউমার। ঠিক আছে ঠিক আছে, শোনো আমি আবার পরে আসবো, রেস্ট নাও। আর শোনো, বিছানা ছেড়ে একদম উঠবে না।
2: স্যার,
1: আমি কারো স্যার নই,
2: আমরা সামান্য ওয়ার্ড বয় স্যার। এখানে পেশেন্টদের স্যার ম্যাডাম ছাড়া অন্য কিছু বলার নিয়ম নেই স্যার।
1: নিয়ম নিয়ম নিয়ম কে ঠিক করে সব?
2: ম্যানেজমেন্ট স্যার।
1: আমি তোমার নার্সিংহোম এর কথা বলিনি।
2: নার্সিংহোম আর বাড়ির বাইরে আর কিছু জানার নিয়ম নেই স্যার। খাবারটা কোথায় রাখবো?
1: ডাস্টবিনে।
2: নিয়ম নেই স্যার।
1: এইসব খাবার কেউ খেতে পারে? তুমি পারবে?
2: খুব পারবো, এলে বড়তে যাবো। নেহাত নিয়ম নেই।
1: বেরো বেরো।
3: কি হলো, আবার হইচই করছেন?
1: আপনিও তো আবার এসেছেন, বলেছি না আপনাকে দেখলেই আমার শরীর খারাপ বেড়ে যায়। যান যান, প্লিজ লিভ মি অ্যালোন।
3: এতদিন চাকরি করছি, এমন রুগী দেখিনি বাবু। আজই মেট্রনকে বলে ডিউটি চেঞ্জ করে নেব, মরণ হয় না।
4: কি হলো, আপনি বিছানা ছেড়ে একা একা উঠেছেন কেন? চুপ করে আছেন যে, এদিকে আসুন।
1: না
4: না, কেন?
1: একটা না বিছানায় শুয়ে থাকতে কারোর ভালো লাগে বলুন?
4: সেটা আমি ঠিক বলতে পারবো না।
1: কেন?
4: একটা না কেমন লাগবে কি করে বলবো? ঘুমের সময়টুকু ছাড়া বিছানার সঙ্গে আর যোগাযোগ কোথায়?
1: ঘুম, কতদিন ঘুমের সঙ্গে দেখা হয় না জানেন। আপনি হাসছেন, আমি তো জানতাম এই নার্সিংহোমে হাসি নিষিদ্ধ।
4: কারোর সঙ্গে দেখা করতে গেলে তো চোখ দুটোকে খুলে রাখতে হয়, চোখ খুলে ঘুমের সঙ্গে দেখা কি করে হবে শুনি? দাঁড়ান, ফুলদানির ফুলগুলোকে বদলে দিই।
1: না

0: থাক।
1: কি হলো?
0: যে ফুলগুলো আছে সেইগুলোই থাক।
1: কেন? এই টাটকা ফুলগুলো আপনার ভালো লাগছে না বুঝি?
0: যা পুরনো হয়ে যায় মানুষ সব ফেলে দেয় কেন বলতে পারেন?
1: অত কিছু জানলে কি একটা প্রাইভেট নার্সিং হোমে নার্সের কাজ করতাম?
0: কি
1: কি হলো?
0: আপনি আমার খাতাটা খুলে কি দেখছেন?
1: আমি বুঝতে পারিনি, আই এম ভেরি সরি।
0: সরি সরি বললেই যেন সাত খুন মাপ। একটা লাইন তো এর মধ্যে নিশ্চয়ই পড়ে ফেলেছেন।
1: বিশ্বাস করুন, একটা বর্ণ পড়িনি, তার আগেই তো আপনি।
0: বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না।
1: ও, আমি চললাম।
0: চলে যাচ্ছেন? যান যান, আমার কিছু যায় আসেন। কি হলো, আবার ফিরে এলেন যে বড়?
1: চিৎকার করবেন না, এটা একটা নার্সিং হোম।
0: সো হোয়াট, আমাকে বিনা পয়সায় নিশ্চয়ই এখানে রাখা হচ্ছে না?
1: তা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? আপনার আশেপাশে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছেন, তার মাঝখানে এরকম হইচই করাটা নিশ্চয়ই উচিত কাজ নয়।
0: বিনা অনুমতিতে অন্যের ডায়েরি পড়াটা কি খুব উচিত কাজ?
1: এর আগেও দুবার সরি বলেছি, আবারও বলছি সরি।
0: বেশ, আমিও বলছি সরি সরি সরি।
1: আপনি সত্যি প্রতিমাদি ঠিকই বলছিল।
0: কে প্রতিমাদি?
1: ওই যে সিস্টারকে দেখলে আপনার নাকি অসুখ বেড়ে যায়। কি হলো, কি হলো আপনার? শরীরটা খারাপ লাগছে?
2: স্যার, কি চাই?
3: জল।
2: আমি জল দিতে পারবো না।
3: নিতে নয় স্যার, দিতে এসেছি।
2: আশ্চর্য, ভেতরে ঢুকে পড়লে যে। আমি কি তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছি?
3: ঠিক আছে স্যার, চলে যাচ্ছি।
2: তোমাকে আমার দরকার নেই, কিন্তু জলটা আমার প্রয়োজন।
3: জলটা দিতে গেলে তো আমাকেও ভিতরে আসতে হবে স্যার।
2: তোমার ডান হাত আর জলের জগটা ভিতরে এলেই হবে। এবার তুমি আসতে পারো।
3: বলুন স্যার।
2: তুমি আবার ফিরে এলে কেন?
3: আপনি তো বিল বাজিয়ে ডাকলেন।
2: তোমাকে নয়, নার্সকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও ডাকো, ডেকে নিয়ে এসো।
3: প্রতিমাদি আপনার ঘরে আসতে চায় না স্যার।
2: আমিও চাই না উনি আমার ঘরে আসুন। যাও।
3: কোথায় যাবো স্যার?
2: একটু নাচতে চাইছে না বলে আমাকে অনেকটা থাকতে হবে। যাও, যাকে হোক নিয়ে এসো।
3: ঠিক ঠিক আছে স্যার।
2: দাঁড়াও, কাল যিনি এসেছিলেন উনি ফ্রি থাকলে ওনাকে আসতে বলো।
1: বলুন।
2: জল।
1: জল তো দিয়ে যাওয়ার কথা, দিয়ে যায়নি।
2: অত কথায় উত্তর দিতে পারবো না, এখন নেই, ব্যাস।
1: মানে
2: আপনাদের এখানে সামান্য জলের জন্য কি এত জবাবদিহি করতে হয় নাকি? কি হলো, ভয় পেলেন মনে হচ্ছে?
1: আপনি টাটকা ফুলগুলোকে ওরকম নির্মম ভাবে কুচি কুচি করে ছিঁড়ছেন কেন?
2: বাহ, এই তো জল এনেছেন, তাড়াতাড়ি দিন তো। খুব চেষ্টা পেয়েছে।
1: কি হলো, জগটা আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? এইমাত্র তো বললেন খুব চেষ্টা পেয়েছে।
2: জলটা আপনি খান।
1: আমি কেন? আমার তো জল তেষ্টা পাইনি।
2: জলই তো খেতে বলছি, বিষ তো নয়।
1: কিন্তু
2: তেষ্টা না পেলেও মানুষ দু এক চুমুক জল খেতেই পারে।
1: যদি আপনার কথা না শুনি
2: তাহলে অনিচ্ছা সত্ত্বেও আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব।
1: কমপ্লেন?
2: হ্যাঁ, বলতে বাধ্য হব যে আমার যথাযথ কেয়ার নেওয়া হচ্ছে না, সামান্য সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না।
1: অদ্ভুত, দিন জলটা দিন।
2: ঠিক ধরতে পেরেছিলাম, হঠাৎ করে একজন নতুন নার্স চলে কি মিশিয়ে এনেছিলেন, ভাবতেই পারেননি যে ওটা জোর করে আপনি কি খাওয়াবো খেয়ে পাঠিয়েছিল আপনাকে। বলুন বলুন, আপনি মনে নেই?

0: এখনো নয়।
1: তাহলে
0: আপনি কি চাইছিলেন, আমি মরে যাই?
1: না, ঠিক তা নয়।
0: তবে
1: আমার খুব শীত করছে,
0: শুয়ে পড়ুন, গায়ে চাদর দিয়ে দিচ্ছি।
1: শুতে ইচ্ছা করছে না।
0: এবার কথা না শুনলে খুব বকবো, কিন্তু চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ুন, আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি।
1: না, ফ্যানটা চলুক, হাওয়াটা বন্ধ হয়ে গেলে যদি শ্বাস দিতে না পারি। আপনি মাটিতে বসে কি করছেন?
0: ছেঁড়া ফুলের পাপড়িতে মেঝেটা নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করছি। আচ্ছা, আপনি কি খুব রাগি?
1: না তো, হ্যাঁ বোধহয়, ঠিক জানি না, একটা কথা বলবো?
0: বলুন না।
1: আমি কেন বেঁচে আছি বলতে পারেন?
0: বারে রোজ সকালে আকাশটাকে একটা প্রকাণ্ড লাল সমুদ্র বানিয়ে যে সূর্যটা ওঠে তাকে দেখবেন বলে, শীতের ভোরে পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ, দুপুরবেলার নিস্তব্ধতার উপর থেকে চড়ুই পাখির কিচির মিচির, এমন আরো কত কিছু। এগুলো দেখতে না পাওয়া, শুনতে না পাওয়া কিছু নয়।
1: না, আমি থাকি বা না থাকি, পৃথিবীর কোথাও কোনো নিয়মের ব্যতিক্রম ঘটবে না।
0: কিন্তু পৃথিবীর রং, পৃথিবীর সুর, পৃথিবীর গন্ধ যদি সে আপনার সঙ্গে ভাগাভাগি করে না নিতে পারে, সেটা তো পৃথিবীর ক্ষতি, মস্ত ক্ষতি।
1: আপনি আপনার ভেতরের মানুষটাকে আলো হাওয়া জল যুগিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমার মধ্যে আর ছিটে ফুটে রোমাঞ্চ অবশিষ্ট নেই।
0: আবার কি হলো, বিছানা ছেড়ে জানলার দিকে দৌড় লাগালেন কেন?
1: গন্ধ পাচ্ছেন না? বকুল ফুলের
0: তেমন কিছু না, আসলে অনেকদিন পরে একজন মানুষকে দেখলাম যার সঙ্গে বকুল ফুলের আলাপ আছে।
1: এত অবাক হওয়ার কি আছে?
0: অবাক হইনি তো। আপনি কি যেন বলছিলেন?
1: কি বলছিলাম কে জানে, মনে পড়ছে না। একটা কথা বলবো?
0: বলুন না।
1: না মানে কিছু মনে করবেন না,
0: আগে কথাটা তো শুনি, কি হলো বলুন।
1: না থাক,
0: বলুন বলুন, রাগ করতে হবে না, বলুন।
1: আপনার নামটা
0: কেন? সিস্টার, সবাই তো ওই নামেই ডাকে।
1: ওই নামে ডাকবো না বলেই তো এতক্ষণ একবারও ডাকিনি।
0: আমি ছাড়া বাকি যে নার্সরা আসেন তাদের কি নামে ডাকেন?
1: তাদের কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না, তবে আমি জানি সিস্টার বলে ডাকাটাই দোষ।
0: তাহলে আমি কি দোষ করলাম?
1: না না, দোষ কেন হবে, আপনাকে সিস্টার মনে করতে পারছি না, জাস্ট কোনোভাবেই পারছি না। সব নার্সকে যে সিস্টারলি হতে হবে তার তো কোনো মানে নেই।
0: উমা, তার মানে?
1: আমি কিন্তু আপনার নামটা এখনো জানতে পারলাম না।
0: তাতে কি কোনো অসুবিধে হচ্ছে? এতক্ষণ তো আমরা দিব্যে কথাবার্তা চালিয়ে যাচ্ছি, কি হলো, কোথায় যাচ্ছেন?
1: টয়লেট।
0: একা যেতে পারবেন?
1: বড় হওয়ার পর ওই জায়গাটাতে সাধারণত একাই যাতায়াত করি।
0: দাঁড়ান এক মিনিট, এবার যান।
1: টয়লেটটা চেক করে আসার কোনো প্রয়োজন ছিল না, ভয় নেই, এই মুহূর্তে সুইসাইড করার পরিশ্রমটুকু করতে ইচ্ছে করছে না।
0: আগুন খেলবি, আগুনকে নিয়ে হারিয়ে যাওয়ার খেলা, এক মুঠো ধুলো সঙ্গী করে রাস্তা হাঁটবি, জন অরণ্যে একা একা পথ চলা, জল ছুঁয়ে বল গান শোনাব, মুক্তির গান মৃত্যুর গান, আগুন যখন জলকে নেভাবে
1: পথের ধুলোতে শেষবার স্নান।
0: বাহ, আপনি তো দারুণ লেখেন।
1: যেমনই লিখি নিজের জন্য লিখি, চেয়ারে বসে পা দোলাতে দোলাতে আপনি পড়বেন বলে একটা লাইনও লিখিনি।
0: লেখাগুলো ছাপতে দেন না কেন?
1: কথা ঘোরাবেন না, আপনাকে তো এর আগেও বলা হয়েছে, আমার খাতায় হাত দেবেন না।
0: ভাগ্যিস আপনার কথা শুনিনি, তাহলে জানতেও পারতাম না আপনার লেখার হাতটা এত সুন্দর। রাখবেন না, ডাক্তারবাবু রাগ করতে মানা করেছেন, মনে নেই বুঝি?
1: আশ্চর্য, আপনারা সবাই যা ইচ্ছে করে যাবেন আর আমি রাগটুকুও করতে পারবো না।
0: লেখাগুলো ছাপতে দেন না কেন?

0: কথাগুলো শুধুমাত্র আমার কথা বলে?
1: সবার মাঝে পড়লে হয়তো দেখতেন আপনার শব্দগুলো অন্যদেরকেও ছুঁতে পারছে।
0: ব্যক্তিগত কোনো কিছু অন্যের সামনে মেলে ধরাটা আমি পছন্দ করি না।
1: কি আর করা যাবে, বাংলার পাঠিকাকুল মহৎ সৃষ্টির থেকে বঞ্চিত হলো।
0: ঠাট্টা করছেন?
1: একদমই না, তবে একটা নালিশ আছে। কবিতাটার লাইনে লাইনে অমন মন খারাপের গন্ধ কেন?
0: নিজের সমস্ত শরীর আর মন জুড়ে রয়েছে খারাপ লাগা, এমন চড়া পারফিউম ছড়িয়ে নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখতে বলছেন। কি আপনি চলে যাচ্ছেন?
1: যাচ্ছি না, আসছি, অন্য বন্ধুদের সঙ্গে দেখা করে আসছি।
0: বন্ধু?
1: নার্সিং হোমে যারা এসে থাকতে বাধ্য হয়েছেন তারা তো সবাই আমার বন্ধু।
0: বন্ধু? আপনি সবার বন্ধু? এত সহজে কাউকে বন্ধু বলা যায়?
1: একটু ঘুরে আসি, আরো কয়েকজন অপেক্ষা করে আছেন যে।
0: না,
2: খাবার
0: লাগবে না।
2: কেন?
0: উঠিয়ে নিন অম্বল।
2: অ্যান্টাসিড দিচ্ছি।
0: লাভ নেই, আপনার মুখ দেখলেই আমার অম্বল হয়, মাথা ধরে যায়। খাবারটা নিয়ে যান।
2: আপনি
0: আমি বলছি ওকে ডেকে দাও। এসেছেন, আসুন।
1: একটু দাঁড়ান, আপনার খাবারটা নিয়ে আসি।
0: আমার খাবার দরকার নেই, খিদে পাইনি। আপনি ভেতরে আসুন এখনই।
1: আপনি কি চান আমাদের সবার চাকরি চলে যাক?
0: আমার খাওয়া না খাওয়ার উপরে যদি আপনার চাকরি নির্ভর করে তাহলে নিয়ে আসুন।
1: থ্যাংক ইউ।
0: তবে আমি খাবো না, আপনি খেয়ে নেবেন।
1: সেদিন তো একবার জল খাইয়ে পরীক্ষা নিলেন, তাতেও সন্দেহ গেল না?
0: না না, ওই জন্য নয়, সত্যি খিদে পাইনি। আপনাদের আপনার চাকরি বাঁচাতে বললাম।
1: এশিয়ানদের খাবার আমরা খেতে পারি নাকি?
0: দেখছে কে?
1: কেউ দেখছে না বলে জেনে বুঝে একটা অন্যায় কাজ করব?
0: ন্যায় অন্যায় পাপ পুণ্য ভালো মন্দ এসব ধারণা কে তৈরি করেছে বলুন তো?
1: আমি তৈরি করিনি, এ কথা হলপ করে বলতে পারি।
0: ঠাট্টা নয়, আমার সত্যি মাঝে মাঝে জানতে ইচ্ছে করে।
1: এ তো খুব সহজ কথা, যুগে যুগে সমাজের মাথারাই সব নিয়ম তৈরি করে এসেছে,
0: এবং সেটা করেছে নিজেদের সুবিধার কথা মাথায় রেখে। কখনো কখনো আমার মনে হয় সমস্ত নিয়মগুলো ভেঙে চুরমার করে দিই। আচ্ছা, স্বামী নয়, প্রেমিক নয়, এরকম কাউকে কখনো চুমু খেয়েছেন?
1: হোয়াট?
0: চুমু চুমু, আমার এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছে একটা চুমু খেতে।
1: যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, এক পাও এগোবেন না।
0: ভয় পাবেন না, জোর করে কোনো কিছু আদায়ের মধ্যে আমি নেই।
1: এরকম উদ্ভট ব্যাপার আপনার মাথায় এলো কি করে?
0: মাথায় এসেছে না মনে, মনে না শরীরে, সেটা ঠিক বলতে পারবো না। তবে আপনার মধ্যে একটা অন্যরকম মানুষ আছে, তাকে স্পর্শ করার জন্যই হয়তো।
1: কায়দাটা পুরনো
0: আমার কাছে, দীর্ঘ বৈশাখের পর এক পশলা বৃষ্টির মতোই নতুন। এবং বিশ্বাস করা না করা যদিও আপনার হাতে, এটা কোনো কায়দা নয়। অনেকদিন পরে কাউকে দেখে এমন মনে হলো।
1: ছি,
0: একটু আগে আপনি খাওয়ার জন্য জোর করছিলেন না
1: তো?
0: পেটের খিদেকে গুরুত্ব দেন ঠিকই করেন, কিন্তু মনের খিদের কথাটা মুখ ফুটে প্রকাশ করলে এমন ঠান্ডা চোখে তাকান কেন বলুন তো? একটা গান শোনাবেন?
1: আপনি
0: একটা গান
1: যদি বলি আমি গাইতে পারি না?
0: বুঝবো আপনি সত্যি কথা বলছেন না, ওইভাবে তাকিয়ে আছেন কেন? মিথ্যে কথা বলাটা একটা শিল্প, সবাই শিল্পী হবে এমন আশা করাটা অন্যায়। শুরু করুন।
1: আমি আসছি।
0: যাবেন না প্লিজ,
1: আমার যাবার সময় হয়ে এসেছে।
0: আমার ছোট ছোট চাওয়াগুলোকে সবাই এমন পা দিয়ে পিছে পিছে মেরে ফেলা কেন বলুন তো?
1: আমার বেলা যে যায় সাজ বেলাতে তুম। ভিজিটিং আমার শুরু হলো, আমি যাই।
0: কেন?

0: আপনার ভিজিটার আসবে।
1: না
0: আজকেও আসবে না বুঝি?
1: আজ কেন? আগেও কেউ আসেনি, পরেও কেউ আসবে না। রোজ এই সময়টায় ডাক্তারবাবু আমায় জানলার কাছে এসে দাঁড়ানোর পারমিশন দিয়েছেন। রং বেরঙের পোশাক পরা মানুষ ঢোকে বেরোয়, মনে হয় এটা নার্সিংহোম নয়, একটা মেলা। কারোর মুখে হাসি, কারোর চোখে শূন্যতা।
2: আপনাকে এক কথা কতবার বলবো বলুন তো?
1: আপনি যতবার বলেছেন আমি ঠিক ততবার ওই একই উত্তর দিয়েছি।
2: আপনি আমার সঙ্গে কোঅপারেট না করলে আমার পক্ষে আপনাকে নার্স করা সম্ভব নয়।
1: আপনি একজন পারফেক্ট নার্স।
2: ঠাট্টা করছেন?
1: নার্স না রস, আপনার কথাবার্তায় কোনো রস নেই, কারণ কাঠখুট্টা, সবসময় যেন সবার উপরে রেগেই আছেন।
2: শুনুন, পেটের দায় চাকরি করতে এসেছি, রস বিতরণ করতে নয়। জ্ঞান তো ডিউটি ফাঁকি দিই না। ব্যাস ওষুধটা খেয়ে নিন।
1: নতুন নার্স না এলে আমি খাবো না।
2: বলছি তো ও একটু অসুস্থ।
1: অন্যদের সুস্থ করার দায়িত্ব নিয়ে নিজেরা অসুস্থ হয়ে যান কেন বলতে পারেন? এটা কি ডিউটিতে ফাঁকি দেওয়া নয়?
2: ডাক্তারবাবুকে সুযোগ মতো জিজ্ঞেস করে নেব।
1: আপনার ডিউটি করা হয়ে গেছে, এবার আসুন প্লিজ।
2: দেখুন, আমাদের নার্সিংহোমের একটা রেপুটেশন আছে। আপনি গত 3 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, আজ ওষুধ খেতেও ঝামেলা করেছেন। আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমাদের বদনাম হয়ে যাবে। ভালোই ভালোই কথা না শুনলে আমরা কিন্তু জোর করতে বাধ্য হব।
1: শরীর, আমার মন, আমার যা ইচ্ছে তাই করব। আপনার নামে জোর করার কে?
3: কি হয়েছে প্রতিমাদি?
2: ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয় এক্ষুনি।
1: আমি সব বুঝতে পারছি, সবাই ওদের লোক, আমি ওদের কথা বলতে চলবো না। মরতে হলে নিজেই ইচ্ছায় মরবো।
4: প্রতিমা, something wrong?
0: Yes sir.
4: Don't worry, cool down young man, cool down, please. I said relax. Sister anai chalo ama ek to help kar please. Immediately at injection push kar dar.
1: Abey abey abey chhod di, chhod di, please, chhod di, chhod di.
4: এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, চিন্তা নেই সিস্টার।
0: স্যার
4: ড্রিপ চালু করে দিন।
0: স্যার একটা কথা বলবো স্যার?
4: অফ কোর্স।
0: এই পেশেন্ট তো পুরোপুরি মেন্টাল কেস স্যার, ওকে তো কোনো অ্যাসাইলামে রাখাই ভালো, তাই না?
4: হয়তো, আবার হয়তো নয়। দ্য বটম লাইন ইজ হি নিডস কেয়ার। আপনারা তো জানেনই যে ছেলেটি সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিল। ওর এক প্রতিবেশীর কাছ থেকে বাই চান্স খবরটা পেয়ে আমি নিজে ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করি।
0: আপনি?
4: ইয়েস, ওর বাবা আমার ভালো বন্ধু ছিলেন। ছেলেটি খুব ছোট বয়সে আমাকে দেখেছে, এখন চেনার কথা নয়।
0: মাঝে মাঝে চিৎকার করেন, দু একবার ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন, আশেপাশের পেশেন্টরা কমপ্লেন করেন।
4: ঠিক আছে, আমি নিজেও ওদের সঙ্গে কথা বলবো, বুঝলে। এখানে তো সবাই সুস্থ হতে আসে, তাই না? কেউ পা ভাঙা নিয়ে, কেউ ভাঙা মন নিয়ে। আমার বিশ্বাস বাকি পেশেন্টরা বুঝবেন।
3: স্যার
4: বলো,
3: লোকটার অনেক টাকা,
4: তুমি কি করে বুঝলে?
3: একদিন সকালের ভিজিটিং আওয়ার্স পেরিয়ে যাওয়ার পর একটা বুড়ো লোক এসেছিল।
4: আচ্ছা,
3: আমাদের হাতে পায়ে ধরে দেখা করলো, বোধ হয় ওদের বাড়ির পুরনো কাজের লোক। দেখেছিলাম ওই লোকটা একটা চেক বই আর বেশ কিছু টাকা দিয়ে গেছিল।
4: আচ্ছা,
3: এই যেমন মাঝে মাঝে খিচখিচ করে, তেমনই কারণে অকারণে হাতে টাকা গুঁজে দেয়।
4: ও,
3: বারণ আছে বললে বলে, আমি তোমার ছেলে মেয়েদের দিচ্ছি, তারা তো ওই নার্সিংহোমের স্টাফ নয়। ডাক্তারবাবুকে বলে দিও তাদের জন্য ওই নার্সিংহোমের নিয়ম খাটবে না।
4: দুদিন আগে পর্যন্ত সমস্ত বিল পেমেন্ট করে দিয়েছে, আমার কাছে একটা ব্ল্যাঙ্ক চেকও রাখতে চেয়েছিল, যদি ওর হঠাৎ করে কিছু হয়ে যায় তাই।
0: মানে আপনি?
4: রাখিনি। চলুন পেশেন্টকে রেস্ট নিতে দিন, আর খোঁজ নিয়ে দেখুন ওর পছন্দের সিস্টার কবে জয়েন করবে।

0: আবার একটা বিকেল, আরো একটা ভিজিটিং আওয়ার। সবার কাছেই আসছে কেউ না কেউ, আর আমার জন্য অন্তহীন নিষ্ফল প্রতীক্ষা।
1: আসতে পারি?
0: কে?
1: আগে ঘরের ভেতরে আসতে বলুন, তবে তো বুঝবেন কে।
0: আসুন। কি আপনি? আপনার ইউনিফর্ম কোথায়? একটা সবুজ রঙের শাড়ি পরে।
1: আপনি আমাকে চেনেন বুঝি? আমি তো আপনাকে চিনি না। এসেছিলাম এক বন্ধুর কাছে, আপনার ঘর ফাঁকা দেখে কি মনে হলো ঢুকে পড়লাম।
0: কিন্তু
1: আপনাকে কি বিরক্ত করলাম?
0: না না,
1: আমি জানতাম।
0: কি
1: এমন সুন্দর একটা বিকেলে আপনি একা একা বসে আছেন, একজন ভিজিটার এলে আপনি বিরক্ত হতেই পারেন না, বুঝতে বলবেন না?
0: বসুন।
1: থ্যাংক ইউ। ওমা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আমার জন্য তো একটা ছোট্ট চেয়ার, আর আপনার জন্য মস্ত একটা বেড। বসে পড়ুন, বসে পড়ুন, ঘন্টা পড়তে বেশি দেরি নেই। কিন্তু
0: আপনার হাতে ওটা কি?
1: গোলাপ ফুল। চেনেন না বুঝি? আগে দেখেননি?
0: চিনব না কেন, কিন্তু হঠাৎ।
1: আপনার জন্য না, মানে ঠিক আপনার জন্য নয়, ওই আমি যার কাছে আসছিলাম তার জন্য। নিন, ধরুন।
0: ধন্যবাদ, কিন্তু এটা নিয়ে আমি কি করব বলুন তো?
1: সেটা তো আর আমি ঠিক করে দিতে পারি না, তবে আর যাই করুন, ছিঁড়ে ফেলবেন না যেন। বাবা, আপনি হাসতে পারেন?
0: না পারার কি আছে?
1: আপনাকে তো আমার ভীষণ গম্ভীর মনে হয়।
0: ইচ্ছে হয় না তাই হাসি না। নইলে সত্যি বলতে কি, চারপাশের মানুষজন আর তাদের কাণ্ড কারখানা দেখে সবসময় হাসি পায়।
1: ব্যাপারটা আর পাঁচজনের মতো মনে হলে বোধ হয় জিজ্ঞেস করতাম না, উত্তর দিতে না চাইলে অবশ্য কিছু মনে করব না। আসলে যেটা বলতে চাইছিলাম, এই যে সারাদিন নার্সিংহোমের একটা ছোট্ট চার দেয়ালের মধ্যে আটকে থাকা এক টুকরো জানলা দিয়ে একফালি আকাশ দেখা, বেরিয়ে পড়তে ইচ্ছে করে না?
0: না, এখানেই বেশ আছি, বাকি জীবনটুকু এখানে কাটিয়ে দিতে পারলে মন্দ হয় না। বাইরের জগৎটা সত্যি অদ্ভুত, একবার উঠে গিয়ে জানলা দিয়ে বাইরেটা দেখুন। কি দেখছেন?
1: পশ্চিমের আকাশটায় এখন আগুন জ্বলছে, দূরে একটা শিমুল গাছ সবকটা পাতা ঝরিয়ে একটা মশালের মতো একা একা দাঁড়িয়ে, পাখির দল ঝাঁক বেঁধে বাসায় ফিরছে, কাল আবার নতুন করে সব শুরু করবে বলে।
0: কোথাও একটাও মানুষ নেই তাই না?
1: কেন থাকবে না, স্কুল ছুটির পর বাচ্চাগুলো সব দল বেঁধে হই হই করতে করতে বাড়ির পথে পা বাড়িয়েছে। শুনুন শুনুন, কান পাতুন, ওখান থেকে ওদের আওয়াজ শুনতে পাবেন।
0: বাচ্চাদের আবার এর মধ্যে টানছেন কেন?
1: আরো মানুষ আছে তো, অনেক মানুষ, পাহাড়, সমুদ্র, জঙ্গল, সবকিছুর চেয়ে আমায় বেশি টানে মানুষ। বাঁ হাতে একটা পার্ক আছে, ওখানে জোড়ায় জোড়ায় সুখী পায়রার মতো সব বকুম বকুম করছে। জানেন, আমার মনে হয় ওদের ছেড়ে দিলে ওরা সারাদিন এভাবে কথা বলে যেতে পারবে।
0: অসুস্থ, অসুস্থ।
1: কি অসুস্থ?
0: বাইরে যাদের দেখছেন সবাই অসুস্থ, সবাই। নার্সিংহোমের বাসিন্দাদের সঙ্গে ওদের তফাতটা কি জানেন? এরা জানে এদের অসুখ হয়েছে, চিকিৎসা দরকার, এখানে এসে ভর্তি হয়েছে। বাইরের মানুষগুলো বুঝতে পারছে না, অথচ ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে, বেচারারা চিকিৎসাটুকু পাচ্ছে না।
1: তাই কখনো হয়? সবাই যদি অসুখে ভোগে তাহলে পৃথিবীটা ঠিকঠাক চলছে কি করে?
0: পৃথিবীটা ঠিকঠাক চলছে বুঝি? আপনি না তখন মজার মজার কথা বলেন, সবাই যদি সুস্থ হতো তাহলে আমার দিদি, আমার নিজের দিদি আমার খাবারে বিষ মিশিয়ে দিতে পারতো। হ্যাঁ।

0: দিদি, একবার ভাবুন সিস্টার।
1: সরি সরি, আই এম সরি।
0: আপনি কেন সরি হবেন? আপনি তো আর খাবারে বিষ মেশান নি।
1: আপনার মা বাবা, মানে যদি কিছু মনে না করেন।
0: মনে করার কি আছে? মা বাবা ছাড়া তো এখানে আসা সম্ভব নয়। অন্য সবার মতো আমারও মা ছিল। আমি আর দিদি ভাই, মানে আমার দিদি, ওই নামে ডাকতাম আমরা যখন ছোট, তখন হঠাৎ বাবা কর্তব্যে কোন রকম ফাঁকি দেননি, আমাদের দুজনকে এবং নিজের ব্যবসা একভাবে বড় করেছেন, তবে সময় দেননি, দেওয়া সম্ভবও ছিল না বলে আমরা বড় হয়ে গিয়েছিলাম। তবে ব্যবসাটা আরো বড় করার টেনশন, সেখান থেকে ওই হাই প্রেশার, সেরিব্রাল।
1: একটু জল খাবেন, আপনার চোখ মুখ কেমন অস্থির অস্থির লাগছে।
0: জল দিয়ে তরল করে দিতে চাইছেন?
1: না, মুখ চোখ দেখে মনে হচ্ছে কদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করেননি। সঙ্গে মিষ্টি আছে, খাবেন?
0: দিদিও মিষ্টি এনেছিল ভাই ফোটার দিন, বিষ মেশানো ছিল।
1: মাই গড,
0: ওই ভদ্রলোকে স্মরণ করে লাভ নেই, ওটা মুখে দিলে আমাকে বাঁচানোর সাধ্য ওই ভদ্রলোকেরও ছিল না।
1: মিষ্টিতে বিষ মেশানো আছে বুঝলেন কি করে?
0: বুঝিনি তো, মিষ্টি কথাতেও অনেক সময় বিষ মেশানো থাকে, বুঝা যায় না তেমনি।
1: তাহলে
0: দিদি তখনই খাওয়ার জন্য জোর করছিল, তখন ইচ্ছে করছিল না, বললাম পরে খাবো। দিদি চলে গেল, ঘুমিয়ে পড়েছিলাম। মিষ্টির প্যাকেটটা বিছানার পাশে টেবিলের উপর রাখা ছিল। সকালে দেখলাম উষা বিড়ালটা পায়ের কাছে মনে পড়ে আছে। খুব অপরাধী লাগছিল জানেন।
1: কেন?
0: বারে কার মরার কথা আর কে মরল? আমি তখনই মিষ্টিটা খেয়ে নিলে নিরীহ প্রাণীটা বেঁচে যেত।
1: সে কথা বলছি না, বিষ দিতে গেল কেন?
0: জামাইবাবুর কথাই হতে পারে, নিজেরও ইচ্ছা থাকতে পারে, এটা তো আর জিজ্ঞেস করা যায় না। আপনি ভাবুন আবার পরিস্থিতিটা, একে তো বেচারির উদ্দেশ্য সফল হলো না, তার উপর আমি যদি প্রশ্ন করতাম, দিদি এই প্ল্যানটা কার রে? আমাকে সরিয়ে দিয়ে বাবার সম্পত্তি দখল নেওয়ার প্ল্যানটা তোর না জামাইবাবুর, না তোদের দুজনেরই? বলুন তো, নিজের দিদিকে কেউ এমন অসুস্থিত ফেলে?
1: থানা পুলিশ করেননি?
0: না, একেই ওদের পরিকল্পনাটা ভেস্তে গেল বলে আমার লজ্জা হচ্ছিল। আচ্ছা, এইসব কথা আপনাকে বলছি কেন বলুন তো?
1: সেটা বোধ হয় আপনি বলতে পারবেন।
0: না মানে আগে কাউকে বলতে ইচ্ছে করেনি, বলিনি, আপনাকে ইচ্ছে হলো বলতে, ব্যাস, আর কোনো কারণ নেই।
1: আপনার কোনো বান্ধবী নেই, বন্ধু?
0: দু একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল, কিছুদিন মেলামেশার পর বুঝলাম আমার থেকে আমার বাবার প্রতি তাদের উৎসাহ বেশি, মানে বাবার ব্যাংক ব্যালেন্সের দিকে। বাবার বান্ধবী হতে পারলেই ভালো হতো, বাবাকে বলেছিলাম জানেন, বাবা আগ্রহ দেখালো না।
1: সময় কাটাতেন কি করে?
0: সময় তার নিয়ম মতো চলত, আমি একপাশে পড়ে থাকতাম, কখনো ইচ্ছে হলে থুকলম লিখতাম
1: কবিতা।
0: আচ্ছা, ওগুলোকে কবিতা বলে? জানি না। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে মানুষের উপর বিশ্বাস রাখা পাপ?
1: আমি এতদিন অন্যরকম ভাবতাম, মানে ভাবার চেষ্টা করতাম, এখন বুঝতে পারছি আপনি ঠিক বলছেন। বাবা মদ খেত, মাকে মারত, মা আমাকে নিয়ে বেরিয়ে এসেছিল, তারপর মাও আর একজন পুরুষের সঙ্গে, একজনকে ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম, আমার পয়সা খেত আর আমারই সামনে অন্য মেয়েদের নিয়ে নোংরামি করত। বেরিয়ে এলাম, নার্সিংহোমে বেশ ভালো সময় কাটছিল, জীবনের একটা মানে, মানে বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাচ্ছিলাম, বন্ধুদের শুশ্রূষা করা, তাদের আশার বাণী শোনানো, কিন্তু এই কাজটাও আর বেশি দিন করতে পারবো না।
0: কেন?
1: চাকরিটা বোধহয় আর থাকবে না।

0: আপনি ঠিকই বলেছেন, বিশ্বাসটা হারিয়ে গেলে বেঁচে থাকা যায় না।
1: আমি জানতাম আমার যন্ত্রণাটা আপনি অনুভব করতে পারবেন, তাই যখনই শুনেছিলাম আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলাম যে আপনার কাছে আমাকে আসতেই হবে।
2: ছুরিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন কেন?
0: আপনি ভয় পাচ্ছেন? একবার যখন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তখনই তো মৃত্যু ভয় কাটিয়ে ওঠার কথা।
2: মরতে আমি ভয় পাই না, ভয় পাই মৃত্যু যন্ত্রণাকে। ঘুমের ওষুধ খেয়ে একেবারে চির ঘুমিরতে এসে যেভাবে আমি চেষ্টা করেছিলাম। কি চাইছেন আপনি? যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখনই তো ওদের বোঝা উচিত ছিল আমার টাকা পয়সার লোভ নেই, তবু ওরা আপনাকে পাঠালো।
0: আমাকে কেউ পাঠায়নি, আমি নিজের ইচ্ছেতে এসেছি।
2: কেন?
0: দেখুন একটা কথা প্রমাণ করতে।
2: আপনি
1: তাহলে প্রমাণ করতে পারলাম আমি আমি বাঁচতে খুব ভালোবাসি, জানেন, খুব ভালোবাসি বেঁচে থাকতে। আমার বিশ্বাস ছিল আপনি কিছুতেই আমাকে মরতে দেবেন না। মানুষকে এখনো বিশ্বাস করা যায় বলুন?
2: আপনি তো সাংঘাতিক মানুষ, আর একটু হলেই নিজের বুকে ছুরি বসিয়ে দিতেন।
0: আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না।
2: আপনি একটা ছবি দেবেন?
0: কেন?
2: বাঁধি রাখবো।
0: তারপর ধূপ চালিয়ে মালা চড়াবেন বুঝি?
2: এই রসিকতাটা ভালো লাগলো না। আমরা সব কথা হয়তো মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু তাও শুনতে খারাপ লাগছে না। বিশ্বাস করতে চাইছি কিন্তু পেরে উঠছি না। চলার পথে এমন একটা মানুষ পথে দরকার যে সে আপনার সঙ্গে প্রাণ খুলে বেজায় তর্ক করতে পারবে। আপনি আপনি আমার বন্ধু হবেন? খালি আমার বন্ধু?
1: ওরে বাবা, না না না না না।
2: কেন?
1: আপনি যা রাগি।
2: রেগে গেলেও আমি কাউকে ছুরি নিয়ে ভয় দেখাই না।
0: না, তবে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন।
2: সেটা রাগ থেকে নয় মোটেই, এই লোভের হিংসা আর অনাত্মীয়তার দুনিয়ায় আমার আমার দম বন্ধ হয়েছিল। তাই
0: নিজের ছোট্ট দুনিয়ার বাইরে যে একটা মস্ত পৃথিবী আছে সেখানে কখনো পা ফেলে দেখেছেন?
1: একটা জমিয়ে প্রেম করুন দেখি। ভালোবাসাটা প্রথমে একজনকে দিয়েই শুরু হোক, তারপর দেখবেন ধীরে ধীরে নিজেকে ভালোবাসতে পারছেন, ক্রমশ বাকি পৃথিবীটাকে।
2: সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে।
1: শুরু হয়ে গেছে? করেছেন কি? কনগ্রাচুলেশনস। সেই সৌভাগ্যবতীটি কে?
2: সৌভাগ্যবতী কিনা জানি না, তবে তিনি আমার সামনেই দাঁড়িয়ে। আপনি আপনি যে কদিন আসেননি বিশ্বাস করুন আপনাকে মিস করছিলাম। মা চলে যাওয়ার পর জীবনে প্রথম।
1: কি যা তা বলছেন!
2: আচ্ছা, আমার মতো তো আপনিও একলা, আমরা একসঙ্গে বাঁচতে পারি না?
0: না, পারি না।
2: কেন?
0: সব কেনর উত্তর দেয়া যায় না।
2: তাহলে এতক্ষণ ধরে জীবনে স্বপ্ন দেখাচ্ছিলেন কেন?
0: স্বপ্ন দেখানো কি অন্যায়?
2: স্বপ্ন দেখানোর পর হাত সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অন্যায়।
0: আমি তো হাত বাড়াইনি।
2: এই হাত ছাড়া এক পা এগোনোর আমার পক্ষে সম্ভব নয়।
0: চেষ্টা করার আগেই অসম্ভব বলছেন?
2: চেষ্টা করতে গেলেও একটা মন থাকা দরকার। এই কটা দিন ধরে আপনি ধীরে ধীরে যে মনটা তৈরি করলেন নিজের হাতেই সেটা ভেঙে দিলেন।
1: দেখুন আপনি ভুল বুঝছেন।
2: যা বোঝা ঠিক বুঝেছি। আমার আবেগ নিয়ে একটু নাড়াচাড়া করলেন, খেলা করলেন, সময়টা কাটিয়ে গেলেন।
0: সত্যি সময় হয়ে এলো, ঘন্টা বেজে গেছে, আর এখানে থাকা যাবে না, আমি যাই।
2: ভিজিটিং আমার শেষ হয়েছে তো কি হয়েছে? আপনি তো এখানকার স্টাফ, আপনি চলে যাচ্ছেন কেন? যাবেন না প্লিজ, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ।
0: আমার আর থাকার উপায় নেই।
2: কি হলো আপনার? হঠাৎ

0: গেলেন? হো, বুঝতে পেরেছি, বারবার ঠকাবেন ভেবেছেন, হ্যাঁ? এটা আবার নতুন একরকম মজা, তাই তো? উঠে পড়ুন। আরে কি হলো, উঠুন, ধরা পড়ে গেছেন তো, আর কতক্ষণ শুয়ে থাকবেন? কি হলো, উঠুন, উঠছেন না কেন? উঠুন, উঠুন।
1: কি হয়েছে, আরে চিৎকার করছেন কেন?
0: ডাক্তারবাবু দেখুন না, ওনার কি হয়েছে, উনি উঠছেন না কেন?
1: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। She is dead.
0: What? Are you crazy? এতক্ষণ ভদ্রমহিলা আমার সঙ্গে কথা বললেন, বেঁচে থাকার কথা, জীবনের কথা, আর আপনি বলছেন উনি মারা গেছেন। ভালো করে চেক করুন।
1: I am not crazy. But she was...
0: What do you mean?
1: এখানকার পেশেন্ট স্টাফ সবার মধ্যে ভীষণ পপুলার ছিলেন ভদ্রমহিলা।
0: ছিলেন?
1: হ্যাঁ, লিউকেমিয়া ধরা পড়ে একেবারে অ্যাডভান্স স্টেজে। ডিউটিতে আসতে পারতেন না বলে খুব খুব মনে কষ্টে ভুগতেন। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, তারপর নার্সিংহোম অথরিটিকে চিঠি দিয়ে একটা রিকোয়েস্ট করেন। মেডিকেলের কাজটা ঠিক কিনা জানি না, তবে কর্তৃপক্ষ সেই চিঠির ভিত্তিতে এথিক্যালি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। মাঝে মাঝে বিছানা নিতেন, একটু সুস্থ হলেই আবার।
0: চিঠি কি লেখা ছিল সেই চিঠিতে জানেন?
1: আমি কেন, এই নার্সিংহোমে সবাই জানে।
2: চিকিৎসা শাস্ত্র জবাব দিয়ে দিয়েছে, আমি আর মাত্র কটা দিনের বাসিন্দা, ঘরের চার দেয়ালের মধ্যে বসে মুহূর্ত গুনতে গুনতে হাঁপিয়ে উঠছি। আমার জগৎটা ক্রমশ গুটোতে গুটোতে এসে এই নার্সিংহোমটার মধ্যে বাসা বেঁধেছিল। আমার বেশ লাগত অন্যকে বাঁচিয়ে তোলার মধ্যে দিয়ে জীবনের অর্থ খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ ঘন্টা বেজে উঠল, তবু আমি এক্ষুনি দৌড় থামাতে চাই না। বেঁচে থাকতে আমি ভীষণ ভালোবাসি। একটা অনুরোধ করব, রাখবেন, শেষের কয়েকটা দিন আমি আমার বন্ধুদের এই নার্সিংহোমের পেশেন্টদের মধ্যে কাটাতে চাই। যদি একজন মানুষের মধ্যেও বাঁচার ইচ্ছেটা জাগিয়ে তুলতে পারি, তাহলেও চলে যাবার আগে জানব অন্তত সেই মানুষটার মধ্যে আমি বেঁচে রইলাম। অনুরোধটা মনে রাখলে আজীবন কৃতজ্ঞ থাকব।
0: নার্সিংহোমের বাইরের পৃথিবীতে আমার তো কেউ নেই, আমাকে এখানে থেকে যাওয়ার অনুমতি দেবেন ডাক্তারবাবু? চেষ্টা করে দেখব, ওনার মতো আমিও সব মানুষের মধ্যে লুকিয়ে থাকা বন্ধুদের খুঁজে বার করতে পারি কিনা।

নাটক ভালো আছি ভালো থেকো এখানেই শেষ হল। রচনা মৈনাক সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ডাক্তার মলয় সাহা, ওয়ার্ড বয় অরূপ কুমার দেব, প্রথম নার্স কাকলি ঘোষাল, দ্বিতীয় নার্স শর্মিলা বসু ও যুবক সৌভিক সেন। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানুষ প্রতিম দাশ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়া সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়, সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার কিছু এলাকায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই রকম আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education EDUCATION.AKASH BANI KOLKATA@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি ও দাদরা। প্রথমে মিশ্র পিলু ঠুমরি, পরে মিশ্র পাহাড়ি দাদরা। শিল্পী শ্রুতি গুপ্ত। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন মিশ্র পিলু ঠুমরি, পরে মিশ্র পাহাড়ি দাদরা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে মিশ্র পিলু ঠুমরি এবং পরে মিশ্র পাহাড়ি দাদরা শুনলেন শ্রুতি গুপ্তের কণ্ঠে। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় আবির মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে অতল জলের আহ্বান ছবির গান সুজাতা চক্রবর্তীর কণ্ঠে।

অতল জলের আহ্বান ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন মানবেন্দ্র মুখোপাধ্যায় ও আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শশীবাবুর সংসার ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান। পরের ছবি অপর্ণা, প্রথম গান বনশ্রী সেনগুপ্ত এবং

অপর্ণা ছায়াছবির গান শুনলেন বনশ্রী সেনগুপ্ত এবং শিপ্রা বসুর কণ্ঠে। পরের গান দুটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, পরপর দুটি গান অপর্ণা ছায়াছবি থেকে।

অপর্ণা ছায়াছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। শুনছেন ছায়াছবির গান, এখন সাগিনা মাহাতো ছায়াছবির গান। প্রথম গানটি আরতি মুখোপাধ্যায় এবং অনুপ ঘোষালের কণ্ঠে।

সাগিনা মাহাতো ছায়াছবির গান আরতি মুখোপাধ্যায় এবং অনুপ খোসারের কণ্ঠে শুনলেন পরের গানটি, আরতি মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য এবং অনুপ খোসালের কণ্ঠে।

সাগিনা মাহাতো ছায়াছবির গান শুনলেন অনুপ ঘোষাল, পিন্টু ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, শুনবেন মীরার ভজন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বেহালায় লঘুসঙ্গীতের সুর, শিল্পী অনুপম আচার্য।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন এসরাজ, রাগ বাগিশ্রী, শিল্পী শুভায়ু সেন মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুধীর ঘরাই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বাগেশ্রী রাগে এসরাজ বাজিয়ে শোনালেন শুভায়ু সেন মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুধীর ঘড়াই। শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন খেয়াল, রাগ শাহানা, শিল্পী অলীক সেনগুপ্ত। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শুনবেন শাহানা রাগে খেয়াল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাহানা রাগে খেয়াল পরিবেশন করলেন অলীক সেনগুপ্ত। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় প্রদ্যুৎ পাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই দিল্লি কেন্দ্রের খবর।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে অপর্ণা সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাত কে দৌরে পর যায়েঙ্গে। ইস দৌরান প্রধানমন্ত্রী রাজস্থান মে যোধপুর হওয়াই আড্ডে কে নয় টার্মিনাল ভবন কা উদ্ঘাটন করেঙ্গে আর সংশোধিত উড়ান যোজনা কি শুরুয়াত করেঙ্গে। উসকে বাদ বে বালোত্রা মে লগভগ 1,06,000 করোড় রুপে কি বিভিন্ন বিকাশ পরিযোজনাও কা উদ্ঘাটন, শিলান্যাস আর লোকার্পণ করেঙ্গে। প্রধানমন্ত্রী বালোত্রা কে পচপদরা মে দেশ কি পহলি হরিত ক্ষেত্র আধারিত একীকৃত রিফাইনরি আর পেট্রোকেমিক্যাল পরিসর রাষ্ট্র কো সমর্পিত করেঙ্গে। লগভগ 79,450 করোড় রুপে কি লাগত সে বনি ইস পরিযোজনা কো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আর রাজস্থান সরকার নে সংযুক্ত রূপ সে বিকশিত কিয়া হে। প্রধানমন্ত্রী জয়পুর মেট্রো রেল পরিযোজনা কে দুসরে চরণ কি আধারশিলা ভি রখেঙ্গে। ইসকে বাদ প্রধানমন্ত্রী গুজরাত কে সাড়ন যায়েঙ্গে। ওহাঁ ভি ভারত সেমিকন্ডাক্টর মিশন কে অন্তর্গত সিজি সেমি কে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি আর পরীক্ষণ সংয়ন্ত্র কা উদ্ঘাটন করেঙ্গে। করিব 7,500 করোড় রুপে কি লাগত সে বনে ইস সংয়ন্ত্র মে ব্যবসায়িক উৎপাদন শুরু হোগা। ইয়ে দেশ কি শুরুয়াতি আধুনিক সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি আর পরীক্ষণ ইকাইয়ো মে সে এক হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সে ইন্ডোনেশিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন চৌঠা জুলাই 2026 শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা কোন পাতা কোন রোগে দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার সুবল মাইতি। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুর্বা সিংহ রায় চৌধুরীর কণ্ঠে। 8:00 জানা অজানা মাছ খেকো মাকড়সা, বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 তুবড়ি, শুনবেন কেলোর কীর্তি, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 নজরুল গীতি, শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী প্রদীপ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার

চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:30 শুনবেন গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় হৈমন্তী দে। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, গ্রাম কালুয়া আকুব, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্য গীতি। 1:45 লাইভ ফোন ইন অনুষ্ঠান মহিলা মহল, শুনবেন ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান লাইভ ফোন ইন, সাপের কামড়, এ বিষয়ে বলবেন ডাক্তার গৌরাঙ্গ মান্ডি। 3:00 পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অধিবেশনের সরাসরি সম্প্রচার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। এশিয়ান গেমসে খেলা টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে যশবন্ত বিশ্বাস। 5:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, গ্রাম জয়নগর উত্তর দুর্গাপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 6:00 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন যুব অনুষ্ঠান, কথিকা সমাজ থেকে কুপ্রথা দূরীকরণে যুব সমাজের ভূমিকা, বলবেন কানাইলাল মান্ডি। পরে লোকগীতি পরিবেশন করবেন বাবুলাল সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক ও তাঁর পরিবার, মোবাইলের অতি ব্যবহার ও চোখের যত্ন, এ বিষয়ে ডাক্তার জন সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর, কথিকা আন্তর্জাতিক সমবায় দিবস, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরে সমবায় সম্প্রদায় নিয়ে ডক্টর অর্জুন কুমার মণ্ডলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুনীল ঘোষ। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। রাত 9:00 ভজন, শুনবেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গান শুভেন্দু দাসের কণ্ঠে 9:15। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, শুনবেন প্রমথনাথ বিশেষ সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের কার্যক্রমে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। রাত 11:00 কীর্তন সুমিতা সাহার কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুর্বার সিংহ রায়চৌধুরীর কণ্ঠে। রামচরিত মানস 161তম পর্ব 6:35। 6:45 ভজন শিল্পী শুভেন্দু দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 নজরুল গীতি শুনবেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 আধুনিক গান পরিবেশন করবেন দিলাশা চৌধুরী। 9:10 রসধারা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী প্রদীপ নাগ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 পডকাস্ট সিরিজের অষ্টম পর্ব প্রকৃতি কে বাত আকাশবাণী কে সাথ উপস্থাপিত হবে। 5:00
30 মিনিটে উর্বশী উপস্থাপন।

সঞ্চিতা নন্দী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 কীর্তন শুনবেন সুমিতা সাহার কণ্ঠে, 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহকশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনায় রাজীব বসাক, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10। শুনলেন 4 জুলাই 2026 গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 95% এবং সবথেকে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.8 মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 7 জুলাই 2026 অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো হাওয়ার গতিবেগ বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে 7 জুলাই 2026 পর্যন্ত অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উড়িষ্যার উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।